আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ সোমবার, 11ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 1 জুন 2026 খ্রিস্টাব্দ, 17ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। এখন সময় সকাল 5:58:50। আজকের অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজে।

বন্দনা অনুষ্ঠানে এতক্ষণ হৈমন্তী শুক্লার গাওয়া গান শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। প্রথমে কোচবিহার জেলার আবহাওয়ার পূর্বাভাস। কোচবিহার জেলায় আজ হালকা ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 89%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 54%, বাতাসের গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার। জলপাইগুড়ি জেলার আবহাওয়ার পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 85%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 51%, বাতাসের গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার। উত্তর দিনাজপুর জেলার আবহাওয়ার পূর্বাভাস। উত্তর দিনাজপুর জেলায়ও বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 85%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 51%, বাতাসের গতিবেগ ঘন্টায় 14 কিলোমিটার। আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 87%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 58%, বাতাসের গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার। আগামী দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এবং জমিতে আর্দ্রতা থাকায় জমিতে সেচ খুব প্রয়োজন থাকলে তবেই প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এতক্ষণ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন,
1: ধান চাষে মাজরা পোকার আক্রমণ ও প্রতিকার। বলছেন দীপ সিনহা, সহকৃষি অধিকর্তা, হলদিবাড়ি ব্লক।
2: মাজরা পোকাটাই সবচেয়ে সাংঘাতিকভাবে ধানকে আক্রমণ করে। তো মাজরা পোকা নিয়ন্ত্রণের জন্য আমাদের প্রথমেই ধান যখন চারা অবস্থায় আমরা রোপণ করি মূল জমিতে, তখনই যদি আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সেটা চাষি ভাইদের পক্ষে খরচাটাও কম হবে আর সহজেই পোকাটাকে নিয়ন্ত্রণ করা যায়। ধানে যখন আমরা রোপণ করি, মোটামুটি 15-20 দিনের মাথায় দানাদার যে সকল কীটনাশক রয়েছে, যেমন কার্বোফিউরান 3G বা ফিপ্রানিল, এটা একর প্রতি 6-8 কেজি ছড়িয়ে দিলে সেটা মাজরা পোকাকে একটা নিয়ন্ত্রণে আনবে আর কি। এটা একটা প্রাথমিক অবস্থায় কন্ট্রোল করা যায়। পরবর্তীকালে এই রোগের যদি প্রাদুর্ভাব হয়, তখন মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের তরল রাসায়নিক রয়েছে, সেগুলো দিয়ে কন্ট্রোল করা যেতে পারে। এই বছর যেহেতু বৃষ্টিপাতের বৈচিত্র্যের জন্য, প্রথমের দিকে একটু অনাবৃষ্টি, পরের দিকে অতিবৃষ্টির জন্য বেশিরভাগ চাষিভাইদের আমাদের উত্তরবঙ্গে ধান লাগাতে এবার দেরি হয়েছে। তাই মূলত 20 অক্টোবর থেকে 10 নভেম্বর, এই 20-25 দিনে এই রোগের প্রাদুর্ভাব হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার মোটামুটি আপনাদের ধানের জমিটা সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে। ধান যখন শীষ বেরোয় বা পাশকাঠি বেরোয়, পাশকাঠি বেরোনোর সময় যদি আপনারা দেখতে পারেন যে সাদা রঙের পাশকাঠি বেরোচ্ছে, সেই সময় আপনাদের বুঝতে হবে যে জমিতে মাজরা পোকার আক্রমণ হয়েছে। তৎক্ষণাৎ আপনারা দেরি না করে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন অথবা থাইমেথক্সম বা ক্লোরাল টার্নিপোল, এই টাইপের ওষুধ মোটামুটি 20-25 মিলিলিটার প্রতি ট্যাঙ্কি হিসাবে স্প্রে করতে হবে। আর চাষি ভাইরা একটা কথা অবশ্যই মনে রাখবেন, বিঘা প্রতি যেন 4-5 ট্যাঙ্কি ওষুধ সবসময় যেন স্প্রে করবেন, যাতে প্রত্যেকটা গাছ একদম আগা থেকে গোড়া অবধি সঠিক মাত্রায় ওষুধটা পায়। এছাড়াও আপনারা আলোক ফাঁদ ব্যবহার করতে পারবেন। বিঘা প্রতি 3-4 আলোক ফাঁদ দরকার হয়, যেটা হলুদ রঙের একটা কাগজ থাকে, যেটাতে পোকারা যখন উড়বে ওই সময় আটকে যায় আর কি, পরবর্তীতে ওটাকে নষ্ট করে দিতে হয়। এছাড়াও কিছু বন্ধু পোকা রয়েছে, যেমন ট্রাইকোগার্মা জাপোনিকাম, এই ধরনের বন্ধু পোকা যদি আমরা ছাড়তে পারি জমিতে, সেক্ষেত্রে আমাদের যথোপযুক্তভাবে আমরা এই মাজরা পোকাটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর একটা কথা অবশ্যই চাষি ভাইরা মাথায় রাখবেন, চাষ করার সময় জমিটাকে অবশ্যই পরিষ্কার রাখবেন, যাতে রোগ পোকা সেখানে বাসা বেঁধে বংশ বিস্তার না করতে পারে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকে আরোগ্যর বিষয় ফোড়ার সমস্যা। লিখেছেন ডাক্তার পূর্ণেন্দু শেখর বিশ্বাস। দেহে ত্বক বা চর্মের উপরে সীমাবদ্ধ স্থানে কোষকলা স্ফীত হয়ে ওঠে, সঙ্গে থাকে ব্যথা, যন্ত্রণা, আরক্ততা এবং উত্তাপ। পরিশেষে ঘটে পূজোৎপত্তি, পরিণতি পায় ক্ষত ঘা, নালী ঘায়ে। প্রদাহ বেশি হলে জ্বরও থাকে। 99 ডিগ্রি ফারেনহাইট থেকে অবস্থা ভেদে 102 ডিগ্রি থেকে 103 ডিগ্রি ফারেনহাইট ডিগ্রি পর্যন্ত।

0: ইংরেজিতে ফোড়াকে বলা হয় অ্যাবসেস বা বয়েল। মুখ্যত স্টাফ ইলোকক্কাস জীবাণুর সংক্রমণ থেকে বেশিরভাগ ফোড়া হয়। বাচ্চা থেকে বুড়ো অবধি যে কোনো বয়সের মানুষ ফোড়ায় আক্রান্ত হতে পারেন, তবে সাধারণত দেখা যায় যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকেন, হাত পায়ের নখ কাটেন না, গা হাত পা জামা কাপড় বিছানাপত্র ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করেন না, স্যাঁতস্যাঁতে ঘরে নোংরা ঘরে বাস করেন, পেটের গোলমাল ডায়াবেটিস গ্রহণী অ্যামিবিয়াসিস টিউবারকিউলোসিস নিউরোসিস উন্মাদ রোগ ইত্যাদিতে ভোগেন, দুর্বল জীবনী শক্তি হেতু তারা এই রোগের শিকার হন। মূলত দেখা যায় সমাজে যারা বরাবর অর্থ ও শিক্ষা সংস্কৃতিতে বঞ্চিত তারা এই ধরনের রোগে ভোগেন বেশি। বছরে যে কোনো সময় রোগ হতে পারে, আর তার মধ্যে বেশি হয় গরমকালে, বর্ষা ও শরতেও কিন্তু বেশ দেখা যায়। সংখ্যা আকার সংক্রামক জীবাণু ও বিকশিত অবস্থা ভেদে ফোড়াকে বিভিন্ন রূপে ও নামে দেখা যায়। যেমন অ্যাবসেস বা স্ফোটক আকারে যেমন বড় হয়, সংখ্যায় বেশি হয় না, দেখতে অনেকটা পিরামিডের মতো। বয়েল স্ফোটক সংখ্যায় বেশি হয়, দেখতে অ্যাবসেসের মতো কিন্তু আকারে ছোট। সবচেয়ে মারাত্মক হলো দুষ্ট ফোড়া অর্থাৎ কারবাঙ্কল, পিঠে বা ঘাড়ে হয়, অনেকগুলো মুখ অস্বাভাবিক যন্ত্রণা হয়, ডায়াবেটিস রোগীদের এই ফোড়া হলে প্রাণ সংশয় হয়ে ওঠে। আরেক ধরনের ফোড়া যারা আকারে অনেকটাই ছোট, সংখ্যায় বেশ বেশি হয় কিন্তু যন্ত্রণা কষ্ট ভীষণ, ব্যাসিলাস অ্যানথ্রাক্স জীবাণু থেকে সংস্পর্শ সংক্রামক এই ফোড়ার নাম বিষ ফোড়া, ইংরেজিতে বলা হয় অ্যানথ্রাক্স বা ম্যালিগন্যান্ট পুৎসুলা। এছাড়া সীতাভ ফোড়া ফুসকুড়ি এই জাতীয় ফোড়াও হয়ে থাকে, তবে এরা তত যন্ত্রণা বা কষ্টের নয়। ফোড়া থেকে রক্তদুষ্টি শোষ বা নালি ঘা বা ক্ষত ঘা হতে হামেশাই দেখা যায়, কখনো তা বড় আকারে কখনো ছোট ছোট, ভবিষ্যতে এসে পড়ে স্নায়ুর যন্ত্রণা, পক্ষাঘাত স্মৃতি দৌর্বল্য খাদ্য সমীকরণের গোলযোগ সহ ছোট বড় বিভিন্ন ক্ষতির পর্যায়। বেশিরভাগ ফোড়া রোগ প্রতিরোধ শক্তির সাহায্যে আরোগ্য হয়, আবার বহু ফোড়া আছে অস্ত্র চিকিৎসার সাহায্যে দরকার হয়ে পড়ে। অতএব ফোড়া হলে তুচ্ছ তাচ্ছিল্য না করে অত্যন্ত সতর্ক হওয়া উচিত, নিজেরা চিকিৎসার চেষ্টা না করে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া সর্বদা উচিত। শুধু লক্ষ্য করতে হবে অভ্যন্তরীণ দুর্বলতার পথ ধরে যে জীবাণু সংক্রামিত হয়ে এই রোগের সৃষ্টি করেছে তা যেন কোনো ওষুধের অনুচিত ব্যবহারে দেহের রক্তস্রোতে মিশে ব্যাপক ক্ষতি বড় ক্ষতির কারণ না হয়ে পড়ে। তাহলে আজকের আরোগ্য শুনলেন ফোড়ার সমস্যা, লিখেছেন ডাক্তার পূর্ণেন্দু শেখর বিশ্বাস। আরোগ্য এখানেই শেষ হলো।
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী কবিতা রায়।

লোকগীতি শুনলেন কবিতা রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বাদাম।

0: আকাশবাণী শিলিগুড়ি। ঘড়িতে সময় এখন সকাল 7টা। শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত, আজ 1লা জুন, আজ বিশ্ব পিতা মাতা দিবস। 2012 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 1লা জুন তারিখটিকে বিশ্ব পিতামাতা দিবস হিসেবে ঘোষণা করে। আজকে দিনটি ভীষণ অর্থপূর্ণ একটি দিন। একটি সন্তানের জন্মের জন্য যেমন পিতা মাতা দুজনেরই অবদান অপরিসীম, তেমনি একটা সন্তানের বেড়ে ওঠার পেছনে দুজনেরই সমান ভূমিকাকে অস্বীকার করা যায় না। একটি সুস্থ পরিবারের ছবি তখনই সম্পূর্ণ হয় যখন একটি সন্তানের পাশে থাকে তার বাবা মা দুজনে। আজকের দিনটি তাই প্রত্যেক বাবা মায়ের উদ্দেশ্যে পালন করা হয়, যারা নিজেদের সন্তানকে মানুষ করার জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন। 1980 সাল থেকে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা ক্রমশ আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এসেছে। জাতিসংঘের সাধারণ পরিষদ বেশ কয়েকটি প্রস্তাব গ্রহণ করে এবং আন্তর্জাতিক পরিবার বর্ষ এবং আন্তর্জাতিক পরিবার দিবস ঘোষণা করে। শিশুদের লালন পালনে পিতামাতার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে বিশ্ব পিতামাতা দিবস স্বীকৃতি দেয় যে শিশুদের লালন পালন এবং সুরক্ষার প্রাথমিক দায়িত্ব পরিবারের, তাঁদের ব্যক্তিত্বের পূর্ণ এবং বিকাশের জন্য শিশুদের পারিবারিক পরিবেশে সুখ ভালোবাসা এবং বোঝাপড়ার পরিবেশে অবশ্যই বেড়ে ওঠা উচিত। আন্তর্জাতিক পিতামাতা দিবস বা ইন্টারন্যাশনাল প্যারেন্টস ডেতে প্রত্যেক বছরই একটি করে প্রতিপাদ্য বিষয় বা থিম স্থির করা হয়। 2026 সালে অর্থাৎ এবছরে বিশ্ব বাবা মা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল প্যারেন্টস ডে বা গ্লোবাল ডে অফ প্যারেন্টসের প্রতিপাদ্য হল টুগেদার ফর প্যারেন্টস। আজ গ্লোবাল ডে অফ প্যারেন্টস বা বিশ্ব বাবা মা দিবস।

আজকের দিনটি বিশ্ব দুগ্ধ দিবস বা ওয়ার্ল্ড মিল্ক ডে হিসেবেও পালিত হয়। বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে জাতিসংঘের অঙ্গ সংগঠন খাদ্য ও কৃষি সংস্থা ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস আজ। 2001 সাল থেকে প্রতি বছর পয়লা জুন বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। ডেয়ারি খাতের কার্যক্রম বৃদ্ধির সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে আজকের দিনটি উদযাপিত হয়। মানুষের জীবন ধারণের জন্য দুধের গুরুত্ব অসীম, সেই কথা মাথায় রেখেই আজকের দিনটির তাৎপর্য কিন্তু অনেক। আজ বিশ্ব দুগ্ধ দিবস। আজ জুন মাসের প্রথম দিন, অর্থাৎ আজ থেকে সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আপনাদের ভাবনার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে চলা। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে। মা বাবার ঋণ কি শোধ করা যায়, বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়া থেকে মৌসুমী মজুমদার। লিখছেন, বন্ধু প্রত্যুষা, আমাদের কাছে বাবা মা ঈশ্বরের সমান। ঈশ্বর জীবন দান করেন, আর সেই জীবনকে ভালোবাসা মায়া মমতায় ওনারা পূর্ণ করে তোলেন। আমাদের সবচেয়ে আবেগ ভালোবাসার নাম মা ও বাবা। মা বাবার ঋণ কোনো বস্তু বা অর্থ দিয়ে পরিমাপ করা কি সম্ভব? পৃথিবীতে অনেক সম্পর্ক রয়েছে, কিন্তু মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক একটিও হয় না। সন্তানের সুখের আড়ালে লুকিয়ে থাকে তাঁদের ভালো লাগা, ইচ্ছে, নিজেদের স্বপ্নসহ হাজারো ত্যাগের গল্প। সন্তানের সফলতায় যেমন আনন্দ করেন, তেমনি ওদের কষ্টে নীরবে চোখের জলও ফেলেন। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো পাশে থেকে আগলে রাখেন আমাদের। শিশু বয়সেই সকলকে ভালোবাসতে সম্মান করতে শেখান মা। অন্যদিকে বাবা জীবনে এগিয়ে চলতে লড়াই করতে শেখান। অসুস্থ সন্তানের পাশে সারা রাত দুশ্চিন্তায় জেগে মা বসে থাকেন। বাবা নিজের কষ্ট লুকিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়তে পরিশ্রম করে চলেন। কর্মক্ষেত্রে সন্তান যত দূরেই থাকুক না কেন, পিতামাতার আশীর্বাদই তার সবচেয়ে বড় শক্তি। বড় হয়ে অর্থ সাফল্য পেলেও মা বাবার সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়া কখনোই সম্ভব নয়। তাঁদের ঋণ শোধ করার একমাত্র উপায় ওনাদের সম্মান করা এবং জীবনের শেষ সময়ে পাশে থেকে ভালোবাসা ও যত্ন করা। মা বাবা ঘরে থাকলেই ঘর পরিপূর্ণ হয়ে ওঠে। তাঁরা শুধুমাত্র দুটো মানুষই নন, বাবার কাঁধ সন্তানের জীবনের প্রথম ভরসা, আর মা প্রথম শিক্ষক। তাঁর আঁচলই আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়। মা ও বাবা আমাদের হৃদয়ের শান্তি, জীবনের শক্তি। প্রণামান্তে মৌসুমী মজুমদার, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখছেন কল্যাণী বসাক, হাট শিমলা সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রত্যুষা, মা বাবার ঋণ কখনোই পুরোপুরি শোধ করা যায় না। পৃথিবীর আলো দেখার আগেই সন্তানের জন্য তাঁদের স্বপ্ন বোনা শুরু হয়। নিজের সুখ স্বাচ্ছন্দ্য আর ইচ্ছাগুলো বিসর্জন দিয়ে তাঁরা সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। সন্তানের সামান্য কষ্টেও তাঁদের হৃদয় কেঁদে ওঠে, আর সন্তানের ছোট্ট সাফল্যেই তাঁরা গর্বে ভরে যান। একজন মা রাত জেগে সন্তানের অসুখে সেবা করেন, আর একজন বাবা নিজের ক্লান্তি ভুলে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন। তাঁরা কখনো হিসাব করেন না কতটুকু দিলেন কতটুকু হারালেন, শুধু নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আগলে রাখেন সন্তানকে। সন্তান বড় হয়ে হয়তো অনেক অর্থ উপার্জন করতে পারে,
দামি উপহার দিতে পারে, কিন্তু মা বাবার ত্যাগ আর ভালোবাসার মূল্য কখনো টাকায় মাপা যায় না। তাদের একটি হাসি, একটি

আশীর্বাদই জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই মা বাবার ঋণ শোধ করার একমাত্র উপায় হলো তাঁদের সম্মান করা, ভালোবাসা দেওয়া এবং জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকা। কারণ মা বাবা শুধু সম্পর্ক নন, তাঁরা সন্তানের জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও দোয়া। লিখেছেন কল্যাণী বসাক, হাট শিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে। এবারের ভাবনা লিখছেন ডাক্তার সুবল দাস, দাঁতঘর, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। দিশারি প্রত্যুষা, সন্তানের প্রতি মা বাবার নিঃশর্ত ভালোবাসা ও ত্যাগের তুলনা হয় না। সন্তান যতই ঐশ্বর্যশালী হোক না কেন, তাঁদের এই অপুরাণ স্নেহের ঋণ পার্থিব কোনো সম্পদ দিয়ে শোধ করা অসম্ভব। মা বাবার আশীর্বাদই জীবনে চলার একমাত্র পাথেয়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতোহি পরমং তপঃ। সনাতন ধর্মে পিতাকে স্বর্গের সমতুল্য বলে গণ্য করা হয়েছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। অন্যদিকে মায়ের স্থান স্বর্গ মর্ত্যের চেয়েও উচ্চ। মা বাবা এই দুটি ছোট শব্দের আড়ালে লুকিয়ে থাকে অসীম স্নেহ, মায়া ও ভালোবাসা, যা কোনো মাপযন্ত্রে পরিমাপ করা যায় না। তাঁদের স্নেহেই আমরা এই পৃথিবীতে চোখ মেলেছি। মা জীবনের প্রথম পাঠশালা এবং বাবা আমাদের নির্ভরতার প্রতীক ও পরম আশ্রয়। নিজেদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তাঁরা সন্তানের মুখে হাসি ফোটান। একটিবার সন্তানের মুখে হাসি দেখার জন্য তাঁরা কতই না ত্যাগ স্বীকার করেন। সন্তান যখন বিত্তশালী ও সম্পদশালী হয় তখন হয়তো সে মা বাবাকে জাগতিক সুখ দিতে পারে, কিন্তু যে অকৃত্রিম ভালোবাসা ও পরিচর্যা দিয়ে তাঁরা সন্তানকে মানুষ করেছেন তার প্রতিদান দেওয়া সম্ভব নয়। সন্তানের জন্য করা তাঁদের এই আজীবন ত্যাগের ঋণ কোনো দিনও শোধ করা যায় না। মা বাবার আশীর্বাদ ও সুশিক্ষা ছাড়া মানব জীবন অসম্পূর্ণ। তাই তাঁদের ঋণ শোধ করার চিন্তার চেয়েও তাঁদের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হওয়া প্রতিটি সন্তানের পরম কর্তব্য। পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, প্রত্যক্ষ দেবতাই মে তস্যে মাত্র নমো নমঃ। লিখেছেন ডাক্তার সুবল দাস, দাঁতঘর, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মা বাবার ঋণ কি শোধ করা যায় এই বিষয়টিকে নিয়ে শীষ মোহাম্মদ, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। প্রিয় প্রত্যুষা, জুন মাসের বিষয় দিয়েছ মা বাবার ঋণ কি শোধ করা যায়। আমার তো মনে হয় কোনো দিন শোধ করা যায় না। 9 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর যে মা আমাকে জন্ম দিয়েছে তার এক বিন্দু দুধের ঋণ, তাকে যদি আমার পিঠের চামড়া দিয়ে জুতো তৈরি করে দেয়া হয় তাহলেও ঋণ শোধ হবে না। কত কষ্ট করে, নিজে না খেয়ে, নিজে পরিধান না করে আমার দিকে পিতা মাতা যে কষ্ট করেছেন তার ঋণ শোধ হয় না, হবেও না। মা হচ্ছেন আমার প্রথম শিক্ষক, তিনি আমাকে আমার মুখের ভাষা দিয়েছেন, আমাকে চিনিয়ে দিয়েছেন ভালো মন্দ। যখন একটু বড় হয়েছি তখন পিতা একসঙ্গে পিতার ভূমিকায় এবং বন্ধুর ভূমিকায়। আমার পিতা খুব ভালো ইংরেজি জানতেন। ছোটবেলায় তার হাত ধরে নলহাটি বাজারে যেতাম। তিনি বলতেন, আমরা ইংরাজিতে কথা বলতে বলতে যাব, যদি পারো তাহলে দুটো বড় বড় রাজভোগ মিষ্টি খাওয়াবো। আমি তো জানি এমনিতেই রাজভোগ মিষ্টি পাবো। বলতে বলতে আমি কিন্তু অনেকটা ইংরেজি বলতে শিখে গেছিলাম, যেটা এখনও আমার কাজে দেয়। আর অঙ্ক
আমরা অঙ্ক করতে করতে যেতাম, যেমন একটি বাতি স্তম্ভে বাতিওয়ালা আলো জ্বালায়, সেই অঙ্কটা হাতে কলমে করতাম। অনেক অঙ্ক মুখে মুখে আমরা করতাম, সেগুলোর দুই একটা মনে আছে। যেমন, আশি মন খাসি এক জলে ভেসে যায়, ১৬০০ শকুনিতে কত করে পায়। আসার সময় বললেন, আমরা কিন্তু বাংলা বলতে বলতে যাব, অন্য ভাষার কোনো শব্দ ব্যবহার করব না, তাও চেষ্টা করতাম। মা আমায় জন্ম দিয়েছেন আর বাবা আমার ভিত গড়েছেন। আজ আমার বয়স ৭৫ বৎসর ৫ মাস হলো। আজও ভাবি, কোনো জায়গায় আটকে গেলে বাবা তো আছে, বাবাকে জিজ্ঞেস করব। কিন্তু হায়, তিনি না ফেরার দেশে অনেক দিন আগে চলে গেছেন, মাও চলে গেছেন, আমিও হয়তো হারিয়ে যাব একদিন, নদীর মতো সাগরে বিলীন হয়ে যাব। লিখেছেন শীষ মোহাম্মদ, পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। জুন মাসের বিষয়, মা বাবার ঋণকে শোধ করা যায় নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন শিলিগুড়ির লেকটাউন থেকে মিতা ভৌমিক। সুপ্রিয় প্রত্যুষা, এবারে তোমার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়, এই প্রশ্নটি যেমন আবেগঘন, তেমনি এর বাস্তবমুখী এবং মনস্তাত্ত্বিক দিকটি অতীব গভীর। প্রায়শই শোনা যায় এই কথা, মা বাবার ঋণ নাকি শোধ করা যায় না। কিন্তু ঋণ কথাটি তো আসলে আসে কোনো বাণিজ্যিক চুক্তিতে, সেক্ষেত্রে আমার মনে হয় কোনো আদর্শবান বাবা মা সন্তান লালন পালন করার সময় সন্তানকে তাদের ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে দেখেন। বাবা মায়ের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হল সন্তানের জীবনকে সাফল্যের চাবিকাঠি ছুঁয়ে সুখী হতে দেখা। বাবা মায়ের ঋণ কোনো ব্যাংকের আর্থিক দায়ের নয় যে একটি নির্দিষ্ট পরিমাণ শোধ করলেই খাতা বন্ধ হয়ে যাবে। বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক হল একটি জীবনব্যাপী দায়িত্ব এবং আত্মিক বন্ধন। পৃথিবীতে প্রতিটি জীবই তার পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে এবং বড় করে তুলতে নিজেকে উজাড় করে দেন, ঠিক সেভাবেই তার পরবর্তী প্রজন্ম নিজের সন্তানদের কাছে সেই কর্তব্যের প্রবাহমানতা বজায় রাখে। তাই আমার মনে হয় সন্তানের প্রতি করা বাবা মায়ের কর্তব্যকে ঋণের মতো একখানি রেখায় না বেঁধে একটি চক্রাকার জীবন প্রক্রিয়া হিসেবে দেখাটা অনেক বেশি বাস্তবসম্মত। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শারীরিক এবং মানসিক স্থিতিতে পরিবর্তন আসে। আমি গভীরভাবে উপলব্ধি করে বলছি, সেই সময় যদি সন্তানের ভূমিকা অদল বদল হয়ে গিয়ে সন্তান মা বাবাকে বার্ধক্যকালে এক নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন উপহার দিতে পারে, সেটাই হবে একজন আদর্শবান সন্তানের আসল ধর্ম। হয়তো কোনো খাতা কলমের আঁচড়ে এই সম্পর্কের হিসাব মিলবে না, তবু মা বাবার প্রদান করা জীবনের আলোটুকুতে যদি ভরিয়ে রাখা যায় তাদের জীবনের ফুরিয়ে আসা দিনগুলিকে, ভরিয়ে রাখা যায় নিবিড় নিঃস্বার্থ স্নেহের আচ্ছাদনে বৃদ্ধ হাত দুটিকে, তবে ওই বৃদ্ধ চোখের ক্লান্ত পাতায় নির্ভরতাময় যে প্রশান্তির হাসিটুকু দেখা যাবে, সেটাই হয়তো হবে একজন সন্তানের জীবনের সবচেয়ে বড় ঋণ মুক্তি। শ্রদ্ধা ও ভালোবাসায়, মিতা ভৌমিক, লেকটাউন, শিলিগুড়ি। আজকের শেষ ভাবনা এসেছে জলপাইগুড়ির চালসা থেকে, ডিইসি পাড়ার, লিখছেন বিপুল মুখোপাধ্যায়। বেতার বন্ধু প্রত্যুষা, বাবা মায়ের ঋণ কোনোদিন সম্পূর্ণ শোধ করা যায় না। জন্মের পর থেকে সন্তানদের জন্য তাদের ত্যাগ, ভালোবাসা ও সংগ্রাম সারা জীবনের সম্পদ হয়ে থাকে।
নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে তারা সন্তানদের ভবিষ্যৎ

ঔষধ গড়ে তোলেন, অসুস্থ হলে রাত জেগে পাশে থাকা, ছোট ছোট ইচ্ছা পূরণ করতে নিজের চাহিদা বিসর্জন দেওয়া, এই সবই বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসার পরিচয়। সন্তান বড় হয়ে যতই সফল হোক না কেন, বাবা মায়ের সেই ত্যাগের সমান কিছুই ফিরিয়ে দিতে পারে না। তবে তাদের সম্মান করা, ভালোবাসা দেওয়া, সময় মতো পাশে থাকা এবং বৃদ্ধ বয়সে যত্ন নেওয়াই হল প্রকৃত কর্তব্য। অনেক সময় ব্যস্ত জীবনে আমরা তাদের অনুভূতির মূল্য দিতে ভুলে যাই, অথচ তাদের সবচেয়ে বড় চাওয়া থাকে সন্তানের একটু সময় ও আন্তরিকতা। প্রত্যুষের আলো যেমন অন্ধকার দূর করে নতুন দিনের সূচনা করে, তেমনি বাবা মায়ের আশীর্বাদ জীবনের পথকে আলোকিত করে তোলে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে তাদের মর্যাদা ও ভালোবাসা দেওয়াই একজন সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব। জীবনের পথে আমরা যতই বড় হই না কেন, বাবা মায়ের আশীর্বাদ ছাড়া এগিয়ে চলা অসম্পূর্ণ থেকে যায়। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতো হি পরমং তপঃ পিতৌরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তি সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়াসতী দেবী ভো রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখ হরা পিতৃমাতৃ চরণেভ্য নম। তাই তাদের ঋণ শোধ করার কথা নয়, বরং সারা জীবন শ্রদ্ধা ও সম্মান জানানোই আমাদের কর্তব্য। নমস্কার আন্তি, বিপুল মুখোপাধ্যায়, ডিইসি পাড়া, পোস্ট চালসা, জেলা জলপাইগুড়ি।

সময় বলছে প্রত্যুষাকে ধীরে ধীরে ঘরে ফিরতে হবে। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এ মাসের বিষয় জানিয়ে যাওয়া। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে, মা বাবার ঋণ কি শোধ করা যায়? বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।

প্রত্যুষা অনুষ্ঠানটি শুনলেন উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 7:45 নজরুল গীতি ধীরেন বসুর কণ্ঠে। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন সকাল 8:30। সকাল 9:00 আধুনিক গান লোপামুদ্রা মিত্র। জ্যোথিকা রায়ের কণ্ঠে ভজন শুনবেন 9:30। সকাল 9:45 হিন্দি ভাষা শিক্ষার আসর। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শ্যামা সঙ্গীত সকাল 10:00। 10:20 অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT সকাল 10:30। বেলা 11:00 কিছু কথায় কিছু গানে, বিদ্যার্থীদের জন্য বেলা 11:30 অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের পাঠ্যবিষয় বাংলা, অংশগ্রহণে বুড়াগঞ্জ কালকুট সিং উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা দীপান্বিতা সেনগুপ্ত। বেলা 12:00 কথায় সুরে, দুপুর 1:00 মহিলা মজলিশ, 1:50 ভাওয়াইয়া, শিল্পী কবিতা রায়। নেপালি অনুষ্ঠান 2:30। বিকেল 3:00 গান পরম্পরা। যুব অনুষ্ঠান 3:30 গ্রামেগঞ্জে। বিকেল 4:00 4:30 জীবন ও জীবিকা। দেশাত্মবোধক গান ক্যালকাটা কয়ারের পরিবেশনায় বিকেল 4:50। বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছবির গানের অনুষ্ঠান আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান 5:30।

বিশেষ মুখোমুখি অনুষ্ঠান 6:05। মেকআপ আর্টিস্ট তানিয়া সরকার পালের মুখোমুখি সাক্ষাৎকার নিয়েছেন অনামিকা দেব। কবিতা রায়ের কণ্ঠে লোকগীতি শুনবেন 6:40। হিন্দি ছবির গানের অনুষ্ঠান 7:05। সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান 8:00। লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান শুনবেন 8:30। 9:15 গজল শিল্পী সোমেশ কুমার। গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান 9:30। রাত ১০:১০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বাদাম। 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এতক্ষণ আজ সারাদিনে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হবে সেগুলি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল। আকাশবাণী শিলিগুড়ি। এখন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। দার্জিলিং মোড় ক্রসিংয়ে উন্নয়নমূলক কাজ চলার কারণে সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। 10 জাতীয় সড়ক শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত সড়ক মেরামত এবং উন্নয়নের কাজ চলতে থাকায় ধীর গতিতে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। 10 জাতীয় সড়কের শালুগালায় সড়কের ওপর নির্মাণ কাজ চলছে। গতি কমিয়ে গাড়ি চালানো এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়েছে। শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে আজ ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে জলাশয়ের সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং লাংয়ের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করবেন। এই বৈঠক দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। আলোচনায় নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত সন্ধ্যায় সফরকারী মায়ানমারের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি ইউ মিন অং লাং ভারত মায়ানমার বাণিজ্য ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার 5 দিনের ভারত সফরে গয়ায় পৌঁছন। তার সঙ্গে

0: বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য, বরিষ্ঠ সরকারি আধিকারিক, বাণিজ্য নেতৃবৃন্দ সহ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মায়ানমারের রাষ্ট্রপতির এটাই প্রথম ভারত সফর। আগামীকাল তিনি মুম্বাই যাবেন, সেখানে বাণিজ্য ও শিল্প মহলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। এর পাশাপাশি তিনি মুম্বাইয়ের দ্রষ্টব্য স্থানগুলি পরিদর্শন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনা চক্রে যৌথ সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আলোচনা চক্রে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কার্যক্ষমতা বৃদ্ধি, যৌথ গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের সুযোগ সহ প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করবেন। এক মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের ভারসাম্যযুক্ত যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক সময়ে পরামর্শ দান এবং অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছয় তার জন্য পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ। এই অভিযানের উদ্বোধনের প্রাককালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও যোগ দিতে বলেছেন। শ্রী চৌহান ভার্চুয়ালি কৃষি বিজ্ঞান কেন্দ্রসমূহ, বিভিন্ন ICAR প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয়সমূহ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বরিষ্ঠ কৃষি আধিকারিকদের এই অভিযানে অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন। মন্ত্রী বলেন, এই অভিযানে এক বহুমুখী চরিত্র রয়েছে, যা কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, শস্য বীমা প্রকল্প ও সয়েল হেলথ কার্ড কৃষক কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করবে। সরকার আজ থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর শুল্ক সাময়িকভাবে মুকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলো চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী JDS নেতা HD দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রবনীত সিং, রাজ্যসভায় বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে চলতি তাদের 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনে 1টি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজ জারি হবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পাওয়ার ও তামিলনাড়ুর AIADMK সাংসদ CV সনমুগমের জন্য এই 2টি আসন শূন্য হয়েছে। এরা দুজনেই সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। আজ থেকে 8ই জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোট গ্রহণ, ওই দিনই ভোট গণনা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে গতকাল জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। উত্তরপ্রদেশের বস্তি জেলায় মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: जिस नदी को उन्होंने बचपन में साफ और जीवन देखा था, समय के साथ उस नदी में प्लास्टिक जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
0: উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরে সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য ও সম্পদ সংরক্ষণে সচেষ্ট। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে

0: করে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞানে ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান।
1: राजकोट के बिग बैंग एस्ट्रोनॉमी क्लब ने गिर के जंगलों से लेकर कच्छ के रण तक अनेक एस्ट्रोनॉमी इवेंट्स आयोजित किए। ज्योतिर्विद्या परिसंस्था भी एस्ट्रोनॉमी के सबसे पुराने संस्थानों में से एक है। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूंगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है।
0: মন কি বাতে প্রধানমন্ত্রী রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজর কাড়া দুই খেলোয়াড় গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায়ে নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল ১১টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে ৪১। উল্লেখ্য, গত ৯ই মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও ৫ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারা হলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। বাকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলির অধিকাংশই রয়েছে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক ৩ জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কৌশলগত এলাকা বিউফোর্ট ক্যাসেল এলাকা দখল করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF জানিয়েছে, তাদের বাহিনী বিউফোর্ট রোজ এবং ওয়াদি আল সালুকি এলাকায় প্রবেশ করার পর স্থানটি নিজেদের দখলে নেয়। IDF এর দাবি, এই অভিযানের লক্ষ্য হল ওই অঞ্চলে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং হিজবুল্লাহর ক্ষমতা খর্ব করা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত। গতকাল মুম্বাইয়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৫০এর দশক থেকে ১৯৭০এর দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার IPL চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে ফাইনালে বেঙ্গালুরু টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তোলে। রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু ৫ উইকেট হারিয়ে ২ ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি ৭৫ রানে অপরাজিত থাকেন। এদিন ২৫ বলে ১০০ রান পূর্ণ করে IPL কেরিয়ারে তার দ্রুততম ১০০ রান করেন কোহলি। বিরাট কোহলি ম্যাচে সেরা হয়েছেন। চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরপর ২ বছর IPL ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং লাইং এর সঙ্গে বৈঠকে বসবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ। ৩৫ জন মন্ত্রী আজ লোকভবনে শপথ গ্রহণ করবেন। বিজেপি নির্বাচন ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রার পারদ বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা। আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তাঁর মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন। লোকভবনে সকাল ১১টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। একটি প্রতিবেদন।
3: গত 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নেন। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলেছিল। অবশেষে প্রায় 3 সপ্তাহ পর বড়সড় মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটছে বিজেপি সরকার। নতুন 35 জন মন্ত্রী শপথ নিলে মুখ্যমন্ত্রীসহ রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হবে 41। সাংবিধানিক বিধি অনুযায়ী 294 সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বাধিক 44 জন মন্ত্রী রাখা সম্ভব, ফলে এখনও 3টি পদ খালি থাকবে। রাজনৈতিক সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠনে বিলম্বের অন্যতম কারণ ছিল আঞ্চলিক ভারসাম্য রক্ষা। এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, রাঢ়বঙ্গ ও দক্ষিণবঙ্গ প্রায় সব অঞ্চল থেকেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিজেপি। তাই সব জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব সময় নিয়ে তালিকা চূড়ান্ত করেছে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের দিল্লি সফরের পর থেকেই মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনা জোরদার হয়। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকের পর চূড়ান্ত অনুমোদন মিলেছে বলে বিজেপি সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত কারা মন্ত্রী হচ্ছেন তা নিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। বিজেপির 208 জন বিধায়কের মধ্যে কারা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী তার আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন বলে পরিবহন দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে। বহক্রিয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সহ মোট 4টি সংগঠন এই বৈঠকে উপস্থিত থাকবে বলে সূত্রের খবর। থাকবেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব। আজকের বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেদিকে তাকিয়ে কর্মচারীরা, ইতোমধ্যেই রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেওয়ার কাজ শুরু করেছে সরকার। অর্থ দপ্তর সূত্রে খবর, 2008 এপ্রিল থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে টাকা বকেয়া রয়েছে আপাতত তা দেওয়া হচ্ছে। বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে সুপ্রিম কোর্ট গত সপ্তাহে শুনানিতে রাজ্যের কাছে জানতে চাই। জুলাই মাসের 3rd সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। শিলিগুড়িতে গতকাল দেবর্ষী নারদ সম্মান সমারোহ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেক করিডোরকে আরও সুরক্ষিত করতে হবে। পশ্চিমবঙ্গে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার জমি না দেওয়ায় এরাজ্যে বাংলাদেশ সীমান্তের প্রায় 300 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ ও বঞ্চনার যন্ত্রণা থেকে তৃণমূল কংগ্রেসের একাংশ ওই দলের সাংসদদের আক্রমণ করেছে বলে রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য দাবি করেছেন। কলকাতায় গতকাল সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনা কোনোভাবেই কাম্য নয়। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 56 জন বিজেপি কর্মীকে হত্যা, মহিলাদের নির্যাতন এবং বহু কর্মীকে ঘরছাড়া করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
4: গত 6 মাস ধরে আমি ধারাবাহিকভাবে বলে গেছি যে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই, এবং তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে তৃণমূল তৃণমূলকে আক্রমণ করবে। আর সেই সময় আমাদের সতর্ক থাকতে হবে, যে পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল মানুষের, আমরা দায়িত্ব নিয়ে সেই অবস্থায় পৌঁছতে দিইনি। দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার ব্যথা যদি তৃণমূলের একাংশকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে উদ্যত হয়ে থাকে, তো সেখানে প্রশাসন কি করবে?
2: এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পনা করে আক্রমণ চালানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের 2 সাংসদের উপর হামলার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
5: আগে সোনারপুর এলাকা, সেখানকার মিউনিসিপালিটি টিএমসি, পঞ্চায়েত সেখানকার তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, কিন্তু তাদের নায়ককে তাদের নেতাকে রক্ষা করতে একটাও তৃণমূলের কর্মীকে দেখলাম না। কেন এমনও হতে পারে যারা তৃণমূল করতো আজ তারাই বিজেপি করছে এবং তারাই আক্রমণ করে বিজেপির কাছে বাহবানিবার চেষ্টা করছে এবং সেই সুবাদে যার বিরুদ্ধে অভিযোগ তাকে নায়ক করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।
6: দক্ষিণ চব্বিশ পরগনা।

0: মথুরাপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ বাপি হালদারের কার্যালয়ে গতকাল স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন, চলে ভাঙচুরও। তাদের অভিযোগ, সাংসদের কার্যালয়টি নয়নজুলির ওপর বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, পাশাপাশি সেখানে ত্রিপল সহ নানা ত্রাণ সামগ্রীও মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ব্যাপক লাঠিচার্জ করতে হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে গতকাল তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে।
1: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है। तेज धूप, गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। শ্রী মোদী গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অঞ্চলে আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন।
1: গরমি আতে হি এক অর চর্চা হর ঘর মে শুরু হো জাতি অর ও হ্যায় আম। ভারত মে শায়দ হি কোই ঘর হোগা জাহাঁ গরমিও মে আম কি বাত না হোতি হো। মহারাষ্ট্র অর কোকণ কা হাপুস, আলফানসো, গুজরাত কা কেসর, ইয়ে তো আমরস কি জান হ্যায়। উত্তরপ্রদেশ কা দশহরি और मेरी काशी का लंगड़ा, बिहार का जरदालू, जिसकी खुशबू दूर से पहचान में आ जाए।
0: দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। গতকাল থেকে ওই পুরসভার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছেন মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত। গত 25 মে ডায়মন্ড হারবার পুরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 9টি তৃণমূল কাউন্সিলররা ইস্তফাপত্র জমা দেন। দমদম স্টেশনে হকার উচ্ছেদের নিন্দা করেছে বামপন্থী শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ। এক বিবৃতিতে সংগঠনের রাজ্য শাখার তরফে অবিলম্বে পুনর্বাসন ছাড়া সমস্ত রকমের উচ্ছেদ বন্ধ করার দাবি জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রার পারদ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে অবশ্য 3 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। গলগ্রিনের অরবিন্দনগর আবাসন থেকে এক যুগলের দেহ উদ্ধারকে কেন্দ্র করে গতকাল চাঞ্চল্য ছড়ায়। নিহত মোহাম্মদ দিলশাদ তিলজলার বাসিন্দা। অন্যদিকে মেহলি সান্নাল নামে ওই তরুণীর বাড়ি রামগড়ে, তারা লিভ ইন করত বলে জানা গেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ, 35 জন মন্ত্রী আজ লোকভবনে শপথ নেবেন। বিজেপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে আজ নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ধীরেন বসু।

0: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে, অবাক কাণ্ড।
1: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। আজ হ্যালো আকাশবাণীতে আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের মনের কথা শুনব, আপনাদের কথা জানবো। আমি ভাস্কর। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের কথা শুনতে চাই সেটা হলো, আজ গ্লোবাল ডে অফ প্যারেন্টস, অর্থাৎ বিশ্ব পিতামাতা দিবস। তো এই বিশ্ব পিতামাতা দিবস নিয়ে আপনারা কি বলছেন, আপনাদের কি মতামত আমাদেরকে জানাবেন। 9434076705 এই নম্বরে একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো, নমস্কার।
4: নমস্কার।
3: হ্যাঁ নমস্কার। হ্যাঁ পরিতোষবাবু, বলুন, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কেমন আছেন? আপনি তো আমাদের নিয়মিত টেলিফোন করেন, নিয়মিত শ্রোতা আমাদের। এখন কোথায় রয়েছেন? বাড়িতে রয়েছেন। বাড়িতে বসে আপনি আকাশবাণী শিলিগুড়ির এই হ্যালো আকাশবাণী অনুষ্ঠান শুনছেন। একদম একদম। প্রধানবাবু, যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো, আপনাদের মতামত শুনব, বিশ্ব পিতামাতা দিবস আজ, এই বিশ্ব পিতামাতা দিবস নিয়ে কি বলবেন? আচ্ছা ঠিক আছে, অবশ্যই। তো আজকে আপনার পছন্দের গান শোনাবো, তাই তো? অবশ্যই আপনার পছন্দের গান নিশ্চয়ই শোনাবো। হিন্দি গান শুনবেন? হিন্দি গানই শোনাবো আপনাকে, ঠিক আছে? আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আমাদের পরবর্তী যে সমস্ত অনুষ্ঠান রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান, সেখানেও আপনি টেলিফোন করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: থাকবেন, নমস্কার।
1: মাসুম ভাইয়ের গান দেন মাসুম।
0: চেষ্টা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন, অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি বা যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই বা আপনাদের মতামত জানতে চাই, সবাই যে এই বিষয়গুলো নিয়ে বলবেন তার কোনো মানে নেই, কিন্তু আপনারা টেলিফোন করবেন, টেলিফোন করবেন, কারণ আপনাদের টেলিফোনের জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। কারণ এই অনুষ্ঠান অর্থাৎ হ্যালো আকাশবাণী এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে আপনাদের অনুষ্ঠান, আপনাদের মনের অনুষ্ঠান, আপনাদের প্রাণের অনুষ্ঠান এবং আপনাদের নিজস্ব অনুষ্ঠান। এই নিজেদের এই অনুষ্ঠানে আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। আজকে আমরা কথা বলবো বিশ্ব পিতামাতা দিবস, এই নিয়ে আপনাদের কি মত বা কি মতামত, কি বক্তব্য আমরা জানব। 9434076705 নম্বরে আপনারা টেলিফোন করুন, ততক্ষণে একটা গান শোনা যাক।

0: क्या मैं ही कहता रहूंगा और तुम कुछ भी नहीं कहोगी।
1: ধারকান ছবির গান শুনলেন অভিজিৎ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, একজন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ হ্যালো দাদা ভাই, নমস্কার।
1: শুভ সকাল। আপনি কেমন আছেন
2: দাদা ভাই? খুব ভালো আছি, আপনি কিরকম আছেন?
1: আমি ভালো আছি। আপনি, আপনার নাম আর আপনি কোথা থেকে বলছেন আর আপনার একটু জানিয়ে দিন প্লিজ। আমি আপনাকে ধরেছি, তাও আমাদের আমাদের অগণিত শ্রোতা বন্ধু তো আপনার নামটা জানতে চায়, সেই জন্যই বলুন। হ্যাঁ প্রবীরবাবু, অ্যাকচুয়ালি কি হয় যে আমরা বুঝতেই পারি, আমরা আমাদের নিয়মিত শ্রোতা যারা তাদের গলা শুনেই কিন্তু আমরা বুঝতে পারি যে কে টেলিফোন করেছেন, কিন্তু সবকিছুই তো একটা নিয়মের মধ্যে বাঁধা থাকে যে যখন একদম তাই, এবং সবকিছুই যখন একটা নিয়মের মধ্যে বেঁধে থাকে সেই কারণেই আর কি কোনো জায়গায় কোনো টেলিফোন করলে মানে সেখানে নাম এবং তার ঠিকানা মানে কোথা থেকে বলছেন সেটা একটা বলতেই হয় আর কি, এটা একটা সিস্টেমের মধ্যে পড়ে। হ্যাঁ অবশ্যই প্রবীরবাবু, আজকে তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো, বুঝতে আপনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যে আজ গ্লোবাল ডে অফ প্যারেন্টস অর্থাৎ বিশ্ব পিতা মাতা দিবস, তো এই নিয়ে কি বলবেন?
2: দেখুন দাদা ভাই, এই মাতা পিতাকে নিয়ে সত্যি করেই যা আরম্ভ হয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমি সবাইকে প্রার্থনা করব যে তারা যেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়।
1: একদমই তাই,
2: এটা হচ্ছে আমার প্রথম কথা। এবং দেখুন আজকে তারা তো, আমরা পৃথিবী আলো দেখেছি তাদের জন্য,
1: কিন্তু
2: তারাই আমাদের বটগাছ,
1: এবং
2: সেই বটগাছের যে ছায়া ছায়া পাচ্ছি আমরা সেটা কিন্তু নিতে সক্ষম আমরা নিজেরাই। তো আজকে দাদা ভাই দেখুন, আজকে বাবা আমার মারা গেছেন, বাবা আমাকে যখন মারা যান তখন আমাকে হাতে ধরে বলে গেছেন তুই আমার বাবা, তুই তোর মাকে দেখিস। তো মা আজকে দেখুন 76 বছর বয়স মায়ের, তো মাকে নিয়ে আমি চলছি দাদা ভাই, এবং মাকে যতদিন আমি রাখতে পারবো, মাঝে মায়ের শরীর খারাপ হয়েছিল তখন আমার মনে হচ্ছে যে আমি আর কি বটগাছটি রাখতে পারবো না, তো সেই জায়গা থেকে দাদা ভাই ফিরিয়ে নিয়ে এসছি। আমার যতদিন আমার জীবনের মানে যতটুকু থাকবে, আজকে আমারও 60 বছর বয়স হয়ে গেল, তো আমি জানি না যে দাদা ভাই মাকে কতদিন রাখতে পারবো। হ্যাঁ, তো সেই জায়গায় দেখুন আজকে আমার এই 60 বছর বয়স হলেও যেদিনকার জন্মদিন হয় মা কিন্তু পায়েসটা রান্না করে আমার মুখের সামনে ধরে।
1: ঠিকই ঠিকই, এর চেয়ে আর বড় পাওনা কিছু হতে পারে না, তাই না? এটা এটা বিরাট পাওনা।
2: হ্যাঁ, এর থেকে আর কিছু পাওনা বড় কিছু নেই মানে পৃথিবীতে, এর থেকে মানে দিন রাত্রিটা কিন্তু হচ্ছে মানে প্রকৃতির জন্য, কিন্তু এই দিন রাত্রিটা কিন্তু আমরা দেখতে পাবো আমাদের মা বাবার চোখ থেকে, এবং তাদেরকে রাখি দাদা ভাই।
1: না নিশ্চয়ই একদম, মানে আমাদের তরফ থেকে আপনার মাকে প্রণাম, আপনিও ভালো থাকবেন, আপনার মাও সুস্থ থাকুন, ভালো থাকুন, এই জন্য আমাদের নিয়মিত টেলিফোন করবেন অবশ্যই।
2: একদম একদম দাদা,
1: ওকে ধন্যবাদ। আমাদের একজন পরিচিত শ্রোতা বন্ধু আমাদের নিয়মিত টেলিফোন করেন, প্রবীর কুমার মণ্ডল। প্রবীরবাবু, আজকের যে বিষয় সেই বিষয় নিয়ে একটা তার বিরাট অভিজ্ঞতার কথা আমাদের জানালেন, আমরা চাই আপনারাও টেলিফোন করুন 9434076705 এই নম্বরে টেলিফোন করুন এবং আমাদেরকে এই বিষয়ে আপনার কি বক্তব্য, অর্থাৎ গ্লোবাল ডে অফ প্যারেন্টস অর্থাৎ বিশ্ব পিতামাতা দিবস নিয়ে আপনাদের বক্তব্য আমাদেরকে জানান। একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো নমস্কার।
3: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
1: নিতাই বাবু, আপনিও আমাদের নিয়মিত শ্রোতা, নিয়মিত টেলিফোন করেন, কেমন আছেন?
3: হ্যাঁ ভালো আছি।
1: আচ্ছা,
3: আপনি ভালো আছেন?
1: হ্যাঁ আমি ভালো আছি। আমরা চাই সবসময় আমাদের শ্রোতা বন্ধুরা সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং তাদের দিনটি যেন ভালো কাটে, সারাটা দিন যেন ভালো কাটে। সকালবেলার এই আজকের এই অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, এই হ্যালো আকাশবাণী দিয়ে আমাদের সকালটা শুরু হয় এবং সারাটা দিন যেন আমাদের শ্রোতা বন্ধুদের ভালো থাকে, তারা যেন ভালো থাকেন, এটাই কিন্তু আমাদের সবসময় কামনা থাকে। নিতাইবাবু, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, আমাদের ইতিমধ্যেই আমাদের শ্রোতা বন্ধুরা তাদের মতামত জানিয়েছেন, আজ বিশ্ব পিতামাতা দিবস, এই বিষয় নিয়ে কি বলবেন?
3: হ্যাঁ দেখুন, আমি একটা কথাই বলবো, দেখুন আমার তো মা বাবা মারা গেছে, তো আমার মা বাবা নেই, তো আমি মা বাবাকে সেবা করেছি, খুব ভালো ছিল, হ্যাঁ ভারতেই তারা স্বর্গে বাস করছে। আর আমি প্রত্যেক শ্রোতা বন্ধুকে বলবো, হ্যাঁ যেন মা বাবাকে ভালোভাবে দেখে যত্ন করে, তাদের আশীর্বাদ, তাদের যে একটা আশীর্বাদ, সেই আশীর্বাদে কিন্তু ছেলেরা বড় হয়ে উঠবে। আর যদি মা বাবা দুঃখ পায়, তাহলে কিন্তু সেই ছেলে কিন্তু দুঃখ পাবে পরবর্তী ক্ষেত্রে। তো আমি একটা কথাই বলবো, যেসব পিতা মাতা যাদের আছেন, তাদেরকে বলবো মা বাবাকে যেন যত্ন করে এবং সে যেন ঘরের মধ্যেই রাখে, আর বৃদ্ধাশ্রমে যেন তাদেরকে না পাঠানো হয়, এটাই আমার সবথেকে বড় বক্তব্য। এবং প্রত্যেক শ্রোতা বন্ধুকে বলছি, মা বাবাকে যত্ন করবেন, তাদের আশীর্বাদে আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবে, এবং ভবিষ্যতে যারা মানে ছেলে পিলে যারা থাকবে, তাদের কিন্তু মা বাবার আশীর্বাদে তাদের কিন্তু ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে।
1: একদমই তাই।
3: নমস্কার।
1: এবং বৃদ্ধাশ্রমে যাতে এই বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যাটা না বাড়ে, এটাই কিন্তু না বাড়ে যাতে, সেটাই কিন্তু আমাদের সবার কামনা থাকবে, তাই না?
3: কামনা করি, হ্যাঁ এটাই আমরা কামনা করি, যাতে সংখ্যা না বাড়ে। হ্যাঁ বৃদ্ধা, আমরা যদি দুমুঠো শাক ভাত খেতে পাই, বাবা মা কেন খেতে দেবো না?
1: একদমই তাই,
3: আমরা যেটা খাবো সেটাই বাবা মাকে দেব।
1: একদমই তাই, যেই বাবা মারা আমাদের ছেলেবেলা থেকে মানুষ করেছেন, বড় করেছেন, আজকে আমরা যেখানে প্রতিষ্ঠিত বা অনেকেই আমাদের শ্রোতা বন্ধুরা সবাই প্রতিষ্ঠিত, এবং এই প্রতিষ্ঠা পাওয়ার পেছনে কিন্তু বাবা মার একটা মানে মূল ইয়ে থাকবে, মানে
3: বিরাট ভূমিকা,
1: মানে প্রধান ভূমিকা বলা যায়, যেটা প্রধান ভূমিকা, মানে এর উপরে আর কোনো ভূমিকা থাকতে পারে না, বিকল্প কিছু নেই। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ নিতাই বাবু, কেমন লাগছে আজকের অনুষ্ঠান? আমাদের একজন শ্রোতা বন্ধু আমাদের নিয়মিত টেলিফোন করেন, নিতাই বাবু বীরভূম থেকে টেলিফোন করেছিলেন, তার কথাও আমরা শুনলাম যে বিশ্ব পিতামাতা দিবসে তিনি কি বলছেন, তার কি বক্তব্য। একটা বিষয়ে কিন্তু সবাই একমত এবং একই মন্তব্য তারা কিন্তু করেছেন বা বক্তব্য পেশ করেছেন, যে বৃদ্ধাশ্রমগুলিতে যেন বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যা না বাড়ে, এটা কিন্তু আমরা সবাই কামনা করি। আরও একজন আমাদের শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে, হ্যালো নমস্কার।
4: নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন?
4: আমি সৌভিক সরকার বলছিলাম।
1: হ্যাঁ সৌভিক বাবু, কলকাতা থেকে বলছেন?
4: অবশ্যই।
1: আপনি আমাদের শ্রোতা বন্ধুরা যারা টেলিফোন করেন না, আমরা মোটামুটি তাদের গলা শুনেই বুঝতে পারি যে কারা টেলিফোন করেছেন, কিন্তু তাও এই নামটা তো একবার বলতেই হয়, কারণ আমাদের অগণিত শ্রোতা বন্ধু নামটা শুনতে চায় যে কে টেলিফোন করেছেন, কোথা থেকে টেলিফোন করেছেন, তাই না?
4: তো বলুন তো, মানে এই যে আপনারা যে চিনতে পারেন, আপনাদের যে বেতার, তার সাথে তারে একটা কানেক্ট হয়ে গেছে।
1: একদম তাই, একদম।
4: আসলে আমাদের নামগুলো না

0: উত্তরবঙ্গেও প্রচণ্ড গরম, এবং গত দুদিন থেকে এই তাপমাত্রা এতটাই বেশি, এক প্রকার অসহ্য গরম আর কি এখানে। যাই হোক, তাও আসুন, উত্তরবঙ্গে আসুন, স্বাগত আপনাকে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ বিশ্ব পিতামাতা দিবস, গ্লোবাল ডে অফ প্যারেন্টস, কি বলবেন?
1: অবশ্যই, মানে আমি একটা জিনিস, সেটা হলো আমিও নিজের বাবা মাকে আমি ছোটবেলায় হারিয়েছি আর কি।
0: আচ্ছা আচ্ছা,
1: বাবা মা ছিলেন আর কি,
0: হুম হুম,
1: মানে যতদিন বাবা যতদিন ছিলেন আর কি, বটবৃক্ষের মতন ছিল আর কি,
0: হুম, নিশ্চয়ই, হুম হুম,
1: মানে খুবই ভালোবাসতো আর কি।
0: হুম
1: মানে আমাকে বলতো, আমাকে
0: হুম,
1: সৌভিক করে বলতো যে তুই এখন সময়ের দামটা অন্তত বোঝার চেষ্টা করবি,
0: হুম
1: মূল্য দেওয়ার চেষ্টা করবি। আমাকে প্রথম একটা হাত ঘড়ি দিয়েছিল, তখন আমি জিনিসটা বুঝতে পাইনি যে মানেটা
0: হুম
1: কি বললো,
0: হুম
1: আমার
0: হুম
1: একটা
0: হুম
1: সময় করতে বলেছিল।
0: আচ্ছা,
1: এবং বাবা চলে যাওয়ার পর মা তারপর আমার কাছে একটা বটবৃক্ষের মতন হয়ে গেছিল আর কি,
0: হুম হুম হুম
1: মতন একদম সুন্দর, মানে কিছুই বুঝতে দেয়নি, মানে অভাব কি, মানে কি বাবা চলে যাওয়া মানে তো ছাদ চলে যাওয়া।
0: একদম তাই,
1: হ্যাঁ, এবং মা সেটাকে ভালো করে আর কি ইয়ে করেছিল আর কি, সুন্দর করে আর কি, মানে মা ঘিরে রেখেছিল আর
0: হুম,
1: কি।
0: মানে বুঝতে দেননি যে বাবার অভাবটা, একটা বিরাট অভাব, বিরাট শূন্যতা সৃষ্টি হয়, সেই অভাবটা যাতে বুঝতে না পারে তার ছেলে মেয়ে, সেই জন্য তিনি চেষ্টাটা করেছেন।
1: হ্যাঁ, আমার যে যেমন বললাম, যেমন সৌভিক, এই নামটা কিন্তু আমার কিন্তু বাবাই দিয়েছিল আর কি,
0: হুম,
1: তখন বাইরে ছিল বাবা আর কি, কাজের
0: আচ্ছা
1: সূত্রে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, পুনেতে ছিল, পুনে থেকে
0: হুম
1: নামটা লিখে চিঠির মাধ্যমে লিখে আর কি পাঠায়,
0: হুম
1: সৌভিক
0: হুম
1: নাম।
0: হুম
1: এবং বাবা মা যতদিন আছে ততদিন না আপনার কাছে মানে কোনো চিন্তা নেই, মানে কিছু না কিছু আপনার মন খারাপ, বাবা
0: হুম
1: মাকে বলুন, হয়তো তারা সমাধান না দিতেও পারে, কিছু তো কিছু তো তখন আশ্বাস দেবে।
0: হুম নিশ্চয়ই, তাদের
1: হ্যাঁ,
0: পরামর্শ, তাদের চিন্তা ভাবনার, এটাই তো আলাদা না, একদম আমাদের কাছে একটা সম্পদ।
1: হ্যাঁ, সত্যি অনেক বড় সম্পদ। শুধু একটা বার্তাই দেবো, যাদের বাবা মা আছে অন্তত বলবো যে কখনো তাদেরকে কষ্ট দেওয়া উচিত
0: হুম
1: না, অন্তত তাদেরকে বলতে ঘিরে রাখা উচিত,
0: হুম
1: চোখের জল কখনো ফেলতে নেই তাদের বাবা মা,
0: হুম
1: বিশেষ করে বাবা মা, কারণ এই চোখের জল না আপনার কাছে কোনো না কোনো সময় হয়তো রিটার্ন আসবে।
0: ঠিকই,
1: সত্যি তাই, মানে খুবই, মানে তাদের চোখের জল আপনি যদি ফেললেন, মানে কিভাবে রিটার্ন আসবে আপনি নিজেও জানেন না।
0: হুম হুম
1: আমি বলি অন্তত শ্রদ্ধা করা উচিত। আজকে হ্যাঁ,
0: সে
1: আজকে আমরা অভিভাবক গ্লোবাল প্যারেন্টস ডে হিসেবে পালন করছি, শুধু আজকে না,
0: হুম
1: প্রতিদিন সময় দিন। আমরা এখন কি বলেন তো, এই হাতে মুঠে ফোন আছে, ঘরে
0: হুম
1: ঢুকলাম, আগের থেকে ঘরে ঢুকে
0: আমরা
1: মানে
0: ফোন নিয়ে
1: ফ্রেশ,
0: ব্যস্ত হয়ে পড়ি। হুম
1: হ্যাঁ, ফোন নিয়ে আমরা একটা জায়গায় বলতে গেলে ব্যস্ত হয়ে যাই। আমার মতে বলে একটু সময় দিন, মা বাবার
0: হুম
1: কথা বলুন, তাদের কি মন, কি চলছে না চলছে, তারাও চায় যে সন্তান আমাদের সাথে কথা বলুক
0: কথা বলুক,
1: এই।
0: হ্যাঁ
1: হ্যাঁ, কারণ আমরা না ওই এসে আমরা ওই সোশ্যাল নেটওয়ার্কে তাদের বন্ধুর সাথে ব্যাস ঢুকে গেলাম নানা
0: ঠিকই
1: রকম
0: তাই,
1: সাইডে। হ্যাঁ, আমার তো বল একটু, আর যদি আপনি যদি দূরে যদি কাজের সূত্রে যদি থাকেন, এখন তো নানা রকমই আছে ব্যবস্থা হয়ে গেছে কলের মাধ্যমে একটু
0: মাধ্যম অনেক
1: কথা,
0: কিছু রয়েছে যোগাযোগ করার।
1: কারণ আমরা এখন একটা অনেক কিছুই দেখছি যে অনেকে কিন্তু এক এখন কেমন জানি না কথা বলতে পেয়ে অনেকে কিন্তু ভুগছে, এবং নানা রকম ভুল ডিসিশন নিয়ে নিচ্ছে।
0: একাকিত্বে ভুগছেন। হুম
1: হ্যাঁ, মা বাবারা যারা আছেন, আমি কলকাতা শহরে এরাও অনেক বলতে
0: হুম
1: গেলে, তাদের সাথে একটু কথা বলুন,
0: ঠিকই,
1: দেখবেন তাদের এই যে একটুখানি কথা বলেন, আপনি যে দামে গিফট দিচ্ছেন, হ্যাঁ হয়তো
0: হুম
1: দামে, তার থেকে যে আপনি যে সময়টা দিচ্ছেন না,
0: হুম
1: ওটা
0: হুম
1: সব থেকে দাদা মূল্যবান।
0: তাই তো,
1: আমি এইটুকু বলবো যে একটু সময় দিন, দামে গিফট দেওয়ার আপনি দিচ্ছেন এটা আপনার
0: হ্যাঁ
1: পার্সোনাল ব্যাপার,
0: হুম হুম
1: সময়
0: মানে
1: দিন।
0: ওই সময়টা দেওয়ার মতন উপহার আর কিছু হতে পারে না, যে আমি
1: কিছু
0: আমার
1: হয় না,
0: ব্যস্ততার মাঝেও দিনের একটা সময়, বা সেটা সন্ধেও হতে পারে, সকালেও হতে পারে, যে একটা সময় বাবা মার সঙ্গে কিছুটা সময় কাটানো, বা কিছুটা গল্প করা, তাদের কথা শোনা, তাদের শারীরিক সমস্যার কথা শোনা, এই যে তার জন্য একটা নির্দিষ্ট সময় বেছে রাখা, বা একটা উঠিয়ে রাখা বা তুলে রাখা, এটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় বাবা মাও খুশি থাকবেন, এবং আমরা সন্তানরাও কিন্তু, আমাদের মনে হবে যেন একটা, আমাদের দিনটা আজ ভালো গেল, যে বাবা মার সঙ্গে কথা বললাম, বাবা মা আমাদের কিছু সাজেশন দিলেন, কিছু পরামর্শ, আমরা কিন্তু তাদের পরামর্শ নিয়মিত পেতে পাই, যদি আমরা পাই, তবে কিন্তু আমাদের উপকারই হবে, তাই না?
1: একদম দাদা, মানে আমার মতে বলে এই জিনিসগুলোই আপনি যেমন বললেন।

0: জিনিস দাদা আমার তো বলে করা উচিত, এটাই বলবো।
1: একদমই তাই, একদমই তাই। অনেক ভালো থাকবেন সৌভিক বাবু, আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনি নিয়মিত আমাদের টেলিফোন করবেন, আমাদের এই অনুষ্ঠানে অংশ নেবেন, হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে। ভালো থাকবেন,
0: অবশ্যই
1: সুস্থ থাকবেন। নমস্কার।
0: আপনিও ভালো থাকবেন দাদা, নমস্কার নমস্কার নমস্কার।
1: আমাদের একজন শ্রোতা বন্ধু টেলিফোন করেছিলেন, সৌভিক সরকার কলকাতা থেকে টেলিফোন করেছিলেন, আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু। উনি টেলিফোন করেছিলেন, ওনার সঙ্গে কথা হলো, উনিও খুব সুন্দরভাবে ওনার মত প্রকাশ করলেন। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দাদা,
1: হ্যাঁ
2: বহুদিন পরে
1: নমস্কার।
2: শুনতে পেলাম। হ্যাঁ মেডিমেল ব্লকে রানীঘাট থেকে বিকাশ বলছি দাদা।
1: হ্যাঁ বিকাশ বাবু, আপনার টাইটেলটা কি আছে, সারনেম?
2: আমি বিকাশ রায় বলছি দাদা।
1: বিকাশ রায়। আচ্ছা আচ্ছা, বিকাশ বাবু এখন কোথায় রয়েছেন, কি করছেন?
2: এই বাড়িতে আছি,
1: বাড়িতেই
2: বাড়ির
1: রয়েছেন?
2: কাজকর্ম এখনো শুরু করিনি,
1: আচ্ছা
2: কেবল
1: আচ্ছা
2: একটু একটু করব।
1: আচ্ছা, বাড়িতেই কাজ রয়েছেন এবং আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, কেমন লাগছে অনুষ্ঠান?
2: অনুষ্ঠানটা আগে ভালোই লাগে, প্রতিদিনই আমি 6টা থেকেই রেডিও খুলে রাখি।
1: হুম হুম
2: হ্যাঁ অনেক রকম প্রোগ্রাম শুনি তো আমার।
1: আমাদের নিয়মিত লাইভ ফোন ইন অনুষ্ঠান, গোটা দিন ব্যাপী আমাদের লাইভ ওই লাইভ অনুষ্ঠানগুলো হয়। এবং
2: আমি রাতে লাইভ ফোনেও কথা বলি তো।
1: একদম একদম, নিশ্চয়ই কথা বলবেন। আমাদের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে এই লাইভ অনুষ্ঠানগুলো হয়, এবং এই লাইভ অনুষ্ঠানগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের নিজস্ব অনুষ্ঠান, আপনাদের অংশগ্রহণের অনুষ্ঠান, এবং আপনাদের ফোনের টেলিফোনের অপেক্ষায় কিন্তু আমরা বসে থাকি যে কখন আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের টেলিফোন করবেন।
2: হ্যাঁ হ্যাঁ দাদা, আজকে প্রতিটা কিছু বলতে হয় না?
1: হ্যাঁ, আজকের বিষয় বিশ্ব পিতামাতা দিবস, গ্লোবাল ডে অফ প্যারেন্টস, কি বলবেন?
2: থ্যাংকস থ্যাংকস। কারণ হলো বিশ্ব পিতামাতা দিবসের আজকে সব পিতামাতাদের চরণে প্রণাম করলাম প্রথমে। হ্যাঁ
1: হুম হুম
2: এবং জীবিত মৃত সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি দুই চারটা কথা।
1: বলুন।
2: আমরা তো সবাই পিতামাতার গর্ভ থেকেই এসেছি এই পৃথিবীতে, তাদেরকে সেবা শুশ্রূষা করাই আমাদের একটা ধর্মের কর্তব্য, প্রত্যেক জনজীব জাতির, তাই না?
1: তাই তো,
2: এটা যেন বোঝাই থাকে এই বিশ্বের সব দরবারে, সব পাড়ায় শহরে হাটে বাজারে।
1: একদম।
2: আর একটা জিনিস দেখি দাদা, জীবিকার অর্থে আমরা হয়ে যাচ্ছে কোন সময় বাবা মাকে ভুলে যাই, এটা আমার খুব খারাপ লাগে। ওই জন্য আমি দয়ালমণি বইয়ে দেখেছি একটা অভিনয়, কালী ব্যানার্জির বড় ছেলে ডাক্তার, ওনার বৌমা এক অনুষ্ঠানে আছেন আর কালী ব্যানার্জি গেলেন ওনার বাড়িতে, আর কি বলবেন, ওই সিন দেখে আমি তো মুশকিলে পড়ে গেছি। তারপর দাওয়াটাই নাকি খাইলো, রঞ্জিত মল্লিক উদয় ছিলেন।
1: ঠিকই, এরা বিভিন্ন চলচ্চিত্র কিন্তু আমরা এ ধরনের ছবি আমরা দেখতে পাই, এবং একদম একদম নিশ্চয়ই এগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতেও পারি। একদম,
2: আমাদের শিখে নিয়ে বঞ্চিত থাকা উচিত
1: একদমই তাই, মানে আমাদের এটা থেকে অনেক কিছু শেখার রয়েছে এই সমস্ত ছবি থেকে। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ
2: আরো আমাদের শ্রোতা বন্ধু আছে,
1: ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন বিকাশ বাবু, আপনি নমস্কার।
2: নমস্কার নমস্কার সকলকে
1: নমস্কার। মেকলিগঞ্জ থেকে টেলিফোন করেছিলেন আমাদের একজন শ্রোতা বন্ধু বিকাশ রায়। বিকাশবাবু খুব সংক্ষেপে তার কিছু বক্তব্য আমাদের সামনে তুলে ধরলেন, এবং কিছু সিনেমা, কিছু চলচ্চিত্র তার উদাহরণ ট্রেনেও টেনেও কিন্তু তিনি বললেন যে এই চলচ্চিত্র থেকেও কিন্তু আমরা বেশ কিছু শিক্ষা পাই, আমার বাবা মার প্রতি সম্মান জানানো, তাদের প্রতি দায়িত্ববোধ, কর্তব্য, এই জিনিসগুলোও কিন্তু আমাদের কিছু কিছু চলচ্চিত্র আমাদের শেখায়, শিক্ষণীয় এই বিষয়গুলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো নমস্কার।
3: নমস্কার, আমি প্রফুল্ল কুমার সিংহ রাঙ্গামাটি থেকে বলছি।
1: হ্যাঁ প্রফুল্লবাবু, আপনি কেমন আছেন?
3: আছি ভালো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি।
1: আমাদের অনেক
3: এক
1: শ্রোতা
3: শ্রোতা
1: বন্ধু আজকে
3: বন্ধুর সঙ্গে
1: টেলিফোন করেছিলেন। হ্যাঁ
3: মোটামুটি আমি একটু অনুযোগ বলতেছি, আপনারা 3 মিনিট থেকে 2 মিনিট কথা বলুন, কারণ মুখোমুখির মতো কথা হলো এক শ্রোতা বন্ধুর সঙ্গে 5 মিনিটের উপর।
1: হুম
3: তাই
1: হুম
3: বলতেছি আজকে যেহেতু
1: আসলে
3: বাবা
1: কি
3: মা
1: জানেন তো, মানে আসলে আমাদের শ্রোতা বন্ধুরা যখন টেলিফোন করেন খুব আবেগ প্রবণ হয়ে যান, তো তো
3: হ্যাঁ
1: যার
3: না,
1: ফলে তারা হয়তো
3: একটি বিষয়ে
1: সহজে
3: বারবার উত্থাপন করাটা মুশকিল,
1: একদম
3: একটি
1: একদম
3: বিষয়ে বলুন।
1: না
3: হ্যাঁ
1: নিশ্চয়ই, এবং
3: আমি প্রসঙ্গতে যাচ্ছি,
1: হ্যাঁ বলুন বলুন আপনি
3: আজকে
1: বলুন।
3: যেহেতু বাবা মা দিবস,
1: হুম
3: তো আমার বাবা তো প্রায় 33 বছর আগে হারিয়েছিলাম,
1: হুম হুম
3: তো আমি আদর্শটা আমি চলি ওই রামের মতো,
1: হুম
3: হুম আর আমার গিন্নি চলি ওই সীতার মতো, কারণ এখনো মা বেঁচে আছে, 33 বছর ধরে মা ওই একটি ভিটিতেই বসে আছে,
1: হুম
3: ও কোনো ছেলের বাড়িতে যাচ্ছে না। হ্যাঁ,
1: আচ্ছা আচ্ছা
3: 4টি আমাদের বাড়ি, তার ভাই আমি বড়। হুম তো এই খাওয়া দাওয়া বিভিন্ন বাড়িতে খাওয়া দাওয়া করে, কিন্তু রাত্রে ঘুমানোর বাড়িটা ওই যে বিয়ে হয়েছে সেই বাড়িতে
1: হুম হুম
3: ছাপরা ঘরে থাকে।
1: আচ্ছা
3: উনি বলছে যে আমি দালান বাড়ি চাই না, তোমরা সুখী থাকো।
1: হুম
3: এই যে আশীর্বাদ বাবা মায়ের,
1: একদমই তাই।
3: এটা
1: হ্যাঁ
3: সব থেকে
1: এটা
3: সব
1: ভীষণ
3: থেকে
1: ভাবে
3: গর্বের
1: প্রয়োজন,
3: বিষয়।
1: ভীষণ ভাবে প্রয়োজন।
3: হ্যাঁ হ্যাঁ তাই বলবো যে আদর্শটা রামের মতো চলো। হুম যেরকম বাল্মীকি মুনি রত্নাকর ছিলেন দস্যু, যে বাবা মাকে খাওয়াইছে কি মেয়ে ছেলে মেয়েকে খাওয়াইছে, তার পাপের ভাগিটা কে নিবে, হুম সেই আদর্শ থেকে কিন্তু আজকে রামায়ণ তৈরি। হ্যাঁ
1: ঠিকই,
3: তো এইভাবে আমাদের জীবনটাকে রামের মতো চলতে হবে।
1: একদম তাই,
3: হুম
1: একদম। অনেক অনেক ভালো
3: দেখ
1: লাগলো প্রফুল্লবাবু আপনার সঙ্গে
3: হুম
1: কথা বলে, আপনি অনেক উদাহরণ দিয়ে বললেন,
3: আচ্ছা
1: এটা
3: আচ্ছা আচ্ছা
1: অবশ্যই খুব ভালো লাগলো, শিক্ষণীয় বিষয়। ভালো
3: হ্যাঁ
1: থাকবেন, সুস্থ থাকবেন,
3: ঠিক
1: আমাদের
3: আছে
1: অনুষ্ঠানও সময়ও শেষ হয়ে গেছে প্রায়,
3: ঠিক,
1: আমাদের
3: ধন্যবাদ
1: অনুষ্ঠানও
3: ধন্যবাদ।
1: শেষ করতে হবে, পরবর্তীতে আপনি আবার টেলিফোন করবেন। নমস্কার, আমাদের সঙ্গে ছিলেন আমাদের একজন শ্রোতা বন্ধু প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি থেকে টেলিফোন করেছিলেন। অনেক অনেক ধন্যবাদ প্রফুল্লবাবু আপনাকে। আমাদের সময় শেষ, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম আমি ভাস্কর, আপনারা এর পরবর্তীতে আকাশবাণী শিলিগুড়ি সারাদিন ব্যাপী বিভিন্ন লাইভ অনুষ্ঠান আছে, সেখানেও আপনারা টেলিফোন করবেন 9434076705 এই নম্বরে। এই অনুষ্ঠান আমরা এখন এখানেই শেষ করছি, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, এখন শুনবেন আধুনিক গান শিল্পী লোপামুদ্রা মিত্র।

আধুনিক গান শুনলেন লোপামুদ্রা মিত্রর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের রাষ্ট্রপতি উ মিং অং হ্লাংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেতবাছক অভিযানের সূচনা করবেন। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ, 35 জন মন্ত্রী লোকভবনে শপথ নেবেন। বিধানসভায় সই জালিয়াতির অভিযোগের তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছেন। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মায়ানমারের রাষ্ট্রপতি উ মিং অং হ্লাংয়ের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করবেন। এই বৈঠকে দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সমৃদ্ধ সভ্যতার যে বন্ধন রয়েছে তাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা, যোগাযোগ সহ ভারত মায়ানমার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গত সন্ধ্যায় সফরকারী মায়ানমারের রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি উ মিং অং হ্লাংয় ভারত মায়ানমার বাণিজ্য ফোরামেও ভাষণ দেন। উল্লেখ্য, মায়ানমারের রাষ্ট্রপতি গত শনিবার 5 দিনের ভারত সফরে গয়ায় পৌঁছন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লিস আজ নতুন দিল্লিতে দ্বিতীয় ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাচক্রে সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই আলোচনাচক্রের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, যৌথ গবেষণার মতো নানা বিষয়ে আলোচনা হবে। এই বৈঠকের মাধ্যমে ভারত ও অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি কৌশলগত আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেতবাছক অভিযানের সূচনা করবেন। এক মাসব্যাপী অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক পরামর্শ দেওয়া। এই অভিযানের সুবিধা যাতে সরাসরি গ্রামগুলিতে পৌঁছে তার জন্য পঞ্চায়েত স্তরে প্রত্যক্ষ অংশগ্রহণ সুনিশ্চিত করা হবে। এই অভিযানের উদ্বোধনের প্রাককালে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। 10টি রাজ্যে 24টি আসনে রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশে 3, ঝাড়খণ্ডে 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রবনীত সিং বিট্টু, রাজ্যসভার বিরোধী নেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চলতি মাসে 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনে 1টি করে আসনে ভোটের বিজ্ঞপ্তি আজই জারি হবে। আজ থেকে 8 জুন পর্যন্ত মনোনয়নপত্র পেশ করা যাবে। চলতি মাসের 18 তারিখে ভোটগ্রহণ, ওই দিনই ভোট গণনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তাঁর মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন, এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। একটি প্রতিবেদন,
1: গত 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নেন। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলেছিল। অবশেষে প্রায় 3 সপ্তাহ পর বড়সড় মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটছে বিজেপি সরকার। নতুন 35 জন মন্ত্রী শপথ নিলে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হবে 41। সাংবিধানিক বিধি অনুযায়ী 294 সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বাধিক 44 জন মন্ত্রী রাখা সম্ভব, ফলে এখনও 3টি পদ খালি থাকবে। রাজনৈতিক সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠনে বিলম্বের অন্যতম কারণ ছিল আঞ্চলিক ভারসাম্য রক্ষা। এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, রাঢ়বঙ্গ ও দক্ষিণবঙ্গ প্রায় সব অঞ্চল থেকেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিজেপি। তাই সব জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব সময় নিয়ে তালিকা চূড়ান্ত করেছে। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের দিল্লি সফরের পর থেকেই মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনা জোরদার হয়। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকের পর চূড়ান্ত অনুমোদন মিলেছে বলে বিজেপি সূত্রের খবর। তবে এখনও পর্যন্ত কারা মন্ত্রী হচ্ছেন তা নিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। বিজেপির 208 জন বিধায়কের মধ্যে কারা মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারছেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন। বাঁকুড়ার এক মহিলা যাত্রী জানালেন তার অভিজ্ঞতার কথা। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সৈজালের অভিযোগের তদন্তে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বেলা 12টায় হাজির হতে বলা হয়েছে তাকে। উল্লেখ্য, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস হেয়ার স্ট্রিট থানায় সৈজালের অভিযোগ দায়ের করেন। পরে ঘটনা তদন্তভার যায় সিআইডির হাতে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 136তম পর্বে গতকাল তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জলপান করতে হবে, খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
2: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है। तेज धूप, गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: আফ্রিকা ইউনিয়ন ও আফ্রিকান সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল ইবোলা মোকাবিলায় ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। উগান্ডায় আফ্রিকার পূর্বাঞ্চলীয় সমন্বয় কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার ওষুধ ও অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে। সংকটের মুহূর্তে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য দেশগুলি ভারতের প্রশংসা করেছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই বলে সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ খারিজ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ওই চুক্তিতে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পরিষ্কারভাবে বলা হয়েছে। একই সঙ্গে এতে পরমাণু কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাবস পরিষ্কার করেছেন, দেশের অধিকার সুরক্ষিত না হলে তেহরান কোনো চুক্তি অনুমোদন করবে না। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেশি বেড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের অঙ্গ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের আরও ভেতরে প্রবেশের নির্দেশ দেওয়ার পর এই মূল্যবৃদ্ধি। উল্লেখ্য, 6 সপ্তাহের বেশি আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সংঘাত আবারও তীব্র হয়েছে। বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুর প্রয়াত গতকাল মুম্বাইয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 89 বছর। 1950 থেকে 1970 দশকের স্বর্ণযুগে হিন্দি, মারাঠি এবং একাধিক ভারতীয় ভাষায় তার অসামান্য অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

0: গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা দ্বিতীয়বার আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল ফাইনালে বেঙ্গালুরু টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠায়। গুজরাট 20 ওভারে 8 উইকেটে 155 রান তোলে। রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু 5 উইকেট হারিয়ে 2 ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিরাট কোহলি 75 রানে অপরাজিত থাকেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মায়ানমারের রাষ্ট্রপতি উ মিং অং হ্লাংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচা অভিযানের সূচনা করবেন। পশ্চিমবঙ্গে রাজ্য মন্ত্রিসভার আজ সম্প্রসারণ। বিধানসভায় সই জালিয়াতির অভিযোগে তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম, রেল যাত্রীদের জন্য আরও সুযোগ সুবিধা। লিখেছেন সমীর গোস্বামী। সংবাদ মাধ্যমের খবরে আমরা জেনেছি রেল প্রশাসন দ্রুত গতির ও আরামদায়ক বেশ কিছু নতুন ট্রেন চালু করেছে। যেমন বেশ কিছু বন্দে ভারত ট্রেন চালু হয়েছে, এমনকি শুধু হাওড়া থেকে স্লিপার বার্থযুক্ত বন্দে ভারত ট্রেন ছাড়াও কাশ্মীরে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারতও চালু হয়েছে। এছাড়াও আছে তেজস এক্সপ্রেস এবং অমৃত ভারত এক্সপ্রেস। সাধারণ যাত্রীদের জন্য বেশ কিছু ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। সম্প্রতি রেল বোর্ডে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের আধিকারিকদের নিয়ে আর্থিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত যাত্রীদের ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক করার জন্য এক বৈঠক করেন। রেলমন্ত্রী সংশ্লিষ্ট সব আধিকারিকদের একযোগে সাধারণ যাত্রীদের উন্নত মানের পরিষেবা প্রদানের দিকে নজর দিতে বলেন। এই প্রসঙ্গে তিনি এবছর গ্রীষ্মে 18,262টি স্পেশাল ট্রেন চালানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি চলাচলের দিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। চলন্ত ট্রেন, রেল স্টেশন ও রেল সংলগ্ন অন্যান্য অঞ্চলে 100% পরিচ্ছন্নতা বজায় রাখার দিকে খেয়াল রাখতে বলেন। এই প্রসঙ্গে ট্রেনের কামরায় পরিচ্ছন্নতা বজায় রাখা ও দুর্গন্ধমুক্ত করার জন্য মোট 3,66,000-এর বেশি কামরায় বায়ো টয়লেট যুক্ত করা হয়েছে বলে আধিকারিকরা মন্ত্রীকে জানান। ট্রেনের কামরায় এবং স্টেশনে উন্নত মানের এলইডি আলো প্রদানের উদ্দেশ্যে 2026-27 সালের চলতি বাজেটে 2,78,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সাধারণ যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যেই 6,100-এর বেশি স্টেশনে ওয়াইফাই এর সুবিধা দেওয়া হয়েছে। যেহেতু ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা ও সুরক্ষা বৃদ্ধির দিকে যথেষ্ট গুরুত্বদানের জন্য রেল ট্র্যাকের দ্রুত উন্নতি করার কথা আলোচিত হয়, এর জন্য বাজেটে প্রায় 46,000 কোটি টাকার বেশি চলতি আর্থিক বছরে ধার্য করা হয়েছে। আলোচনা প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, রেল দুর্ঘটনা বর্তমানে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তিনি বলেন, 2014-15 সালের 135টি দুর্ঘটনার তুলনায় 2025-26 সালে এমন ঘটনার সংখ্যা 16টি, অর্থাৎ প্রায় 89% কম। রেলমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সাধারণ যাত্রীদের স্বার্থে সেফটি ফার্স্ট এই নীতিকে মূল লক্ষ্য নির্ধারণ করতে হবে, যাতে রেল দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা যায়। দুর্ঘটনা রোধ করার জন্য ইতোমধ্যেই দিল্লি মুম্বাই ও দিল্লি হাওড়া রুটের ট্রেনে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেহেতু এই দুটি রুটে প্রচুর ট্রেন চলে। সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারতে তৈরি অটোমেটিক যন্ত্রটি ইঞ্জিনে লাগানো হচ্ছে। ট্রেন চালক সিগন্যাল খেয়াল না করলে অথবা ট্রেন চলার নির্দিষ্ট গতি অতিক্রম করলে কবচ নিজে থেকেই ট্রেন থামিয়ে দেবে। বেশ কিছু দ্রুত গতির ও আরামদায়ক বিলাসবহুল ট্রেন চললেও মনে রাখতে হবে, ভারতে প্রায় প্রতিদিন 2,500 ট্রেন দৈনিক 2 কোটি সাধারণ যাত্রী পরিবহন করে। তাদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার জন্য রেলমন্ত্রীর উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানাতেই পারেন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সমীর গোস্বামী।
2: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন ভজন, শিল্পী যুথিকা রায়।

ভজন শুনলেন যোথিকা রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে হিন্দি ভাষা শিক্ষার আসর।

0: আজকের আসরে আমরা হিন্দি সাহিত্যিক শিয়ারাম সোন গুপ্তে একটি গল্প পড়ব। গল্পটির নাম হলো কাকি। আজ হম হিন্দি সাহিত্যিক শিয়ারাম সোন গুপ্তে কে কাহানি পড়েঙ্গে। কাহানি কা শীর্ষক হ্যায় কাকি। সময় কি সীমাও কো দেখতে হুয়ে হম ইস কাহানি কো সংক্ষেপ মে পড়েঙ্গে। অনিন্দ্য, তুমি প্রথমে পড়ো।
1: উস দিন বড়ে সবেরে শ্যামু কি নিন্দ খুলি।
2: নিন্দ খুলি মানে?
0: নিন্দ খুলি মানে ঘুম ভাঙলো। উস দিন বড়ে সবেরে শ্যামু কি নিন্দ খুলি, সেদিন খুব সকালে শ্যামুর ঘুম ভাঙলো।
2: এখানে খুলি হলো কেন?
0: ও নিন্দ খুলি তে খুলি হলো কেন? নিন্দ শব্দটি স্ত্রীলিঙ্গ, সেই জন্যে খুলি। এখানে দেখো এই যে ক্রিয়াপদের মধ্যে পরিবর্তন হয়েছে, নিন্দ অনুযায়ী পরিবর্তন হয়েছে। নিদ শব্দ, নিদ্রা শব্দ, নিদ্রা বাংলায় বলি, হিন্দিতেও নিদ্রা এই শব্দ ব্যবহার করি, দুটি শব্দই কিন্তু স্ত্রীলিঙ্গ, সেই জন্য খুলি। আগে পড়ো।
1: তব উসনে দেখা কি ঘর ভর মে কুহরাম মচা হুয়া হ্যায়। কুহরাম মানে?
0: কুহরাম মানে রোনে পিটনে কা শোর।
1: আচ্ছা,
0: কান্নার রোল।
1: কান্নার রোল
0: মানে ঘর ভর মে কুহরাম মচা হুয়া হ্যায়, বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। আচ্ছা, আর একটা কথা দেখো, আমি সেদিন তোমাদের বলেছিলাম এই ঘর, ঘর শব্দের ব্যবহার বাংলাতে করলে কি হয় আর হিন্দিতে করলে কি হয় বলো।
1: ঘর মানে বাংলায় করলে আমরা একটা প্রকোষ্ঠ বুঝি।
0: আচ্ছা,
1: আর হিন্দিতে ঘর মানে বাংলায় যেটা বাড়ি।
0: বাড়ি, বাড়ি, ঠিকই বলেছো। হিন্দিতে ঘর মানে বাংলায় বাড়ি, আর বাংলায় যেখানে ঘর বলছি
1: সেটা মানে
0: সেটা হবে কামরা।
1: কামরা,
0: ঠিক আছে।
1: হ্যাঁ,
0: আচ্ছা, আগে বলো।
1: উসকি কাকি উমা এক কম্বল পর নিচে সে উপর তক এক কপড়া ওড়ে ভূমি শয়ন কর।
0: কপড়া ওড়ে,
1: ওড়ে ভূমি শয়ন কর রহি থি।
0: কপড়া ওড়ে মানে কাপড় ঢাকা দিয়ে।
2: কপড়া ওড়ে মানে
0: কাপড় ঢাকা দিয়ে। তার কাকিমা মাটিতে একটি কম্বলের উপর শুয়েছিল। উসকি কাকি উমা এক কম্বল পর নিচে সে উপর তক কপড়া ওড়ে ভূমি শয়ন কর রহি থি। ভূমি শয়ন মানে মাটিতে,
1: মাটিতে শুয়েছিল,
0: মাটিতে শুয়েছিল এবং তার গায়ের উপর একটি সাদা কাপড় ঢাকা ছিল। অনিন্দ্য বলো তুমি।
1: লোক জব উমা কো শমশান লে জানে কে লিয়ে উঠানে লাগে।
0: এসকা উচ্চারণ হ্যায় শ্মশান।
1: শ্মশান,
0: শমশান, শ্মশান,
1: শ্মশান।
0: লোক জব উমা কো শ্মশান লে জানে কে লিয়ে উঠানে লাগে।
1: হ্যাঁ, তব শ্যামু নে বড়া উপদ্রব মচায়া।
0: হ্যাঁ, উপদ্রব মচায়া
1: মানে গোলমাল শুরু করলো।
0: গোলমাল শুরু করলো।
1: হ্যাঁ, লোগো কে হাত সে ছুট কর ও উমা কে উপর যা গিরা।
0: লোগো কে হাত সে ছুট কর ও উমা কে উপর যা গিরা।

0: भीतर तक उसकी आर्द्रता बहुत दिनों तक बनी रहती है, তার ভেতরে বর্ষার দু একদিন পরে যেমন জল মাটির ওপর থাকে না, কিন্তু তার ভেতরটা থাকে সিক্ত।
1: হ্যাঁ,
0: ঠিক তেমনি
1: তার মনের ভেতর যে শোক,
0: হ্যাঁ, তার অন্তরের মধ্যে
2: অনেকদিন ধরে
0: জমে
2: জমে রইল,
0: জমে রইল। আচ্ছা জয়িতা তুমি পড়ো।
2: ওই প্রায় আকেলে বেঠে বেঠে শুনে মন,
0: ওহ প্রায় আকেলা বেঠা বেঠা, দেখো এক বচন হ্যাঁ না, ইসলে বেঠা বেঠা, বেঠে বেঠে হুগা, ভে ভে বেঠে বেঠে, ইয়া বেঠা বেঠা, হ্যাঁ
2: বেঠা বেঠা, শূন্য মন সে আকাশ কি ওর তাকা রহতা থা,
0: তাকা করতা
2: থা,
0: ও প্রায় আকেলা বেঠা বেঠা শূন্য মন সে আকাশ কি ওর তাকা করতা থা। এখন প্রায় সে শূন্য মনে আকাশের দিকে তাকিয়ে থাকে। আজকে আসরে গল্পটি আমরা এই গল্পের এই অংশটি থাক, কিন্তু আজকে আমরা কয়েকটি জিনিস দেখলাম, সেটা হলো হিন্দিতে কর্তা অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন হয়,
1: রূপ পরিবর্তন হয়,
0: রূপ পরিবর্তন হয়। কর্তা যদি এক বচন হয় তাহলে ক্রিয়া আকারান্ত হয়। আমরা কিন্তু ক্রিয়ার রূপ পরিবর্তন হয় বললাম, বুঝতে পারছো, কর্তার অনুযায়ী ক্রিয়ার রূপ পরিবর্তন হয়। যেমন লড়কা যাতা হ্যায়, লড়কে যাতে হ্যায়, লড়কি যাতি হ্যায়, এখানে স্ত্রীলিঙ্গ যাতি হ্যায়, লড়কিয়া যাতি হ্যায়, ইস তরহ তুম ইন বাতো কো ইয়াদ রাখনা। অর ইসকা জো দুসরা ভাগ হ্যায় হম কল পড়েঙ্গে,
1: আগলে দিন
0: আমরা এই অংশটা দ্বিতীয় অংশটা কালকে পড়ব।
3: হিন্দি ভাষা শিক্ষার আসর শেষ হল। আসর পরিচালনা করলেন ডক্টর বিবেকানন্দ দেব।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন শ্যামা সংগীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

গানটি শুনলেন মনোময় ভট্টাচার্যর কণ্ঠে। এবারের শিল্পী অন্বেষা দত্তগুপ্ত।

এই গানটির সঙ্গেই শেষ হলো শ্যামা সঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

অতুল প্রসাদের গান শুনলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান NCERT।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান, কিছু কথায় কিছু গানে। আপনারা টেলিফোন করুন 9434077705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434077705 নম্বরে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কিছু কথায় কিছু গানে। আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যালো
1: হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি আপনাদের অনুষ্ঠানের আজকে প্রথম মানে নতুন শ্রোতা বন্ধু।
0: আচ্ছা আচ্ছা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার নামটা বলবেন একটু।
1: কয়েকদিন ধরে আপনাদের অনুষ্ঠানটা, কিন্তু নাম্বারটা কালেক্ট করতে আমার একটু সময় লেগে গেল।
0: আচ্ছা,
1: হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে। আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকা মণ্ডল বলছেন বীরভূম থেকে? ওকে ওকে, হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ। আসলে আমাদের এই অনুষ্ঠানটি ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে, প্রচুর মানুষ, প্রচুর শ্রোতা বন্ধু আমাদের টেলিফোন করেন, তাদের মতামত জানান এই অনুষ্ঠানে আমাদের কিছু কথায় কিছু গানে। এবং আমাদের আজকে আমাদের সারাদিনই কিন্তু বিভিন্ন লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়, আপনি জানেন, আকাশবাণী ছিল।
1: টাইম গুলো জানলাম, জেনে নিলাম কখন কখন আপনাদের লাইভ অনুষ্ঠান হয়। হ্যাঁ, তো আমি সেগুলো কালেক্ট করছি আস্তে আস্তে। হ্যাঁ, তো আজকে আমার খুব ভালো লাগছে, প্রথমবার আপনাদের সঙ্গে কথা বলতে পারলাম আপনাদের অনুষ্ঠানে।
0: আমাদেরও খুব ভালো লাগছে যে আপনি একজন নতুন শ্রোতা আমাদের অনুষ্ঠানে টেলিফোন করেছেন। আপনি নিয়মিত টেলিফোন করবেন আমাদের?
1: হ্যাঁ নিশ্চয়ই,
0: আজকে তো
1: নিশ্চয়ই করবো।
0: আপনি জানেন যে আজকে গ্লোবাল ডে অফ প্যারেন্টস, অর্থাৎ বিশ্ব পিতা মাতা দিবস। আমরা এই বিষয়টি
1: হ্যাঁ
0: নিয়ে
1: হ্যাঁ
0: আগেও আমাদের শ্রোতা বন্ধুদের মতামত নিয়েছি,
1: হ্যাঁ
0: তো কি বলবেন?
1: হ্যাঁ সত্যি তাই। দেখুন, পিতা মাতা হচ্ছে, হ্যাঁ একদম, মানে কি বলবো, একটা ছাতা, যে ছাতার
0: একদমই
1: নিচে থাকলে আমরা
0: হুম
1: নিশ্চিন্তে নিরাপদে এবং কোনো স্বার্থ ছাড়াই কিন্তু ওনারা আমাদেরকে রোদ বৃষ্টি ঝড় সব কিছু
0: হুম
1: থেকে রক্ষা করেন।
0: ঠিক,
1: হ্যাঁ
0: একদমই ঠিক।
1: হ্যাঁ, তো এইটুকুনি বললাম। হ্যাঁ, ফোন পেয়ে আমার খুব ভালো লাগলো।
0: আমাদের খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি নিয়মিত আমাদের টেলিফোন করবেন।
1: হ্যাঁ
0: অনেক
1: নিশ্চয়ই
0: অনেক
1: করবো।
0: ধন্যবাদ।
1: হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে কথা বললেন, বীরভূম থেকে টেলিফোন করেছিলেন অম্বিকা মণ্ডল, তার সঙ্গে তিনি আমাদের নতুন শ্রোতা এবং আজকে প্রথম টেলিফোন করলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের টেলিফোন করবার জন্য। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো, নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ নমস্কার, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো,
2: হ্যালো, ফালাগার থেকে।
0: ফালাগার থেকে পরিতোষবাবু বলছেন?
2: হ্যাঁ
0: হ্যাঁ বলুন। আপনি আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা এবং নিয়মিত টেলিফোন করেন, সকালেও আপনি আমাদের অনুষ্ঠানে টেলিফোন করেছেন, খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। কি করছেন এখন?
2: হ্যাঁ ভালো, আছি,
0: শুয়ে আছেন? আচ্ছা, শুয়ে শুয়ে আমাদের অনুষ্ঠান শুনছেন তাই তো? ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনি। চেষ্টা করছি, আপনি আমাদের অনুষ্ঠানে নিয়মিত টেলিফোন করবেন, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। কথা বলছিলেন আমাদের একজন শ্রোতা বন্ধু, ফালাকার থেকে টেলিফোন করেছিলেন পরিতোষ দাস, আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে উনি টেলিফোন করেন, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন কিছু কথায় কিছু গানে। কিছু কথায় কিছু গানেতে আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705 নম্বরে। আমরা প্রথমেই শুনেছিলাম, আজকে শুরু করেছিলাম নির্মলা মিশ্রের গাওয়া একটি গান দিয়ে, শোনা যাক আরও একটি গান।

0: নির্মলা মিশ্রের কণ্ঠে আরও একটি আধুনিক গান শুনলেন। আমাদের একজন শ্রোতা বন্ধু এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। হ্যালো নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ নমস্কার দাদা,
1: হ্যালো।
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা
0: হ্যাঁ
1: ভাই।
0: প্রবীরবাবু, আপনি আমাদের নিয়মিত শ্রোতা এবং আমাদের নিয়মিত টেলিফোন করেন, ভালো লাগে
1: হ্যাঁ
0: আপনার সঙ্গে কথা বলে। সকালেও আপনার সঙ্গে কথা হয়েছে, আপনি টেলিফোন
1: হ্যাঁ হ্যাঁ
0: করেছিলেন।
1: হ্যাঁ সকালে কথা হয়েছে দাদা ভাই, কথা হয়েছে।
0: একদম
1: হ্যাঁ,
0: একদম।
1: তো দাদা ভাই আবার তো সেই টপিকটা
0: হ্যাঁ
1: একটু বলি, একটা
0: বলুন
1: জিনিস
0: বলুন
1: আমি বলতে
0: বলুন
1: ভুলে গেছি।
0: বলুন বলুন।
1: দেখুন, আমাদের ছাতাটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাট বড় ছাতা,
0: একদম।
1: যেমনি দেখুন শিলিগুড়িতেও একটা ছাতের উপরে ছাতা লাগানো আছে, এই তারবিহীন বেতারের সাথে আপনার সাথে, আপনিও কিন্তু এই ছাতার মধ্যে, আপনিও আমার ছাতার
0: একদম
1: সবাই
0: একদম
1: আছি।
0: একদম, নিশ্চয়ই
1: হ্যাঁ, তো এই
0: নিশ্চয়ই।
1: ছাতাতে আমরা দেখুন সবাই মিলে একত্রে আছি তারবিহীন বেতারে ছাতার তলায়। তো এই ছাতাটা আমাদের মানে একসাথে রাখতে চাই, যাতে বহুদিন যেন আমাদের ছাতা অক্ষয় থাকে,
0: হুম
1: অটুট
0: হুম
1: হয়ে থাকে। হ্যাঁ, এবং আমরা যেন আপনাদের সাথে বন্ধন হয়ে থাকতে পারি। হ্যাঁ, এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন,
0: একদম
1: সুস্থ
0: একদম। আপনিও
1: থাকবেন।
0: ভালো থাকবেন দাদা, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের
1: হ্যাঁ
0: এরকমভাবে
1: দাদা ভাই,
0: নিয়মিত টেলিফোন করে যাবেন এবং আপনার আপনাদের টেলিফোনের জন্য কিন্তু আমরা অপেক্ষা করে
1: না
0: থাকি,
1: না দাদা
0: কারণ
1: ভাই,
0: এইটা
1: দেখুন
0: সম্পূর্ণভাবে
1: আপনাদের,
0: আপনাদের অনুষ্ঠান।
1: হ্যাঁ দাদা ভাই দেখুন, আপনাদেরকেও আমাদের সাথে জুড়ে থাকতে হবে, কারণ এই যে আমি ফোন করলেই বলবেন প্রবীর বাবু বলছেন, এইটা পাবো কোথায় দাদা ভাই? এটা তো ছাতা, বড় ছাতা না হলে এই ছাতা পাওয়া যাবে না
0: না
1: দাদা ভাই,
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
1: ও বাজারে
0: একদম তাই,
1: কিনতে পাওয়া যায় না।
0: একদমই তাই একদমই তাই। ভালো থাকবেন দাদা, ভালো থাকবেন, সুস্থ
1: হ্যাঁ
0: থাকবেন,
1: ভালো থাকবেন,
0: একদম।
1: সুস্থ থাকবেন। হ্যাঁ
0: নমস্কার। আমাদের শ্রোতা বন্ধুরা সবাই টেলিফোন করছেন আজকের এই কিছু কথায় কিছু গানে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে আজকে গ্লোবাল ডে অফ প্যারেন্টস অর্থাৎ বিশ্ব পিতামাতা দিবস, প্রচুর মানুষ, প্রচুর শ্রোতাবন্ধু ইতিমধ্যেই আমাদের টেলিফোন করেছেন, তাদের মতামত জানিয়েছেন। আমরা চাই আরও একজন, আরও কয়েকজন শ্রোতা বন্ধু আমাদের টেলিফোন করুন। আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর অল্প সময়ে আমরা এই অনুষ্ঠানটা চালাতে পারবো। 9434076705 নম্বরে আপনারা টেলিফোন করুন। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে। হ্যালো নমস্কার।
2: নমস্কার দাদা, ভাস্কর দা ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
2: হ্যাঁ আমি খুবই ভালো।
0: আচ্ছা আপনার
2: আপনি কি
0: নামটা একটু
2: আমার সাথে,
0: বলবেন না, আমার কোথা থেকে বলছেন?
2: সোমা গাঙ্গুলি জলপাইগুড়ি থেকে বলছি।
0: রোমা গাঙ্গুলি?
2: হ্যাঁ হ্যাঁ সোমা,
0: সোমা গাঙ্গুলি, ওকে ওকে, সোমা
2: হ্যাঁ
0: গাঙ্গুলি
2: হ্যাঁ
0: জলপাইগুড়ি থেকে বলছেন। আচ্ছা
2: জলপাইগুড়ি,
0: আচ্ছা,
2: হ্যাঁ
0: আমাদের নিয়মিত শোনেন অনুষ্ঠান, নিয়মিত শোনেন
2: হ্যাঁ
0: আপনি?
2: আমি নিয়মিত শুনি। হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা,
2: প্রায়দিনই বলি আমি, তবে
0: হুম হুম হুম,
2: যখন সময় পাই তখন বলি।
0: না না নিশ্চয়ই আপনি টেলিফোন করবেন, নিয়মিত টেলিফোন করবেন।
2: হ্যাঁ
0: আপনারা টেলিফোন করবেন
2: অবশ্যই করি,
0: মানে আপনাদেরই অনুষ্ঠান এটা, মানে আপনারা টেলিফোন না করলে
2: হ্যাঁ
0: তো।
2: আমাদের অনুষ্ঠান খুবই ভালো লাগে।
0: একদম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, যে
2: হ্যাঁ
0: আজকে তো বিশ্ব পিতামাতা দিবস,
2: হ্যাঁ মাতা পিতা দিবস, হ্যাঁ
0: একদম, এবং এই মাতা
2: দেখুন
0: পিতা দিবসের,
2: মা বাবা হচ্ছে পরম পূজনীয় ব্যক্তি।
0: নিশ্চয়ই একদম
2: হ্যাঁ
0: একদমই তাই। কি
2: হ্যাঁ
0: বলবেন আজকের এই দিনটি নিয়ে?
2: হ্যাঁ, মা মায়েরা কত কষ্ট করে ছেলে মেয়েদের বড় করে তোলেন,
0: হুম
2: মায়েদের জন্য আমরা চোখ মেলে দেখি পৃথিবী,
0: হুম
2: গোটা জগৎ।
0: নিশ্চয়ই,
2: হ্যাঁ, আর মায়ের সঙ্গে আরো কিছু, কারো কিছুই তুলনা করা হয় না।
0: ঠিকই,
2: মা হলো আমার মা বাবা পৃথিবীর সমান,
0: হুম
2: পৃথিবীটা যত বড় মায়া মা বাবাও আমাদের কাছে অতই বড়। আমরা, আমি এটুকুই বলবো শ্রোতাগণকে, সবাই যেন মা বাবাকে একটু শ্রদ্ধা ও সম্মান করে, তারা যেন
0: নিশ্চয়ই,
2: বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে দেয়।
0: একদমই তাই একদমই তাই। এটা একদম সত্যি খুব মূল্যবান কথা, এটা
2: হ্যাঁ
0: প্রত্যেকেরই চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, ভাবনায় নিতে
2: হ্যাঁ
0: হবে, যাতে এই ধরনের কোনো কাজ, এবং বলছিলাম একটু আগে যে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা যেন না বাড়ে, এটা আমাদের
2: হ্যাঁ
0: সকলেরই দেখা
2: এটাই
0: কর্তব্য,
2: আমার
0: তাই না?
2: কথা, সেই তো।
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নিয়মিত টেলিফোন করবেন।
2: হ্যাঁ আপনিও ভালো থাকবেন, নমস্কার
0: নমস্কার
2: নমস্কার।
0: নমস্কার নমস্কার। শ্রোতা বন্ধুরা আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে, কিছু কথায় কিছু গানে। আমরা ইতিমধ্যেই গান শুনিয়েছি, আরও গান শোনাবো, তবে একজন শ্রোতা বন্ধু রয়েছে তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো নমস্কার।
3: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: বিশ্বজিৎ বাবু কি বলছেন, বিশ্বজিৎ সার নেম কি বলছেন?
3: বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: আচ্ছা কোথা থেকে বলছেন?
3: বোলপুর শান্তিনিকেতন।
0: বোলপুর থেকে বলছেন। বিশ্বজিৎ প্রথমেই বলি যে কেমন আছেন এবং ওখানকার আবহাওয়া কিরকম?
3: হ্যাঁ দাদা ভাই, এখানে আমি মোটামুটি আছি, আর কিডনি সমস্যা যেত, আমি সুস্থ থাকি, কোনোদিন অসুস্থ থাকি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার চিকিৎসা চলছে?
3: সত্যি কথা বলতে দাদা ভাই, আমি একটা যে অস্বস্তিকর অস্বস্তিকর আবহাওয়া, মানে এতটাই
0: একদম তাই, হ্যাঁ, প্রচন্ড গরম, তীব্র তাপপ্রবাহ একদম, এটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই একই অবস্থা।
3: এটা মনে হয় দিন কয়েক যেন থাকবে নাকি কে জানে, কারণ এই কারণে ওয়েদার তো বিকাশ
0: খুব বেশি পরিবর্তন হচ্ছে না।
3: না দাদা ভাই, আপনি কেন রয়েছেন তো?
0: হ্যালো,
3: হ্যাঁ,
0: আজকের যে বিষয়, আমরা এই বিষয়ে চলে আসি, যে আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, আমাদের ইতিমধ্যেই বেশ কয়েকজন শ্রোতাবন্ধু আমাদের টেলিফোন করে তাদের মতামত জানিয়েছেন, বিশ্ব পিতা মাতা দিবস, তো কি বলবেন এটা নিয়ে?
3: বিশ্ব পিতা মাতা দিবস, যেমন ধরুন প্রত্যেক ছেলের মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার, এটা কিন্তু আমরা সবসময়কার জন্য বলি, এবং আমাদের বংশ পরম্পরা হয়ে আসছে, আমার দাদু দিদিমাকে, আমার দাদু ঠাকুমাকে, আমার মা বাবা
0: সেরকম,
3: আমরাও আমার মা বাবা মা বাবাকে রীতি মতো মানে যে আমাদের আপনাদের যে শান্তিনিকেতনের এই আপনাদের যে শিলিগুড়ি রেডিও স্টেশনটা রয়েছে, এই স্টেশন একটা ধরুন বড় ছাতা, এই ছাতার কিন্তু চারিদিকে তলে আমরা বেশ কিছু বন্ধু বান্ধবের সঙ্গে ওতপ্রোত ভাবে দিই।
0: একদমই তাই, একদমই তাই,
3: এই ছাতাগুলোই তো আমাদের জীবনে চলার পথে সাহায্য করায় এবং পথের দিশা দেখায়। আজকে দেখুন আমি আগে কিন্তু আমি আমার পবিত্রমার যে বন্ধুটি পেয়েছি, সেই বন্ধু আমাকে মোটামুটি এই আপনাদের এই স্টেশন চেনানো, আরো দূর দূরান্তের রেডিও স্টেশন চেনানো, বাকিমা দামি, হ্যাঁ, সেই তোমার জিনিসগুলো উনি গুরুর মতো শিক্ষা দিয়েছেন, আর উনি ও অত্যন্ত মেল মহব্বত, এবং আমাদের গলার ভয়েসটা একই, ওই জন্য যখন দিদিমায়েরা তখন ওনাকে বলেন বিশ্বজিৎবাবু, আমাকে বলেন পৌল।
0: হ্যাঁ, মানে গলার আওয়াজটা যেহেতু একই রকম, ওই জন্য একটু বুঝতে অসুবিধা হয় আর কি। ঠিক আছে, ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আমাদের টেলিফোন করবেন নিয়মিত, ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বললেন আমাদের একজন শ্রোতা বন্ধু, কিন্তু একটু সমস্যা হচ্ছিল তার সঙ্গে, কোনো কারণে একটা সংযোগের সমস্যা হচ্ছিল, টেলিফোন সংযোগে কোনো একটা সমস্যা হচ্ছিল, ওনার সমস্ত কথা আমরা শুনতে পাচ্ছিলাম না, বিভিন্ন আওয়াজ আসছিল সেই কারণেই। যাই হোক, আপনি ভবিষ্যতে আবার টেলিফোন করবেন, আমাদের আরও পরবর্তীতে অনেক অনুষ্ঠান রয়েছে, লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে, আপনারা টেলিফোন করুন 9434076705। আমাদের সময় কিন্তু প্রায় শেষের দিকে, আমরা আর অল্প সময়ে এই অনুষ্ঠানে রয়েছি, তারপরে কিন্তু আমাদের অন্য অনুষ্ঠানে চলে যেতে হবে, আমাদের টেলিফোন করুন 9434076705 নম্বরে।

কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে আপনারা টেলিফোন করুন 9434076705 নম্বরে। আজকে বিশ্ব পিতা মাতা দিবস এবং এই দিনটিকে স্মরণে রাখতে আমরা কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজন শ্রোতা বন্ধুর তাদের কথা শুনেছি। আমরা এখন একটা গান শুনে নিই।

0: অমিত কুমারের কণ্ঠে এই গানটির সঙ্গেই শেষ হল লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আকাশবাণী শিলিগুড়ি, এখন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান
1: শুরু হচ্ছে। বিদ্যার্থীদের জন্য আজ এই অনুষ্ঠানটি আমরা খড়িবাড়ি ব্লকের অন্তর্গত বুড়াগঞ্জ কালকুট সিং উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড করে এনেছি। আজ এই অনুষ্ঠানে আপনারা শুনবেন অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান। পাঠদান করবেন শিক্ষিকা দীপান্বিতা সেনগুপ্ত। আজকে আমরা পড়ব, এর আগের দিন তোমাদেরকে বলা হয়েছিল যে আজকে আমাদের কোন পাঠটা পড়া বাকি রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, বরাই নদীর তীরে। তোমাদেরকে একটু দেখে আসতে বলেছিলাম, সবাই দেখে এসেছো অল্প?
2: হ্যাঁ,
1: গুড। তো গড়াই নদীর তীরে কবিতাটি পড়ার আগে আমরা সবার আগে চাই কবি পরিচিতিটা। গড়াই নদীর তীরে কার লেখা কেউ বলতে পারবে? বলো। কবি জসীমউদ্দীন। আচ্ছা বলো তো, আমরা কবি জসীমউদ্দীনকে আর কি নামে জানি? গুড। পল্লী কবি কেন বলা হয়? ওনার জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুর। আগে তো মানে অবিভক্ত দেশ ছিল, তখন বাংলাদেশের ফরিদপুরে ওনার জন্ম হয়েছিল 1904 খ্রিস্টাব্দে। জসীমউদ্দীন ছোটবেলা থেকেই কবিতা লিখতে ভালোবাসতেন, যে কোনো লেখালেখি লিখতে তিনি খুবই ভালোবাসতেন, এবং গ্রামের প্রকৃতি, তার চারপাশের প্রকৃতি, নৈসর্গিক সৌন্দর্য নিয়ে তিনি সবসময় তার লেখা লিখেছিলেন। সেই জন্যই বলতে গেলে তাকে পল্লী কবি বলা হয়ে থাকে, কারণ তার বেশিরভাগ রচনাই গ্রাম বাংলার প্রকৃতি ফুটে উঠেছে। তো জসীমউদ্দীন এর জন্ম কত সালে আমি বললাম? 1904 সালে। কোথায়? বাংলাদেশের ফরিদপুরে। আচ্ছা, তার লেখা বিখ্যাত যে আরও লেখাগুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু নাম আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, যেমন নকশিকাঠার মাঠ, রাখালি, বালুচর, ধানক্ষেত, সজনবাদিয়ার ঘাট, এগুলো তার না অমর সৃষ্টি। মানে এইসব লেখাগুলো আমাদের বাংলা সাহিত্যেরও একটা অমূল্য রতন বলা যায় না, যেরকম আমরা বলি যে সোনা রূপ এগুলো আমাদের কাছে অমূল্য, মানে অনেক দামি, সেরকমই তার লেখাগুলো আমাদের বাংলা সাহিত্যের এক একটা অমূল্য রত্ন হিসাবে আমরা বলতে পারি। আচ্ছা, তিনি কিছু গীতিনাট্য লিখেছিলেন, যেমন বেদের মেয়ে শীর্ষক গীতিনাট্য, তারপরে চলে মুসাফির নামক ভ্রমণ কাহিনী ইত্যাদি তিনি প্রচুর লেখা লিখেছেন। তিনি কিছু গানও লিখেছিলেন। আর আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গড়াই নদীর তীরে। আচ্ছা, তাহলে গড়াই নদীর নামটাতে তোমরা বুঝতে পারছো যে এখানে একটি নদীর নাম বলা হয়েছে, সেই নদীটির নাম কি?
2: গড়াই নদীর তীরে।
1: গড়াই নদী, এবং সেই নদীর তীরে যে পল্লী গ্রাম আছে, সৌন্দর্য আছে, যা যা আছে প্রাকৃতিক, সেগুলো নিয়ে তিনি আজকে এই কবিতার মধ্যে সেগুলোই তিনি ফুটিয়ে তুলেছেন। তো গড়াই নদীর তীরে আমরা শুরু করার আগে বলে দিই যে গড়াই নদী কিন্তু এখন মানে বাংলাদেশে, মানে পদ্মা নদীর নাম তো শুনেছো তোমরা, পদ্মা নদীরই একটি শাখা হিসেবে আমরা গড়াই নদীকে বলতে পারি। সেরকমই দেখো, নদীর তীরে তো জনবসতি থাকেই, থাকে না? নদীর তীরে গ্রাম থাকে, নদীর তীরে আরও অনেক নতুন জিনিসপত্র থাকে, গাছ থাকে, তো সেই সব কিছু কবিকে খুব আকৃষ্ট করেছিল। তো সেই জন্যই কবি এই গড়াই নদীর তীরে যে গ্রাম বা কুটির বা একটা সুন্দর একটা ছোট্ট বাড়ি, সেই বাড়িকে নিয়ে তার কবিতাটা লিখেছেন। এবার এসো আমরা তাহলে শুরু করি কবিতাটা পড়া। গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। তাহলে আমরা কি বললাম যে গড়াই নদীর তীরে কি আছে? কুটির। কুটির মানে কেউ বলতে পারবে? কুটির মানে কি? হ্যাঁ, ছোট কুড়ে ঘর, ছোট ছোট কুড়ে ঘর। আমরা গ্রামের বাড়িতে দেখি না, তোমাদের যেরকম গ্রামের দিকে বাড়ি, ছোট ছোট ঘরগুলো হয় না, যেরকম আমরা ছবিতে আঁকি কুড়ে ঘর, সেরকম গ্রামের দিকে এই গড়াই নদীর পাশে একটা ছোট্ট কুড়ে ঘর কবি এখানে বলেছেন। এবং সেই কুড়ে ঘরটা কিরকম, কি বলেছে যে তীর খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। সেই ছোট্ট কুটিরের আশেপাশে প্রচুর লতা পাতা রয়েছে, এবং সেই লতা পাতাগুলো কুটিরকে এমনভাবে ঘিরে রয়েছে দেখে মনে হচ্ছে যেন কুটিরকে তারা খুব ভালোবেসে জড়িয়ে আদরে মায়ার বন্ধনে বেঁধে রেখেছে। আমরা কি করি, আমাদের বাড়িতে যখন কোনো ছোট বাচ্চা আসে বা আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি, তাকে আমরা জড়িয়ে ধরে আদর করি না, আমরা তাকে একটা মায়া করি, স্নেহ করি, সেরকমই এই যে কুটিরটি রয়েছে সেই কুটিরটিকে বিভিন্ন লতা পাতা এমনভাবে আলিঙ্গন করে রয়েছে, এমনভাবে জড়িয়ে ধরে রয়েছে, দেখে মনে হচ্ছে যে ওরা যেন কুটিরকে খুব বেশি ভালোবেসে একটা মায়ার বন্ধনে আটকে রেখেছে। আচ্ছা, তারপরে কি লাইনটা কি রয়েছে, বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি উঠোনের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটকুটি। বুনো ফুল মানে কাকে বলি, যেই ফুল গাছগুলো আমরা লাগাই না সচরাচর, যত্ন করে তো আমরা বাগানে অনেক ফুল গাছ লাগাই, কিন্তু দেখবে বনের মাঝে বা রাস্তার ধারে এমনি ঝোপঝাড়ে অনেক ফুল ফুটে থাকে, ফুটে থাকে না? সেগুলো কি আমরা কি কেউ লাগিয়ে দিই? লাগিয়ে দিন, ওগুলো আপন খেয়াল খুশিতেই হয়ে থাকে এবং দেখতেও খুব সুন্দর। সেরকমই এই কুটিরের পাশে উঠোনের আশেপাশে ছোট ছোট অনেক বুনো ফুল হয়ে আছে, এবার সেই ফুলগুলি কিন্তু কেউ যত্ন করে লাগায়নি, কিন্তু ফুলগুলি ভীষণ যত্নে পরম স্নেহে ফুলগুলো মনে হচ্ছে যেন ওখানে লালিত হচ্ছে। এবার সেই ফুলগুলি কি হচ্ছে, যখন বাতাস আসছে মানে হাওয়া বয়, যখন হাওয়া বয় তখন কি হয়, গাছগুলো হেলে দোলে না, সমস্ত গাছ হেলে দোলে কি না, মানে আমরা দেখে মনে গাছগুলো নাচ করছে, ঠিক তাই তো? সেরকমই ফুলগুলো, যেহেতু ছোট ছোট গাছ, ফুলগুলো একবার বাতাসের মাটিতে হেলে যাচ্ছে আবার উঠে যাচ্ছে, আবার যখন সূর্যের আলো ফোটে তখন ফুলগুলোর উপর যখন পড়ছে তখন ফুলগুলো জলজল করে উঠছে। এবার যখন আমাদের খুব আনন্দ হয়, খুব হাসি পায়, তখন আমরা বলি না যে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে বা হেসে মাটিতে গড়াগড়ি যাচ্ছে। তোমরা যখন দুই বান্ধবীরা মিলে খুব হাসাহাসি করো তখন কি হয়, মানে একে অপরকে গায়ের মধ্যে ঢলে পড়ো, তাই তো? সেরকমই ফুলগুলো, বাতাস আন্দোলিত হচ্ছে, ফুলের গাছের ফুলগুলি মাটিতে নুয়ে নুয়ে পড়ছে এবং দেখে মনে হচ্ছে যে তারা যেন হেসেই কুটি কুটি হচ্ছে বা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এবার সেই ফুলগুলো কি হচ্ছে, সেই ফুলগুলো সকালেও ফুটছে। তোমরা তো নিশ্চয়ই জানো যে কিছু ফুল সকালে ফোটে আবার কিছু ফুল রাতে ফোটে, জানো না? তো যেই ফুলগুলো সকালে ফুটছে সেগুলো ভোরের আলো পাচ্ছে এবং ভোরের আলোতে দেখে মনে হচ্ছে তারা খিলখিল করে হাসছে, আবার কিছু ফুল সন্ধ্যাবেলায় ফুটছে, তখন যখন হাওয়া চলছে তখনও মনে হচ্ছে নিচরা মাটিতে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। তাহলে সাজ সকালে ফুল ফোটে, মানে সকালেও ফুল ফোটে আবার সন্ধ্যেবেলাতেও ফুল ফোটে। কবি সেই ফুলগুলোর কথাই বলেছে, কিন্তু অবশ্যই সেগুলো বুনো ফুলের কথা বলেছে, সেগুলো কেউ পরম যত্নে লাগায়নি কিন্তু সেগুলো খুব পরম যত্নে ওখানে গজিয়ে উঠেছে। মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড় আড়াআড়ি করে দোলায় দোলায় ফুল ফল যত যায়। আচ্ছা, মাচান চেনো তোমরা? বলো তো মাচান কি?
3: মাচান হলো বাঁশের,
1: বাঁশের বেড়ার মতন আমরা উঁচু করে দিই, কাদের জন্য দিই
3: বা মঞ্চের মতন?
1: হ্যাঁ হ্যাঁ, উঁচু করে মঞ্চের মতন গাছের জন্য। হ্যাঁ বলো আবার।
4: লতা ধরনের গাছের
1: জন্য, একদম ঠিক। লতা ধরনের গাছ মানে যেগুলো গাছ সোজা হয়ে উপরে উঠতে পারে না, তাদের কিছু সাপোর্ট দরকার হয়, সেই জন্য আমরা মাচান দিই বা মাচা দিই, যার মধ্যে ওই গাছগুলো লতিয়ে লতিয়ে উঠবে, বাড়বে এবং ফুল ফল হবে। এবার এখানে দেখো বলেছে কুটিরের সামনে একটা ওরকম মাচা রয়েছে, এবার সেই মাচায়, কুটিরের সামনে যে মাচাটা রয়েছে সেই মাচায় কি কি গাছ রয়েছে, শিমলতা। শিম গাছ চেনো? শিমের সবজি তোমরা দেখেছো, শিম আমরা খাই, সেই শিম গাছ কিরকম হয়, লতানো, লতানো হয় না? এবার শিম গাছ লতানো মানে তার মাচা লাগবে, সেই জন্য ওই মাচার উপরে রয়েছে শিমলতা। আর কি রয়েছে, লাউ কুমড়ো, লাউ কুমড়াও চেনো নিশ্চয়ই? এবার লাউ কুমড়ো কি সোজা হয়ে উঠতে পারে
2: না,
1: তাদেরকেও একটা সাপোর্ট দিতে লাগে। সেই লাউ কুমড়া আর শিমলতা কি যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে, যাতে ওদের মধ্যে প্রচুর ফুল ফল হয়, সেই জন্য মাচা দিতে হয়। ওরকম একটা মাচানি ওই সুন্দর একটা ছোট্ট কুটিরের সামনে রয়েছে এবং সেই মাচানের মধ্যে কি কি রয়েছে, শিমলতা আর লাউ কুমড়ের চার। যদি আমি প্রশ্ন করি কুটিরের সামনে মাচানের মধ্যে কি কি রয়েছে, কি বলবে? শিমলতা আর লাউ কুমড়োর চার। তারা কেমন করে রয়েছে, আড়াআড়ি ভাবে, আড়াআড়ি ভাবে তারা রয়েছে। এবার মাচাটা তো উঁচু হয়, নিচটা তো ফাঁকা থাকে, তাই না? কেমন থাকে, মাচাটা তো বাঁশের যেটাই দাও একটু উঁচু থাকছে না, নিচটা অনেকটা গ্যাপ থাকছে। এবার ওই নিচের তলায় কি রয়েছে দেখো, তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ, লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূ কেউ। এবার মাচানের তলায় যে জায়গাটা খালি রয়েছে সেখানে কি করা হয়েছে, নোটে শাক লাগানো হয়েছে। নোটে শাকের রং কি? নোটে শাক লালও হয় আর কোনো সবুজ কালারেরও হয়, কিন্তু এখানে লাল রঙের নোটে শাক লাগানো হয়েছে। মাচানের তলাটা ফাঁকা যাবে, তাই ওই কুটিরের যিনি মালিক বা গৃহস্থ বাড়ির কর্তা যিনি, হয়তো তিনি সেই মাচানের নিচে লাল নোটে শাক লাগিয়ে দিয়েছে। এবার সেই লাল নোটে শাকটা এমনভাবে লাগানো দেখে মনে হচ্ছে যেন পুরো জায়গাটা লাল হয়ে রয়েছে, এবং যখন হাওয়া হচ্ছে, হাওয়া হচ্ছে তখন মনে হচ্ছে ঢেউ খেলে যাচ্ছে, লাল নোটে শাকগুলো ঢেউয়ের মতন নড়ছে। তোমরা আশেপাশে ধান ক্ষেত দেখেছ?
2: হ্যাঁ।
1: ধান ক্ষেতে যখন হাওয়া বয় দেখেছ?
2: হ্যাঁ।
1: সুন্দর ঢেউয়ের মতন লাগে না, মনে হচ্ছে ঢেউ বইছে? সেরকমই লাল নোটে শাকগুলোর ওপর দিয়ে যখন হাওয়া বইছে তখন মনে হচ্ছে লাল নোটে শাকগুলো ঢেউয়ের মতন দুলছে। আবার আরেকভাবে বলা যেতে পারে, এখানে দেখো আরেকটা লাইন বলেছে, লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূ কেউ। এবার এখানে কবি এখানে দুরকমভাবে কথাটার অর্থ আমরা বলতে পারি। কবি এখানে কোনভাবে বলেছে সেটার বদলে আমরা বলতে পারি যে এখানে আমরা দুভাবে আলোচনা করতে পারি। একভাবে হচ্ছে যে নোটে শাকগুলো রয়েছে সেই লাল রঙটা, সেই লাল রঙের নোটে শাকটাকে এখানে লাল শাড়ির সাথে তুলনা করা হতে পারে। নিশ্চয়ই জানো তোমরা গ্রামের মা বধূরা সবাই শাড়ি পরে, তাই তো? এবার লাল রঙের একটা শাড়ি মনে হচ্ছে যেন কেউ রোদে দিয়ে গেছে। এবার এই লাল রঙের শাড়িটা ওই নোটে শাকের রং বোঝাতেও ব্যবহার করা হতে পারে, অথবা সত্যিই হয়তো কবি কোনো বধূকে দেখেছে লাল রঙের কোনো শাড়ি মেলে দিয়ে যেতে। তবে যতদূর আমার মনে হচ্ছে কবি ওই লাল নোটে শাকগুলোকে দেখেই কল্পনা করেছে যে মনে হচ্ছে কোনো একটা নতুন বধু তার পরনের লাল টুকটুকে একটা শাড়ি ধুয়ে রোদে মেলে দিয়ে গেছে। এবার রোদে তো শাড়ি যখন মেলে মেলা থাকে তখন বাতাসে সেটাও দোলে, হাওয়াতে নড়ে তো। তো এই লাল নোটে শাককে তুলনাতে কবি এখানে লাল শাড়ির সঙ্গে তুলনা করেছে। আচ্ছা, এবার পরের লাইনটা কি রয়েছে, মাঝে মাঝে শেথা এদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। এদো ডোবা কি? হ্যাঁ বলো আরোহী।
4: ডাহুক মেয়েরা,
1: আচ্ছা বসো। ডাহুক মেয়ে বলতে এখানে এক ধরনের পাখি বোঝায়। ডাহুক হচ্ছে এক ধরনের পাখি যাকে ওয়াটার হেনও বলা হয়। ছোট ছোট ছোট ছোট পাখি, একটু সাদা একটু কালো রং মেশানো থাকে, ওরা ওই গ্রামের ডোবা পুকুর এসবের আশেপাশেই থাকে। ওরা সবসময় ফ্যামিলির সাথে থাকে, মানে পরিবার, মানে ছানা পোনা লয়ে ওরা থাকে। ডাহুক মেয়েরা কোথা থেকে আসে বলেছে? এদো ডোবা হতে। এদো ডোবা, এদো ডোবা মানে বুঝতে পেরেছো কি? এদো ডোবা কাকে বলে?
3: নোংরা বা পঙ্কিল জলাশয়।
1: পঙ্কিল জলাশয় অর্থাৎ কাদা, কাদা থাকবে সেরকম কোনো জলাশয়কে বলা হচ্ছে এদো ডোবা। এবার এই এদো ডোবা থেকে কারা আসে? ডাহুক মেয়েরা, মানে মেয়ে ডাহুক পাখি, মেয়ে ডাহুক পাখি, তারা কাদের নিয়ে আসছে? তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে। এখানে ছানা বলেছে, বাচ্চাদেরকে কি বলা হয়? ছানা। তাহলে গ্রামের ওই কুটিরের পাশে যে ছোট পঙ্কিল জলাশয় বা কর্দমাক্ত ডোবা রয়েছে যাকে আমরা এদো ডোবা বলি, সেই এদো ডোবা থেকে মেয়ে ডাহুক পাখিরা তাদের ছানা পোনা নিয়ে এই কুটিরের উঠোনে বা আঙিনায় ঘুরতে আসে বা বেড়াইতে আসে। কবি বলেছে যে কবি যখন দেখছে যে ছোট ছোট ডাহুক শিশুরা তার বড় ডাহুক মার সাথে এখানে ঘুরে বেড়াচ্ছে, তখন কবি বলল যে এদো পাশের এদো ডোবা থেকে ডাহুক মেয়েরা তাদের ছানাপোনা নিয়ে এই কুটিরে বেড়াইতে আসে। মানে কুটিরটা এতই সুন্দর, আমরা যেরকম বেড়াতে পার্কে যাই, ঘুরতে যাই, যাই না পার্ক বা অন্য সুন্দর সুন্দর জায়গায়, সেরকমই কবি এখানে বলেছেন যে ডাহুক মেয়েরা তাদের ছানাপোনা নিয়ে এই বাড়িটাকে ভালোবেসে দেখতে এসেছে, এদের উঠোনে ঘুরতে এসেছে। আচ্ছা, ডাহুক মেয়েরা কিভাবে কথা বলে এখানে লেখা আছে?
2: গানে গানে,
1: গানে গানে কথা বলে। এবার পাখি কি আমাদের মতন কথা বলতে পারে? নিশ্চয়ই পাখি কথা বলতে পারে না আমাদের মতন। হ্যাঁ, কিছু কিছু পাখি বলতে পারে, সেটা তাকে শেখানো হয়। কিন্তু পাখি তো পাখির নিজস্ব একটা ভাষা আছে, আছে কি না? তাদের কিচির মিচির ভাষা হোক, যেই ভাষাই হোক, সেই ভাষাকে কবি এখানে গানের সাথে তুলনা করেছে। যে মা ডাহুক পাখি এবং তার যে ছানারা, তারা যে ডাকছে, তারা যে কথা বলছে তাদের ভাষায়, কবি এখানে সেটাকে গানের সাথে তুলনা করেছে। যে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে তাদের ছানাপোনা নিয়ে এবং তারা গানে গানে কথা বলে, কারণ ওদের ওই কথাটা তো আমরা বুঝতে পারছি না, ওটা মনে হচ্ছে এমন একটা সুরে ওরা কথা বলছে, এমন একটা সুরে তারা ডাকাডাকি করছে যেন মনে হচ্ছে তারা গানে গানে তাদের নিজেদের কথা তারা বলছে, কারণ ওরা তো বুঝতে পারছে ওরা কি বলছে, আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি না। তাই ওদের কথাগুলোকে এখানে কবি গানের সাথে তুলনা করেছেন। আচ্ছা, গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। গাছের শাখায়, কুটিরের আশেপাশে গাছ রয়েছে, কিছু বড় বড় গাছ রয়েছে, শাখা বলতে কি, শাখা বলতে কি বোঝায়?
3: গাছের শাখা বা যে
1: ডাল, গাছের ডাল। সেই গাছের শাখায় বনের পাখিরা, আশেপাশে নিশ্চয়ই কোনো বন রয়েছে, সেই বনের পাখিরা কুটিরের সংলগ্ন যে গাছগুলো রয়েছে সেই গাছের মধ্যে এসে, গাছের ডালে এসে বসেছে এবং তারা নির্ভয়ে গান ধরছে। নির্ভয়ে মানে ভয় না পেয়ে। পাখিরা কি হয়, পাখিরা যেখানে লোকজন বেশি থাকে সেখানে যেতে চায় না, তারা ভয় পায়, তাই না? এবার এই জায়গাটাতে, এই কুটিরটা এতটাই শান্ত বা পরিবেশটা এতটাই সুন্দর যে বনের সমস্ত পাখিরা ওই কুটিরের আশেপাশে যে সমস্ত গাছ আছে সেই গাছের ডালে বসে নির্ভয়ে গান ধরছে। মানে ওদের মনে কোনো ভয়ই নেই যে এখানে কেউ আমাদের কোনো ক্ষতি করবে। ওরা নির্ভয়ে মনের সুখে ওরা গান করছে, কারণ ওরা বোঝেনি যে এখানে মানুষ বাস করে। যেখানে মানুষ বাস করবে সেখানে কিন্তু ওরা যাবে না, কারণ ওদের মনে ভয় আছে যে ওদেরকে হয়তো মেরে ফেলবে বা উড়িয়ে দেবে। দেখবেন আমরা যখন পাখি থাকে, আমরা যখন পাখিদের সামনে যাই, পাখিরা কি দাঁড়িয়ে থাকে ওখানে? ফুরুত করে উড়ে চলে যায়, তাই না? তো এবার এখানে কিন্তু পাখিরা নির্ভয়ে বসে আছে এবং নির্ভয়ে গান গাইছে, কারণ কি, তারা তখনও বোঝেনি যে এই কুটিরে বা এর আশেপাশে মানুষ বসত করে, বসত মানে বাস করে। কুটিরটা এতটাই সুন্দর এবং এতটাই শান্ত যে ওখানে মানুষ যে থাকতে পারে কোলাহল ছাড়া, চিৎকার ছাড়া, শান্তিপূর্ণ অবস্থানে, সেটা বনের পাখিরা তখনও বোঝেনি। তাই তারা নির্ভয়ে সেখানে গান ধরতে পারে বা গান করতে পারে। তাহলে যদি আমি প্রশ্ন করি, গাছের শাখায় কারা নির্ভয়ে গান ধরে, কি বলবে? বনের পাখিরা। তাহলে গাছের শাখায় কারা নির্ভয়ে গান করে? তারা কি বোঝেনি? তারা কেন নির্ভয়ে গান করছে, তারা কি বোঝেনি?
5: কারণ তারা বোঝেনি যে ওখানে কোনো
1: যেহেতু তারা বোঝেনি যে এখানে মানুষ আছে বা মানুষের বসতি আছে, তাই তারা নির্ভয়ে সেখানে নিজেদের মতন গান গেয়ে যাচ্ছে। মটরের ডাল, মুসুরের ডাল, কালো জিরা আর ধনে, কিসের কিসের কথা বলা হয়েছিল বলতো? এই শব্দগুলো চেনো, পরিচিত আছে তোমাদের? মটরের ডাল চেনো নিশ্চয়ই, মুসুরের ডাল চেনো? আচ্ছা, মটরের ডাল আর মুসুরের ডালের রং কি হয়? মটরের ডাল কি রং হয়? হলুদ। আর মুসুর ডাল?
6: কমলা,
1: একটু লালচে, মানে একটু গেরুয়া বা একটু কমলা বলতে পারো। আচ্ছা, কালো জিরে? কালো। আর ধনে? ধনে একটু বাদামি বাদামি রঙের হয়ে থাকে। তাহলে এখানে কি কি শস্যের নাম আছে? মটরের ডাল, মুসুরের ডাল, কালো জিরে আর ধনে। আর কি বলেছে দেখো, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে। গ্রামের বাড়ি হোক বা আমাদের পল্লী গ্রামের বাড়ি হোক, প্রত্যেকের বাড়ির সামনে একটা উঠোন থাকে, সুন্দর নিকোনো উঠান থাকে। এবার সেই উঠোনে কি করি আমরা, এই মটরের ডাল, মুসুর ডাল, লঙ্কা এগুলো সব শুকোতে দেওয়া হয়। এটা গ্রাম বাংলার একটা কমন চিত্র। কুটিরের সামনে যে বড় উঠোন রয়েছে সেই উঠোনের মধ্যে এগুলো যত্ন সহকারে রোদে শুকাতে দেওয়া রয়েছে। লঙ্কার রং, মুসুরের রং, মটরের রং আর লঙ্কার রং কি বললাম? লালও হতে পারে, সবুজও হতে পারে। মসুরের রং কি? একটু কমলা ঘেঁষা, গোলাপিও বলতে পারে কেউ। হ্যাঁ, আর হচ্ছে মটরের রং হলুদ। আর কি বলেছে? জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁক।

0: অক্ষর, মানে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মনে হচ্ছে যেন প্রত্যেকটা জিনিসের মধ্যে থেকে সুখ হাসি আনন্দ ঝরে ঝরে পড়ছে। সাত সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। সাজ মানে কেউ বলতে পারবে?
1: সন্ধ্যাকাল।
0: সাজ সকালের রঙিন মেঘ, মেঘের কি রং হয়? এক এক সময় এক এক রং হয়। তা এখানে রঙিন মেঘ বলেছে, কেন বলেছে রঙিন মেঘ? সাত সকালে বলতে যখন সকালে সূর্য ওঠে তখনও চারিদিকটা লাল হয়ে যায় না, আকাশটা একটা সুন্দর আলো হয়ে যায়। আবার ঠিক সেম একই রকম যখন সূর্য অস্ত যায় তখনও কিন্তু মেঘের একটা রং পরিবর্তন হয়। তো এখানে কবি বলেছে সাজ সকাল, ভোরের বেলায় আর সন্ধে বেলায় সেই সময় মেঘের যে কালার হয় সেই কালারগুলো বলেছে কবি, সেই রঙিন মেঘগুলো যেন এই বাড়ির মাথার উপরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে? এই বাড়িটাকে তারা ভালোবেসে ফেলেছে। যে বাড়িটা এত সুন্দর, কুটিরখানি এত সুন্দর, এত মায়া মমতা ঘেরা, এত খুশি এত হাসি, যে কবির মনে হয়েছে যে এই বাড়িতেই সমস্ত সুখ সমস্ত শান্তি সমস্ত আনন্দ হাসি খুশি উজাড় করে দিয়েছে প্রকৃতি। এবং সেটা দেখার জন্য সাত সকালের যে রঙিন মেঘ আছে তারাও যখন ভেসে ভেসে বেড়ায় এই বাড়ির বা এই কুটিরের প্রাঙ্গণের ওপরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যায়, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এখানে থেমে দেখে যে এই বাড়ির প্রকৃতিটা কতটা সুন্দর। তাহলে এখানে যদি বলি কারা বেড়াতে আসে কি বলবে? কখনকার রঙিন মেঘেরা? সাত সকালের রঙিন মেঘেরা কোথায় বেড়াতে আসে? এই বাড়ির ওপরে, মানে এই কুটিরটার ওপরে, যে সাত সকালের রঙিন মেঘেরা এই বাড়িতে ভালোবেসে এখানে বেড়াতে এসে কিছুক্ষণ থেমে যায়, মানে দাঁড়িয়ে যায়, তারা ভেসে ভেসে অন্য জায়গায় চলে যায় না, এখানে কিছুক্ষণ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে সত্যি এই বাড়িটা কি সুন্দর করে বানানো হয়েছে, কি যত্ন করে করা হয়েছে। তাই তো, তাহলে আমাদের কবিতাটা কি তোমরা বুঝতে পারলে?
2: হ্যাঁ।
0: যদি প্রথমে বলি যে এখানে যে নদীটির নাম রয়েছে সেই নদীটির নাম কি? গড়াই নদী। কবিতাটির নাম গড়াই নদীর তীরে, আর এখানে যে নদীটির নাম রয়েছে সেই নদীটির নাম
2: গড়াই নদী।
0: আচ্ছা, গড়াই নদীর পাশে কবি এখানে কিসের কথা বলেছে? একটা ছোট্ট কুটিরের কথা। কুটির মানে ছোট ঘর, ছাওয়া, পোয়াল দিয়ে বা খড় দিয়ে যে ছাওয়া ছোট মাটির ঘরগুলো থাকে গ্রাম বাংলার, সেই ঘরের কথা বলা হয়েছে। ঘরটাকে কারা মায়ায় ঘিরে রয়েছে? লতা পাতা, মানে ঘরের আশেপাশে যেসব লতা পাতা রয়েছে সেই লতানো গাছগুলো ঘরটিকে এমন ভাবে ঘিরে রয়েছে দেখে মনে হচ্ছে কি তারা মায়ার বন্ধনে জড়িয়ে রেখেছে। আমরা যখন কাউকে আদর করি বা স্নেহ করি তাকে যেরকম জড়িয়ে ধরে আদর করি সেরকমই এই মায়ার বন্ধনে কবি বলেছে যে লতা পাতা দিয়ে আটকে রয়েছে। আচ্ছা, মাচানের পরে কি কি রয়েছে? লাউ কুমড়োর ছাড়। আচ্ছা, মানুষের বসত করার কথা কারা এখনো বোঝেনি? বনের পাখিরা। ও বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়?
2: সাত সকালে রঙিন মেঘেরা।
0: তাহলে তোমাদের এই পড়াটা বোঝা গেছে? পুরোটা বুঝতে পেরেছো?
2: হ্যাঁ।
0: কবিতাটা?
2: হ্যাঁ।
0: ভালো করে বুঝতে পেরেছো তো?
2: হ্যাঁ।
0: আচ্ছা, তো কবিতাটা কি কেউ পড়তে পারবে? দেবজিৎ, কবিতাটা একটু পড়ো তো।
3: গড়াই নদীর তীরে যশিমুখী। গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় ফুটি ফুটি। মাচানের পরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড় আড়াআড়ি করে দোলায় দোলায় ফুল ফল যত ঝাড়, তল দিয়ে তার লাল নোটে শাক মিলেছে রঙের ঢেউ, লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এবারের বধূকেও। মাঝে মাঝে সেথা এদো দোবা হতে ছোট ছোট ছানালয়ে দাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে, গাছের শাখায় বনের পাখিরা নির্ভয় গান ধরে, এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। মটরের ডাল মুসুরের ডাল কালো জিরে আর ধনে, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযত্নে, লঙ্কা।

0: রং, মুসুরের রং, মটরের রং, আর জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁকাকার, যেন একখানি সুখের কাহিনী নানা না করে ভরি। এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। সাত সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে।
1: বাহ, খুব ভালো হয়েছে, বসো। তাহলে আমরা আরেকবার একটুখানি বলে দিই যে কবিতাটির নাম গড়াই নদীর তীরে, কবির নাম
2: জসীমউদ্দিন।
1: আচ্ছা, যদি বলা হয় গড়াই নদীর তীরে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কি বলবে?
2: সজন বাদিয়ার ঘাট।
1: সজন বাদিয়ার ঘাট, কবি জসীমউদ্দিনের লেখা সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটিকে তোমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, কবি জসীমউদ্দিনের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম কেউ বলতে পারবে?
3: নকশি কাঠার মাঠ,
1: আর একটা
3: রাখাইল,
1: আর একটা
2: বালিচর।
1: আর এটা নেওয়া হচ্ছে কোন কাব্যগ্রন্থ?
2: সজন বাদিয়ার ঘাট।
1: সজন বাদিয়ার ঘাট, ঠিক আছে, এটুকু তো হয়ে গেল। আর তাহলে এই কবিতাটা আশা করি সকলেই বুঝে গেছো।
2: হ্যাঁ।
1: কারোর কোনো অসুবিধা আছে?
2: না।
1: অসুবিধা নেই তো?
2: না।
1: তাহলে আজকের মতন এটা এখানেই পাঠটা শেষ করছি। তোমরা কবিতাটা বাড়িতে আরো ভালো করে পড়বে, ঠিক আছে, কবিতা মুখস্থ করবে, প্রত্যেকটা শব্দের অর্থ ভালো করে বুঝবে। যদি কোনো সমস্যা হয় এর পরের দিন আমাকে আবার জিজ্ঞাসা করবে, আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? কারোর অসুবিধা রয়েছে কোনো?
2: না।
1: সবাই বুঝতে পেরেছ?
2: হ্যাঁ।
1: আচ্ছা, ঠিক আছে।
4: আর এই সাথেই শেষ হলো আজকের বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে আমরা খড়িবাড়ি ব্লকের অন্তর্গত বুড়াগঞ্জ কালকুট সিং উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সম্প্রচার করেছি। আজ এই অনুষ্ঠানে আপনারা শুনলেন অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান। পাঠদান করলেন শিক্ষিকা দীপান্বিতা সেনগুপ্ত। কথা দিচ্ছি আমরা আবারও আগামী দিন অন্য কোনো বিদ্যালয়ে অন্য কোনো শ্রেণীর অন্য কোনো বিষয়ের পাঠদান সম্প্রচার করে আপনাদের শোনাব। আজ আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে উপস্থাপনায় ছিলাম আমি পাঞ্চালী দে চক্রবর্তী। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। নমস্কার।

বিদ্যার্থীদের জন্য শেষ হল। অষ্টম শ্রেণীর জন্য আজকের বিষয় ছিল বাংলা। পাঠদানে ছিলেন বুড়াগঞ্জ কালকোট সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা দীপান্বিতা সেনগুপ্ত। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে আনা।

আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। বাড়ছে উত্তাপ, আর প্রকৃতির এই উত্তাপেও আমাদের মানে স্টুডিওতে বসে আছি আমি এবং আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা, যারা রেডিও সেটের ওপারে বসে রয়েছেন, আমাদের সবার উত্তাপেও কিন্তু মন থাকবে অচঞ্চল। কখন? যখন কথায় সুরে এই অনুষ্ঠান আসে তার বাংলা ও হিন্দি ছায়াছবির মন মাতানো কিছু গান নিয়ে। শুধু মন মাতানো গান নয়, কথাও রয়েছে, তবে এই মুহূর্তে কথায় না গিয়ে বরং শুরুটা হোক সুরে সুরে।

কথায় সুরেতে। শ্রোতা বন্ধুরা শুনছেন প্রথম পর্বে বাংলা ছায়াছবির গান। এই গানটি নেওয়া হয়েছে সুরের আকাশে ছবি থেকে, কথা ও সুর স্বপন চক্রবর্তী, শিল্পী আশা ভোঁসলে।

কথায় সুরে। শ্রোতা বন্ধুরা শুনছেন আর এই অনুষ্ঠানে নিয়মিত যারা শ্রোতা তারা জানেন, প্রথম পর্বে থাকে বাংলা ছায়াছবির গান আর দ্বিতীয় পর্বে থাকে হিন্দি ছায়াছবির গান। এবং প্রথম এবং দ্বিতীয় পর্ব মিলিয়ে আপনাদের সঙ্গে কিছু কথাও থাকে, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু কথায় সুরে আপনাদের কাছে প্রিয় হয়ে উঠেছে আমরা জানি। প্রথম দুটি গান শুনে ফিরে এলাম, সুরের আকাশে প্রথম ছবি ছিল, এবং পরে যে গানটি শুনলেন পরশমণি ছবি থেকে, কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর হেমন্ত মুখোপাধ্যায়। আর আমাদের চিরপরিচিত সেই শিল্পী আশা ভোঁসলে, তার কণ্ঠে আমরা পরপর দুটি বাংলা ছায়াছবির গান শুনে ফিরে এলাম। এই মুহূর্তে একটুখানি আবহাওয়ার কথাও শুনি। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সিকিমের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেরও সব জেলায় একটু দুটি স্থানে অবস্থা একই রকম থাকবে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। আবার ফিরছি অনুষ্ঠানে। গরমের এই দুপুরগুলোতে যারা বাড়িতে রয়েছেন, অর্থাৎ নিতান্ত ঘরোয়া যারা রয়েছেন, ঘরোয়া গৃহবধূ এবং এই মুহূর্তে যারা শুনছেন, সকলের জন্যই আমাদের কাজকর্ম করতে করতে সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে গান শুনতে। এবং সঙ্গীত কিন্তু আমাদের কাজের যে চাপ বা পরপর কাজের যে উত্তেজনা, অনেক সময় যেটা হয়ে যায় আমরা কাজ করতে করতে কাজের অতিরিক্ত কাজের চাপটাকে আমরা কিন্তু নিতে পারি না মানসিকভাবে। তো সেক্ষেত্রে অসুবিধে যেমন আছে তেমনই আছে কিন্তু অসুবিধে থেকে বেরোনোর রাস্তাও। সেই রাস্তাটা কি? সেই সময় কাজ করতে করতে খুব হালকা সুরে আপনার পাশে আপনি এই প্রিয় পরিচিত কিছু গান, এবং অবশ্যই টিউন করুন আকাশবাণী শিলিগুড়ি। এবং টিউন করলেই আপনি আপনার পছন্দ মতো অনুষ্ঠান, সঙ্গীতের অনুষ্ঠান আপনি অনুষ্ঠান শুনতে পাবেন, এবং গান শুনতে শুনতে দেখবেন আপনার কাজের যে ক্লান্তি তা কিন্তু উধাও হয়ে গেছে, এবং গান শুনতে শুনতে আপনি হারিয়ে যাবেন সুরের জগতে। এবং এই সবথেকে বড় পাওয়া কিন্তু আমাদের সকলের কাছে একই থাকে, কাজের চাপ কমানোর জন্য আন্তরিক প্রচেষ্টা। তো কথায় শুরুতেও আপনাকে প্রথম পর্বে দিচ্ছে বাংলা ছায়াছবির গান, এবং দ্বিতীয় পর্বে আপনাদের জন্য থাকছে হিন্দি ছায়াছবির গান। সব মিলেমিশে কিন্তু দুপুর একঘেয়ে না হয়ে উপভোগ্য হয়ে উঠতে পারে। চলে যাচ্ছি পরবর্তী গানে।

এই মুহূর্তে শুনছেন কথায় সুরে। কথায় সুরে মানে কিছু কথা, কিছু সুর এবং তার সঙ্গে কিছু প্রয়োজনীয় কথাও। আমরা পরপর দুটি বাংলা ছায়াছবির গান শুনে ফিরে এলাম। প্রথম গানটি নেওয়া হয়েছে গুরুদক্ষিণা ছবি থেকে, কথা ভবেশ কুণ্ডু, সুর বাপ্পী লাহিড়ি। এরপর শুনলেন মিলনতিথি ছবির গান। গানটি আপনারা শুনলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অজয় দাসের সুরে। আমরা রয়েছি কথায় সুরের প্রথম পর্বে। প্রথম পর্ব মানেই আপনাদের পছন্দের প্রিয় বাংলা ছায়াছবির গান। আমরা কিছুক্ষণের মধ্যেই শুনে নেব পরবর্তী বাংলা ছায়াছবির গান।

0: কথায় কথায় সুরে সুরে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি প্রথম পর্বের একেবারে শেষে। আশা ভোঁসলের কণ্ঠে আমাদের প্রথম পর্বের শেষ গানটি শুনলেন, ছবির নাম অগোবধূ সুন্দরী, গীত রচনা বিভূতি মুখোপাধ্যায়, সুর বাপ্পি লাহিড়ী। এই মুহূর্তে সময় হয়ে গেছে বিরতিতে যাবার, ফিরছি বিরতি পেরিয়ে।
1: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ, ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন, ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন, ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন, ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন, পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
0: ফিরে এলাম বিরতির পর, আর বিরতি নিতে নিতেই আমরা কিন্তু পৌঁছে গিয়েছি কথায় সুরের দ্বিতীয় পর্বে। আর দ্বিতীয় পর্ব মানেই আমাদের শ্রোতা বন্ধুরা কিন্তু জানেন, যারা এই মুহূর্তে বসে শুনছেন এই অনুষ্ঠান, আপনাদের জন্য থাকে আপনাদেরই পছন্দের হিন্দি ছায়াছবির গান। আমরা চলে যাচ্ছি প্রথম গানে।

কথায় সুরের দ্বিতীয় পর্বে শ্রোতা বন্ধুরা শুনছেন হিন্দি ছায়াছবির গান। এই গানটি নেওয়া হয়েছে কাহু না পেয়ার হ্যায় ছবি থেকে। দ্বৈতকণ্ঠে গিয়েছেন লাকি আলী এবং রম্মা।

দুপুরবেলাটা আসলেই ভীষণ ভালো লাগার, আর সেই ভীষণ ভালো লাগা তখনই তৈরি হয় যখন আমরা থাকি সুরে সুরে, আর কথায় সুরে যখন তার সুরের বন্ধনে বেঁধে ফেলে আমায় আমাদের, তখন তো দুপুরের উত্তাপ আমাদের স্পর্শ করতেই পারে না। তবে এই মুহূর্তে শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন নিয়ে। প্রধান সড়কগুলিতে যানবাহন চলাচল ধীরগতির থাকতে পারে, যাত্রী ও চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে, এটি একটি পরিচিত যানজটপ্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় সড়ক মেরামত ও উন্নয়নের কাজ চলছে, ধীরগতিতে গাড়ি চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 সালুগাড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলছে, গতি কমিয়ে গাড়ি চালান এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি লিঙ্ক ব্রিজ নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে, বেলাকোবা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপড়া মোড় বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা বাবা লোকনাথ মন্দির দাগাপুর ব্রহ্মকুমারীর 136তম স্মরণ অনুষ্ঠান উপলক্ষে 28/5/2026 থেকে 3/6/2026 পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 থেকে পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই অনুষ্ঠান চলাকালীন মন্দির সংলগ্ন এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। সালুগাড়া হাট সকাল 9:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচল ধীরগতির থাকতে পারে। আমবাড়ি হাট আমবাড়ি রোড দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। ফুলবাড়ি হাট ফুলবাড়ি দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যানবাহন চলাচল ব্যাহত হতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ ও নির্দেশনা বাগডোগরা বিমানবন্দর ও NJP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিককামী যানবাহন কাওয়াখালি খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NJP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন, কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NJP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিককামী যানবাহন নৌকাঘাট কাওয়াখালী খাপড়াইল রোড এই রুটটি ব্যবহার করতে হবে। ট্রাফিক আপডেট শুনলেন, আমরা ফিরছি আবার শ্রোতাবন্ধুদের পছন্দের প্রিয় হিন্দি ছায়াছবির গানে।

কহো না প্যার হ্যায় ছবি থেকে গানটি আপনারা শুনলেন। উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক এবং সহশিল্পীদের কণ্ঠে। আমরা কথায় সুরের প্রায় শেষের দিকে চলে এসেছি আর একটিমাত্র গানই শোনানো যাবে। আর এই মুহূর্তে আপনাদের জন্য থাকছে পরের গানটি।

আকেলে হাম আকেলে তুম ছবি থেকে গানটি শুনছেন কুমার শানু এবং অনু মালিকের কণ্ঠে।

0: আজকের মতো কথায় সুরে এই পর্যন্তই। দুপুরটাকে তাই দুপুর না ভেবে বরং সুরেলা দুপুর হোক। আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এখন বিজ্ঞাপন বিরতি।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে মহিলা মজলিশ।

মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিশ। অনুষ্ঠানের শুরুতেই শুনে নেবেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারীমন।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিবারের মতন আবার আমি জুলি আপনাদের প্রিয় নারী মন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই দুপুরে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের এই অনুষ্ঠান প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে বিকাশ দর্শনের সৌজন্যে সম্প্রচারিত হয়ে থাকে। এই অনুষ্ঠান একান্তভাবে মহিলাদের জন্য, তাই আপনি ও আপনার মতামত জানিয়ে এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারেন। তাই অবশ্যই ফোন করুন। আমাদের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996।

0: একটা সময় ছিল এই বাড়িতেও হাসি ছিল। সন্ধ্যা নামলেই বাবা ছেলেকে কোলে নিয়ে গল্প করত, স্ত্রী অপেক্ষা করত স্বামীর জন্য। আর আজ আজ সেই বাড়িতে রাত মানেই আতঙ্ক, দরজার ধাক্কা, চিৎকার, কান্না আর ভাঙা স্বপ্নের শব্দ। মদের নেশা কখনো একা একজন মানুষকে ধ্বংস করে না, একটা ধীরে ধীরে একটা পরিবারকে শেষ করে দেয়। কোনো এক বিশিষ্ট ব্যক্তি বলেছেন, নেশা কেবলমাত্র একটা পরিবারকে নয় কিন্তু কয়েকটা জেনারেশনকে শেষ করে দেয়। একটা শিশুর শৈশব কেড়ে নেয়, একজন স্ত্রীর হাসি মুছে দেয়। কিন্তু সব অন্ধকারের পরেও কি আলো ফিরে আসতে পারে? তেমনই একটা ঘটনা নিয়ে আজকে উপস্থাপন করছি আজকের নাটক ফিরে আসার আলো।
1: বিনা, ও মিনা, আরে দরজা খোলো। মিনা, ও মিনা, আরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি? আরে কি যে করে না এরা, সারা দিন কি যে করে। মিনা, ও মিনা,
2: মা, ও মা, বাবা এসেছে। আজকেও বাবা আবার নেশা করেছে।
3: চুপ, একদম চুপ, কোনো কথা বলিস না।
1: এই বাড়িতে কি আমি পর হয়ে গেলাম নাকি? পুতুল, ও পুতুল, আরে দরজাটা খোল না।
3: এভাবে প্রতিদিন রাত করে নেশা করে বাড়ি ফিরতে তোমার লজ্জা লাগে না?
1: লজ্জা? কেন লজ্জা হবে? আমি কি চুরি করি না ডাকাতি করছি? আরে সারাদিন তো খেটে মরছি, কার জন্য? এই সংসারের জন্যই তো।
3: সংসারের জন্য? সংসারের জন্য মানুষ বাজার নিয়ে বাড়ি ফেরে, তুমি ফেরো মদের গন্ধ নিয়ে টলতে টলতে। আজ দুপুর থেকে পুতুল কিছু খায়নি জানো?
1: আমি কি করে জানবো? আরে হ্যাঁ, আমি কি তাকে খাইয়ে দেব নাকি? আমাকে দোষ দিও না বলছি, আমার মাথাটা এমনি গরম।
3: তোমার মাথা গরম? আর আমাদের জীবনটা, তুমি কি একবারও ভেবে দেখেছো? তোমার মেয়ে আজকাল কারো সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না।
1: চুপ, একদম চুপ।
3: না, আজ আমি চুপ করব না। যে মানুষটা একদিন আমার হাত ধরে বলেছিল আমি তোমাকে সুখে রাখবো, আজ সেই মানুষটাই আমার জীবনের সবচেয়ে বড় ভয় হয়ে গেছে জানো। আজকাল সারাদিন ধরে তোমাকে নিয়ে আমরা কত আতঙ্কে থাকি।
1: কি বললে, কি বললে? এত বড় কথা?
2: বাবা, মাকে মেরো না বাবা, মাকে মেরো না বাবা।
1: তোকে বলেছি না জুড়ে থাক, নাহলে তোকেও বসিয়ে দেব।
2: বাবা, আগে তুমি এমন ছিলে না, আগে তুমি আমাকে গল্প শোনাতে, আমাকে সাথে নিয়ে মেলায় ঘুরতে, ও তো আদর করতে। আর এখন তুমি শুধু চিৎকার করো, আমাদের একটুকুও ভালোবাসো না।
0: কখনো কখনো একটা শিশুর কান্না

0: জীবনের সবচেয়ে বড় বিচার হয়ে দাঁড়ায়। অনেক মা বাবা বুঝেও বুঝতে চায় না, তারা নিজের দাম্ভিকতায় এতই মগ্ন থাকে কোনো কিছুই তাদের জীবনে প্রভাব পড়ে না।
1: পুতুল, স্কুলের সময় হয়ে গেছে মা, এবার তৈরি হয়ে নে, নইলে দেরি হয়ে যাবে যে।
2: মা, আজ আমি স্কুলে যাব না।
1: কেন, তোর আবার কি হলো, কেন স্কুলে যাবি না?
2: জানো মা, আমার সব বান্ধবীগুলা আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে তোর বাবা মাতাল। কাল টিচারও জিজ্ঞেস করলো কেন আমি সবসময় চুপচাপ থাকি।
1: মানুষ যা খুশি বলবে। মা, তুই কিছু মন খারাপ করিস না, তুই কিচ্ছু ভাববি না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, দেখবি।
2: মা, বাবা কি আর কখনো ভালো হবে না? আমি রাতে ঘুমোতে পারি না মা, দরজার শব্দ হলেই ভয় লাগে, মনে হয় আবার ঝগড়া হবে।
1: আমার মেয়েটা এত ছোট বয়সে এত কষ্ট কেন পাবে, কেন হচ্ছে এইসব, কেন কেন?

0: আমার দুটো চা।
1: হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি।
0: রবিন, তুই নিজেকে আয়নায় দেখেছিস কখনো?
2: কেন, আমি কি এত খারাপ নাকি?
0: খারাপ না, কিন্তু তুই হারিয়ে যাচ্ছিস।
2: সবাই শুধু আমাকেই দোষ দেয় বুঝলি,
0: কারণ তুই বদলে গেছিস। তুই আগে হাসি খুশি ছিলিস, এখন তোর চোখে শুধু রাগ, হতাশা আর নেশা।
2: আমি চেষ্টা করছি সুমন, অনেকবার ছাড়তে চেয়েছি।
0: তাহলে আবার শুরু কর।
2: যখন আমি ছেড়ে দিই তখন শরীরটা কাঁপে, মাথাটা একদম টনটন করে ফেটে যায়। তখন মনে হয় আমি মরে যাব, মদ না খেলে আমি শান্তিই পাই না, আমি তখন আর থাকতেই পারি না রে।
0: ওটাই তো নেশার ফাঁদ বন্ধু। প্রথমে মনে হয় এটা কষ্ট ভুলিয়ে দেয়, তারপর একদিন দেখা যায় এটাই জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে।
3: পুতুল, ও পুতুল, চোখ খোল মা, একটু কিছু খেয়ে নে সোনা। সেই দুপুর থেকে কিছুই খাসনি তুই, কিছু না খেলে আমি তোকে ওষুধটা খাওয়াবো কেমন করে বল মা। ওঠ না সোনা, একটু ওঠ।
4: মা, আমার খুব ঠান্ডা লাগছে, পুরো শরীরটা ব্যথা, প্রচণ্ড গলা ব্যথা করছে মা। আমি জলটাও খেতে পাচ্ছি না। উফ, কি কষ্ট হচ্ছে মা, কি কষ্ট হচ্ছে।
3: ও ঈশ্বর, জ্বর এত বেড়ে গেছে, কি যে করি আমি এত রাতে। তোর বাবাও তো ফেরেনি এখনো। দাঁড়া, আমি একবার ফোন করি। দাঁড়া মা, একটু অপেক্ষা কর। এই যে তোর বাবার রিং হচ্ছে ফোনে, দাঁড়া একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর। হ্যালো, হ্যাঁ রবিন, তুমি একটু তাড়াতাড়ি বাড়ি আসো।
5: কেন, কি হয়েছে আবার?
3: তোমার মেয়ে খুব অসুস্থ, ও বারবার তোমাকে ডাকছে, মনে হয় ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি তাড়াতাড়ি ফেরো।
5: আমি এখন আসতে পারবো না, আমার অনেক দেরি হবে, তুমি কিছু করো নইলে।

0: অপেক্ষা করো।
1: একটা বাবার কাছে কি মদের গ্লাস নিজের সন্তানের চেয়েও বেশি নাকি? তোমার কাছে এটাই বেশি গুরুত্বপূর্ণ?
2: এই পরিস্থিতিতেও পুতুলের বাবা তার বাড়িতে পৌঁছায়নি। তার মা কোনো রকমে পুতুলকে নিয়ে হসপিটালে পৌঁছায়। তারপর মেয়েটা অনেক দুর্বল ও মানসিক চাপের মধ্যে দিয়ে আছে, যত্ন নেবেন কিন্তু।
3: হ্যাঁ ম্যাডাম। পুতুল
4: বাবা, তুমি এসেছো?
3: হ্যাঁ মা।
4: বাবা, আমি যখন অসুস্থ ছিলাম আমি শুধু তোমাকেই খুঁজছিলাম, তোমার কথা খুব মনে পড়ছিল। তুমি কি আবার আগের মতো হবে, আমার সেই পুরনো বাবা?
3: আমাকে ক্ষমা করে দে রে মা, আমি তোদের অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর নয়, তোদের আমি আর কোনো কষ্ট পেতে দেব না।
5: রবিন, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল বুঝতে পেরে সংশোধন করে নেওয়া, সেটাই নতুন জীবনের শুরু।
3: আমি আমার পরিবারকে একেবারে শেষ করে ফেলেছি।
5: না না সুমন, তোমার পরিবার এখন তোমার পাশে আছে, এই ভালোবাসাটাই তোমার সবচেয়ে বড় শক্তি।
1: আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি রবিন, আমি শুধু আমার পুরনো মানুষটাকে ফিরে পেতে চাই।
5: বন্ধু, নেশা ছাড়া কঠিন কিন্তু অসম্ভব না। তুই একা নয়, অনেকে আজ এই সর্বনাশার ফাঁদে পড়ে আছে।
3: আমি বাঁচতে চাই, আমার আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য আমি বাঁচতে চাই।
2: মদের নেশা সর্বনাশা, এটা পরিবার ভাঙে, ভবিষ্যৎ নষ্ট করে শিশুদের, কিন্তু একজন মানুষকে শুধু মাতাল বলে দূরে ঠেলে দিলে সমাধান আসে না। ভালোবাসা, চিকিৎসা, কাউন্সিলিং আর সামাজিক সহযোগিতা একজন মানুষকে নতুন জীবন দিতে পারে। আর যদি আপনার আশেপাশে এমন কেউ থাকে, তাকে ঘৃণা নয়, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আজ এই পর্যন্তই, আবার অনেক কথা হবে আগামী দিনে ঠিক একই সময়ে। আমাদের ফোন করতে ভুলবেন না যেন। আমাদের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373-8379-6-8373-8376-996। সমগ্র অনুষ্ঠানটি শুনলে বিকাশ দর্শনের সৌজন্যে আমি জুলি বিদায় নিই। নমস্কার।
6: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারীমন। শ্রোতা বন্ধুরা, গত শুক্রবার আমরা সাহিত্য থেকে পাঠের অনুষ্ঠানে এনেছিলাম সত্যজিৎ রায়ের গল্প প্রফেসর শঙ্কু ও হার। অনুষ্ঠানের প্রথম অংশটা তো শুনেছেন, এবারে রইল গল্পটির দ্বিতীয় অংশ। তাহলে দেরি না করে শুরু করছি প্রফেসর শঙ্কু ও হার। পরদিন অবিনাশবাবু এসে বললেন, শিমুল গাছে টুলেট টাঙানো রয়েছে দেখে এলুম। সাধু বাবা পগার পার, যেমন আকস্মিকভাবে এসেছিলেন তেমনই আকস্মিকভাবে চলে গেছেন সাধু বাবা। রেখে গেছেন শুধু তার বিকট হাসি আর পুনর্জীবন প্রাপ্ত কিছু পাখি আর জানোয়ার। আরেকটি জিনিসকে সাধু বাবা দান বলেই বলবো, সেটা হলো হাড় সম্পর্কে আমার অনুসন্ধিৎসা। হাড়ের নেশা এরপর থেকে আমাকে পেয়ে বসে। আমার বাড়িটার যে ঘর খালি পড়েছিল তার কয়েক মাসের মধ্যে নানান পশু পাখির কঙ্কাল দিয়ে সেটা ভরাট হয়ে যায়। হাড় সম্বন্ধে যা কিছু পড়ার তা পড়ে ফেলি। এই হাড় থেকে জাগে প্রত্নতত্ত্ব ও প্রাগৈতিহাসিক জানোয়ার সম্পর্কে কৌতূহল। অবশ্যই এই দুয়ের মাঝখানে রয়েছেন শ্রীযুক্ত শ্রীরঙ্গম দেশিকাচার শেষাদ্রি আয়েঙ্গার, বা সংক্ষেপে মিস্টার আয়েঙ্গার। ব্যাঙ্গালোরবাসী অমায়িক যুবক ব্রাহ্মণ, আমার সঙ্গে আলাপ উশ্রীর ধারে। বেশ লাগলো ভদ্রলোকটিকে, গণিতজ্ঞ পণ্ডিত লোক, তাই কথা বলে বেশ আরাম পাওয়া যায়। তাঁর বাড়িতেই একদিন বিকেলে চা খেতে গিয়ে বৈঠকখানায় দেখলাম এক অতিকায় গোড়ালি, অর্থাৎ কোনো অতিকায় জানোয়ারের গোড়ালির হাড়। হাড়টা হাতে নিয়ে নাড়াচাড়া করছি দেখে ভদ্রলোক বললেন, নীলগিরিতে এক বন্ধুর চা বাগানে ছুটিতে গিয়েছিলাম, কাছাকাছি পাহাড়ের রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন ওই হাড়টা পাই। হাতি না গন্ডার বলুন তো কিসের হাড়? মুখে বললুম, ঠিক বুঝতে পারছি না। মনে মনে বললুম, তুমি গণিতজ্ঞ হতে পারো কিন্তু অস্থিবিদ নও, এ হাড় হাতিরও নয় গন্ডারেরও নয়, এ হাড় যে জানোয়ারের সে জানোয়ারের অস্তিত্ব অন্তত কোটি বছর আগে পৃথিবী থেকে মুছে গেছে। আমি নিজেই বুঝেছিলাম হাড়টা ব্রন্টোসরাসের এবং তখনই মনে মনে স্থির করেছিলুম নীলগিরিতে একটা পাড়ি দিতেই হবে। সেই থেকে তোড়জোড় শুরু করে আজ 3 সপ্তাহ হলো আমরা এখানে এসে পৌঁছেছি। আশ্চর্য সৌভাগ্যক্রমে আমরা আসার 4 দিন পরেই প্রাগৈতিহাসিক জানোয়ারের হাড়ের সন্ধান পেয়েছি এই গুহার মধ্যে। আগেই বলেছি এ জানোয়ার আমার অপরিচিত। শুধু আমার কেন, প্রাণীবিদ্যার জগতে এ জানোয়ারের পরিচয় কেউ জানে বলে আমার মনে হয় না। মাসখানেকের মধ্যেই কলকাতা কি মাদ্রাজের জাদুঘরে একটা নাম না জানা প্রাগৈতিহাসিক কঙ্কালের স্থান হলে মন্দ হয় না। ব্যাঙ্গালোর স্টেশনের ওয়েটিং রুমে বসে আমার ডায়েরি লিখছি। গতকালের ঘটনাটার একটা যথার্থ বর্ণনা দেওয়া বৈজ্ঞানিকের চেয়ে সাহিত্যিকের পক্ষে বোধহয় বেশি সহজ। আমি যথাসাধ্য চেষ্টা করব। অনেক আশ্চর্য অভিজ্ঞতা, অনেক বিপদ, অনেক বিভীষিকা আমার জীবনে দাগ রেখে গেছে, কিন্তু কালকের ঘটনাটার যেন কোনো তুলনাই নেই। কাল বিকেল অবধি আমার কাজ ছিল হাড়গুলোকে যথাসম্ভব পরিষ্কার করা। সন্ধে হবার মুখে সবাই বিদায় নিয়ে চলে গেল। প্রহ্লাদকে পাঠিয়ে দিলাম সবজির সন্ধানে। আমি একা গুহার ভেতর রয়েছি। এইবার পেট্রোম্যাক্সটা জ্বালাবার সময় হয়েছে। গুহার বাইরে অশ্বত্থ গাছে পাখির কলরব থেমে গিয়ে চারিদিকে কেমন যেন একটা থমথমে ভাব। দেশলাইটা জ্বালাতে গিয়ে হঠাৎ যেন একটা খচমচ শব্দ শুনতে পেলাম, কিন্তু টর্চের আলোতে কিছুই চোখে পড়ল না। পেট্রোম্যাক্সটা জ্বালিয়ে একটা চ্যাটালো পাথরের উপর রাখতেই গুহার ভেতরটা বেশ আলো হয়ে উঠল। সেই আলোয় হাড়গুলোর দিকে চোখ পড়তেই মনে হলো সেগুলো যেন অল্প অল্প কাঁপছে। এটা অনুভব করতেই 3 বছর আগেকার শিমুল গাছের সেই স্মৃতি আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। আমার চোখ চলে গেল গুহার মুখের দিকে। বাইরে অশ্বত্থ গাছের ডাল ধরে ঝুলে আছে সেই সাধু বাবা। তার বাঁ হাত পশ্চিম দিকে তোলা, ডান হাত বনবন করে ঘুরছে, দৃষ্টি বিস্ফারিত, পেট্রোম্যাক্সের আলোতে জল জলে চোখ করে চেয়ে আছে আমারই দিকে। তারপরে আরম্ভ হলো তীক্ষ্ণ ক্ষীণ স্বরে অতি দ্রুত লয়ে সে অদ্ভুত অর্থহীন মন্ত্রোচ্চারণ। কোনো অদৃশ্য শক্তি যেন জোর করেই আমার দৃষ্টি সাধুর দিক থেকে ঘুরিয়ে দিল ওই প্রাগৈতিহাসিক জানোয়ারের হাড়ের স্তূপের দিকে। হাড় এখন আর হাড় নেই, তার জায়গায় একটা অদৃষ্টপূর্ব অতিকায় আদিম প্রাণী সাধু বাবার অলৌকিক শক্তির বলে পুনর্জীবন প্রাপ্ত হচ্ছে। আমি এই বিপদেও আমার হাতিয়ারের কথা ভুলে গিয়ে যে পাথরে বসেছিলাম সেই পাথরেই পাথরের মতো বসে রইলাম। অন্তিমকালে ইষ্টনাম জপ করার চিন্তাও আমার মাথায় আসেনি। এ কথাই কেবল মনে হয়েছিল যে এমন দৃশ্য দেখে মরার সৌভাগ্য আর বোধহয় কারোরই হয়নি। প্রাণের স্পন্দন আসার আগের মুহূর্ত পর্যন্ত আমি জানোয়ারটির আকৃতি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিলাম। এত পরিশ্রম করে অতীতের যে জানোয়ারের কঙ্কালের আবিষ্কর্তাই আমি, সেই কঙ্কাল পুনরুজ্জীবিত হয়ে কি শেষটা আমাকেই খেয়ে ফেলবে? গুহার বাইরে অশ্বত্থ গাছটার দিকে একটা দ্রুত দৃষ্টি দিয়ে বুঝলাম সাধু বাবার চোখ মুখে এক পৈশাচিক উল্লাসের ভাব। আমি এককালে আমার বৈজ্ঞানিক বুদ্ধি দিয়ে তাঁর মন্ত্র অপহরণের চেষ্টা করেছিলাম এবং অনেক তো সফলও হয়েছিলাম। সাধু বাবা আজ এই অপমানের প্রতিশোধ নিয়ে উদ্যত। এক বিশাল গর্জন গুহার এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে দিল। বুঝলাম জানোয়ারটার দেহে প্রাণ এসেছে। ক্রমশ সেই পর্বত প্রমাণ দেহ তার পিছনের দুপায়ে ভর করে উঠে দাঁড়াল। একজোড়া জ্বলন্ত সবুজ চোখ কিছুক্ষণ আমার পেট্রোম্যাক্সের দিকে চেয়ে রইল। তারপর দেখি জন্তুটা এগোতে শুরু করেছে। তার উত্তপ্ত নিঃশ্বাস আমি আমার দেহে অনুভব করছি। একটা মৃদু অথচ গুরুগম্ভীর গর্জন ও লেজের দু একটা আছড়া নিতে অনুমান করলাম জানোয়ারটা কোনো কারণে বিচলিত, হয়তো বিক্ষুব্ধ। তারপর দেখলাম জানোয়ারের দৃষ্টি গিয়ে পড়ল গুহার বাইরে অশ্বত্থ গাছটার উপর এবং পরমুহূর্তেই সে বিদ্যুৎ বেগে ছুটে গুহা থেকে বেরিয়ে গেল। এরপরের দৃশ্য আমার জীবনের শেষ দিন অবধি মনে থাকবে। জানোয়ারটা সোজা গিয়ে অশ্বত্থ গাছের একটা ডাল ধরে পাতা সমেত সেটাকে মুখে পড়ে দিল। আর সাধু বাবা, তার যে অন্তিম অবস্থা উপস্থিত সেটা কি তিনি অনুমান করতে পেরেছিলেন? আর তার মৃত্যুর ঠিক আগে তিনি তার শেষ ভেলকি দেখিয়ে যাবেন সেটা কি আমি জানতাম? জানোয়ারটা যখন ডাল ধরে নাড়া দিচ্ছে তখনই লক্ষ্য করছিলাম যে সাধু বাবা প্রায় ডালচ্যুত হবার উপক্রম, কিন্তু সেই অবস্থাতে দেখলাম তিনি তার বাঁ হাতটি পূর্ব দিকে তুলে ডান হাত বনবন করে ঘুরিয়ে আরেকটি কি যেন মন্ত্র উচ্চারণ করছেন। মন্ত্র শেষ হবার সঙ্গে সঙ্গেই সাধু বাবা গাছ থেকে মাটিতে পড়লেন এবং পরমুহূর্তেই সে অতিকায় আদিম জানোয়ার মুখে এক গুচ্ছ অশ্বত্থ পাতা নিয়ে চতুর্দিক কাঁপিয়ে এক বিরাট আর্তনাদ করে কাত হয়ে পড়ল সাধু বাবারই উপরে। তারপর দেখলাম এতদিন যা দেখেছি তার বিপরীত জাদু। একটা আস্ত রক্ত মাংসের জানোয়ার চোখের সামনে আবার অস্থিস্তূপে রূপান্তরিত হলো, আর সেই বিরাট কঙ্কালের পাঁজরের ফাঁক দিয়ে দেখলাম এক নরকঙ্কাল। সাধু বাবার মৃতদেহ জানোয়ারের সঙ্গে সঙ্গেই কঙ্কালে পরিণত হয়েছে। আপনা থেকেই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এক গভীর দীর্ঘশ্বাস উত্থিত হলো। রাখে কেষ্ট মারেকে, এই জানোয়ার উদ্ভিদজীবী এবং পুনর্জীবন লাভের পরমুহূর্তে সে অত্যন্ত ক্ষুধার্থ ছিল বলে সামনে আর কিছু না পেয়ে অশ্বত্থের পাতায় ক্ষুধা নিবারণের চেষ্টা করেছে। মাংসাশী হলে জানোয়ার প্রথমে আমাকেই খেত এবং তারপরেই সাধু বাবা উল্টো মন্ত্র উচ্চারণ করে জানোয়ারকে আবার অস্থিতে পরিণত করে তার প্রতি হিংসাকে চরিতার্থ করে অন্য কোনো গাছে গিয়ে আশ্রয় নিতেন। একেই কি বলে হাড়ে হাড়ে অভিজ্ঞতা। প্রহ্লাদ চা এনেছে, ট্রেনও বুঝিয়ে এসে গেল। এখানেই আমার লেখা শেষ করি। বিশ্ববরণ্য চলচ্চিত্র স্রষ্টা সত্যজিৎ রায়ের জন্ম উত্তর কলকাতার গড়পাড় রোডে 2 মে 1921 সালে সুকুমার রায় ও সুপ্রভা রায়ের একমাত্র সন্তান। স্কুলের শিক্ষা বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে, প্রেসিডেন্সি কলেজ থেকে সাম্মানিক স্নাতক। ওই বছরই শান্তিনিকেতন কলাভবনে ভর্তি হন, কিন্তু 1942 শিক্ষা অসমাপ্ত রেখে ফিরে আসেন। চাকুরি জীবনের শুরু বিজ্ঞাপন সংস্থা ডিজে কিমারে, বিবাহ 1949। এই সময়ের মধ্যেই বিভিন্ন বইয়ের প্রচ্ছদ ও চিত্রাঙ্কনের জন্য পুরস্কার লাভ করেছেন, রচনা করেছেন বেশ কয়েকটি চিত্রনাট্য। 1955-তে তার পথের পাঁচালী চলচ্চিত্রটি মুক্তি পায়। কান ফিল্ম ফেস্টিভ্যালের পথের পাঁচালী প্রায় শ্রেষ্ঠত্বের সম্মান। অ্যাবস্ট্রাকশন নামে একটি ইংরেজি গল্প দিয়ে লেখার জগতে সত্যজিৎ রায়ের আত্মপ্রকাশ। সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ উপলক্ষে বাংলা সাহিত্য রচনা শুরু। প্রফেসর শঙ্কুকে নিয়ে প্রথম গল্প বোম যাত্রীর ডায়েরি, প্রথম প্রকাশিত গ্রন্থ প্রফেসর শঙ্কু 1965 সালে। বইটি 1967-তে শ্রেষ্ঠ শিশু সাহিত্য রূপে একাডেমি পুরস্কার লাভ করে। কিশোর সাহিত্য রচনায় সত্যজিৎ রায়ের সিদ্ধি কালজয়ী। খাঁটি বাঙালি বৈজ্ঞানিক ও আবিষ্কারক প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুকে নিয়ে লেখা তাঁর কল্পবিজ্ঞান নির্ভর গল্পগুলি সর্ব অর্থেই অফুরন্ত। ভ্রমণ রসের সঙ্গে অ্যাডভেঞ্চার মিশিয়ে এবং তার সঙ্গে রহস্য রস ও বিজ্ঞানকে জুড়ে দিয়ে সত্যজিৎ রায় লিখেছিলেন অসাধারণ সব শঙ্কু কাহিনী। আজকে তার মধ্যে থেকেই একটি গল্প আপনাদের শোনালাম। তাহলে আজ শেষ করছি, আবার ফিরে আসব মহিলা মজলিশের অন্য কোনো দিনে অন্য কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন সবাই। আর শ্রোতা বন্ধুরা, আর একটা কথা বলি, শীত তো এসে গেল। এই যে শীত এবং শীতের আগমন, এই সময়টা কিন্তু নানান ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস ঘটিত অসুখ বিসুখের সময়। কাজেই আপনারা সবাই সাবধানে থাকবেন, শিশুদের সাবধানে রাখবেন, বাড়ির বয়স্ক সদস্যটিকে যত্ন নেবেন তাকেও সাবধানে রাখবেন, এবং আরেকটি কথা, বাড়ির যে পোষ্য যদি কেউ থাকে তারও কিন্তু একটু বিশেষ দেখভাল করার প্রয়োজন হবে। তাহলে সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানাচ্ছি, শেষ করছি। যেতে যেতে শুনে নিন মন ভালো করে দেওয়া একটি গান।

মহিলা মজলিস শেষ হল। উপস্থাপনা শাহানা বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ এবং এরপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে নতুন দিল্লিতে আজ বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও বেড়েছে। ভারত ওমান সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আজ থেকে বলবৎ হল। 35 জন নতুন মন্ত্রীকে সামিল করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। ভিয়েতনামের দান আংয়ে অনূর্ধ্ব 17 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মেয়েরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে 10টি পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লিতে মায়ানমারের প্রেসিডেন্ট ওমিন আং লাইংয়ের সঙ্গে বৈঠকে বসেন। দুদেশের মধ্যে ঐতিহাসিক ও পরম্পরাগত সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা ও সংযোগ সহ দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় দিক উঠে আসবে। 5 দিনের সফরে মায়ানমারের প্রেসিডেন্ট গত শনিবার বিহারের গয়ায় পৌঁছন। তাঁর সঙ্গে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন। শ্রী লাইং আগামীকাল মুম্বাই যাবেন। বাণিজ্য ও শিল্প প্রতিনিধি দলের সঙ্গেও তিনি বৈঠকে বসবেন। মায়ানমারের প্রেসিডেন্ট আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত প্রত্ন সামগ্রীর এক প্রদর্শনীও তিনি ঘুরে দেখবেন। উল্লেখ্য, ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট এবং মহাসাগর নীতির সঙ্গে মায়ানমার যুক্ত। তেহরান একটি মার্কিন MQ-1 প্রিডেটর ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করেছে। এদিকে কুয়েত জানিয়েছে তারা আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন MQ-1 ড্রোনকে গুলি করে নামানোর পর আত্মরক্ষার অংশ হিসেবে দক্ষিণ ইরানের গোরুক ও কেশম দ্বীপের রাডার ও ড্রোন কমান্ড সাইটে হামলা চালানো হয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প জানিয়েছিল মার্কিন MQ-1 প্রেডেটর ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করার পর তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনটি গুলি করে নামিয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে পরমাণু সংক্রান্ত কোনো বিষয় নেই বলে সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ খারিজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন এই চুক্তিতে ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে পরিষ্কার করে বলা হয়েছে। একই সঙ্গে এতে পরমাণু কার্যক্রম সংক্রান্ত বিস্তারিত শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প আরও বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তা নষ্ট করে দেবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ ওয়াগের খালিবাফ স্পষ্ট জানিয়েছেন দেশের অধিকার সুরক্ষিত না হলে তেহরান কোনো চুক্তি অনুমোদন করবে না। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 2% বেশি বেড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননের আরও ভেতরে প্রবেশ করে নির্দেশ দেওয়ার পর এই মূল্যবৃদ্ধি। উল্লেখ্য, 6 সপ্তাহেরও বেশি আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সংঘাত আবারও তীব্র হয়েছে। ভারত ওমান সর্বাত্মক অংশীদারিত্ব চুক্তি CEPA আজ থেকে বলবৎ হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন CEPA দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে। এর ফলে ভারতের ছাত্রছাত্রী, কারিগর, মহিলা, কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের সুবিধে হবে। রপ্তানি বৃদ্ধি এবং লগ্নি আকর্ষণের মধ্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টির কাজও জোরদার হবে। ওমানে প্রায় 7 লক্ষ ভারতীয়ের বসবাস। বছরে প্রায় $200 কোটি ওমান থেকে ভারতীয়রা এদেশে পাঠান। 6,000-এরও বেশি ভারতীয় শিল্পোদ্যোগ ওমানে কাজ করে। মায়ানমারে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55। নামখাম টাউনশিপের কুংটুপ গ্রামে গতকাল এই বিস্ফোরণ ঘটে। আহত হয়েছে আরও 70 জনেরও বেশি মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে খনির কাজে ব্যবহারের জন্য রাখা উপকরণে বিস্ফোরণ হওয়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিস্ফোরণে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং কুংটুপ গ্রামের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, চিকিৎসা এবং পুনর্বাসন সহায়তা দিচ্ছে। আফ্রিকা ইউনিয়ন ও আফ্রিকা সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল ইবোলা মোকাবিলায় ভারত সরকারের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে। উগান্ডায় আফ্রিকার পূর্বাঞ্চলীয় সমন্বয় কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার ওষুধ এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়েছে। সংকটের মুহূর্তে আফ্রিকার পাশে দাঁড়ানোর জন্য দেশগুলি ভারতের প্রশংসা করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিজেপি সরকারের রাজ্য মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণে আজ 35 জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্টজনেদের উপস্থিতিতে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এর ফলে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা 6 সদস্য থেকে বেড়ে দাঁড়ালো 41 সদস্যে। নতুন মন্ত্রিসভায় 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, ডক্টর শঙ্কর ঘোষ, মনোজ কুমার উঁড়াও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস।
1: আমি
2: তাপস রায়,
3: আমি দীপক বর্মন,
2: আমি ঈশ্বরের নামে শপথ, সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করি,
3: দাঁড়ায়
2: আমি ভারতের
3: সংবিধানের ভীতি ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা বর্তে আছেন
2: এবং বিবেকসম্মতভাবে
3: রাজ্যের মন্ত্রী নির্বাহ করি।
0: স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ার চাঁদ মাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাসঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার। নতুন মন্ত্রীদের মধ্যে আজই দপ্তর বণ্টন হতে পারে বলে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করছেন। মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড ইস্যু করা হবে, কিন্তু ওই কার্ড না হওয়া পর্যন্ত আজ থেকে সংশ্লিষ্ট যাত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স সহ 11টি প্রমাণপত্র নিয়ে সরকারি বাসে চড়তে পারবেন। সংশ্লিষ্ট প্রমাণপত্রের ভিত্তিতে কর্তব্যরত কন্ডাক্টর জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন বলে পরিবহন দপ্তরের দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে। 10টি রাজ্যের 24টি আসনে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের 4টি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশের 3, ঝাড়খণ্ডের 2 এবং মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী JDS নেতা HD দেবেগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জর্জ কুরিয়েন, রভনীত সিং, রাজ্যসভার বিরোধী নেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের চলতি মাসে 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে গতকাল তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জলপান করতে হবে, খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করেছেন। 1 মাসব্যাপী এই অভিযান 30 জুন পর্যন্ত চলবে। অভিযানের লক্ষ্য হল সারের যথাযথ ব্যবহার, আবহাওয়া সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মোকাবিলায় কৃষকদের সঠিক পরামর্শ দান। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। গতকাল গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গ্রুপের খেলায় ভারত বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ বি এর শীর্ষে উঠে এসেছে। প্যারি জাকসা, লিন্ডা কোম এবং মালবিকা পি প্রত্যেকে 1টি করে গোল করেন। ভারত আগামী বুধবার সেমিফাইনালে গ্রুপ এ রানার্স ভুটানের মুখোমুখি হবে। ভিয়েতনামের দা নাং শহরে এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে 2টি সোনা, 3টি রূপো, 5টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক জিতেছেন। এর আগে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের ফ্রিস্টাইল দল প্রথম স্থান অর্জন করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মায়ানমারের প্রেসিডেন্ট আং লাইং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে নতুন দিল্লিতে আজ বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালানোয় পশ্চিম এশিয়ায় উত্তেজনা আবারও বেড়েছে। ভারত ওমান সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আজ থেকে বলবৎ হল। 35 জন নতুন মন্ত্রীকে সামিল করে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। ভারত সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার আজ সম্প্রসারণ হয়েছে। লোকভবনে মুখ্যমন্ত্রী সহ সমাজের বিভিন্ন অংশের বিশিষ্টজনদের উপস্থিতিতে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। নতুন মন্ত্রিসভায় 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে রাজ্যে নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা হল 41। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল মন্ত্রীদের নাম ঘোষণা করেন। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মণ, তাপস রায়, ডক্টর শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, দুধ কুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। একটি প্রতিবেদন।
1: আঞ্চলিক, সামাজিক ও সাংগঠনিক ভারসাম্য রক্ষার স্পষ্ট বার্তা দিয়েই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করল বিজেপি। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, সীমান্তবর্তী জেলা থেকে কলকাতা ও সংলগ্ন এলাকা, প্রায় সব অঞ্চল থেকেই প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করেছে দল। নতুন মন্ত্রিসভার তালিকায় একাধিক মহিলা মুখের অন্তর্ভুক্তি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে তপশিলী জাতি, তপশিলী উপজাতি, রাজবংশী, গোর্খা এবং অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিত্ব চোখে পড়ার মতো। উত্তরবঙ্গের একাধিক বিধায়ককে মন্ত্রী হিসেবে পাওয়া যাচ্ছে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন বলেই তাকে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্র ও অর্থের মতো গুরুত্বপূর্ণ দপ্তর মুখ্যমন্ত্রী নিজের কাছেই রাখবেন বলে জোর জল্পনা রয়েছে। অন্যদিকে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সেচ, শিল্প, পঞ্চায়েত এবং নগর উন্নয়নের মতো দপ্তরগুলি কাদের হাতে যায় তা নিয়েও কৌতূহল রয়েছে তুঙ্গে। শ্রাবণী পালিতের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জনসেবার অঙ্গীকার নিয়ে মন্ত্রিসভার সদস্যদের নতুন পথ চলায় সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেন। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সংগ্রামী যৌথমঞ্চ, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ মোট 4টি সংগঠন এই বৈঠকে উপস্থিত থাকবে বলে সূত্রের খবর। থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থসচিবও। বিজেপির নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মতোই রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সচিত্র পরিচয়পত্র সহ 11টি প্রমাণপত্র দেখালে ইস্যু করা হচ্ছে জিরো ভ্যালু টিকিট। পরবর্তীকালে এই পরিষেবার আওতায় মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালু করা হবে। মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াতের জন্য রাজ্য সরকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে ক্ষতিপূরণ বাবদ প্রায় 12.5 কোটি টাকা দিয়েছে। পরিবহন দপ্তর থেকে এই টাকা ইতোমধ্যেই নিগমকে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাহাড় থেকে সমতল রাজ্যে সর্বোচ্চ মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া বার্তায় জানিয়েছেন, রাজ্যের নতুন সরকার মানুষের পাশে থেকে উন্নয়নের লক্ষ্যে কাজ করতে বদ্ধপরিকর। সরকারি বাসে মহিলাদের জন্য পুরোপুরি নিখরচায় যাতায়াত পরিষেবা চালু করার পাশাপাশি অন্নপূর্ণা যোজনা পূর্ণমাত্রায় বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে পরিষেবা দিতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড রাজ্যের 4টি শহরে ভূগর্ভস্থ কেবল লাইন পাতার কাজ সম্পূর্ণ করেছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বারুইপুর, খড়গপুর, রাজারহাট এবং চন্দননগরে এই কাজ সম্পূর্ণ হয়েছে বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর। আসানসোল এবং শিলিগুড়িতে আগামী নভেম্বর মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সই জাল করার অভিযোগের তদন্তে সিআইডি তলবে আজ হাজিরা দেননি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারছেন না বলে সিআইডিকে চিঠি দিয়ে জানিয়েছেন। আপাতত হাজিরা দেওয়ার জন্য তিনি সময় চেয়েছেন বলে সূত্রের খবর। এদিকে এই ঘটনায় সিআইডি 5 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। পূর্ব বর্ধমানের কানলা 2 নম্বর ব্লকের সিঙ্গারকোণে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ত্রিপল, হুইলচেয়ার, অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার দলের ব্লক সভাপতি প্রণব রায়। কোচবিহারের দিনহাটার বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুনীল বর্মনকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সুনীল বর্মনের বাড়িতে অভিযান চালায়। টাউন মোড়ে বিপজ্জনক অবস্থায় থাকা ফুটবল তারকা লিওনেল মেসির মূর্তিটি সরানোর কাজ আজ শুরু হয়েছে। প্রায় 44 ফুটের ওই মূর্তি সরাতে সকাল থেকেই পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে রয়েছেন। গরমের ছুটির পর আজই রাজ্যে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি খুলেছে। সরকারি নির্দেশিকা মেনেই স্কুল এবং মাদ্রাসাগুলিতে প্রার্থনায় জাতীয় সঙ্গীতের পর বন্দে মাতরম গাওয়া হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রার পারদ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কমবে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে অবশ্য বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: কম সুদে লোন চাও তাও অ্যাপ থেকে, বা
4: পড়লো ফাঁদে। অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
5: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে করতে কিন্তু আজকে আবার চলে এসেছি মহিলা মহলের আড্ডাটা নিয়ে। আর আজকে স্টুডিওতে বসে আছি আমি দেবোপমা মিশ্র। কথা হবে কিছু সময়, কিছু গান, কিছু কথা আর অনেকটা তথ্য দিয়ে ভরিয়ে রেখেছি আজকের ডালিটা। ওই যে বললাম গরমে হাঁসফাঁস করতে করতে চলে এসেছি, আর এই গরমটা কিন্তু মারাত্মক খারাপ। সব থেকে বেশি ভুগছে বাচ্চারা। বাচ্চারা কখনো জ্বর, কখনো যেটা রোদ পড়ে নানা রকম স্কিন র্যাশেস, তার সাথে সাথে কিন্তু পেট খারাপ ইত্যাদি কিন্তু হয়েই থাকছে বাচ্চাদের। তো সেখানে আমরা তাদেরকে একটা বিশেষ যত্নে যেন রাখতে পারি। আজ এই যে চলে এসেছি স্টুডিওতে, আজকে কিন্তু পয়লা জুন, আর আজকে থেকে কিন্তু আমরা মহিলারা সরকারি বাসে বিনামূল্যে আসতে পেরেছি। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার, বলুন। আর আজকে যেহেতু আইনের দিন, আইনের দর্পণে আমরা দেখব যে ঠিক কি আমরা নতুন আইন সম্পর্কে জানতে পারি সেই বিষয়ে। কিন্তু সমস্ত আইনি কথা শুরু করার আগে কানে বরং থাকুক একটু গান, আর গান অখিল বন্ধু ঘোষের কণ্ঠে।

আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী কবিতা রায়।

এতক্ষণ ভাওয়াইয়া শুনলেন কবিতা রায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে দ্বিপ্রাহরিক ইংরেজি এবং হিন্দি সংবাদ।

গান পরম্পরায়। এতক্ষণ বাঁশিতে শুনলেন রাগ ভীম পলাশি, নিবেদনে রাকেশ চৌরাশিয়া। গান পরম্পরা আজ এই পর্যন্তই।

0: नए जमाने की नई तस्वीर। अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें। ले आएं आज ही दूरदर्शन का डीडी फ्री डिश। इसमें है आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स। इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो और सेट टॉप बॉक्स लगवाने के बाद कोई खर्चा नहीं, बिल्कुल नहीं। डिजिटल क्रांति की ओर एक कदम और आपका डीडी फ्री डिश।
1: आकाशवाणी শিলিগুড়ির অনুষ্ঠান শুনছেন। কিছুক্ষণের মধ্যেই যুব অনুষ্ঠান।
2: অনুষ্ঠানে আজ আমাদের সাথে পেয়েছি এক সত্য প্রস্ফুটিত আলোকোজ্জ্বল প্রতিভাকে, যে অনেক শারীরিক প্রতিকূলতার মধ্যেও জয়ের মুকুট পড়েছে, আইসিএসসি দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় সর্বভারতীয় স্তরে তৃতীয় স্থান ও রাজ্য স্তরে দ্বিতীয় স্থান অধিকার করেছে। চলুন আলাপ করে নেই আমাদের আজকের অতিথি যুববন্ধু অধ্যয়ন দেবনাথের সঙ্গে। অধ্যয়ন, আগে বলো কেমন আছো?
3: নমস্কার, আমি এখন ভালোই আছি। রিসেন্টলি গিয়েছিলাম আবার ভেলোরে, সো রিপোর্টস এখন বেটার, হোপফুলি আমি রিকভার করে যাব খুব সুন।
2: আচ্ছা, প্রথমেই যেটা জানতে চাইবো, এই যে সাফল্য, কেমন লাগছে?
3: ভালোই লাগছে, মানে অনেকজন ফোন করছে, অনেক গিফটস আসছে, সবাই কংগ্রাচুলেট করছে, মানে পাড়ার বন্ধুদের মধ্যে তো মানে একদম আলাদাই হইহুল্লোড় পড়ে গেছে। সো এটা আমার ভীষণ ভালো লাগছে, এন্ড স্পেশালি আফটার মানে অল দোজ দ্যাট হ্যাভ গন থ্রু দি ইয়ার, সো এই সাকসেসটা ইটস ভেরি মাচ লাইক আ রিফ্রেশমেন্ট টু মি এট দি এন্ড অফ দি ইয়ার।
2: তোমার এই যে জার্নিটা, এটা সম্পর্কে জানতে চাইবো। তার আগে জানতে চাই যে পড়াশোনা কোন স্কুল থেকে করেছো বা এখন করছো?
3: আমি WWA কাশীপুর ইংলিশ স্কুল, আমি ক্লাস 10 পর্যন্ত ওখানেই পড়েছি এবং 11-12 তো ওখানেই পারসু করছি।
2: কোন স্ট্রিম?
3: এখন আমি সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করছি।
2: আচ্ছা, নর্থ বেঙ্গলের সাথে আমি যতদূর শুনেছি তোমার একটা স্পেশাল কানেকশন আছে, সেটা ঠিক কি? যদি আমাদের এই নর্থ বেঙ্গলের সমস্ত শ্রোতা বন্ধুরা আজকে তোমার কথা শুনছে, তো তাদের জন্য যদি একটুখানি বলো সেই কানেকশনটার কথা।
3: নর্থ বেঙ্গলে বেসিক্যালি আমার মামার বাড়ি, তো আমি এই সামার ভ্যাকেশনে আবার মামার বাড়ি যাচ্ছি ঘুরতে।
2: আচ্ছা, তাহলে প্রায় সময় নর্থ বেঙ্গলে আসা হয়, তাহলে তোমাকে নর্থ বেঙ্গলের ছেলে, মানে অর্ধেক নর্থ বেঙ্গলের ছেলে বলাও যায়। এই যে জীবনের প্রথম বোর্ডস পরীক্ষা, তুমি এত প্রতিকূলতা তার মধ্যে এসেছে এই গোটা বছর, প্রস্তুতি কিভাবে নিচ্ছিলে? মানে প্রথম, আমি প্রাথমিক দিক থেকে যদি যাই, প্রথম দিকের অনুভূতিটা কিরকম ছিল? মানে ক্লাস টেনের প্রথম থেকে আমাদের একটা প্রিপারেশন থাকে যে জীবনের প্রথম বোর্ড, তো সেই অনুভূতিটা কেমন ছিল প্রথম একদম প্রাথমিক ভাবে?
3: ক্লাস টেন শুরু হতেই যা দেখলাম, মানে আমার অনেকজনই বলেছিল, অনেক সিনিয়র বলেছিল যে ক্লাস 9 উড বি মাচ টাফার দেন ক্লাস 10, আর ওটা ম্যানেজ করতে অনেক অসুবিধা হবে। বাট পার্সোনালি আই ফেল যে ক্লাস টেনের সিলেবাসটা ক্লাস 9 এর চেয়ে পরীক্ষা এবং তাতে ভালো করতে হবে, সেটা তো অবশ্যই একটা লক্ষ্য ছিল, 99% তো আমি লক্ষ্য করে রেখেছিলাম। এন্ড দেন তারপরে তো ট্রিটমেন্টের জন্য এই বছরই, মানে ক্লাস টেনতে যখন ছিলাম সেই বছরই আমার এই অসুস্থতা ধরা পড়ে। প্রপারলি করতে পারে না। এবার এইটা যদি একদম প্রাথমিক স্টেজে না রোধ করা হয়, তাহলে ওটা পরে ক্রনিক কিডনি ডিজিজ কজ করতে পারে। তো এইটা নিয়ে, এটা ট্রিটমেন্ট এবং ডিটেকশন নিয়ে আমার মোটামুটি 2-3 মাস তো ওয়েস্ট হয়ে গেছিল।
2: আচ্ছা, ট্রিটমেন্টের জন্য তুমি বললে ভেলোরে গেছিলে, তো সেই সময়টা তো ভীষণ একটা টাফ ফেস গেছে, সেটা কিভাবে ওভারকাম করলে?
3: পড়াশোনা তো আমি খুব একটা যে নিয়ম মেনে করতাম বা এরা মিস হয়ে যাবে বলে খুব দুঃখ হতো সেটা আমার এমন কিছু ছিল না। আমি জাস্ট ভালো লাগতো বলে পড়তাম, এন্ড স্পেশালি আমার সায়েন্স সাবজেক্ট গুলো ভালো লাগতো বলে বরাবরই ওটা পড়তাম। তো ফার্স্ট টার্ম যেটা আমাদের স্কুলে ছিল, তো আমি তো সামার ভ্যাকেশন, মোস্ট অফ দি সামার ভ্যাকেশন ওয়েস্ট হয়ে গেছিল। সো আমি ভেবেছি ফার্স্ট টার্ম নাও ভালো হতে পারে, বাট অ্যাটলিস্ট আমার যে সাবজেক্ট গুলো ভালো লাগে ম্যাথস কম্পিউটার সায়েন্স ওগুলোতে যেন আমার ভালো হয়, সেটা ফর্চুনেটলি হয়। এবং সেটা থেকেই আমি তখন একটু এফোর্ট লাগাতে লাগাতে, একদম মিনিমাল এফোর্ট, এমন বলবো না যে আমি অনেক বেশি পড়েছি, আরো অনেক স্টুডেন্ট আছে আমার চেয়ে বেশি পড়েছে, এবং আনসার রাইটিং এর উপর ফোকাস করতাম। এইটা আমি বলতে পারি আমার মেইন ওয়েপনটাই ছিল আনসার রাইটিং। বিভিন্ন জায়গা থেকে পড়া এবং যে মেইন পয়েন্ট গুলো ওগুলোকে সব একসাথে আর্টিকুলেট করে লেখা ইন আ সিঙ্গেল আনসার টু গেট অল দি মার্কস অ্যালোকেটেড ফর দি কোয়েশ্চেন, সেটা আমি প্র্যাকটিস করেছিলাম।
2: আচ্ছা, তাহলে তোমার এই যে ছোট্ট টিপসটা কথার মধ্যে আমরা পেলাম, সেটা নিশ্চয়ই পরবর্তীতে যারা বোর্ডস দেবে, যারা শুনছে এই মুহূর্তে, তাদের জন্য ভীষণ ভাবে কার্যকর হবে। আর তোমার পরিবারের লোক তখন ওই টাইমটা, আমাদের সবসময় ফ্যামিলি সাপোর্ট ভীষণ এসেনশিয়াল, তো কিভাবে তোমার পরিবারের লোক কিভাবে পাশে পেয়েছো তাদের?
3: তখন তো আমার পরিবারই আমার সব ছিল। সেই টাইমটা যখন প্রথম প্রথম সিমটমস দেখা দেয় তখন তো অত সিরিয়াস কিছু মনে হয়নি, কিন্তু তারপরে যখন আলটিমেটলি ধরা পড়ে, তারপরে ম্যাগনিটিউড অফ দি সিচুয়েশন বুঝতে পারি, তখন মানে এমনটাই, মানে আমাদের মা বাবা আমার এতটাই খেয়াল রেখেছে, মানে আমার চেয়ে বেশি তো দুঃখ তারা করেছিল। আমি বলতাম কিছু হবে না কিছু হবে না, কিন্তু এমন একটা দিনও জানি যে আমার মা কাঁদেনি সেই সময়টা। তারপরে যখন আলটিমেটলি বেলোর গেলাম, তারপরে দুটো ফিজিক্যাল মধ্যে ইম্প্রুভমেন্ট দেখা দিল, তখন তাও রিলিভড হলাম। কিন্তু তখন যা পাশে পেয়েছি প্যারেন্টসদের, সেটার জন্য আমি প্রচন্ড কৃতজ্ঞ, এবং রিয়েলি প্যারেন্টস আমার জন্য বেস্ট গিফট ছিল লাইফে। মানে পুরো কলকাতার বেস্ট ডক্টর থেকে শুরু করে, তারপরে জাস্ট একটা মোমেন্টে ডিসাইড করলাম যে বেলোরে এবার ট্রিটমেন্ট হবে, এখানে কেউ প্রমিস করতে পারছে না, আমার তখন বেলোরে যাওয়া অ্যান্ড দেন সবকিছু ম্যানেজ করা। তো আমার প্যারেন্টসরা সত্যি, তখন তাদের অবদান ছাড়া হয়তো এই সাকসেসটা সম্ভব হতো না।
2: একদমই তাই, এবং আমাদের প্রত্যেকের জীবনেই বাবা মা সব থেকে বড় আশীর্বাদ। আর বোর্ড পরীক্ষার দিনগুলো, বোর্ডস পরীক্ষার দিনগুলো আমাদের প্রচুর টেনশন থাকে, উত্তেজনা থাকে, প্রথম বোর্ডস, তার উপর জীবনের প্রথম বড় পরীক্ষা, তো সেই দিনগুলো কেমন ছিল?
3: সত্যি কথা বলতে তো টেনশন ছিল, কিন্তু অতটা বেশি ছিল না। আমি বলবো না যে খুব টেনশন করেছি, মানে ইভেন বোর্ড পরীক্ষার সময়গুলোতে আমি আমার বাবাকে বলেছিলাম যে ইটস লাইক এ ফেস্টিভ্যাল ফর মি, লাইক মানে পুরো সবাই বন্ধু সবাই আমাদের, তাদের মা বাবা সবাই মিলে, তারপর একটা কজের জন্য ইউনাইটেড হচ্ছি, সবার সাথে দেখা হচ্ছে, তার সকলে মিলে তারপরে ঢুকছি এক্সাম হলে, ঢোকার আগে একটু গল্প গুজব করছি, সো ওটা আমার ভীষণই ভালো লেগেছে। সো বোর্ডস পরীক্ষার দিনগুলো তো আমি বলবো যে এক্সপিরিয়েন্স, একটা ভালোই এক্সপিরিয়েন্স ছিল। টেনশন তো ছিল, মানে এক দুদিন তো টেনশন থাকবেই, বাট ওভারঅল বোর্ডসটা খুবই মেমোরেবল থাকবে অ্যান্ড ইন আ ভেরি গুড ওয়ে।
2: আর রেজাল্টের পরের অনুভূতিটা, মানে রেজাল্ট বেরোনো আর বোর্ডস এর যে মাঝখানে, সেটা কোনো মানে টেনশন হয়নি যে এরপর রেজাল্ট বেরোবে কেমন হবে কি হবে, সেটা নিয়ে কিরকম মানে টেনশন করেছো কি করনি?
3: তখন অনেক বেশি টেনশন হয়েছে, মানে ইটস লাইক আমি এক্সামটাকে ফিয়ার করি না, বাট দি রেজাল্টস আর সামথিং উইচ আই ফিয়ার।
2: মানে পরীক্ষা দেওয়ার সময় ভয় পাওনি? কিন্তু
3: না, রেজাল্টের সময়, মানে রেজাল্টের আগের দিন এত বেশি ভয় পেয়ে গেছিলাম, তো আমার মানে লিটারালি তখন জ্বর জ্বর হয়ে গেছিল অ্যান্ড মেনি মোর। তো পরে যখন পরের দিন রেজাল্ট আসে তখন অনেকটা রিলিভড হলাম।
2: হ্যাঁ, একদম রেজাল্টের পরের অনুভূতিটা একদম, মানে যখন প্রথম দেখলে যে তুমি এত যে নাম্বার পেয়েছো, কিংবা যখন জানতে পারলে তুমি অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমার থার্ড, কিংবা তুমি রাজ্য স্তরে দ্বিতীয় হয়েছো, তখনকার অনুভূতিটা কিরকম? তখন কি ভীষণ আনন্দ হয়েছে? কিরকম অনুভূতি? অবশ্যই আনন্দ হয়েছে, সেইটা তোমার মুখে শুনতে চাইছি।
3: আমি 99% তো হবে সেটা আমি ধরে রেখেছিলাম আফটার দি এক্সাম, বাট তারপরে যখন এক্সামের রেজাল্ট আরো কাছে আসছিল, তখন আই লস্ট অল ফেথ ইন মাই ক্যালকুলেশনস। আমার তখন মনে ছিল না আমি যা করছি সব ভুল করেছি, মানে আমার 99% হবে না, 95% এর উপরে হলে আমি বাঁচি, এই ফিলিংটা ছিল। তারপর যখন রেজাল্টটা আসে, মানে আমি চেয়েছিলাম দেখতে আই অ্যালোন উড শেয়ার মাই রেজাল্ট ফার্স্ট এন্ড দেন ইনফর্ম মাই প্যারেন্টস অ্যাবাউট ইট, বাট আমার পাপা ইনসিস্ট করেছে অ্যান্ড হি ওয়াজ এট দি টেবিল, হি হিমসেলফ লগড ইন টু দি ওয়েবসাইট, স দি রেজাল্ট, কিন্তু বিফোর হি কুড ক্যালকুলেট এনিথিং আর সে এনিথিং, আমি জাস্ট যখন দেখলাম রেজাল্টে যে এত এত হয়েছে, অ্যান্ড আই ইনস্ট্যান্টলি রিয়েলাইজ যে দিস কমপ্লাইড উইথ মাই ক্যালকুলেশনস, অ্যান্ড বুঝে গেছিলাম যে ইয়েস 99.6 হয়ে গেছে, অ্যান্ড আই ওয়াজ লাইক ইন আ ফ্রেন্সি, তখন মানে একদম পুরো ঘর দাপিয়ে বেরিয়েছি, পুরো মানে চিৎকার করে করে পাড়া শুনিয়েছি, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি জয়ফুল মোমেন্ট ফর মি। আর তারপরে যখন অ্যাজ টাইম ওয়েন্ট বাই, তারপরে যখন সবার রেজাল্ট গুলো কনফার্ম হতে থাকলো, তারপরে একজন সিনিয়র আমায় ইনফর্ম করেছে যে 99.8% সেটা হাইয়েস্ট ছিল, সেই হিসেবে আমি অল ইন্ডিয়া টু ছিলাম, কিন্তু তারপরে মাঝরাতে দেখলাম যে একজন অল ইন্ডিয়া ওয়ান হয়ে গেছে, মহারাষ্ট্রে একটা ছেলে সে 100% করেছে, সো কংগ্রাচুলেশন টু হিম। তো এইভাবেই অল ইন্ডিয়া থ্রি হলাম, বাট দেন অতটা এক্সাইটমেন্ট হয়নি যতটা আমার রেজাল্ট দেখেই হয়েছিল। র্যাঙ্কের কথা অনেস্টলি আমি ভাবিনি, জাস্ট 99% এর উপর হয়েছিল, অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্যাট।
2: এবং আমরাও ভীষণ খুশি তোমার এই সাফল্যে। আর পরবর্তীতে কি করার ইচ্ছা তোমার অধ্যয়ন?
3: পরবর্তীতে আমি জেইতে বসতে চাই, অ্যান্ড আই ওয়ান্ট টু বি ইন ওয়ান অফ দি টপ আইআইটিস অফ দি কান্ট্রি, তার পাশাপাশিও আই উড লাইক টু ট্রাই মাই লাক এট ISI অ্যান্ড CMI, কারণ কি আই লাইক ম্যাথমেটিক্স আ লট, অ্যান্ড আই লাইক হাউ ম্যাথমেটিক্স এক্সপ্রেসেস ইটসেলফ ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ইন টার্মস অফ দি রিয়েল ওয়ার্ল্ড, সো এনি অফ দিস লাইন্স খুব ভালো হবে, রিসার্চ হোক, ইঞ্জিনিয়ারিং হোক বা পিওরলি ম্যাথমেটিক্স হোক, আই উড লাইক টু পারসিউ দিস লাইন্স পিওর সায়েন্স অ্যাকচুয়ালি।
2: বাহ, তো অনেকক্ষণ পড়াশোনা নিয়ে কথা হলো, এরপর একটু আমি এর বাইরে একটুখানি, কারণ ব্যাপারটা হয়তো আমাদের সব শ্রোতা বন্ধুরা চায় একটুখানি স্পেশাল কিছু যাতে শোনে আমাদের অতিথির থেকে, তো আজকে যেহেতু তুমি আমাদের অতিথি, তো তোমার থেকে পড়াশোনা বাদ দিয়ে কি করতে ভালো লাগে?
3: পড়াশোনা বাদ দিয়ে তো আই জাস্ট প্লে ফুটবল, এন্ড রিসেন্টলি ওটাই হয়েছে, মানে যখন বন্ধুরা আসতো আই ইউজ টু প্লে ফুটবল, এখনো তাই, মানে আই এম ফুটবলে একদম ক্রেজি, আমি পাগল, আমি রাত জেগে ম্যাচও দেখেছি, অ্যান্ড মানে বোর্ড এক্সামের সময় আই নেভার লেফট এনি নিউজ অফ ফুটবল আনটাচ, তখন যা টুর্নামেন্ট চলছিল আই ইউজ টু কিপ ট্র্যাক অফ অল দি রেজাল্টস অফ অল দি ম্যাচেস, অ্যান্ড তারপরে আই ইউজ টু প্লে ইভেন জাস্ট বোর্ড এক্সামের আগে, একটু খেলাটা বন্ধ হয়েছিল জাস্ট যাতে কোনো ইঞ্জুরির জন্য কোনো ইনকনভিনিয়েন্স না হয়, বাট ফুটবল ওয়াজ মাই মেইন হবি অ্যাপার্ট ফ্রম স্টাডিজ, সো ফুটবল ওয়াজ মাই মেইন অকুপেশন।
2: আচ্ছা, গান বা আবৃত্তি কিছু কি আজকে উপহার পেতে চলেছি আমরা অধ্যয়নের থেকে? আমাদের শ্রোতা বন্ধুরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে কান পেতে যে কিছু তো একটা আজকে আমরা শুনবো, তো গান বা আবৃত্তি কিছু যদি শুনি। আমি কিন্তু খবর পেয়েছি যে তুমি খুব ভালো লেখালেখিও করো, নিজের স্বরচিত কোনো লেখাও যদি আমাদেরকে একটুখানি শোনাও তাহলে সত্যি আমরা সমৃদ্ধ হব।
3: হ্যাঁ, তো রিসেন্টলি তো আমার লেখা একদম বন্ধ হয়ে গেছে, টু বি অনেস্ট, মানে অনেক বছর ধরে লিখি না, বাট ক্লাস 7 এ যখন ছিলাম তখন একটা NDA পোয়েট্রি কম্পিটিশনে আমি জমা দিয়েছিলাম আমার স্কুলের থ্রু আমার একটা কবিতা, সেটা এখন আছে আমার কাছে, তো সেটাই পড়ে শোনাই।
2: হ্যাঁ অবশ্যই।
3: A soldier's pride. Oh, look at you, young warrior. Our victory is adorned by your gore. Now surrender the secrets within you concealed, or you may ever live no more. I know how stubborn you army men are, but poor you, do not make haste. For your life is at stake, but against your land, indeed a moment of great distaste. Ignore what come may, ignore how this is. With your life you will flee, after us you shall please. Forgive me, my friend, from an enemy land. You might as well keep tarrying, for come may death, but I shall not, as I am a loyal fledgling of that great country who has given birth to me and my friends and my kin. For my petty life, never would I commit such a terrible sin. Never want I you to spare my life, for loyal I will always be on my side. Yes, I do live for my motherland and do fight and die with soldier's pride. Eccentric fool, so be it. You left me with no other choice. Mean your death and I let your pride. Now at my hands has failed my voice. Death will do but justice to my pride. That was the last the patriot could say, as hungry daggers tore his flesh and his gallant spirit faded away. থ্যাংক ইউ।
2: বাহ, অসাধারণ লেখার হাত, তেমনি পড়া, সব মিলিয়ে বহু গুণের সমাহারকে আজকে আমরা অতিথি রূপে পেয়েছি। এবং একটা কথা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে মন চাইছে যে ক্লাস 10 এর পরে বন্ধু বান্ধবরা তিনটে স্ট্রিমে ভাগ হয়ে যায়, আর্টস, কমার্স, সায়েন্স। তোমারও বন্ধু বান্ধবরা নিশ্চয়ই এরকম ভাগ হয়ে গেছে, একটা মন কেমনের সুর বেজে ওঠে স্কুলের শেষ ঘন্টাটার সাথে। তো সেই উপলব্ধিটা, মানে সেই অনুভূতিটা আমি, মানে তোমার ক্ষেত্রে সেটা কিরকম গেছে? তো নিশ্চয়ই অনেক বন্ধু অন্যান্য স্ট্রিমে চলে গেছে, তো সেই বিষয়ে যদি কিছু বলো।
3: সে তো হয়েছে, ইভেন মাই ব্রাদার যে এতদিন আমার সাথে সেম সেকশনে পড়তো, এখন কমার্স স্ট্রিমে আছে, এখন পুরোপুরি আলাদাই ক্লাস হয়, আলাদা টিউশন এন্ড এভরিথিং। বন্ধুরা তো গেছেই, সো জাস্ট টু মেনটেন টাচ উইথ দেম। আমাদের তো একটা স্কুলের গ্রুপ আছে, অ্যান্ড উই মেনটেন দ্যাট, উই চ্যাট ভেরি অফেন, এই ডিস্টেন্সটা ওটাকে মেক আপ করার চেষ্টা করি। বাট দেন যে ক্লাসটা, আর ক্লাস নেই ওদের ছাড়া সত্যি বলতে। সো আই হ্যাড স্পেন্ট লাইক 12 years উইথ দেম ইন দ্য সেম ক্লাসরুম। আই ওয়াজ ফ্রম দি ভেরি বিগনিং, পুরো লোয়ার কেজি থেকে ক্লাস 10 পর্যন্ত ওদের সাথে ছিলাম। So, ওই পার্টিংটা ওয়াজ পেইনফুল, দ্যাট আই উড সে। কিন্তু হ্যাঁ, আমার টিচার্সরা প্রচন্ড হেল্প করেছে আমার এই সময়। আমার টিচার্সরা এত প্যাশনেট ছিল এবং টিচার্সরা এত হেল্প করেছে। অনেক টিচাররাই তো এখন আর 11-12 পড়াবেন না, তাদের না পেয়েও আমার কিন্তু অনেক দুঃখ হয়েছে। বাট লেটস সি, আমার 11-12 টিচারও আমায় চেনেন। আই উড লাইক to actually have a good time ahead with everybody, no matter how far they are.
2: সত্যি আমাদের স্কুল লাইফটা, টিচার, বন্ধু বান্ধব সব মিলিয়ে একটি আমাদের জীবনের মনে হয় বেস্ট পার্ট। এবং তুমি তো সব দিকেই ভালো, তো বাবা মার কাছে বকা কেমন খেয়েছো? মানে ছোটবেলা থেকে আমরা পড়াশোনা না করলে বকা ঠকা খাই, তো সেই অভিজ্ঞতা যদি একটু জানাও আমাদেরকে।
3: হ্যাঁ, তো বাবা মার কাছ থেকে বলতে গেলে লাইক দে মোস্টলি লেফট মি অন টু মাই ওন, এসপেশালি আফটার আমার এই ডিজিজের সাথে অ্যাফ্লিক্টেড যখন হই, তখন ঠিক আছে মা বাবা খুব একটা বকতে পারতো না, কিন্তু দেন এগেইন বাবা মা সবাই আমায় মানে পুশ করতো যে আর একটু ভালো করে পড়তে হবে, যারা টপ করবে এখন দেখো খুব ভালো করে পড়ছে এখন, সো ইউ শুড মেক গুড ইউটিলাইজেশন অফ ইউর টাইম টু দি ফুলেস্ট, এন্ড এইটুকু তো মা বাবা না বললে আর কে বলবে। সো আই এনজয় দ্যাট। আমার বাবাই, আমার মেন ইন্সপিরেশন আমার বাবা ছিল। হি টট মি টু লাইক মেক ইগলস আই অফ ওয়ান গোল এন্ড দেন ওয়ার্ক হার্ড টুয়ার্ডস ইট। মানে জাস্ট ম্যাথস, সায়েন্স, কম্পিউটার আমার ভালো লাগে, নো ম্যাটার কি ভালো লাগে আমার বা কারোর যদি যা ভালো লাগে, সেটাতে যে এক্সেল করতে হবে বা সেটাই অ্যাটলিস্ট নিজে বেস্ট সেটা প্রুভ করতে হবে, সেই আর্টসটা আমার বাবাই শিখিয়েছে। তারপরে দেন এগেইন বোর্ডস 100, ম্যাথস, কম্পিউটার, ইভেন বায়োলজি, এইসব আমি আমার বাবাকে মোস্টলি ক্রেডিট করব, বিকজ হি হ্যাজ বিন লাইক অ্যান ইমেন্স সোর্স অফ ইন্সপিরেশন ফর মি।
2: কত ঘন্টা পড়তে বোর্ডস এর জন্য বা ক্লাস টেনে বা যে কোনো সময়, ছোটবেলা থেকে কত ঘন্টা পড়তে বা পড়া উচিত বলে মনে করো?
3: আমি লাইক হার্ড ওয়ার্কে চেয়ে স্মার্ট ওয়ার্কে বিশ্বাস করি। লাইক আমি জানি যে সবারই মানে টানা 2 ঘন্টাও বসতে অসুবিধা হবে, সো ইউ জাস্ট ব্রেক্স ভেরি অফেন। তুমি 45 মিনিট পড়ে তারপরে হয়তো 15 মিনিট ব্রেক নিলে, তো 1 আওয়ারে তোমার বেসিক্যালি 45 মিনিটস পড়া হলো, অ্যান্ড দেন যদি আবার মন এদিক ওদিক চলে যায় তো টেকনিক্যালি তোমার 1 আওয়ারে 30-35 মিনিটস একদম কোয়ালিটি পড়া হবে। সো ইউ শুড লাইক রিপিট দিস থ্রু আউট দি ডে, তাহলে তোমার বেশ অনেকটাই মেক আপ হয়ে যাবে স্টাডিজ। জাস্ট এটা মনে রাখতে হবে যে আমি যা করতাম, আমি টাইম দেখে খুব একটা পড়তাম না, আমার যা ভালো লাগতো যখন ভালো লাগতো পড়তাম, কিন্তু যেটা নিয়ে পড়তে বসতাম আই মেড শিওর যে আই ফিনিশ দ্যাট চ্যাপ্টার অর টপিক, প্র্যাকটিস ইট, অ্যান্ড দেন উড কমপ্লিট মাই ডেজ রুটিন যেরকম ছিল। সো এটাই বলবো যে মেকিং গোলস এভরি নাও অ্যান্ড দেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গোল, ইউ ডোন্ট নো হোয়াট দি মোড অফ অ্যাকশন শুড বি অ্যান্ড হাউ ইউ শুড অ্যাপ্রোচ সামথিং। সো এই প্রত্যেক দিনে গোল বানানো এবং যতক্ষণ লাগে, যতটুকু লাগে, ওই গোলটাকে শুধু জাস্ট কমপ্লিট হলেই হলো। এইভাবেই আমি জাস্ট পড়াশোনা করেছি, খুব এক মানে রাত জেগে বা ওরম কিছু সেরম করিনি, বাট হ্যাঁ পরীক্ষার 1 মাস আগের থেকে তো ডেফিনেটলি একটু বাড়িয়েছিলাম।
2: খুব দামি কথা বললে, খুব গুছিয়ে, খুব সুন্দর, মানে খুব মূল্যবান আমাদেরকে কয়েকটা কথা বললে। এই 1 বছরে অনেকটা সময় যে তোমার শারীরিক অসুস্থতার জন্য কেটেছে, সেই সময় নিশ্চয়ই খুব মন খারাপ বা ডিপ্রেশন হিট করতো, সেটা মানে সেটা থেকে বেরিয়ে আসাও তো একটা লড়াই। তো তুমি সেই লড়াইটা খুব সাহসের সঙ্গে যুদ্ধ করেছো। তোমার যে পরবর্তীতে যারা জুনিয়র্স, তাদের জন্য তোমার কি মেসেজ যেতে চলেছে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য, বা আমাদের যারা এর পরবর্তীতে বোর্ড দেবে এবং নিজেদের অনেক মানে নিজেদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, সেই সমস্ত তাদের উদ্দেশ্যে তোমার কি বক্তব্য?
3: জাস্ট একটাই যে, লাভ হোয়াট ইউ ডু, যাই করছো তুমি যদি আলাদা একটা মানে ভালোবাসা দিয়ে কাজটাকে করো, দেন ইউ উইল অলসো ফিল ইন্টারেস্টেড ইন দ্য জব, অ্যান্ড তোমার জবটাও অনেক ভালো হবে, ইউ উইল ওয়েল অ্যাকমপ্লিশ ইউর জব। জাস্ট ভালোবেসে সবকিছু করতে হবে, অ্যান্ড অ্যাজ স্টুডেন্টস অনেস্টলি এখন আমাদের কাছে তো পড়াশোনা ছাড়া বেশি কিছু করার নেই, সো যেটা করতেই হবে সেটাকে যদি ভালোবেসে করা যায় তাহলে দেন অলওয়েজ দেয়ার উইল বি রেজাল্টস, ভেরি ফ্রুটফুল রেজাল্টস। আর এটাই, জাস্ট ভালোবেসে পড়াশোনা করো, দেন পড়াশোনা উইল নেভার বি আ বার্ডেন ফর ইউ। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তোমার যা হবি আছে সেগুলো অবশ্যই করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট রিজুভিনেটস ইউর মাইন্ড ফর দি নেক্সট স্টাডি পিরিয়ডস টু কাম। বাট দেন এগেন, জাস্ট ভালোবেসে পড়াশোনা করো, জাস্ট ডোন্ট লেট স্টাডিজ ফিল লাইক আ বার্ডেন টু ইউ।
2: একদমই, যেটা করবো সেটা ভীষণ ভালোবাসা, ভালোবাসা দিয়ে করলে যে কোনো কাজই সুন্দর হয়ে ওঠে। আমাদের ক্লাস টেনে অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়, কোন সাবজেক্টটা তুমি বললে ম্যাথস ভালো লাগে, সায়েন্স সাবজেক্ট ভালো লাগে, সব থেকে খারাপ কোন সাবজেক্টটা লাগতো, যে একদম পড়তে ইচ্ছে করছে না এই সাবজেক্টটা, তাও জোর করে পড়তে হচ্ছে? কোন তো একটা লাগতো একটু কম পছন্দের সাবজেক্ট, সেটা কি?
3: এমন তো আমি ভেবে দেখিনি, আমার তেমন কিছু নেই, বাট বলতে গেলে SST যে ছিল হিস্ট্রি জিওগ্রাফি আলাদা, তো জিওগ্রাফি হিস্ট্রি এগুলো একটু বেশি মাগাপ করতে হতো, তো ওটাই আমার একটু ডিফিকাল্ট লাগতো, খারাপ লাগতো বলবো না, বিকজ আই ইউজ টু এনজয় রিডিং হিস্ট্রি আই লট, অ্যান্ড জিওগ্রাফিতে অনেক প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস আছে, বাট ওগুলোই আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল। সো আমি কি করেছি, আমি বোর্ড এক্সামের আগে না ওগুলোর ওপর একটু বেশি করে ফোকাস করেছি, অ্যাকচুয়ালি টার্নড আউট ওয়েল, মানে ওখানে আমার ওয়ান অফ দি সাবজেক্টস ওয়ার আই স্কোর 100 সেটা হিস্ট্রি জিওগ্রাফি ছিল, অ্যাভারেজ ওখানে 100ই উঠেছিল। আমার কাছে কোনো পার্টিকুলারলি ডিসলাইকিং কোনো সাবজেক্ট নেই, বাট দেন এগেন আমার সবারই ডিফিকাল্ট লাগে কিছু না কিছু সাবজেক্ট পড়তে, জাস্ট একটু এফোর্ট দিয়ে ওটা ওভারকাম করা যায়, ওটা এমন কিছু না। অ্যান্ড ওয়েন ইউ রিয়েলাইজ যে ক্লাস 10টাই লাস্ট বছর তুমি এই সাবজেক্ট গুলো পড়বে, তারপরে তো তোমার স্ট্রিম অনুযায়ী পড়াশোনা হবে, দেন ইউ অলসো ফিল ইমোশনাল, লাইক আমি এতদিন ধরে এই সাবজেক্টটা পড়েছি, দুম করে ওটা পড়া বন্ধ হয়ে যাবে, সো লেটস পুট ইন দ্য লাস্ট ড্যাশ অফ এফোর্ট ইনটু দিস, লাস্ট রেজাল্ট একটু যদি মেমোরেবল হয়, দ্যাটস ইট।
2: তাহলে পরবর্তীতে হিস্ট্রি জিওগ্রাফিকে মিস করবে অধ্যয়ন, তাই তো?
3: সে তো বটেই, টিচারদের মিস করবো খুব যারা পড়াতেন।
2: তো তোমার টিউশন কোন কোন সাবজেক্টে, কতজন টিউটর ছিল, নাকি বাড়িতেই সবটা পড়তে একাই সেলফ স্টাডি করেছো?
3: না, আমি ক্লাস 9 থেকেই অ্যালেন ইনস্টিটিউটে পড়তাম, সো ক্লাস 10 আমার এই এলিমেন্টটা ধরা পড়ার পর তো খুব একটা অ্যালেন যায়নি, মানে হার্ডলি 2-3 মান্থস আমি গেছিলাম, বা আরো কম তার চেয়ে, একটা প্রাইভেট টিউশনে তখন রিকোয়ারমেন্ট হয়েছিল, আমি ইংলিশ পড়তাম একজন ম্যাডামের কাছে এবং খুব ভালো পড়াতেন, ফিজিক্স কেমিস্ট্রিও পড়তাম, ভীষণই ভালো স্যার ছিলেন, তো ফিজিক্স কেমিস্ট্রি একজনের কাছে পড়তাম অ্যান্ড ইংলিশ পড়তাম একজনের কাছে, দ্যাটস ইট। আমার বাবা হচ্ছে মোস্টলি গাইড করে দিত যদি অঙ্কে বা কম্পিউটারে কোনো প্রবলেম হয়, আমার মা বাংলা এবং আর্টস এর সাবজেক্ট দেখে দিতেন, অ্যান্ড দ্যাটস ইট।
2: এতক্ষণ আমাদের সঙ্গে ছিল যুববন্ধু অধ্যয়ন দেবনাথ, যে কিনা অনেক প্রতিকূলতা জয় করে ICSE 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় জাতীয় স্তরে 3য় স্থান এবং রাজ্য স্তরে 2য় স্থান অধিকার করেছে, এবং ধন্যবাদ জানাই অধ্যয়নকে আমাদের এতখানি সময় দেওয়ার জন্য, এবং আমাদের আগামী প্রজন্মের যুববন্ধুদের যারা এগিয়ে আসবে পরবর্তীকালে তাদেরকে অনেকখানি উৎসাহ প্রদান করার জন্য। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।

0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
1: আকাশবাণী শিলিগুড়ি
2: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর ডিআরএম ট্রান্সমিটারে,
1: সেই একই চেনা ঠিকানায়
2: 421.9 মিটার,
1: 711 কিলোহার্টজ।
2: শুধু কি বাড়িতেই?
1: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন ডিআরএম সম্প্রচার,
2: ঝকঝকে ডিজিটাল,
1: কাহিনী কথা সুরতাল।
2: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
1: কারণ ডিআরএম সম্প্রচার
2: শুনতে ভুলবেন না।
1: স্টে টিউনড।

পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি

0: প্ল্যাটফর্ম প্রদান করে। কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। কিছুক্ষণের মধ্যেই গ্রামেগঞ্জে

0: নমস্কার। গ্রামেগঞ্জের সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সাহানা শুরু করছি আজকের গ্রামেগঞ্জের আসর। আজকের আসরের আলোচনার বিষয় হল মাটির স্বাস্থ্য রক্ষার জন্য সবুজ সারের প্রয়োগ। আজ আসরে উপস্থিত আছেন কুচবিহার জেলার উপকৃষি অধিকর্তা প্রশাসনিক অসিত বরণ মণ্ডল। নমস্কার অসিতবাবু, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার
0: অসিতবাবু। আজকে আমাদের আসরের আলোচনার যে বিষয় তার প্রধান উপাদান হল সবুজ সার। এই সবুজ সার বলতে ঠিক কী বোঝায়?
1: সবুজ সার বলার আগে আমাদের মূল কথা, কৃষিকাজে রাসায়নিক সারের বদলে জৈব সার দিতে হবে, যাতে আমরা রাসায়নিক সার দেওয়ার যে ব্যাড এফেক্ট, অর্থাৎ জমির স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়া, খাদ্যের পুষ্টিগুণ শরীরের জন্য যতটা হওয়া উচিত সেটা কমে যাওয়া, সেই যে জৈব সার, সেই জৈব সার দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে, খরচ বা তার প্রয়োগের অসুবিধা। সেই জন্য এই অসুবিধা থেকে বেরিয়ে আসার জন্য কৃষকদের আমরা সবুজ সার দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। এবং এই সবুজ সার হিসেবে আমরা শিম্বজাতীয় যে উদ্ভিদ আছে, বিশেষ করে ঢৈঞ্চা, শন, বরবটি, কলাই, এই সকল ফসলগুলোকে চাষ করে সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে সবুজ সার তৈরি করার পরামর্শ দিচ্ছে।
0: আচ্ছা, তাহলে জমির উর্বরতা শক্তি বাড়াতে আর চাষের খরচ কমাতে সবুজ সার হিসাবে আপনি যে ধৈঞ্চে বা শন এগুলো চাষের কথা বললেন, সেটা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কৃষক ভাইদের অনেক উপকারী আসবে। তো জৈব সার আর এই যে সবুজ সার, এর মধ্যে একটা বোধহয় একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা ঠিক কী?
1: ধরুন আমাদের সবুজ সারও একটা জৈব সার।
0: আচ্ছা,
1: না, সরিষা খৈল এটাও একটা জৈব সার, কম্পোস্ট এটাও একটা জৈব সার, যা কিছু জৈব সব জৈব সারের মধ্যে পড়ে, সেটা সবুজ সারও জৈব সারের মধ্যে পড়ে। কিন্তু আবার এই জৈব সারের মধ্যে ধরুন না, একটা মাঝ মাঠ, সেখানটা যদি আমি সরিষা খৈল প্রয়োগ করতে বলি কৃষককে, তাহলে ওই মাঝ মাঠে সরিষা খৈল প্রয়োগ করতে গেলে তাকে অনেক হ্যারাসমেন্ট পেতে হবে। সেই জন্য জৈব সার প্রয়োগ করার জন্য যদি সবুজ সার প্রয়োগ করতে বলি, সবুজ সারও একটা জৈব সার, সেক্ষেত্রে সরিষা খৈল না দিয়ে বা কম্পোস্ট না দিয়ে যদি আমি সবুজ সার প্রয়োগ করতে বলি, তাহলে সেক্ষেত্রে ধরুন এক বিঘের জন্য আমার 4 কেজি বীজ হলে হয়ে যাচ্ছে। তো 4 কেজি বীজ নিয়ে গিয়ে একটা মাঝ মাঠে বুনে দেওয়াটা কোনো ব্যাপার নয়।
0: আচ্ছা,
1: কিন্তু যদি কৃষককে ওখানটা কম্পোস্ট দিতে বলা হয়, তাহলে 7.5 MT কম্পোস্ট দিতে হবে পার হেক্টার। তাহলে পার হেক্টার 7.5 MT কম্পোস্ট ক্যারি করে নিয়ে গিয়ে প্রয়োগ করা বা এত কম্পোস্ট পাওয়া অনেক প্রবলেম্যাটিক। কিন্তু সে জায়গায় পার হেক্টার ধরুন না 30 কেজি ঢৈঞ্চা বীজ নিয়ে গিয়ে বুনে দেওয়া, সেটা কিন্তু কোনো প্রবলেম নয়। সেই জন্য সবুজ সারও একটা জৈব সার, তো কম্পোস্ট একটা জৈব সার, মানে ব্যাপক অর্থে সবই কম্পোস্ট, আর সূক্ষ্ম হিসাবে সবুজ সার তারই একটা পার্ট।
0: আচ্ছা, তার মানে আপনার কথা থেকে যেটা বোঝা গেল, সমস্ত রকমের জৈব সারের মধ্যে অন্যতম হলো সবুজ সার। আর সবুজ সারের সুবিধা হচ্ছে যেটা, এটা সহজেই কৃষকরা চাষ করতে পারবেন, তাই তো?
1: একদম।
0: আচ্ছা, এবারে সবুজ সারের জন্য কি কি চাষ করা যেতে পারে?
1: সবুজ সার হিসেবে তো প্রধানত ঢৈঞ্চাটাই চাষ করার কথা আমরা বলি।
0: আচ্ছা,
1: এছাড়াও শন রয়েছে, বরবটি রয়েছে, খেসারি কলাই রয়েছে, তবে বিশেষভাবে ঢৈঞ্চাটাই আমরা কৃষকদের উৎসাহিত করি, বোঝাই, পরামর্শ দিই, প্রচার করি।
0: আচ্ছা, এবারে আমার আপনার কাছে মানে ইচ্ছে হচ্ছে জানতে যে এই যে ধৈঞ্চার কথা আপনি বললেন, এটা কি সমস্ত ঋতুতেই চাষ করা যায়, বা এর কোনো কি জলবায়ু ভেদ আছে যে শীতপ্রবণ বা খরাপ্রবণ বা বর্ষাপ্রবণ সেই অঞ্চলে চাষ করা যায় কি যায় না?
1: ঠিক, ঠিকই বলেছেন। দেখুন, আমি 2-3টে ফসলের কথা বলেছি, এক হচ্ছে ঢৈঞ্চে, শন। ঢৈঞ্চে এবং শন প্রি খারিফ মনসুনে বা প্রি মনসুন, যেটা প্রি মনসুনের সুবিধাটাকে নিয়ে বোনা যেতে পারে, এবং যেটার উপকারিতাটা খারিফ সিজনে অর্থাৎ আমন ধানের পাওয়া যাবে। আর যেটা বলেছি বরবটি বা কলাই, সেটা উইন্টারে মানে রবি সিজনে করলে তাহলে তার বেনিফিটটা রবি ক্রপসে পাওয়া যেতে পারে, কিন্তু ধনচে শীতকালীন হবে না, ওটা বর্ষাকালীন মানে প্রি মনসুন সিজনেই ওটা হবে ধনচে এবং শন।
0: আচ্ছা, তাহলে মোটামুটিভাবে বলা যেতে পারে যে সমস্ত সিজন জুড়েই সমস্ত ঋতুতেই এই ধরনের সবুজ সার চাষ করা যায়, তাই তো? মানে এক একটা সময় এক এক
1: এক এক রকম, ঠিক
0: একদম। এবার সবুজ সারের উপকারিতার কথাগুলো আমাদের খুব জানতে ইচ্ছে করছে।
1: সবুজ সারকে যদি আপনি বলেন যে কৃষকের কাছে একটা সবুজ সার না বলে সবুজ সোনাই বলা ভালো।
0: আচ্ছা,
1: এটা আমাদের কৃষকদের কাছে যে কোনো কারণে হোক তার প্রচারের হয়তো ব্যাপকতা নেই, তাই কৃষক বন্ধুরা এটা সম্পর্কে হয়তো অতটা জানেন না, কিন্তু আজকের আমার এই যে আমাদের এই আলোচনা এটা শোনার পর আশা করি কৃষক বন্ধুরা এটাকে সবুজ সার না বলে সবুজ সোনা হিসাবেই যদি বলেন তাহলে এর মূল্যটা বুঝতে পারবেন। প্রথম কথা যে সবুজ সার মানে সার কথাটা যেহেতু বলা আছে তার মানে এটা সারের যে উৎস রাসায়নিক সার কৃষকরা যেটা ভেবে থাকেন তো সেটা না ভেবে তার সঙ্গে আরেকটা অল্টারনেট যোগ হচ্ছে জৈব সার, ফলে নাইট্রোজেন ফসফরাস পটাস যেটা বাজার থেকে কৃষক বন্ধুরা ইউরিয়া সুপার ফসফেট পটাস এই হিসেবে কেনে সেক্ষেত্রে যদি সবুজ সার চাষ করে তাহলে পার্সেন্টেজ অব নাইট্রোজেন ফসফরাস এবং পটাস চলে আসে।
0: আচ্ছা,
1: এটা সারের একটা সোর্স। দ্বিতীয় যেটা সুবিধা হচ্ছে যে এর যে ব্যাপক পরিমাণ বায়োমাস, ধরুন না এক হেক্টর জমিতে প্রায় 25 টন বায়োমাস যোগ হয় যদি এক হেক্টর জমিতে ডোনচে চাষ করা হয়, তাহলে এই ব্যাপক পরিমাণ জৈব সার মেশার জন্য মানে পাতা বা ডাল বা গাছটা মেশার জন্য মাটিতে প্রচুর পরিমাণে হিউমাস তৈরি হয়, যেটা হিউমাস হচ্ছে মাটির প্রাণ।
0: আচ্ছা,
1: তো সেই মাটির স্বাস্থ্য রক্ষাটাও একটা বড় কথা, তো এই হিউমাস এই জৈব সারের মাধ্যমে আসে। আর তৃতীয় যেটা যে মাটিতে অনেক মাইক্রোবস যারা মাটির স্বাস্থ্য রক্ষার জন্য কাজ করে বা মাটিতে যে খাদ্যটা দেওয়া হয় সেটা ডাইরেক্ট গাছ নিতে পারে না, তাকে বিভিন্ন যে মাইক্রোবসগুলো আছে তারা সেটাকে গাছের খাদ্যোপযোগী করে কনভার্ট করে দেয়, তো সেই মাইক্রোবসগুলো বাঁচার জন্য তারা আবার মাটির যে জৈব খাদ্য উপাদান সেগুলোকে খায়। এই যে যখন সবুজ সার দেওয়া হচ্ছে তখন ওই মাইক্রোবসগুলো তাদের খাদ্যের সোর্স পেয়ে যাচ্ছে, ফলে তারাও বংশ বিস্তার করে এবং তাদের মাল্টিপ্লিকেশন তাদের মানে সংখ্যাটা অনেক বেড়ে যায়, ফলে মাটির স্বাস্থ্যটাও অনেক ভালো হয়, গাছের যে খাদ্য উপাদানের উপযোগিতা আরও বেশি হয়।
0: আচ্ছা,
1: ফলে এটা 3 নম্বর উপকারিতা। 4 নম্বর যদি বলা যায় যে মাটির যে টেক্সচার অর্থাৎ মাটির জলধারণ ক্ষমতা মাটির স্ট্রাকচার এগুলো চেঞ্জ হয়ে যায়।
0: আচ্ছা,
1: জৈব সারের জন্য আরেকটা ব্যাপার যে এই যে ঢুনছে এটা হচ্ছে ডিপ রুটেড প্ল্যান্ট, এই ডিপ রুটেড প্ল্যান্ট হওয়ার জন্য এর শেকড়টা যখন মাটির নিচে যাচ্ছে তখন নিচ থেকে উপর পর্যন্ত একটা যে হোল তৈরি হচ্ছে শেকড়ের মাধ্যমে, সেই হোলের সাহায্যে মাটির নিচে যে খাদ্য উপাদানগুলো থাকে সেই খাদ্য উপাদানগুলো উপর পর্যন্ত চলে আসতে পারে, ফলে পরবর্তী ফসলের জন্য এটা অনেক বেনিফিশিয়াল হয়। আরেকটা জিনিস যেটা মানে ঢুনছে বা ডাল জাতীয় ফসল চাষ করার সবথেকে যেটা বড় উপকারিতা সেটা হচ্ছে যে এদের শেকড়ে রাইজোবিয়াম নামক একটা জীবাণু থাকে।
0: একদম,
1: আমাদের যে বায়ুমণ্ডলে 77% নাইট্রোজেন রয়েছে, তো এই হিউজ পরিমাণ নাইট্রোজেনকে ক্যাপচার করে এই রাইজোবিয়াম জীবাণু সেটা ওই গাছের যে শেকড় সেই শেকড়ে তারা নডুল সাকারে জমা করে। এবারে গাছটা যখন মারা যাচ্ছে তখন ওই নাইট্রোজেনটা মাটির সাথে মিশে যাচ্ছে, ফলে মাটির উর্বরতা বা নাইট্রোজেন অ্যাভেলেবিলিটি বেড়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার, এই সবুজ সার যখন বা ডঞ্চে যখন বোনা হচ্ছে তখন নেক্সট যে ক্রপটা হবে সেই ক্রপে যে যতটা ফসফেট প্রয়োগ করা হয় সেই পুরো ফসফেটটা কিন্তু এই ডঞ্চে চাষের সময় দিয়ে দেওয়া হয়।
0: আচ্ছা,
1: ফলে এই যে ফসফেট এটা তো ওই ডঞ্চে গাছের শেকড়ের বৃদ্ধির জন্য সাহায্য করে, ফলে হিউজ পরিমাণ বায়োম্যাস নাইট্রোজেন প্লাস ফসফেট পটাস যোগ হয়, ফলে পরবর্তীকালে যে ফসলটা চাষ হবে সেখানটা নাইট্রোজেন যেমন 1/3 দিতে হবে না, তেমন টোটাল ফসফেটটা যেহেতু ঢঞ্চেতে দেওয়া হয়েছে ফসফেটটাও দেওয়ার প্রয়োজন হয় না, বরঞ্চ ওই ফসফেট থেকেই যাবে কিছুটা। এবং ফসফেট যেহেতু মাটিতে ফিক্সেশন হয় তো সেইটা এই অর্গানিক বায়োমাসটা যোগ হওয়ার ফলে ফসফেটের অ্যাভেলেবিলিটিও বেড়ে যাবে।
0: আচ্ছা, তাহলে এক কথায় বলতে গেলে যে জমির উর্বরতা শক্তি বাড়াতে এবং পরবর্তী ফসলের জন্য জমিকে তৈরি করতে এই ধৈঞ্চে চাষটা খুবই উপকারী।
1: একদম।
0: আচ্ছা, এবারে আমরা জানতে চাইব যে সবুজ সার হিসেবে ধৈঞ্চে বীজের হার কত এবং এটা কিভাবে মাটিতে মেশানো হয়?
1: 30 কেজি পার হেক্টর হিসেবে ধৈঞ্চের বীজ বোনা হয়। যদি ঘাস কম থাকে তাহলে সেক্ষেত্রে বীজের হারটা একটু কম হতে পারে। যদি লাঙল দিয়ে করে তাহলে সেক্ষেত্রে 30 কেজি না দিয়ে একটু কম দিলে হবে।
0: আচ্ছা, আর আমার পরবর্তী প্রশ্নটা যেটা, কিভাবে মাটিতে মেশানো হয়?
1: 5 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, 5 সপ্তাহ থেকে 6 সপ্তাহের গাছ মাটির সঙ্গে পাওয়ার টিলার দিয়ে মিশিয়ে দেওয়া হয়, দিয়ে তারপরে 3 দিন স্ট্যান্ডিং ওয়াটার রাখলে গাছটা পচে যাবে। তারপরে নর্মাল প্রসিডিওরে যে চাষবাস হয় চাষবাস করতে হবে, এবং তার আগে যেহেতু গাছটা পচানো হয়েছে ওই 500 কেজি পার হেক্টর হিসেবে একটু চুন প্রয়োগ করে নেওয়া দরকার।
0: আচ্ছা আচ্ছা, মেশটা সবুজ সার হিসেবে কেমন?
1: মেশটা সবুজ সার হিসেবে ঢঞ্চের মতোই খুবই উপকারী, এবং মেশটা যে পাতা সেটা ঢঞ্চের পাতার থেকেও অনেকটা বেশি বায়োমাস যোগ করার ক্ষমতা রাখে, কারণ মেশটার পাতাটা একটু পুরু এবং মেশটা গাছের ফুলটাও অনেক সময় অনেকে ওই পকোড়া করে খায়। মেশটা আর একটা সুবিধা হচ্ছে, মেশটা বোনার পরে ওর গ্রোথ হ্যাবিটটা এত কুইক যে ওটা ঘাস জন্মাতে অনেকটা বাধা দেয়, যেহেতু খুব কুইক ওটা বেড়ে যায় ফলে ওর নিচে ঘাসটা জন্মাতে পারে না, ফলে মেশটাও একটা সুন্দর সবুজ সারের কাজ করে মেশটা।
0: আচ্ছা, এরপরে আমরা একটু সবুজ থেকে ব্রাউনের দিকে যদি যাই, তাহলে এই ব্রাউন ম্যানিউরিং জিনিসটা কি?
1: ব্রাউন ম্যানিউরিং এটাও একটা সুন্দর টেকনিক। ধরুন না ধঞ্চে গাছ বোনার পরে যেটা আমি বললাম যে 5 সপ্তাহ থেকে 6 সপ্তাহের গাছটাকে মাটির সঙ্গে পাওয়ার টিলার দিয়ে মিশিয়ে দেওয়ার কথা, এবারে দেখা যাচ্ছে যে ওই সময়ে 5 সপ্তাহ বয়স হয়ে গেছে কিন্তু কৃষক বন্ধু পাওয়ার টিলার আনতে পারছে না, পাওয়ার টিলার পাচ্ছে না, তাহলে গাছের বয়স বেড়ে যাবে। গাছের বয়স বেড়ে গেলে গাছটা শক্ত হয়ে যাবে, মাটির সঙ্গে মেশানো যাবে না, তখন কৃষকের কাছে অল্টারনেট আরেকটা রাস্তা আছে, সেটা কি না 2,4-D বলে একটা কেমিক্যালস আছে যেটাকে স্প্রে করে দেওয়া হয়। স্প্রে করে দিলে ওই ঢঞ্চে গাছটা ওইখানটায় শুকিয়ে যাবে, যেখানটা আছে সেখানটা শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে ওটা মাটির সঙ্গে পচে সার হয়ে যাবে। পরবর্তীকালে পাওয়ার টিলার যখন এলো তখন ওই যে 5 থেকে 6 সপ্তাহ এই সময়টা মেনটেন করা যাবে, যেহেতু শুকিয়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে সেটাকেই ব্রাউন ম্যানিউরিং বলা হচ্ছে।
0: আচ্ছা, এবারে অসিতবাবু আমার আপনার কাছে পরবর্তী প্রশ্ন, যে ধরুন কোনো কৃষক ভাই ধান বা যেটা আপনি বলছেন যে রবি শস্য চাষ করতে চাইছে, তো তার হাতে এক খণ্ড জমি রয়েছে, সে কিভাবে রবি শস্যের জন্য তার জমিকে প্রস্তুত করবে, কিভাবে এই সবুজ সার প্রয়োগের কথা ভাববে এবং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই স্টেপসগুলো কী কী হবে?
1: যদি আমি রাউন্ড এক খণ্ড জমি রয়েছে কৃষক বন্ধুর, তাহলে তাকে বীজ তার সঙ্গে সঙ্গে সার এবং একাধিক ফসল, এখন তো একটা ফসল করা কৃষকের কাছে ঠিক হবে না কারণ জনসংখ্যা বাড়ছে, একই জায়গা থেকে একাধিক ফসল নিতে হচ্ছে, তাহলে একাধিক ফসল নিতে হলে একাধিকবার রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। রাসায়নিক সার বারবার যদি প্রয়োগ করা হয় তাহলে জমির স্বাস্থ্য যেমন নষ্ট হয় তেমন আদার্স প্রবলেম, তেমন কৃষকের খরচ প্লাস দূষণ অনেক কিছু ব্যাপার চলে আসে, ফলে সেক্ষেত্রে যদি আমি আমাদের যেমন বাঙালি নববর্ষ শুরু হয় বৈশাখ মাস থেকে, তেমন এগ্রিকালচারের ক্যালেন্ডার শুরু হয় জুন মাস থেকে, তাহলে আমি যদি জুন অর্থাৎ খারিফ প্যাডি দিয়ে শুরু করি তাহলে খারিফ প্যাডির আগে প্রি খারিফে প্রি মানসুনের সুযোগ নিয়ে ওখানটা ঢঞ্চে বা শন করতে পারে, করে সেইটাকে যদি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে যে সারটা কম লাগবে, তোমরা ড্রঞ্চে চাষ করলে 1/3 নাইট্রোজেন প্রয়োগ করতে হবে না, আর যে ফসফেটটা দেওয়ার কথা ছিল ধানে সেটা ওই ঢঞ্চেতে দিয়ে দেওয়া হবে। দিয়ে ওখানটা যদি ধান চাষ করে তাহলে ধানের ফলন যেমন হবে তেমন মাটির যে স্বাস্থ্য, এই ফলনের পাশাপাশি মাটির স্বাস্থ্যটাও ঠিক রাখতে হবে। কারণ চাষবাস তো একবারে শেষ হবে না, এটা যুগ যুগ বছরের পর বছর চলবে, তা সেক্ষেত্রে মাটির স্বাস্থ্যটাও ঠিক রাখতে হবে। তাহলে আমরা ঢঞ্চে চাষ করে তারপরে ফলোড বাই ধান চাষ করলাম, ধানটা তুলে নেওয়ার পরে সেখানটাতে আবার যদি আমরা ওখানটাতে ধর না কেউ পয়রা হিসেবে খেসারি দেয়, যেটা কলাই বললাম, তো সেটা করলে ওই কলাইটাকে অনেক সময় কেউ পুরো কলাইটাকে ম্যাচিউর করে কলাই নিতে পারে, আর কিংবা ওই কলাইটাকে যদি আবার সে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ওখানটা অন্য কোনো ক্রপ করে সেটাও করতে পারে, বা কলাইয়ের শাকটা নিয়ে নেওয়ার পরে কিছুটা শাক খাওয়ার পরে সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে নেক্সট রবিতে যে ফসল যে কৃষক করতে চায়, ধর না কেউ সবজি করতে চাইবে, কেউ আলু করতে চাইবে, করতে পারে, সেটা একটা পদ্ধতি রয়েছে। এই দুটো পদ্ধতিতে দুবার, একবার ঢঞ্চে আর একবার ধর না কলাই, এটা চাষ করে সবুজ সারটা যোগ করতে পারে।
0: আচ্ছা, তাহলে খুব ভালো পরামর্শ কৃষক বন্ধু আপনারা পেলেন অসিতবাবুর কাছ থেকে। এবার আমি আমার পরবর্তী প্রশ্ন নিয়ে যাচ্ছি অসিতবাবুর কাছে, যে এখন অনেক কৃষক ভাইরা আছেন যারা একটু অপ্রচলিত কৃষিকাজ করেন, যেমন ধরুন ওই বেগুনি বাঁধাকপি কিংবা ড্রাগন ফল কিংবা স্ট্রবেরি, এইসব ক্ষেত্রেও কি এই ধৈঞ্চে চাষ বা এই যে ম্যাসটা বললেন বা এই যে ব্রাউন ম্যানিউরিং যেগুলোর কথা বললেন, এগুলো কি করা দরকার?
1: হ্যাঁ, এটা ধরুন না মাঠে যখন দেওয়া হচ্ছে ঢঞ্চে বা সন বা কলাই, সেটাতে যখন একটা ফল চাষ হচ্ছে, ড্রাগন ফল চাষ হচ্ছে, ওই ফলটা তো এক বছর লাগালে সেটা অনেক বছর চলে, ফলে তার মাঝখানে তো আর ঢঞ্চে বা সন দেওয়া যাবে না। সেক্ষেত্রে যদি ওই সন গাছ বা ওই ঢঞ্চে গাছ অন্য কোথাও চাষ করে সেটাকে কোনো একটা জৈব সারে গর্তে নিয়ে গিয়ে পচিয়ে যদি সার তৈরি করে সেটাকে ড্রাগন গাছে দেয়, সেটাও একটা রাস্তা, সেটা বায়োমাস যোগ করবে, সেটা একটা রাস্তা হতে পারে।
0: আচ্ছা, কৃষক বন্ধুরা আপনারা শুনলেন তো যে কেউ যদি অপ্রচলিত কোনো ফসল বা কোনো ফল বা চাষ করতে চান তাহলে এভাবেও কিন্তু আপনারা সবুজ সারের প্রয়োগ করতে পারেন। এবার আমার অসিতবাবুর কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসতে ইচ্ছা করছে, যে এখনকার দিনে যেমন ধরুন অনেক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে, সেক্ষেত্রে এই যে একবার ধঞ্চে চাষ করা হলো তারপরে আবার ফসলের চাষ হলো, এটা কি একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে না?
1: না না, এটা সময় সাপেক্ষ নয়, এটা একটা খুবই সায়েন্টিফিক। যে ধঞ্চে গাছ আমরা বলছি যে 5 সপ্তাহ থেকে 6 সপ্তাহের গাছটা মাটির সঙ্গে মেশাতে বলছি, তো সেক্ষেত্রে এই 5-6 সপ্তাহের জন্য জমিটা কিছুটা রেস্টও পেয়ে যায় এবং মাটি মানে মা তো খাদ্য তৈরি করে, তো ফলে মায়ের স্বাস্থ্য রক্ষার জন্যও তো কিছুটা সময় দেওয়া দরকার। আর তাছাড়া আমাদের প্ল্যানিং থাকবে যে আমার ঢঞ্চার জন্য যদি 42 দিন যায়, মানে 7-6 সপ্তাহ যেহেতু 42 দিন যায়, তাহলে তারপরে ধান হবে, ধানের ভেতরে আমরা কলাই বুনে তারপরে ধরুন না আলু বা সবজি, যেটা বললেন যে সবুজ বাঁধাকপি বা যা যে সবজি দিতে চায়, এই যে প্ল্যানিং, প্রপার প্ল্যান করে যদি কৃষক বন্ধু করে তাহলে কিন্তু সময় নষ্ট হবে না। ফলে 3 ফসলই মানে ধঞ্চে বা ওই কলাই করেও 3টি ফসল কিন্তু ইজিলি কৃষক বন্ধু নিতে পারে।
0: আচ্ছা, এবারে এই যে সবুজ সার এবং তাকে সঙ্গে নিয়ে যে 3টি ফসল উৎপাদনের বিভিন্ন পরিকল্পনা করা এবং সেটাকে সার্থকভাবে রূপায়ণ করা, এই বিষয়ে পরামর্শ নিতে গেলে কিভাবে যেতে হবে, কোথায় যেতে হবে?
1: দেখুন, আমাদের সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিডিও অফিসের পাশাপাশি আমাদের এগ্রিকালচার অফিস রয়েছে, সেই অফিসে আমাদের সহকৃষি অধিকর্তা রয়েছেন, তার KPS বা কৃষি সম্প্রসারণ আধিকারিক, আদার্স বা BTM, ATM বা অন্যান্য স্টাফরা রয়েছে, তারা সারা বছর কৃষকদের জন্য পরামর্শ বা কৃষকের মাঠ পরিদর্শনের কাজ করে থাকে। আমাদের মহকুমাগুলোতেও আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার সাব ডিভিশন রয়েছে, সেখানটা সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তু বিশেষজ্ঞ রয়েছে। জেলাতে আমরা রয়েছি, আমি ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিনিস্ট্রেশন, প্লাস আমার অন্যান্য অফিসাররাও রয়েছে। সবাই মিলে আমরা সাব ডিভিশন, জেলা, সাব ডিভিশন, ব্লক, গ্রাম পঞ্চায়েত লেভেলও কেপিএসরা কাজ করে। সর্বস্তরে আমাদের স্টাফরা রয়েছে। সব থেকে বড় কথা, কৃষককে একটু আগ্রহী হয়ে আসতে হবে। ধরুন না, আপনার একটা শরীর খারাপ করলে ডাক্তারবাবু তো আপনার কাছে যায় না, আপনাকেই ডাক্তারবাবুর খোঁজ করে আসতে হবে। তবে আমাদের প্রত্যেকটা ব্লক, সাব ডিভিশন এবং জেলাতে আমাদের অফিসাররা রয়েছে, অফিস রয়েছে, সারা বছরই খোলা থাকে। সেখানে আসলে উপযুক্ত পরামর্শ পাবে। এমনকি আমরা বীজ বা আদার্স কিছু মেটেরিয়ালসও থাকলে অনেক সময় দিই।
0: একদম। এবারে আমার পরবর্তী প্রশ্ন অসিতবাবুর কাছে, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে, সেক্ষেত্রে আমাদের শঙ্কর বীজ যাতে মানে এক একর জমিতে বা এক হেক্টর জমিতে অনেক ফসল উৎপাদন হয় সেই রকম আমাদের বীজ প্রয়োগ করা হয় বা বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ করা হয়, তার বদলে যদি আমরা সবুজ সার ব্যবহার করি সেটা এই পরিস্থিতিতে কতটা যুক্তিযুক্ত?
1: খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। যে দেখুন, যখন স্বাধীনতা অর্জন করে ভারতবর্ষ তখন 33 কোটি জনসংখ্যা ছিল। সেই 33 কোটি জনসংখ্যাকে খাওয়ানোর জন্য কিন্তু দেশের মধ্যে সাফিসিয়েন্ট খাদ্য ছিল না। সেই সময় কিন্তু বিদেশ থেকে PL 480 এই চুক্তির মাধ্যমে বিদেশ থেকে খাদ্য শস্য আনাতে হয়েছিল। তারপরে ভারতবর্ষের সরকার চিন্তাভাবনা করলো যে এইভাবে তো চলতে পারে না, তাহলে দেশের মধ্যে খাদ্যশস্য কী করে তৈরি করা যায়। তাই আনা হয়েছিল উন্নত মানের বীজ, হাইল্ডিং ভ্যারাইটি, ফলোড বাই তার পরবর্তীকালে সেটা হাইব্রিডও চেঞ্জ হয়েছে কিছুটা। আর সেই সঙ্গে আনা হয়েছিল রাসায়নিক সার, রাসায়নিক বীজ এবং জলসেচ, আর তার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তি। সব মিলিয়ে কৃষিকাজ ঠিকঠাকভাবে চলেছে এবং সবুজ বিপ্লব হয়েছে ভারতবর্ষে। কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে এই যে এত রাসায়নিক সার, এত রাসায়নিক বীজ প্রয়োগের ফলে একটা তার ডিমেরিটস এখন চলে এসছে, যে মাটির স্বাস্থ্য রক্ষার দিকে নজর দেওয়া হয়নি, তখন শুধু খাদ্যশস্যের প্রয়োজন মেটানোর দিকে নজর দেওয়া হয়েছে। এখন সময় এসছে যে মাটির স্বাস্থ্য রক্ষার দিকে নজর দিতে হবে। তাই রাসায়নিক সার যেটা দেওয়ার কথা আমরা প্রথমেই বলেছিলাম, এখন আমরা বলছি সয়েল টেস্টিং করে যতটা প্রয়োজন ততটা রাসায়নিক সার দিতে হবে, আর বাদ বাকিটা মাটির স্বাস্থ্য রক্ষার জন্য জৈব সার দিতে হবে, বা যে সার প্রয়োগ দরকার তার কি 50% রাসায়নিক, 50% জৈব। এবং এটা এমনও করতে হবে যে আস্তে আস্তে আস্তে আস্তে টোটালটাই জৈবর দিকে চলে যাবে, রাসায়নিকটাকে কমিয়ে দিয়ে। এই নয় যে একদিনে টোটাল রাসায়নিকটাকে বন্ধ করে দিয়ে টোটাল জৈব সার দিয়ে চাষ করতে হবে। আস্তে আস্তে আস্তে আস্তে জৈব সারের দিকে মানে পার্সেন্টেজে জৈব সারটা বেশি দিতে হবে। তাতে কী হবে, কৃষকের রাসায়নিক সারের খরচও কমবে এবং মাটির, সর্বোপরি মাটির স্বাস্থ্য রক্ষাটা ঠিক হবে। কারণ এটা টেকসই এগ্রিকালচার যেটা আমরা বলে থাকি, অর্থাৎ কৃষিটা যুগ যুগ ধরে যাতে চলে, এবং সেটা চলবে কী করে, যদি মাটি ঠিক থাকে, মায়ের স্বাস্থ্য ঠিক থাকে। তো মায়ের স্বাস্থ্য ঠিক থাকতে পারে যদি অর্গানিক ফার্মিং, জৈব কৃষি করা হয় বা জৈব সার প্রয়োগ করা হয়। আর জৈব সারের একটা ভালো সোর্স হচ্ছে সবুজ সার বা ঢঞ্চে।
0: একদম। অসিতবাবু, আমাদের এই আলোচনার যে বিষয় সেই বিষয়ের ওপর ভিত্তি করে আপনি আমাদের কৃষক বন্ধুদের এই বিষয়ে কি পরামর্শ দেবেন?
1: আমি কৃষক বন্ধুদের পরামর্শ দেব যে তারা যেন একটা স্লোগান আগে মুখস্থ করে, সবুজ সার নয় সবুজ সোনা। এই যে ওরা চাষবাস করতে গেলে ইউরিয়া, সুপারফসফেট, পটাস, এই তিনটার যেমন খোঁজ করে, তেমন যেন সবুজ সোনার খোঁজ করে, অর্থাৎ সবুজ সার। তো সেই সবুজ সার বলতে ঢঞ্চে। এই ঢঞ্চের মানে উপকারিতা সম্পর্কে কৃষক বন্ধুর অতটা সচেতনতা নেই বলেই কিন্তু ঢঞ্চেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু আগামী দিনে একে ফিরিয়ে আনতেই হবে, তা নাহলে কিন্তু চাষের যে খরচ, সার, বীজ, বিষ, লেবার সব কিছুই বাড়ছে। তাহলে তার থেকে নিষ্কৃতি পেতে গেলে, যদি সারের খরচ থেকে কিছুটা খরচ কমাতে হয়, তাহলে কিন্তু তার অল্টারনেট একটা সোর্স হচ্ছে জৈব সার, এবং জৈব সার হিসাবে সহজ প্রাপ্য যেটা সবুজ সার ঢঞ্চে, এইটাকে কিন্তু হাতিয়ার করতে হবে। অনেক সময় ঢঞ্চে বীজ কৃষকরা পায়, ঢঞ্চে বীজটা বুনে দিয়ে সবুজ সার করে, পরের বছর আবার ঢঞ্চে বীজ নাই, দেখা গেল পরের বছর বীজ পাচ্ছে না। সেক্ষেত্রে কৃষকদের আমার পরামর্শ, ঢঞ্চে বীজ যদি আপনি একবার সংগ্রহ করেন তাহলে বীজের জন্য পুকুরের উঁচু জায়গাতে বা উঁচু বাড়ির এক কোণাতে এক মুঠো বীজ ফেলে দেবেন, যেটা সবুজ সার হবে না, সেটা সিড পারপাসে বীজ হিসাবে থেকে যাবে। তার মানে ওই বীজটা আমার আর খোঁজ করতে হবে না। কৃষক বন্ধুরা কিন্তু করে, পরেবারে দেখা যায় সবটা মিশিয়ে দেওয়ার পর আবার খোঁজ করছে, পাচ্ছে না। এটা একটা আমার কৃষক বন্ধুদের পরামর্শ আর কি, যে বীজ একবার পেলে সেটাকে বরঞ্চ আরও পাঁচজনকে যদি বিক্রিও করে, সেটা অন্যান্য ফসলে যেমন বিক্রি করে পয়সা পায় কৃষকরা, ঢুঞ্চে বীজেরও একটা ভালো দাম আছে, সেটা যদি বিক্রি করে তারাও একটা আর্নিং করতে পারে। পড়ে থাকা জায়গা, পুকুর পাড়, অনুর্বর জায়গাতে যদি ঢুঞ্চে বীজ করে সেটা বিক্রি করতে পারে।
0: কৃষক বন্ধুরা, আজ আমাদের সময় প্রায় শেষ। আসরে আসার জন্য অসিত বরণ মণ্ডল স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন।
0: কৃষক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন আলোচনা মাটি স্বাস্থ্য রক্ষার জন্য সবুজ সারের প্রয়োগ। আলোচনায় অংশ নিয়েছেন কুচবিহার জেলার উপকৃষি অধিকর্তা প্রশাসনিক অসিত বরণ মণ্ডল। গ্রামেগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি, ফিরে আসব গ্রামেগঞ্জের অন্য কোনো পর্বে অন্য কোনো দিনে। ততদিন ভালো থাকবেন সবাই। নমস্কার।

এখন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে একটি দুটি স্থানে, বাকি অংশ ছিল শুষ্ক। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা সিকিমের একটি দুটি স্থানে বেড়ে গিয়েছিল এবং তা বেড়ে গিয়েছিল হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেও। গতকালের সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি। উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ সোনগাছির টি এস্টেট, জেলা জলপাইগুড়ি 4 সেন্টিমিটার, চালহুনি টি এস্টেট, জেলা জলপাইগুড়ি 3 সেন্টিমিটার এবং বক্সাদুয়ার, জেলা আলিপুরদুয়ার 1 সেন্টিমিটার করে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রসহ ঝড় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর শুনলেন, আর এই সঙ্গেই শেষ হলো আজকের গ্রামে গঞ্জে। অনুষ্ঠানটির উপস্থাপনা শাহানা বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন অনুষ্ঠান জীবন ও জীবিকা। থাকছে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান।
1: পৌঁছে গেছি জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়াহাট এলাকার ফটকতারি পাড়ায়। এখানে আলোচনা করব আজকে আমরা জীবন জীবিকা নিয়ে। এখানে একজন দিদিকে পেয়ে গেছি, তো প্রথমেই দিদির কাছে দিদির নাম জেনে নিব।
2: আমার নাম বাসন্তী সরকার।
1: তো দিদি একজন হাঁস পালিতা আর কি, হাঁস পালন করে, দিদির বাড়িতেই সবকিছু, দিদির অনেক হাঁস। দিদির কাছে জেনে নেব তার আইডিয়াটা কোথার থেকে আসলো এবং তিনি কিভাবেই এত বড় একটা হাঁসের ব্যবসা শুরু করতে পেরেছেন। তো দিদি,
2: হ্যাঁ, মানে মোটামুটি আমার 2012 সালে আমি গ্র্যাজুয়েশন পাশ করি, তারপরে হচ্ছে আমার বিয়ে হয় 2014 সালে। বিয়ের পরে আমার হাজব্যান্ড মানে একটু বাইরেই কাজ করতো, আমি ভাবলাম যে আমি তো মানে বেকারই আছি, তো আমাকে কিছু একটা করতে হবে। তাই পরে ভাবলাম যে কি করা যায়, তা অনেকে তো হাঁস পালন করে, মুরগি পালন করে, গরু পালন করে, ছাগল পালন করে। তারপরে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে হলো আমি কিছু, আমার একটু অল্প জমি জমা সেরকম একটা নাই, তো অল্প একটু আছে আর কি। তো ভাবলাম যে দেখি তো কিছু মানে হাঁস পালন করে কি করা যায়। তো প্রথমে আমি মুরগি দিয়ে মানে কয়েকটা হাঁস আর কি মানে উঠাইলাম আর কি, এই 20টা মতো। তারপরে 20টা হাঁস উঠানোর পরে দেখলাম যে ভালো একটু মানে মোটা টাকা একটুখানি জমা টাকা পেলাম, হাতে ভালো লাগলো। তারপরে ভাবলাম যে না একটু ব্যবসাটাকে যে একটুখানি বাড়ানো যায়। আমি তো সেলফ হেল্প গ্রুপ করি, তো সেলফ হেল্প গ্রুপ থেকে কিছু টাকা লোন নিয়ে পরে ভাবলাম যে যারা নাকি হাঁস বা মুরগি যারা অর্ডার নেয় আর কি, বাচ্চা কোথায় দিতে পারে তাদের খোঁজ করি। খোঁজ করার পরে ওদের সাথে খোঁজও পাই, পরে ওদেরকে বললাম যে এরকম এরকম হাঁস পালতে গেলে কি করতে হবে, আমি তো নতুন, অভিজ্ঞতাও সেরকম নাই। আমাকে সে বললো যে ঠিক আছে তুমি করো, আমি আসি তোমার পাশে, আমিও একটু হেল্প করে দিব। ভয়ে ভয়ে তখন আর কি তাকে ওকে প্রথমে আমি অল্পই অর্ডার করলাম, মানে মোটামুটি 200 মতো অর্ডার করলাম ট্রাই করার জন্য যে বাঁচাইতে পারবো কিনা, কতটা মানে কি হবে কিনা, ওটা এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে 200 ট্রাই করলাম। তা 200 ট্রাই করার পরে পরেও আমাকে দিলো, 200 আইনে দিলো। তারপর ওকে জিজ্ঞাসা করে করে প্রথমে কীভাবে কী করতে হয় না হয় ওটাকে জিজ্ঞাসা ওর কাছে শুনে নিয়ে আমি ওটা ছোটো বাচ্চা কীভাবে প্রতিপালন করতে হয় শুনে নিয়ে ওটা করলাম, ওর পরামর্শ নিয়ে করলাম। যখনই সমস্যায় পড়ি ওকে জিজ্ঞাসা করি, তারপর ও হেল্প করে, দেখি যে মোটামুটি বেশি একটা বাচ্চা ছোটোবেলা মারা যায় নাই, এই একটা কি দুইটা হয়তো গেছে, বেশি যায় নাই। তারপরে সেটা করার পরে দেখি আস্তে আস্তে পরে যখন নাকি 10 দিন বয়স হয় তখন ওকে কী খাওয়ালে মানে বাচ্চাটাকে মানে যার লাভটা একটু বেশি হবে, পরে সেরকম একটু খাবারের খোঁজ করি। পরে দেখা যায় মোটামুটি মাসে আমার খাওয়ার খরচা হয় মোটামুটি 5,000 মতো খরচা হয়, না 200 হাঁসে একটু কমই খরচা হয়, অতটা হয় না, তখন একটু কম হয়। 200 হাঁস পরে মোটামুটি 4 মাস আমি যখন হয়ে যায় যখন পরে পাইকারি বাড়ির থেকে আমাকে খোঁজ হাটে নিয়ে গেছিলাম, তখন আমি প্রথমে হাটে নিয়ে গেছিলাম, হ্যাঁ। পরে হাটে নেওয়ার পরে পাইকার আমার যেহেতু খোঁজ পেয়ে গেলো তখন আমাকে বাড়িতেই চলে আসে, ওকে কোথায় হাঁস আছে তখন বাড়িতেই আসে। বাড়িতে আসার পরে তারপরে তো একটা মানে পাইকার বাড়ির থেকে আমার তখন নিয়ে যায়।
1: আচ্ছা, বাড়ির থেকে এসে নিয়ে যায়,
2: বাড়ি থেকে নিয়ে
1: যায়,
2: যেহেতু অনেক আসে তখন থেকে রেগুলার আমার থেকে নিয়ে যায়, সেই 2017 সাল থেকে।
1: আচ্ছা, তো দিদি এখন বর্তমানে আপনার কাছে কতগুলো হাঁস আছে বা কতগুলো আপনি পালন করছেন?
2: এখন তো আমি 500 হাঁস, এখন 500 হাঁসের ক্যাপাসিটি আছে, তো ঘরটা তো সেরকম একটা বড় নাই,
1: 500 হাঁস,
2: হ্যাঁ 500 হাঁসের ক্যাপাসিটি আছে। তো ছাইরে পালি আর কি, ঘরের সাথে সাথে একটা আমার জমি আছে, তো ওখানে বর্ষাকালে জল জমে, ওখানে আর কি ছাইরে আর কি করি।
1: এই হাঁসগুলো কি ডিম দেয় না শুধু আপনি মাংসের জন্যই পালন করেন?
2: আমি এখনো পর্যন্ত ডিমের জন্য রাখি নাই কিন্তু আমি এখনো পর্যন্ত মাংসের জন্যই বিক্রি করছি।
1: মাংসের জন্য বিচি শুধু কি পাইকাররাই নিয়ে যায় বা না অন্য অন্য লোকও আসে?
2: পাইকারও নেয়, তারপর আশেপাশে খাওয়ার জন্য নিয়ে যায়।
1: আচ্ছা, আশেপাশে খাওয়ার জন্যও নিয়ে যায়,
2: মানে খাওয়ার জন্য নিলে একটা দুটো করে টাকাটা তো দেখা যায় না, পাইকারকে জমা দিলে টাকাটা একটু মানে চোখে দেখা যায়, কাজে লাগে।
1: এছাড়াও হাঁস বাদে আর কিছু নেই আপনার কাছে?
2: মুরগিও আছে আমার তার পাশাপাশি, হ্যাঁ।
1: মুরগি কতগুলো আছে?
2: মুরগি আমি 300
1: মুরগি, মুরগিও তো অনেক আপনার, তো মুরগির জন্য কি রকম ভাবে শুরু করলেন মুরগি?
2: মুরগিটা ভাবলাম যেহেতু হাঁসটা করতে পারতেছি তাহলে তো মুরগিটাও নিশ্চয়ই করতে পারবো। তারপরে মুরগি আমি বেশি একটা রাখি না যেহেতু ক্যাপাসিটি নাই, তো 300 মতো আর কি করি আর কি, 300-350।
1: মুরগি সব লোকাল?
2: হ্যাঁ।
1: মুরগি ডিম দেয়?
2: হ্যাঁ, না মুরগিও ডিম দেয় না, মুরগিটা হচ্ছে তোমার মাংসের জন্য, মোটামুটি 3 মাস 90 দিন হওয়ার পরে ওইটাও পাইকারে নিয়ে যায়, মুরগিটাও নিয়ে যায়।
1: আচ্ছা, একটা মুরগি আপনি কতদিন রাখেন আর কত ওজন হয়ে কত দামে বেচেন একটু যদি বলেন?
2: মুরগিটা তো কেজি সিস্টেমে বিক্রি হয়, মোটামুটি 70 দিন বয়স থেকে মোটামুটি যেটা 700 গ্রাম করে হয়,
1: 700 দিন থেকে 700 গ্রাম
2: করে 700 কিছু কিছু 800 হয়ে যায়। তো যখন মোটামুটি 90 দিন বয়স হয়ে যায় তখন প্রায় কেজি কেজি হয়ে যায়, 900 1 কেজি এরকম হয়ে যায়। আর মোটামুটি কেজিতে আমাকে 280-300 টাকা, যখন দাম বেশি থাকে তখন 320 টাকাও মানে এরকমও থাকে। তো একবার আমার খুব ভালো লাভ হয়েছিল, ওইবার হচ্ছে না মানে 380 টাকা করে, 350 টাকা করে কেজি পাইছিলাম, ওইবার আমার মানে 50% একদম ডাবল ইনকাম হয়েছিল।
1: ডাবল ইনকাম,
2: হ্যাঁ।
1: আর হাঁসের ক্ষেত্রে এই দামটা?
2: আর হাঁসের ক্ষেত্রে হচ্ছে মোটামুটি 4 মাস আমাকে পালতে হয়, 4 মাস পালার পরে একটা হাঁস 400 টাকা, 450 মোটামুটি কি এরকমই দাম যায় আর কি,
1: 400-450।
2: হ্যাঁ।
1: তো একটু যদি বলেন, যদি অন্য কেউ আপনার মতোই এই ব্যবসা শুরু করতে চায়, কিভাবে শুরু করবে, কোথা থেকে অর্ডার করবে হাঁসগুলো?
2: অর্ডার করতে হলে সেটা তো আপাতত আমি যেখান থেকে অর্ডার করি, তাহলে পরে সেখানে আমি তো যোগাযোগ করে দিতে পারবো, আমার চেনা জানা যে আছে।
1: যদি জায়গার নাম বলে দেন।
2: জায়গার নাম হচ্ছে মানে যার কাছ থেকে অর্ডার করি,
1: হ্যাঁ,
2: তার নাম হচ্ছে সুদীপ চন্দ।
1: সুদীপচন্দ কোথার থেকে আসে?
2: ও হচ্ছে রাঙ্গাতিবাড়ি, এইদিকে উত্তর ঝালতা রাঙ্গাতিবাড়ি। আর মুরগিটা আমি যেখান থেকে অর্ডার করি সেটা হচ্ছে ডাকুমারি, ওই বিষ্ণু রায় ওনার নাম।
1: আচ্ছা, এরপরেও কি আপনি এই ছাগল গরু এর দিকে যাবেন, না আপনি এই হাঁস মুরগি? আমার
2: না, আমি তো আপাতত যেহেতু হাঁস মুরগিটাই আমার ইসে বেশি, এখন ছড়াইতে আমি তো টাইম দিতে পারবো না, তো যে অতটা পারবো না, তো এটা নিয়ে আসি আপাতত।
1: আচ্ছা, এবার আপনি আপনার পরিবার সম্পর্কে একটু বলেন, আপনার পরিবারে কে কে, কিভাবে এটা কিভাবে একাই সামলান, না কে কে সামলায়?
2: না, আমার হাজবেন্ড আছে, উনিও সাহায্য করে, সকালেও যখন কাজে যায় সকালেও খাবারটা দেয়, আবার কি রোগ হইলো কি না হইলো কখন কি দিতে হবে না হবে ও অতটা ভালো বুঝে না, তো ওইটা আর কি আমি আর কি বলি যে এটা হয়েছে ওইটা হয়েছে, তুমি একটু এই ওষুধটা এনে দাও ওইটা ওষুধ এনে দাও বলে দিই, ও তখন নিয়ে আসে।
1: আচ্ছা, আপনি কোথা থেকে জানতে পারেন যে এই রোগ এই ওষুধ?
2: দেখি মানে সিমটমগুলো দেখা যায়, যেমন হাঁসের ক্ষেত্রে পাটা একটু হয়ে যায় মানে তখন একটা ওষুধ আছে ওটা দিতে হয়, আর মুরগির ক্ষেত্রে অনেক ধরনের রোগ হয়, মুরগির রোগটা একটু বেশি হয়,
1: মুরগির রোগটা বেশি,
2: হ্যাঁ, মুরগির এখন আরো বেশি, আগের থেকে আরো বেশি হচ্ছে, আর মেডিসিন অনেক টাকা চলে যায়, তবুও মুরগির মানে লাভটা মানে মোটামুটি ভালোই আছে।
1: তো আপনি কি কোনোখানে ট্রেনিং নিয়েছেন বা কোনোখানে কারো কাছ থেকে এই সব শিখেছেন যদি একটু বলেন?
2: ট্রেনিং আপাতত আমাদের একবার একদিন মানে ভিডিও অফিসে আমি একটুখানি একদিন ট্রেনিং দিয়েছিল আমাকে
1: ভিডিও অফিস থেকে, হ্যাঁ, তারপরে আপনি
2: এই আমার নিজের নলেজেই আর কি মানে একটু
1: আপনি তো হাঁসের চারাগুলো কিনে আনেন?
2: হ্যাঁ, কিনে আনি।
1: যদি আপনি বাড়িতে শুরু করেন তাহলে কিরকম হয়?
2: বাড়িতে করলে তো লাভটা আরো বেশি হবে,
1: বাড়িতে করলে লাভটা
2: বেশি, কিন্তু আমার যেহেতু সময়টা হয় না, তো আমি একটু অন্য কাজের সাথে একটু যুক্ত আছি মানে অন্য ইচ্ছা করি, তো ওই জন্য আমার একটু মানে ওই সময়টা আমি দিতে পারবো না আর কি, যেহেতু কম সময় যেটা করা যায় ওইটুকুই করি আর কি।
1: আচ্ছা, এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে উপযুক্ত সময় কোন মাস থেকে ছোট বাচ্চা এনে পালন করা শুরু করা যায় সবচেয়ে ভালো হয় আর কি?
2: যেহেতু যে হাঁসের বাচ্চা যেহেতু মোটামুটি 34 মাস থেকে ছোট হাঁসের চাহিদা বেশি, তখন 34 মাস থেকে হাঁসটা উঠানো ভালো। আর মুরগি তো সারা বছরই চলে,
1: মুরগি সারা বছর,
2: আর হাঁসটাও সারা বছরই চলে, কিন্তু শীতের সিজনে আর কি বড় হাঁসের দাম বেশি, আর মোটামুটি 34 মাসে বর্ষাকালে মোটামুটি পূজার আগে পর্যন্ত তখন হচ্ছে ছোট হাঁসের মানে বাচ্চা হাঁসের তখন চাহিদাটা বেশি থাকে।
1: আচ্ছা, আপনি কি এই সব ব্যবসা যে করছেন তার জন্য কোনোখান থেকে কোথার থেকে লোন বা অন্য কিছু নিয়েছেন কি?
2: হ্যাঁ, আমি নিয়েছি তো।
1: কোথার থেকে লোন নিয়েছেন?
2: আমি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড একটা লোন পেয়েছি, ওটা একটা।
1: ওটা কি আপনার এই পশুপালন?
2: হ্যাঁ হ্যাঁ, পশুপালনের জন্য এটা আমার।
1: পশুপালন, আচ্ছা, পশুপালনের জন্য লোন ব্যাংক থেকে আপনি নিয়েছেন, তো কতটা অ্যামাউন্ট নিয়েছেন?
2: ওখানে 2 লাখ টাকা ছিল, তো হচ্ছে মোটামুটি 1,80,000 মতো শোধ করতে হবে আর কি।
1: ও, সাবসিডি রয়েছে।
2: হ্যাঁ হ্যাঁ।
1: তো এরকম একটা 200 বা 100 হাঁসের ব্যবসা শুরু করার ক্ষেত্রে কতটুক টাকার প্রয়োজন, কীরকম ঘরের প্রয়োজন, আর একটা পুকুর কীরকম পুকুর দরকার যদি একটু বলেন?
2: পুকুর তো মানে যদি হাঁস কেউ পালন করতে চায় তো অবশ্যই মানে ঘরটার সাথে একটা পুকুর থাকলে খুবই ভালো হয়,
1: ঘরের সাথে
2: তো অবশ্যই দরকার, পুকুর তো হবেই না হাঁস পালন। আর মুরগি যদি কেউ পালন করতে চায়, মুরগি তো পুকুর লাগে না, ওটা ঘরেই হয়ে যায়, ওটা
1: ঘরেই হয়ে যায় মুরগিটা। আর এই এই আপনার এই হাঁসগুলো কি ডিম দেয় না?
2: এখনো তো আমি তো ডিমের জন্য রাখি নাই, মোটামুটি চার মাস বয়স হয়ে গেছে।
1: চার মাসের পর থেকে
2: না? চার মাসের পর থেকে না, হাঁসে ডিম দেয় মোটামুটি ছয় মাস পার করে তারপর ডিম দেয়।
1: আপনি চার মাসের মধ্যেই?
2: আমি চার মাসের মধ্যে ছেড়ে দিই, পরে আবার উঠাই, ছেড়ে দিয়ে আবার উঠাই।
1: তাহলে বছরে আপনি দুবার করেন না একবারই?
2: না, বছরে প্রায় যখন চৌত্রিশ মাসে যখন উঠাই না, তখন হচ্ছে যখনই উঠাই তার মোটামুটি বিশ দিন কি বাইশ দিনের মধ্যে বিক্রি করে দিই ছোট হাঁসটা। তারপরে সাথে সাথে আবার অর্ডার করে দিই, তার সাথে সাথে ঘরটা পরিষ্কার করে দিই, ঘর পরিষ্কার করে আবার উঠাই ওইটা হাঁসও, আবার হচ্ছে বিশ দিন বাইশ দিনের মধ্যে মানে বিক্রি করে দিই। এরকম করে মোটামুটি চারবার কি পাঁচবার মোটামুটি আমার উঠানো হয়ে যায়। তারপরে যেহেতু পূজার আগে আগে যে লাস্ট চালানটা উঠাই, তখন ওইটাকে একটু আর কি মানে মানে শীতের সিজনের জন্য রাখিয়ে দিই,
1: ওটাকেই
2: বড় করি।
1: তো বছরে চার পাঁচটা চালান দেন?
2: হ্যাঁ, মোটামুটি পাঁচটা চালান মতো দিয়ে দিই।
1: আচ্ছা,
3: আপনার পরিবারে তাহলে কে কে আছে বললেন?
2: আমার পরিবারে আমার হাজবেন্ড আর আমার এক ছেলে আছে।
3: আপনার ছেলে কোন ক্লাসে পড়ে?
2: এখন ক্লাস থ্রিতে পড়ে।
3: আচ্ছা, এই যে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন যেটা দিয়ে আপনি এই হাঁস বা মুরগি প্রতিপালন করছেন, নিশ্চয়ই আপনার যে ব্যাংকের থেকে লোন নিয়েছিলেন সেটা নিশ্চয়ই আপনার পরিসমাপ্তি হয়েছে বা আপনি শোধ করতে পারছেন?
2: হ্যাঁ, অবশ্যই, মানে এইখান যা আমার মান্থলি যা ইনকাম হাঁস মুরগি থেকে আসতেছে, আমি ওখান থেকে আরামসে আমি মানে ইএমআইটা চালাচ্ছি ওটাখান থেকে।
3: আচ্ছা, আগামী দিনে কি এই যে আপনি বললেন যে পাঁচশো হাঁস আপনি প্রতিপালন করছেন, আগামী দিনে কি আপনার আরও ইচ্ছা আছে যে পাঁচশোর জায়গায় হাজার হাঁস প্রতিপালন করার?
2: আমার ইচ্ছা আছে, কিন্তু আমি টাইম মানে আমাকে তখন একটু লোক বাড়াইতে হবে, তখন দেখাশোনা করার জন্য একটু লোক রাখতে হবে, এতটা আমি একা তো সামাল দিতে পারবো না, তখন একটু লোক রাখতে হবে, কিন্তু ইচ্ছা আছে আমার।
3: আচ্ছা, এই হাঁসের খাবার কি কি দেন?
2: হাঁসের খাবার হচ্ছে যখন ছোটবেলায় থাকে তখন যে পোলট্রির যে দানাটা পাওয়া যায় আমি ওইটাই খাওয়াই ছোটবেলায়, মোটামুটি এক বস্তা কি দুই বস্তা ওটা খাওয়ানোর পরে যখন একটুখানি বড় হয়ে যায় তখন চিড়ার মিল থেকে যে চিড়ার ভুষিটা পাওয়া যায় সেটা খাওয়াই। তারপরে যদি ওটা যদি পাওয়া না যায় তাহলে ধানের যে ভুষিটা আছে না, ধানের ভুষি প্লাস ওই দানাটা যেটা পোলট্রির দানা ওইটা একটু মানে মোটামুটি ষাট কেজি যদি ধানের ভুষি হয় আর তার সাথে এক বস্তা মোটামুটি ষাট কেজি ওই পোলট্রির দানা ওটা মিক্স করে রেডি করে বস্তার মধ্যে ঢুকায় রাখি, তারপর ওইটাই আমি সবসময় বালতিতে করে নিয়ে দুইবেলা ওইটাই খাওয়াই।
3: আপনি যে এই হাঁস বা মুরগি প্রতিপালন করছেন, এই এত সুন্দর একটা ব্যবসা, গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে তো একটা উজ্জ্বল দৃষ্টান্ত, এই ব্যবসা দেখার জন্য কোনো কি সরকারি আধিকারিক আপনার বাড়ি ভিজিট করেছিল? সরকারি আধিকারিক ভিজিট করেছিল?
2: না, আমার যখন বিডিও অফিসে যখন লোনটা পাস হয় তখনই একবার ভিজিট করছিল, তারপরে তো আমি সেলফ হেল্প গ্রুপ থেকে মোটামুটি আগে তো আমি ওখান থেকে লোন নিয়ে করতাম, তো এখন তো আর ওটা সব পরিশোধ হয়ে গেছে, আর এখন ওই অল্প একটু আসে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যে লোনটা আছে ওইটা একটুখানি আসে আর কি, তাছাড়া তো আমি ভিজিট করার মতো কেউ তো আসে নাই আর।
3: এমনি আপনার অত্র অঞ্চলে যে অঞ্চলে আপনি বসবাস করেন সেই অঞ্চলের সমস্ত মহিলারাই তো জানে যে আপনি হাঁস বা মুরগি প্রতিপালন করেন, সেখানে কি আপনাকে দেখে অন্যান্য মহিলারা কি অনুপ্রাণিত হয়েছে?
2: হ্যাঁ, অবশ্যই।
3: কতজন অনুপ্রাণিত হয়েছে?
2: আমার দেখা দেখি তো প্রায় আমার সাথে যারা থাকে আমার পরিচিত যারা আছে অনেকেই শুরু করছে, অনেকে আবার এখনো পর্যন্ত করছে, তো অনেকে আবার মোটামুটি সময়ের অভাবে হয়তো সেরকম একটা পারেনি, কয়েকবার করে আবার মানে একটু বন্ধ রাখছে আবার, কিন্তু অনেকে আবার চালায় যাচ্ছে এখনো পর্যন্ত করেই যাচ্ছে।
3: নিশ্চয়ই তারা লাভের মুখ দেখছে।
2: হ্যাঁ হ্যাঁ,
3: এই যে আপনি এই শালবাড়ির দুই নং অঞ্চলে এত সুন্দর একটি বলবো ব্যবসা করছেন হাঁস ও মুরগি নিয়ে, সেখানটা তো আপনি জানেনই যে হাঁস বা মুরগি প্রত্যেকটা জীবেরই কখনো না কখন শরীর খারাপ হতে পারে বা অসুখ হতে পারে। তা আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে জানতে পারলাম যে না, আপনি জানতে পারেন যে এই হাঁসগুলো অসুস্থ আছে, তখন আপনার স্বামীকে দিয়ে বা হাজবেন্ডকে দিয়ে ওষুধপত্র নিয়ে আসেন, কিন্তু মনে করেন যেটা খুব অধিক মাত্রায় যখন হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের বিডিও অফিসের যে প্রাণী সম্পদ দপ্তর আছে তাদের সাথে কি কখনো আপনি যোগাযোগ করছিলেন?
2: হ্যাঁ, অবশ্যই করছিলাম, তো তারাও আমাকে সাহায্য করছে ফোনে, তাদের সাথে যোগাযোগ আছে প্রাণী সম্পদের যে আছে কি নাম যেন, হ্যাঁ ওনার সাথে উনি আমাকে সাহায্য করছে।
3: আচ্ছা, উনি আপনাকে সাহায্য করছে, বা যদি কোনো সময় শরীর মানে অসুখ হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় ওষুধ দিয়েও কি সহায়তা করছে?
2: ওষুধ দিয়ে সহায়তা করেনি, কিন্তু আমাকে বলে দিয়েছে যে হলো মানে কি ওষুধ দিতে হবে, এটা দিতে হবে, এটা বলে দিয়েছে আমাকে, সেটা তখন ওই অনুযায়ী আমি ওষুধটা কিনে আইনে তখন খাওয়াচ্ছি আমি।
3: এই যে আপনি হাঁস বা মুরগি প্রতিপালন যে করছেন সেক্ষেত্রে এই যে লাভ্যাংশ যেটা আপনার হয় সেটা দিয়ে আপনি এখন অবধি কী কী করতে পারছেন?
2: আমি সেভিংস করা আছে, সেটা যেহেতু আমার বাচ্চা আছে একটা, ওর মানে ভালো একটা স্কুল আমি ওকে পড়াতে পারছি আমার নিজের ইনকামে। আমার স্বামীর ও ইনকাম করে, কিন্তু ও তো মনে করে হাজিরা সিস্টেম, তো মাসে মান্থলি কোনো সময় তো কাজ থাকে, কোনো সময় তো কাজ থাকে না। আর এটা ওই জন্য আমি ওর উপর নির্ভরশীল, ও যতটা দেয় দেয়, আর আমি আমার নিজের সাহসে আমি আমার বাচ্চাকে ভালো একটা স্কুলে পড়াতে পারছি, আর ভবিষ্যতে একটা ঘর বাড়ি দেওয়ারও প্ল্যান আছে।
3: মানে এই হাঁস মুরগি প্রতিপালন করে মানে আপনার সদিচ্ছাটা তাহলে অনেকটাই বেশি, যে আপনি নিজের ইচ্ছায় চেষ্টা করে একটি বাড়ি বা আপনার ছেলেকে একটা ভালো স্কুলে পড়াচ্ছেন বা একটা ভালো মানে শিক্ষার ব্যবস্থা করছেন। এছাড়া আপনার আর কী কী ইচ্ছা আছে, মানে এই যে আপনি বাড়িঘর আর বাচ্চার পড়াশোনা ছাড়া আর আপনার সেরকম কোনো ইচ্ছা?
2: আর আপাতত মানে ঘরটাকে বাড়িটাকে একটু ভালো করে ইসে করে, তারপরে আমার হাঁস মুরগির যে ঘরটা আছে ওইটাকে আরেকটু বাড়ানোর পরিকল্পনা আছে, ওইটাই আছে।
3: আমরা অনেক সময় দেখি যে পুকুরে অনেকে হাঁস চাষ করে, যেমন পাটাতন থাকে, পাটাতনের উপরে হাঁস থাকে, নিচে মাছ চাষ করে, তাই আগামী দিনে কি সেরকম কিছু সম্ভাবনা আছে, আমরা কি সেটা দেখতে পাবো?
2: যেহেতু আমার জমিটাতে পুকুর করার আমার কোনো ইচ্ছা নাই, সেটা তো আমি ওটা আমার ইচ্ছা নাই, আমার যেহেতু জমিটা খাল হয়ে যাবে তো পরবর্তী জমিটা খারাপ হয়ে যাবে, ওটা ইচ্ছা নাই ওটা করার।
3: মানে যেটা ওই বর্ষাকালে জল জমে সেটার উপরেই ওই হাঁস প্রতিপালন করছেন আপনি?
2: হ্যাঁ, যেটা যেটুকু আমার ওই জল বর্ষাকালে যেটুকু আমার জমিতে জল হয় আমার ওটুক দিয়ে আমার হয়ে যায়, আর বেশি আর দরকার নাই, হয়ে যায় ওটুকু দিয়ে হয়ে যায়।
3: আচ্ছা, আমরা তো জানি অনেক সময় যে এই হাঁস মুরগি প্রতিপালন করার সময় অনেক সময় জীবজন্তু আক্রমণ করে এই হাঁস মুরগির ঘর বা যেখানে তারা থাকে, তখন আপনারা কিভাবে এদেরকে ওই যে জীবজন্তু আছে তাদের থেকে রক্ষা করেন?
2: তার জন্য করতে হয় কি, ঘরটা যে মানে বেড়াগুলো যে আছে না ওটা একটু ভালো করে মানে ভালো বেড়া দিয়ে, ওটা নেটের একটা ভালো বেড়া দিয়ে বেড়াটা দিতে হয় ওটা, তাহলে পরে রাত্রেবেলা অনেকে আসে মানে যেমন বেজি ঠেজিগুলো আসে ওরা তাহলে নিতে পারে না,
3: মানে বেজি বন বিড়াল।
2: হ্যাঁ হ্যাঁ, ওরা মানে আসে কিন্তু ধরতে পারবে না, হাঁসটাকে নিতে পারবে না, এরকম আমার অনেকবার হয়েছে, আসে কিন্তু হলো নিতে পারে নাই।
3: আচ্ছা, আপনারা সজাগ হয়ে যান?
2: সজাগও হয়ে যায়, সজাগ যদি নাও হয়ে নাও নাও হই কিন্তু তাও নিতে পারে না, হয়তো থাকে আইসে আইসে ঘোরাফেরা করে আবার চলে যায়।
3: সেরকম শক্তপোক্তভাবেই আপনার ঘরটা তৈরি করা আছে?
2: হ্যাঁ, সেরকম করেই ভালো করেই ঘরটা আর কি দেওয়া আছে।
3: আচ্ছা, এই যে হাঁস বা মুরগি, আপনি হাঁস মানে কখন ছেড়ে দেন আর কখন এরা ঘরে ঢোকে, না আপনাকে প্রত্যেক দিন একটা একটা করে ঢোকাতে হয়?
2: না, আমার ওটা সিস্টেম করা আছে, মানে হাঁসের ক্ষেত্রে আমার ঘরের সাথে একটা গেট করা আছে, তো তো গেটটা দিয়ে সকালে যখনই ভোরবেলাতেই হাঁসের তো মানুষ জাগার আগে হাঁসের ঘুম ভেঙে যায়, তখন আমি উঠেই আগে ঘর হাঁসের গেটটা খুলে দিই, তখন বাইরে চলে যায়, তারপরে একটু বেলা যখন হয় তখন আমি বাড়ির কাজ করি, আমার হাজবেন্ড হচ্ছে তখন হাঁসের খাবারটা দিয়ে দেয়, হাঁসের খাবারটা দিয়ে পরে আটটা দিকে কাজে চলে যায়, আর মোটামুটি সারাদিন তো বাইরেই থাকে, যখন মোটামুটি সন্ধ্যা হয় তার মোটামুটি পাঁচটার দিকে আরেকবার খাবার দিয়ে রেখে দিই, খাওয়ার খায় ওরা নিজেরাই ঘরে ঢুকে যায়।
3: তারপরে রাতেবেলা বের হয় না?
2: রাতেবেলা আর বের হয় না, একবারে গেটটা লাগাই দেয়, মানে পিছনে যে গেটটা থাকে ওই গেটটা তখন লাগাই দেয়, আর তখন আর বাইরে আর বের হয় না রাতে।
3: আচ্ছা, এই হাঁস যখন প্রতিপালন করায় যে হাঁসের যে ঘর, যে হাঁসগুলো থাকে তারা কিসের উপরে থাকে, মানে তাদের জন্য কিছু এক্সট্রা কিছু করতে হয়?
2: না, হাঁসের ক্ষেত্রে তো কোনো মানে নিচে কিছু দিতে হয় না, নিচে হাঁস ওইভাবেই থাকে, মাটি যা মাটির মধ্যেই থাকে, কিন্তু মুরগি যেটা আছে মুরগির জন্য তো অনেক ভুষি দিতে হয়, যেমন ধানের একটা তুষ পাওয়া যায় সেটা দিতে হয়, ওইটাও যদি না পাওয়া যায় তাহলে কাঠ মিলের যে একটা মানে ভুষি পাওয়া যায় কাঠ মিল থেকে আনতে হয়, ওই ভুষিটা দিলেও হয়, আর হাঁসের জন্য কিছু লাগে না।
3: ধন্যবাদ বাসন্তী সরকার দিদিকে।
1: আমি বাপি রায়, নমস্কার।
4: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জীবন ও জীবিকা, শুনলেন হাঁস প্রতিপালক বাসন্তী সরকারের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিলেন বাপি রায়। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাংলা দেশাত্মবোধক গান, উপস্থাপনায় ক্যালকাটা কোয়ার।

এতক্ষণ শুনলেন বাংলা দেশাত্মবোধক গান, উপস্থাপনায় ক্যালকাটা কোয়ার, আকাশবাড়ি শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে অনুষ্ঠান জোয়ান ভাইদের জন্যে।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জোয়ান ভাইদের জন্য, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমাদের ফোন নম্বরটি হলো 9434076705। শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকে একটু আবহাওয়া নিয়ে কথা হোক, সে সঙ্গে থাকবে জল হাওয়া এবং তার সঙ্গে অবশ্যম্ভাবে জড়িয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কথা। শ্রোতা বন্ধুরা, আমাদের উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু এতদিন বেশ ভালোই ছিল। গত কয়েক মাস ধরে মাঝে মাঝেই চমৎকার ঝড় বৃষ্টি হয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের মতন টানা অসহ্য গরম কিন্তু আমাদের দেখতে হয়নি। কিন্তু গত দু তিন দিন ধরে পরিস্থিতি কিন্তু হঠাৎ করে বদলে গেছে। রোদ আর গরমের দাপট এবার আমাদের এখানেও কিন্তু জানান দিচ্ছে ধীরে ধীরে। তাই পরিবেশ দিবস আসার ঠিক আগেই প্রকৃতি আমাদের একটু নড়ে চড়ে বসতে বাধ্য করেছে। শ্রোতা বন্ধুরা, আজকের আনন্দধারা অনুষ্ঠানের আমাদের বিষয় ভাবনা হাওয়া বদলের ইঙ্গিত। এই যে হঠাৎ করে চড়া রোদ আর গরমের দাপট, এটা কি কেবলই কয়েকদিনের গরম নাকি কোনো পরিবর্তনের ইঙ্গিত? বিশ্বের আবহাওয়া বিজ্ঞানীরা ঠিক কী বলছে এবং আগামী দিনে আমাদের আবহাওয়া ঠিক কেমন হতে চলেছে, এই বিষয়ে নিয়ে কিছু জরুরি কথা হবে। সে সঙ্গে গান তো থাকছেই। শ্রোতা বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে আপনাদের মন্তব্য, আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথম গানটা শুনি নি রূপঙ্কর বাগচির কণ্ঠে, ছায়াছবি জাতিস্বর থেকে।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকের আনন্দধারা অনুষ্ঠানে আমাদের বিষয়ভাবনা হাওয়া বদলের ইঙ্গিত। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু ফোন চলে এসেছে, দেখে নি লাইনে কে আছেন। সম্ভবত কোনো না এসেছে ফোন। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ দাদা ভাই, আপনাদের আপনাদের কেন্দ্র অধিকর্তা আপনাকে এবং অনুষ্ঠানের সকল সঞ্চালক এবং সঞ্চালিকাকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক শ্রদ্ধা। আমি একজন নতুন শ্রোতা, বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: আচ্ছা বলুন অমিতাভদা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
1: হ্যাঁ হ্যাঁ, আমার আপনাদের অনুষ্ঠান আমি আজ থেকে শুনছি। হ্যাঁ, খুব খুব খুব খুব ভালো অনুষ্ঠান। এবং আর একটা রিকোয়েস্ট দাদা ভাই, এই যে আপনাদের যে লাইভ ফোন ইন অনুষ্ঠান, হ্যাঁ আজ সকাল থেকে শুনছিলাম, যদিও সকালে ঢোকার সুযোগ পাইনি। হ্যাঁ, তো এই লাইভ ফোন ইন অনুষ্ঠান বা আপনাদের অনুষ্ঠান সূচি, হ্যাঁ কখন কখন প্রচারিত হয় এবং লাইভ অনুষ্ঠান হ্যাঁ কবার হয় দিনে, যদি একটু আমাকে জানান তাহলে ভীষণভাবে উপকৃত হব। এবং আপনাদের এবং আমরা যেমন আপনাদের ইয়েতে সমৃদ্ধ করব, সেইভাবে আমরাও সমৃদ্ধ হব। তো যাই হোক, আজকের বিষয় যেটা দিয়েছেন হাওয়া বদল, দেখুন হাওয়া হাওয়া বদল হচ্ছে এমন একটা জিনিস। ধরুন এই যে এখন সবাই ছুটছে দার্জিলিং, একটু মানে শীতলতার আশায়, আর আমরা যেখানে রয়েছি সেখানে একদম

0: মানে দারুণ অগ্নিবাণ
1: ঠিকই
0: মাথার উপরে,
1: ঠিকই,
0: সূর্য আমাদেরই তাই এমনি করছে, এবং কিছুদিনের মধ্যেই হয়তো সেই গতি প্রবাহ বা বায়ু প্রবাহ চেঞ্জ হয়ে মৌসুমি বায়ুর আগমন ঘটবে এবং সারা রাজ্যেই বর্ষা প্রবেশ হবে। তো এই হাওয়া বদলের সঙ্গে সঙ্গে আমাদের যেটা হবে, আমরা তো আমাদের তো মূলত কৃষি প্রধান দেশ মানে রাজ্য, হ্যাঁ, তো চাষি বন্ধুরাও জোর কদমে নেমে পড়বে মাঠে, হ্যাঁ, তাদের মানে চাষের সরঞ্জাম নিয়ে, এবং আমরাও সেই সঙ্গে সঙ্গে বর্ষার জলে পরিপুষ্ট হব, এবং সেই সঙ্গে সঙ্গে গাছগুলো, হ্যাঁ, কিছুটা প্রাণ ফিরে পাবে, কারণ ধরুন গাছেরও তো প্রাণ আছে,
1: ঠিকই
0: কাজে
1: ঠিকই,
0: হাওয়া বদলটা, হ্যাঁ, খুব জরুরি। এবং যেটা আরো জরুরি সেটা হচ্ছে এই যে হাওয়া বদলে, হ্যাঁ, অনেক সময় আমরা মানে কি বলবো, মানে এক এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে মাইগ্রেট করলে, হ্যাঁ, যেটা আমরা পাই মানে অনেক সময় অসুবিধা হয়, কিন্তু হাওয়া বদলের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না দাদা ভাই।
1: ঠিকই,
0: কারণ আমরা, হ্যাঁ, যখন এখান থেকে ওখানে যাব বা ওখান থেকে যারা এখানে আসবেন, হ্যাঁ, ঠিক শিখের পরিযায়ী পাখির মতো, হ্যাঁ, আমরাও সেইভাবেই এগিয়ে যাব, হ্যাঁ, হাওয়া বদলের উদ্দেশ্যে। এইটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন, আবারও কথা হবে, নমস্কার
1: আপনিও
0: করবেন।
1: আপনিও খুব ভালো থাকবেন। অত্যন্ত ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য, এবং আপনি একজন, যেরকমটি বললেন, একজন নতুন শ্রোতা বন্ধু আমাদের তালিকায় সংযোজন হয়ে রইল। এবং যেটা আপনি বললেন যে আমাদের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের যে তালিকা কখন কখন আছে, সেটি আপনি অনুষ্ঠান শুনতে থাকুন। আপনি যখন আমাদের অনুষ্ঠান সংক্রান্ত যখন বিবরণ দেওয়া হয়, তখনই আপনি জানতে পারবেন। খুব ভালো লাগলো আপনি ফোন করলেন, খুব ভালো থাকুন,
0: ধন্যবাদ
1: নমস্কার।
0: ধন্যবাদ
1: হ্যাঁ হ্যাঁ
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকের আমাদের বিষয়ভাবনা হাওয়া বদলের ইঙ্গিত। শ্রোতা বন্ধুরা, আবহাওয়া বিশেষজ্ঞরা কিন্তু এবছর একটা বড় সতর্কবার্তা দিচ্ছেন। বলছেন যে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা, সেটা পর্যবেক্ষণ করে জানাচ্ছেন যে সেখানে একটি শক্তিশালী এল নিনো তৈরি হচ্ছে, যার ফলে বিশ্বজুড়েই আবহাওয়া ওলটপালট হবে। এল নিনো কি? এল নিনো হল প্রশান্ত মহাসাগরের মধ্য এবং পূর্ব অংশের জল বা জলস্তর যখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গরম হয়ে যায়, বিজ্ঞান তাকেই বলে এল নিনো। সমুদ্রের এই জলস্তরের গরম হয়ে ওঠা পৃথিবীর বায়ুমণ্ডলের স্বাভাবিক গতিপথ কিন্তু বদলে দেয়, যার প্রভাব আমাদের আবহাওয়ায় পড়ে। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। ইতিমধ্যে আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, দেখে নি লাইনে কে আছেন।
2: হ্যালো,
1: হ্যালো, নমস্কার, কে
2: হ্যাঁ
1: বলছেন?
2: হ্যাঁ, শুভ শুভ বিকেল দাদা ভাই।
1: শুভ বিকেল, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: বলুন, কেমন আছেন?
2: হ্যাঁ, ভালো আছি। ভালো বলতে, আমার কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল,
1: আচ্ছা,
2: এখন মোটামুটি সুস্থ আছি।
1: আচ্ছা,
2: মানে অনেকটাই বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল,
1: আচ্ছা,
2: তো এখন মোটামুটি সুস্থ আছি। আপনাদের অনুষ্ঠান আমি এই কদিন হলো শুনছি, খুব ভালো লাগছে।
1: হুম হুম
2: হ্যাঁ, সকালে অনুষ্ঠানে আমি প্রথম মানে আপনাদের আজকে থেকে যুক্ত হলাম, হ্যাঁ, লাইভ অনুষ্ঠানে সকালের অনুষ্ঠানও শুনেছিলাম, অংশগ্রহণ করেছিলাম,
1: বাহ,
2: তো অনুষ্ঠানগুলো ভালো লাগছে শুনতে।
1: আচ্ছা
2: হ্যাঁ, আপনাদের নতুন শ্রোতা বন্ধু আমি।
1: আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো
2: হ্যাঁ
1: শুনে। আচ্ছা, আমাদের এখন অনুষ্ঠানের বিষয় ভাবনা হচ্ছে এই যে
2: হ্যাঁ
1: আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, এবং
2: হ্যাঁ
1: তো এই এটাই হচ্ছে আমাদের বিষয় ভাবনা, হাওয়া
2: হ্যাঁ
1: বদলের
2: হ্যাঁ
1: ইঙ্গিত।
2: শুনেছি
1: তো এ বিষয়ে
2: হাওয়া
1: কিছু
2: বদল।
1: আপনি বলতে চান?
2: হ্যাঁ বলি,
1: হুম
2: হ্যাঁ বলবো।
1: হুম
2: হ্যাঁ দেখুন, সত্যিই তাই। হ্যাঁ, কিছুদিন আগেই শুনছিলাম উত্তরবঙ্গে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে,
1: হুম
2: হ্যাঁ, আবার এখন আমাদের এইদিকেও কয়েকদিন ধরে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়ে গেল।
1: হুম
2: এই যে হাওয়াটা বদল হচ্ছে,
1: হুম
2: কখনো গরম কখনো ঠান্ডা,
1: ঠিকই ঠিকই,
2: হ্যাঁ, তো এর জন্য কিন্তু এটা প্রকৃতির একটা খামখেয়ালি, আর এই খামখেয়ালির জন্য কিন্তু আমরাও কিছুটা অংশে দায়ী।
1: একদম
2: কিছুটা
1: একদম
2: কেন, বেশিরভাগ অংশেই আমরা দায়ী,
1: ঠিকই
2: কারণ আমরা নিজেরাই ডেকে নিয়ে আসছি এই প্রকৃতির খামখেয়ালিকে। হ্যাঁ,
1: ঠিকই,
2: আমরা বন জঙ্গল কেটে পরিষ্কার করে দিচ্ছি, হ্যাঁ, বড় বড় বিল্ডিং তৈরি করছি, তারপর এই যে নদী নালা মানে সেগুলোকে আমরা বুঝিয়ে দিচ্ছি, ভরাট করে দিচ্ছি,
1: একদমই।
2: সেখানে নোংরা আবর্জনা ফেলছি, প্লাস্টিক ব্যবহার করছি, এর ফলে কিন্তু কিন্তু রুষ্ট হচ্ছেন, হ্যাঁ, এবং
1: ঠিকই
2: তিনিও
1: ঠিকই
2: তার রূপ দেখাচ্ছেন,
1: একদমই। এবং তিনি
2: হ্যাঁ,
1: তো তার রূপ মানে একবারে দেখাবেন না, আস্তে আস্তে আস্তে আস্তে
2: না
1: দেখাবেন।
2: না না এই আর কি, হ্যাঁ
1: ঠিকই ঠিকই,
2: হ্যাঁ,
1: খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আপনি শুনতে থাকুন আমাদের
2: ভালো থাকবেন,
1: অনুষ্ঠান, খুব ভালো
2: হ্যাঁ,
1: থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। এরপরে শুনে নিই পরের গানটি, অরিজিৎ সিংয়ের কণ্ঠে, ছায়াছবি, বোঝে না সে বোঝে না।

শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকের আমাদের বিষয় ভাবনা হাওয়া বদলের ইঙ্গিত। তো যেমনটা বলছিলাম, আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন যে এবছর একটা শক্তিশালী এল নিনো তৈরি হচ্ছে, যার ফলে প্রশান্ত মহাসাগরের মধ্য এবং পূর্ব অংশের জলস্তর স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি গরম হয়ে উঠবে, এবং বিজ্ঞানের ভাষায় তাকেই এল নিনো বলে, যার প্রভাব আমাদের আবহাওয়ায় পড়ে। এই সতর্কবার্তার কথা আমাদের দেশের সরকারি আবহাওয়া দপ্তর, মৌসুম ভবন অর্থাৎ IMD-র বিজ্ঞানীরা তো বলছেনই, তার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রপুঞ্জের বিশ্ব আবহাওয়া সংস্থার আবহাওয়াবিদ এবং আমেরিকার বিখ্যাত নোয়া NOAA বা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীরাও একযোগে এই আশঙ্কার কথা বলছেন। এবং দেশ বিদেশের সমস্ত তাবর বিজ্ঞানীরা যখন একযোগে পরীক্ষা করে এই হাওয়া বদলের ইঙ্গিত দিচ্ছেন, তখন আমাদের মতো সাধারণ মানুষকে এখন থেকেই সতর্ক থাকতে হবে এবং তৈরি থাকতে হবে। শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে,

0: না, ফোনটি কেটে গেল, ফোনটি আবার এসেছে, দেখিনি, লাইনে কে আছেন? হ্যালো, হ্যালো,
1: নমস্কার, শুভ বিকেল।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: ভালো আছি, আমরা সবাই ভালো আছি। কেমন লাগছে আজকের অনুষ্ঠান বলুন।
1: হ্যাঁ, অনুষ্ঠান তো খুবই ভালো লাগে আপনাদের।
0: আজকে
1: তো
0: আমাদের বিষয় ভাবনা হচ্ছে
1: হ্যাঁ,
0: হাওয়া
1: হাওয়া
0: বদল,
1: বদল।
0: তার
1: হ্যাঁ,
0: ইঙ্গিত, এ বিষয়ে
1: দেখুন,
0: কিছু।
1: এই প্রকৃতির যে খামখেয়ালি, তখনই গরম তখনই ঠান্ডা।
0: হুম
1: হ্যাঁ, এটা তো তার জন্যই দায়ী আমরা। চারিদিকে যেভাবে দূষণ বাড়ছে,
0: হুম
1: কল কারখানা গাড়ির দূষণ, তারপরে গাছপালা কেটে দেওয়া হচ্ছে, তখন ধরুন এই যে গরম,
0: হুম
1: এখন ভ্যাপসা প্রচণ্ড গরম,
0: হুম
1: আর 2 দিন আগে বৃষ্টি হলো,
0: হুম
1: তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল।
0: ঠিকই,
1: কিন্তু এই যে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আবার এই যে এখন থেকে প্রচণ্ড গুমোট গরম লাগছে। হ্যাঁ,
0: ঠিকই,
1: তো এই যে আবহাওয়ার খামখেয়ালি, তার জন্য দায়ী কিন্তু আমরাই। আমরা যদি একটু সতর্ক হই, তাহলে নিশ্চয়ই আবহাওয়া পরিবর্তন আর হবে না। কারণ
0: ঠিকই,
1: প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং গাছ পরিচর্যা করতে হবে, তবেই কিন্তু পৃথিবী আবার শান্ত হবে।
0: ঠিকই বলেছেন, একদম। খুব ভালো লাগলো আপনার কথাগুলি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। শুনতে থাকুন
1: হ্যাঁ,
0: অনুষ্ঠান,
1: নমস্কার।
0: নমস্কার। শুনছেন অনুষ্ঠান আনন্দধারা, আজকের বিষয় ভাবনা হাওয়া বদলের ইঙ্গিত। শ্রোতা বন্ধুরা, আবহাওয়া বিজ্ঞানীরা কিন্তু বলছেন যে এই এল নিনোর প্রভাবে আমাদের দেশে, আমাদের যে বর্ষা দেশের, সেটা কিন্তু কিছুটা পিছিয়ে গেলেও যেতে পারে। আমাদের দেশে সাধারণ সময় বর্ষা আসে, কিন্তু এবার জলবায়ু পরিবর্তনের ধাক্কায় বর্ষা আসতে হয়তো দেরি হতে পারে, এমনটাই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। শুধু দেরিতে আসা নয়, এবছর বৃষ্টির মোট পরিমাণও স্বাভাবিকের চেয়ে কম হওয়ার একটা বড় আশঙ্কা তারা দেখছে। কিন্তু যদি আমরা একদম সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকাই, তবে সবচেয়ে শেষ শক্তিশালী এল নিনো যেটা তৈরি হয়েছিল সেটি 2023-24 সালে। এবং মনে করে দেখুন, সেই 2023-24 সালের এল নিনো সময়ও কিন্তু বিশ্বজুড়ে গরমের রেকর্ড ভেঙে গিয়েছিল, আর আমাদের দেশেও তীব্র গরম এবং বর্ষার বৃষ্টিতে বেশ একটা খামখেয়ালিপনা দেখা গিয়েছিল। আর যদি একটু পেছনের দিকে যাই, তবে সাম্প্রতিককালে সবচেয়ে যেটা ভয়ঙ্কর সুপার এল নিনো, যেটি দুটো এসেছিল, সেটা হচ্ছে 2015 থেকে 16 সালে এবং তার আগে 1997 থেকে 1998 সালে, এমনটাই বলা হচ্ছে। এবং সেই বছরগুলোতেও কিন্তু আমাদের দেশে বর্ষার বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল এবং বহু জায়গায় খরা দেখা গিয়েছিল। শুনছেন অনুষ্ঠান আনন্দধারা, এবারে শুনে নিই পরের গানটি, শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ছায়াছবি অটোগ্রাফ।

শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। ঘড়ির কাঁটা কিন্তু জানান দিচ্ছে আমাদের অনুষ্ঠান শেষ করার পালা। আজকের আমাদের বিষয় ছিল হাওয়া বদলের ইঙ্গিত। শ্রোতা বন্ধুরা, সবশেষে এটাই বলবো, আজ বিজ্ঞানের দরবারে দাঁড়িয়ে আমরা যে এই এল নিনোর কথা বলছি এবং তার সঙ্গে খরা বা তীব্র গরমের কথাও আসছে, এ সবটাই কিন্তু মানুষের তৈরি করা জলবায়ু পরিবর্তনের ফলে। এ জলবায়ু পরিবর্তনের সাথে ওতপ্রোত জড়িয়ে আছে আমাদের চারপাশের পরিবেশ, আমাদের সবুজ গাছপালা, আমাদের অমূল্য জীববৈচিত্র্য। প্রকৃতিতে গাছপালা বা একটি পশু পাখি কমে যাওয়া মানেই কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য আরেকটু বিগড়ে যাওয়া। আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আমরা তো প্রকৃতিকে রাতারাতি বদল করতে পারবো না, কিন্তু আমাদের নিজেদের ছোট ছোট অভ্যেসগুলি যদি একটু একটু করে পাল্টাই, তবে আগামী দিনে এই লাগামহীন আবহাওয়া পরিবর্তনের ওপর আমরা কিছুটা হলেও অন্তত লাগাম পড়াতে পারব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। শেষ হলো অনুষ্ঠান আনন্দধারা। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার একটি সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘন্টা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, বাকি অঞ্চলগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক ছিল। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে গতকালের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। সমতলে বাগডোকরায় গতকালে সর্বোচ্চ তাপমাত্রা 37.7 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং পাহাড়ি অঞ্চলের মধ্যে তাডংয়ে ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার আগামী 7 দিনের পূর্বাভাসে বলা হয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাগুলির কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ সোনগাছি টি স্টেট 4, চাউলনি টি স্টেট 3, বক্সাডুয়ার 1। আবহাওয়ার আগামী 7 দিনের সতর্কবার্তায় বলা হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিস ইস আকাশবাণী শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেটেরোলজিক্যাল সেন্টার। জেনারেল ওয়েদার বুলেটিন

0: Very light to moderate rainfall occurred at one or two places over sub-Himalayan West Bengal. Dry weather prevailed over the rest of the region. Yesterday's maximum temperature rose markedly at one or two places over Sikkim and sub-Himalayan West Bengal. Yesterday's highest maximum temperature of 37.7 degrees Celsius was recorded at Bagdogra in the plains and 30.7 degrees Celsius at Tadong in the hills of the region. Chief amount of rainfall received Songachi T State 4, Chowloni T State 3, Boxer Duwar 1. Weather forecast for the next 7 days, light to moderate rain or thunder shower very likely to occur at many places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kochbihar districts of sub-Himalayan West Bengal and Sikkim. Weather warning for the next 7 days. Thunderstorm with gusty wind 40 to 50 km per hour and lightning very likely to occur at one or two places over Darjeeling, Kalimpong and Jalpaiguri districts of sub-Himalayan West Bengal. And that concludes. Please stay with us for the next announcement in Bengali. এবার আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। আজ সন্ধ্যা 6:05 শুনবেন বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। শুনবেন রূপসজ্জা শিল্পী তানিয়া সরকার পালের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন অনামিকা দেব। তারপরে শুনবেন মেঠো সুর। 6:40 শুনবেন কবিতা রায়ের কণ্ঠে লোকগীতি। হিন্দি ছায়াছবির গান সন্ধ্যা 7:05। রাত 8:00 শুনবেন বিশেষ অনুষ্ঠান। শুনবেন উচ্চ মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকারী বীরভূমের শিউরি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুভায়ন মণ্ডলের সাক্ষাৎকার। রাত 8:30 শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান। 9:15 গজল শিল্পী সোমেশ কুমার। 9:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম এবং রাত 10:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। এবারে আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আজ সোমবার 1 জুন 2026 শহরের প্রধান সড়কগুলিতে যান চলাচল ধীর গতির হতে পারে। যাত্রী ও চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে। প্রধান ধীর গতির ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে। NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। NH-10 সালুকারা সড়কের ওপর নির্মাণ কাজ চলছে। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু নতুন সেতু নির্মাণের কারণে বর্তমান সেতুটি বন্ধ রয়েছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা। দাগাপুরের বাবা লোকনাথ মন্দিরে গত 28/5/2026 থেকে আগামী 3 তারিখ পর্যন্ত ব্রহ্মকুমারী 136তম স্মরণ উৎসব উপলক্ষে পুজো অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। প্রতিদিন সকাল 10:30 থেকে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান চলাকালীন মন্দির সংলগ্ন এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। সালুগড়া হাট সালুগড়া রাত 8:00 পর্যন্ত যান চলাচল ধীর গতির হতে পারে। আমবাড়ি হাট আমবাড়ি রাত 8:00 পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। ফুলবাড়ি হাট ফুলবাড়ি রাত 8:00 পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। শুনলেন সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। মুখোমুখি অনুষ্ঠানে শুনবেন রূপসজ্জা শিল্পী তানিয়া সরকার পালের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন অনামিকা দেব।
1: শিলিগুড়ি কেন্দ্রে সকল শ্রোতা বন্ধুকে আমার নমস্কার। আজকের এই অনুষ্ঠান অর্থাৎ মুখোমুখি অনুষ্ঠান, এর অর্থ আপনারা সবাই জানেন যে মুখোমুখি অনুষ্ঠানে আমরা নিয়ে আসি সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা বিভিন্ন কিছু বিশিষ্ট ব্যক্তিত্বদের, যারা সমাজকে এক নতুন চেহারা দেখিয়েছেন। ঠিক তেমনই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের যে মুখোমুখি পর্ব, তাতে কিন্তু আমরা পেয়ে গিয়েছি আমাদেরই শহর শিলিগুড়ির তানিয়া সরকার পালকে। এই নামটি শুনলেই আমাদের মেয়েদের বিশেষত মনের মধ্যে কিন্তু এক অদ্ভুত আবেগ সঞ্চার হয়, কারণ তার সাথে জুড়ে রয়েছে সাজগোজ, রূপসজ্জা এবং আরও অনেক রকম তথ্য। আজ সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তানিয়াদির সঙ্গে। তানিয়া ম্যামকে নমস্কার জানাচ্ছি আমি।
2: নমস্কার।
1: আচ্ছা, প্রত্যেকটা বিষয়েরই একটি শুরু থাকে, শুরুরও শুরু থাকে। আজকে যেই হিসেবে সবকলে, শহর শিলিগুড়ি ছাড়াও, পশ্চিমবঙ্গ ছাড়াও বাইরের লোকজন হোক বা আমাদের দেশের বাইরেও হোক, ভীষণভাবে আজকে তোমাকে চেনে, তো যেই বিষয়টা নিয়ে চেনা সেটা হলো মেকআপ। মেকআপ মানে কিছু জিনিসকে সুন্দরভাবে ঢেকে যতটা ভালোভাবে গোছানোর, সেই সুন্দরভাবে সেটাকে আমরা সামনে উপস্থাপিত করব। আর যেই বিষয়টি নিয়ে তুমি কাজ করো সেটা হলো মেয়েদের মেকআপ, নারী পুরুষ বিশেষে সবারই মেকআপের ব্যাপারটা। এই কাজটা শুরু করার যে শুরুটা, সেটা তোমার মনে কবে থেকে এলো এবং হঠাৎ করে এই পথটাই যে তুমি বেছে নিলে, তার শুরুটা বলো।
2: আচ্ছা, শুরুটা হচ্ছে, আমি কখনোই ভাবিনি যে এটা একটা প্রফেশন হিসাবে নেব বা এটাও একটা প্রফেশন হতে পারে। আমি যখন এই প্রফেশনে প্রথম আসি, তখন প্রফেশনটা মানে হয়তো বা আমার দ্বারাই তৈরি হয়ে গেছে এরকম একটা ব্যাপার আমার কোথাও গিয়ে মনে হয়েছিল, বিশেষ করে নর্থ বেঙ্গলে। কারণ ব্রাইডাল মেকআপ আর্টিস্ট বলে সেরকম কোনো ইন্ডাস্ট্রি ছিল না, যেটা এখন হিউজ পরিমাণে ছড়িয়েছে, স্প্রেড হয়েছে, প্রত্যেকটা ছেলেমেয়েরা আগ্রহ দেখাচ্ছে, যেটা ভীষণ কোনো কোনো সময় প্রাউডের বিষয় বলে মনে হয় যে সবাই আজকে এই প্রফেশনটাকে একটা গ্রহণযোগ্য, মানে আমি এই প্রফেশনটা নিয়ে এগোতে পারি এটা নিয়েও ভাবছে। কিন্তু আমি যখন এটা নিয়ে এগিয়েছি, তখন আমি নিজেই জানতাম না যে এরকম কোনো একটা প্রফেশন হওয়া যেতে পারে যে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। নর্মালি মেকআপ আর্টিস্ট তো আমাদের প্রচুর রয়েছে এই টলিউড ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রি, সেগুলো ইন্ডাস্ট্রিতে যখন কাজ হয় সেটা। আর বেসিক্যালি আমরা দেখতাম বিউটি পার্লার যেগুলো রয়েছে সেখানেই আমাদের আনুষাঙ্গিক বিয়ের মধ্যে মেকআপ বা কোনো কিছু অকেশনালি মেকআপ করা সেখানেই করানো হতো, এটাই আমাদের ছোটবেলার থেকে দেখে এসেছি। এবার আমার সাজগোজটা বরাবরই ছোটবেলা থেকে ভীষণ পছন্দের একটা বিষয় এবং নাচের প্রতি খুব আগ্রহ ছিল, এটা অনেকেই জানে যারা আমাকে পার্সোনালি চেনে। তো নাচের থেকেই এক প্রকার এই সাজের প্রতি টান। আর তারপরে সেখান থেকে হঠাৎই আমার মনে হলো যে আমি এই সাজগোজটাকে নিয়ে ফিউচারে কিছু একটা করব। আমার মেকআপ করতে খুব ভালো লাগতো, আমি মনে হতো আমার স্টেজ শো হবে, আমি নাচার জন্য আমি সাজতে পারবো, আর নাচের স্কুলেও হয়তো অনেককে সাজিয়ে দিচ্ছি। তো এই ব্যাপারটা অনেকেই দেখেছে আমার মধ্যে এবং আমিও দেখতাম, কিন্তু আমি বুঝতে পারিনি কখনো যে এটা একটা এরকম হিউজ আকারে মানুষের ভালোবাসা পাবে। তো এই করতে করতেই আমার খোঁজ শুরু হয় যে আমি কোথায় শিখতে পারবো, এটা শেখারও কোনো জায়গা আছে কিনা। আর সেই সময় আমাদের ওই কলেজ লাইফের ওই টাইমটাতে খুব কম পকেট মানি পাওয়া যেত বাড়ির থেকে, নিজেকেই নিজেরটা করে নিতে হবে, কারণ বাবা মা আগেই শুনে না করে দিয়েছে যে এটা আবার কি, এই ব্যাপারে আমরা নট ইন্টারেস্টেড, তোমাকে পড়াশুনো করে কিছু, তুমি টিচার হও বা স্কুল কলেজের দিকে তুমি কমপ্লিট করো, তুমি টিচারের দিকে যাও বা অন্য কোনো চাকরির পরীক্ষা দাও, চাকরি করো, মানে যেটা সবারই একটা প্রেশার থাকে, মানে ক্রিয়েটিভিটি নিয়েও যে কিছু করা যায় এটা কিন্তু সবার বাড়িতে শুরুতেই মানে মানে না, অনেকেই বা প্যারেন্টসরা আছে। তো আমাকে আমার মা দিদি শুধু সাপোর্ট করেছিল যে ঠিক আছে তুমি করো, করতে পারো। তা আমি প্রথম প্রথম কোথায় শিখবো আমি সেটা মানে বুঝে উঠতে পারছিলাম না, হিউজ একটা টাকা পয়সারও ব্যাপার ছিল, আর যা কিছু ছিল সব শিলিগুড়ি বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি কিছুই খুঁজে পাইনি, যা ছিল মানে অনেকটাই ব্যয় সাপেক্ষ, সেটা মুহূর্তে আমার পক্ষে সম্ভবও না। তা আমি তখন বেছে নিলাম যে সেই যে পকেট মানি পেতাম সেটা দিয়ে আমি রিচার্জ করতাম ফোনে আর আমি ইউটিউব দেখতাম। সেখান থেকে আমার প্রথম নলেজ আসা শুরু হয় যে আমি কি করে কি করতে পারি। এবার নলেজ তো পেয়ে গেলাম, কিন্তু তারপরে নেই প্রোডাক্ট, জিনিসপত্র যে কি দিয়ে আমি করব। তখন ভাবলাম যে নেই তো কি হয়েছে, যা আছে ইচ্ছা থাকলে তাই দিয়েই সম্ভব। তো তাই দিয়েই প্রথম শুরু হয়, যা কিছু আমরা আমাদের হাতের কাছে পেয়েছি বা আমি নাচ করতাম তার যা কিছু জিনিসপত্র ছিল সেগুলো দিয়েই করা। তো এই করতে করতেই আমি হঠাৎই আমার মনে হয় যে আমি বিউটিশিয়ান করব, কারণ আমার ধারণা ছিল বিউটিশিয়ান শিখলে হয়তো বা মেকআপ শেখা যায়। তো সেই আগ্রহতে আমার বিউটিশিয়ান শেখা, একজনের কাছে শিখি আমি, তারপরে আমি বুঝতে পারলাম যে না, বিউটিশিয়ানটা টোটালি একটা আলাদা দিক হয়ে গেল, আর যেটা আমি করতে চাইছি ওটা আমি সামহাও কাউকে বোঝাতে পারছি না, ওটা তাহলে আমাকেই তৈরি করতে হবে, আমাকেই ভাবতে হবে, আমাকেই বিষয়টা নিয়ে এগোতে হবে। তা আমি আমার মনে পড়ে না, আমার আগে আমি তখন কাউকে দেখেছি যে যার কাছে আমি শিখতে যাব, মানে ওয়েস্ট বেঙ্গলে। তো কয়েকজনকে দেখেছিলাম যারা, যেমন অনিরুদ্ধ চাকলাদার, ওনাকে অনেকেই চিনবে হয়তো টলিউড ইন্ডাস্ট্রিতে, উনি শর্মিলা টাগর থেকে অনেকের মেকআপ করিয়েছেন। তো উনি সেই সময় হয়তো ক্লাস করাতো, কিন্তু সেইভাবে আমি তো যোগাযোগ করতে পারিনি। আর সেরকম অনেক আর্টিস্টরা ছিল যারা এখন অনেক অভিজ্ঞ পুরনো, কিন্তু তখন আমি ভাবলাম যে যখন আমি কোনোভাবেই কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না বা আমার পক্ষে গিয়ে শেখা সম্ভব না, আমি বিষয়টা নিজের মতন করে করব। তো তখন থেকে আমার জার্নি শুরু হয়। আর আফটার বিউটিশিয়ান আমার মনে হলো যে না, বিউটিশিয়ানটা ঠিক আমার জন্য হবে না, আমি যেটা ভাবছি মেকআপ এটা নিয়ে আমাকে চলতে হবে। তো আমি ওটা নিয়েই চলছিলাম, আর সাইড বাই কিছু ইনকাম তো করতে হবে আমাকে, তাই

0: সেখানে বিউটিশিয়ানের কাজটাও করছিলাম। এই করতে করতে হঠাৎই আমার বিয়ের কথাবার্তা হয় আর কি, আর তখন আমার বিয়ের সময় আমি নিজের মেকআপ নিজে করি। তো এইটাই হচ্ছে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট, যেখানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সুবাদে রাতারাতি আমার সেই কাজ ভাইরাল হয়। সবাই দেখে, সবাই জিজ্ঞেস করে যে নর্থ বেঙ্গলে বা শিলিগুড়িতে এত সুন্দর মেকআপ কোথায় করে দিল, মানে কে করে দিল। আজকে আরও আপডেটেড কাজ, সেটা তো দিন যাবে আরও আমাদের আপডেটেড কাজই হবে, সবারই শেখ যত শিখবো আমরা অত বেশি আমরা পরিপূর্ণ হব। তো সেই সময়কার ওই কাজ দেখেই মানুষ শিলিগুড়িতে পাগল হয়ে গেছিলো, মানে রীতিমতো আমাকে রাতারাতি সবাই ফোন করছে যে কে সাজালো, এত সুন্দর লাগছে। আমি বিয়ের রিসেপশন নিজে নিজেই সেজেছিলাম, আর শ্বশুরবাড়িতে শুধু আবদার করেছিলাম যে আমাকে কোনো কাউকে ঠিক করে দিতে হবে না, আমাকে কিছু প্রোডাক্ট কিনে দিও যেটা আমি আমার কাজে ইউজ করতে পারবো, কারণ আমার কাছে সেই ভালো কিছু প্রোডাক্ট ছিল না, মানে যেটা আমি যেটার জন্য সবসময় ভাবতাম যে কী করে কী করবো। যে তো আগেই বললাম আমি অত্যন্ত মানে মধ্যবিত্ত ঘরের মেয়ে, যে একটা যে হিউজ কিছু খরচা করে নিয়ে কিছু করতে পারবো, মানে হয় না পেছনে একটা সাপোর্ট, বিশাল সাপোর্ট কখনোই ছিল না। কিন্তু হ্যাঁ, মেন্টালি সাপোর্ট ছিল, সেটা বাবা মার ছিল। বাবা পরে জানতে পেরেছে যখন আমি কাজটা নিয়ে অনেকটা এগিয়ে গেছি, শুরুতে বাবা জানতো না, দিদি আর মাই জানতো। আর দিদি প্রথমে আমাকে মানে উৎসাহ দিয়েছিল বা ওই যে বিউটিশিয়ান করার জন্য সাহায্য করেছিল, মানে তখন তো কিছু তো অ্যামাউন্ট লেগেছে ওটা শেখার জন্য, তো দিদিই করেছিল সেটা। তারপর আস্তে আস্তে যখন বিয়ের পরে রাতারাতি এই ব্যাপারটা হলো, ফেসবুকে পুরো সবাই দেখছে আমার ফটো, আমারও কোথাও গিয়ে খুব ভালো লাগছে, এরপর থেকে আসা শুরু হলো আমার কাছে ফোনের পর ফোন যে তুমি সাজাও, তুমি সাজাও। হঠাৎ করে ওই যে বললাম, মানে আমি জানতাম না যে আমি কোথা থেকে কোথায় পৌঁছাবো, আমাকে আমার হয়তো ডেস্টিনি বলতে পারো কিছুটা, আর কিছুটা হার্ডওয়ার্কিং। তার আগে পর্যন্ত আমি মানে লোকের বাড়িতে বাড়িতে গিয়েও আমি কাজ করেছি, বিউটিশিয়ানের কাজ করেছি, সেটা আমি সবাইকে আমার স্টুডেন্টসদেরকে আমি আজকে বলি, কারণ আমি মনে করি এটা শুনে অনেক মেয়েরাই একটা ইন্সপিরেশন পায় যে তাহলে আমিও পারবো করতে। মানে কোথাও আমার মনে হতো হ্যাঁ আমি বড় তো হবো, অনেক কিছু করার আছে, কিন্তু সেটা কিভাবে, মানে এই যে কিভাবে, এই জায়গাটা অনেকে খুঁজে পায় না যে কিভাবে আমি এগোবো। তো একটা কাজের প্রতি যদি হয় না অন্তর থেকে ভালোবাসো, তো কোথাও না কোথাও গিয়ে সেই ভালোবাসাটা ইউনিভার্সের সাথে কানেক্ট হয়, আর তোমাকে ইউনিভার্স এটা পাইয়েও দেয়। এটা আমি খুব ম্যানিফেস্টেশনে বিশ্বাসী, কারণ আমি উঠতে বসতে ভাবতাম যে আমি মেকআপ নিয়ে কিছু একটা ভালো করব, তারপর যখন দেখলাম যে রাস্তাটা অটোমেটিকলি খুলছে আমার সামনে, তাহলে এটাকে একদম আঁকড়ে ধরে নিতে হবে। আর সেই সময় শিলিগুড়িতে পুরো নর্থ বেঙ্গল সাইডে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট বলে কেউ ছিল না। এবার আমার শুরু হলো, সবাই আমার কাছে আসতে শুরু করলো, এইভাবে আমি ক্লায়েন্ট পেতে শুরু করলাম। প্রথম প্রথম গিয়ে করতাম কাজ, ফ্রিল্যান্সিং করতাম, হাজব্যান্ড নিয়ে যেত, বিয়ের পর পরে কথা বলছি, বিয়ের আগেও ওই নিয়ে যেত, বিয়ের পরও ওই নিয়ে যেত। তো এবার শিলিগুড়ির দিকে তুমি এখন দেখবে যেটা মেকআপ স্টুডিওর কনসেপ্ট হয়ে গেছে, যে সবাই ব্রাইডরা কিন্তু গিয়ে সাজে। তো এটাতেও একটা আমার রোল, এভাবে সবাই বলে যে তুমি এটা রোল প্লে করো, কেমন করে মানে শুরু থেকে যেটা হয়ে আসে মানুষ ওটাকেই ফলো আপ করে। তো শুরু থেকেই আমি কিছুদিন ফ্রিল্যান্সিং করার পরে আমি স্টপ হয়ে গিয়ে, যখন দেখলাম আমি প্রচুর ব্রাইডস পাচ্ছি এবং আমাকে সবাই ভালোবাসা দিচ্ছে, ভরসা করছে, আমি একটা জায়গায় শুরু করলাম যে এটাই আমার ফিক্সড জায়গা, এখানে সবাই এসে তোমাদেরকে সাজতে হবে। এবার পরবর্তীতে যারা এই প্রফেশনটা দেখে অনুপ্রাণিত হয়ে এই প্রফেশনে এসেছে, তাদের কাছেই আমি শুনেছি যে তোমার জন্য আমাদেরকে আর ফ্রিল্যান্সিং করতে হয়নি, আমরা কিন্তু স্টুডিও খুলেছি, ধীরে স্টুডিওতেই বুকিং পেয়েছি। মানে স্টুডিও প্রথম শিলিগুড়িতে আমার ওপেন হয় মেকআপের ওপরে, আর এখন অনেকেই মানে খুব সুন্দরভাবে এই কাজটাকে খুব মানে একটা লেভেলে নিয়ে গেছে, কাজ করছে। কিন্তু কলকাতার সাইডে এখনও প্রচুর মেয়েদেরকে ফ্রিল্যান্সিং করতে, কারণ জায়গাটা অনেকটাই বড়, গিয়ে গিয়ে অনেক কাজ করতে অনেক প্রবলেমের সম্মুখীন এখনও হতে হয়। কিন্তু শিলিগুড়ি কলকাতা নির্বিশেষে, এটা আমার বলাটা ঠিক কিনা আমি জানি না, কিন্তু একটু সোশ্যাল সাইডে গেলে দেখলে সবাই বলবে যে তানিয়া সরকার পাল মেকআপের মানে নর্থ বেঙ্গলের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, মানে মেকআপের পায়োনিয়ার হিসেবে সবাই ওইখানেও আমাকে এটা বলে। মানে সবসময় যখন ওদের মুখে শুনি তখন আমার মানে শিলিগুড়ি বলো কলকাতা বলো সব জায়গায় মানুষের মুখে যখন এটা শুনি তখন আমার গিয়ে মানে খুব কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ হয়তো কিছু করতে পেরেছি। সেটা কিন্তু মানে নিজের অজান্তেই হয়েছে, সেটা আমার আমি বেশ ভালোবেসে কাজটা করে গেছি, আর অটোমেটিকলি সেটা ভগবান পাইয়ে দিয়েছে এবং নিজের হার্ডওয়ার্ক সেটা আমাকে প্রমাণ করে দিয়েছে যে আমি পেরেছি করতে। তো এখন আমার শিলিগুড়ির বুকে মেকআপ স্টুডিও রয়েছে, সেখানে আমি মেকআপ করাচ্ছি, করছি বহু বছর ধরে, ব্রাইডসদেরকে সাজাচ্ছি। আর তার সাথে সাথে ওই যে আমার শুরুর একটা ইচ্ছা ছিল যে আমি একটা পরবর্তীতে স্যালন করবো, সেটাও আমার এখন বর্তমানে শিলিগুড়িতে রয়েছে, পরবর্তীতে ইচ্ছা আছে। আরও সবাই বিভিন্ন জায়গার থেকে চাইছে যে সেখানেও ব্রাঞ্চেস হোক, সেটা বড় করার ইচ্ছে আছে এই আর কি।
1: তার মানে আমরা যেইটুকু কথা বললাম তোমার সাথে, তাতে আমরা নিঃসন্দেহেই বুঝতে পাচ্ছি যে মানুষের ভেতরে যদি একটি শিল্প সত্তা থাকে তবে সেই শিল্পী কিন্তু বাইরে প্রকাশ পাবে, এবং তার জন্য হয়তো আমাদের কাছে আর্থিকভাবে এতটা মানে সক্ষমতা নাও থাকতে পারে, কিন্তু চেষ্টাটা যদি থাকে, ইচ্ছেটা যদি থাকে, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে যে কোনো বিষয় নিয়ে অনেক দূরে এগোতে পারবো। এবং তানিয়া, তোমাকে এটা বলি যে শিলিগুড়ির এই বুকেই

0: এত বড় একটা বিজনেস প্ল্যাটফর্ম, ব্যবসায়িক একটা বিশাল বড় স্তরে তুমি কাজটাকে এগিয়ে দিয়েছো, মেকআপের কাজটিকে, যেটা হয়তো সত্যিই বলছো যে বেশ কিছু বছর আগে, 10 থেকে 15 বছর আগে আমরা বা এমন অনেক মহিলারা বা মেয়েরা যারা বিয়ের জন্য সাজতে যেত, তাদেরকে হয় মেকআপের জন্য কাউকে ডাকতে হতো পার্লার থেকে, কিংবা ঘরে বসে সাজতে হতো, এরকম ব্যাপারটা ছিল। এবং মেকআপের কোয়ালিটি, কোয়ালিটি অফ মেকআপ, বা যেই জিনিসটা নিয়ে ভীষণভাবে আজকাল নাড়াচাড়া হয় এইচডি মেকআপ, সেই শব্দগুলো একেবারেই ছিল না। তো সবটাই এই পুরো সমগ্র শিলিগুড়িতে তোমার হাতে তৈরি করা। তো সেই যে এতগুলো পথ খুলে দেওয়া এবং এত ছেলে মেয়েদের রোজগারের ব্যবস্থা করে দেওয়া নিজের ক্লাসেসের থ্রু দিয়ে, সেই বিষয়টা যদি একটু বলো।
1: হ্যাঁ, আমি আগেও বললাম মেকআপ তো বরাবরই ছিল আমাদের, যেহেতু ইন্ডাস্ট্রি রয়েছে টলিউড বলিউড এই সব জায়গাতে, তো কোনো ফ্লোরে কাজ হচ্ছে, শুটিং হচ্ছে, সেখানে মেকআপের ইউজেস বরাবরই ছিল। কিন্তু এই যে ব্রাইডালের, যেটা তুমি বললে যে পার্লার থেকে কেউ এসে সাজাতো বা আমরা ঘরে বসে সাজতাম, এই জিনিসটা, সেই যে মেকআপের যে কোয়ালিটি, সেটা কি ছিল যে মেকআপ পুরো ফ্ল্যাশে পুরো সাদা বলে মনে হচ্ছে, মেকআপটা হতে হবে ন্যাচারাল, যেটা যা যে যেরকম সেরকমভাবে তাকে কিছু করে আছি, এক্সট্রা মুখোশ পরে আছি, এরকমটা বলে মনে হবে না। এই যে বিষয়গুলো, এগুলো ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে কিন্তু উন্নত হয়েছে, মানে ভালোর দিকে গেছে। এবার আমি যখন এখানে ঢুকলাম প্রথমে, মানুষের ভালো কেন লাগলো, মানুষ কিছু অন্যরকম দেখেছিল, তখন কিন্তু ফিল্ডে কেউ ছিল না আমি ছাড়া, এই জন্য আমার কিন্তু মানে একটা হয় না রান, মানে আমি খুব সহজে কিন্তু মানে জিনিসটাকে নিয়ে দৌড়াতে পেরেছি, মানে একটা ফোর্সে জিনিসটাকে ছড়াতে পেরেছি, স্প্রেড করতে পেরেছি, লোকজনকে দেখাতে পেরেছি। আর ভালো জিনিস যখন অন্যরকম মানুষ দেখে, যেটা সবসময় দেখা যায় না, একটু তুমি আজকের ডেটেও কিছু অন্যরকম করো, মানুষ তোমার চোখ কাড়বে, মানে তোমার ওই কাজ মানুষের চোখ কাড়বে। তো ঠিক আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, কেউ যেটা করছে না, আমি পুরো মানে পার্লারে যেরকম কাজ হয় সেটার থেকে আলাদা কিছু করছি বলে মানুষের কিন্তু চোখটা কেড়েছিল যে এটা কিভাবে। তখন আমার কাছে অপশনস আসলো যে তুমি কি শেখাও। এবার আমি তখন নিজেই শিখিনি কখনো, আমি নিজে সেলফ টট, আমি কি করে শেখাবো, এটা আমার ধারণা হয়েছিল। তখন আমাকে বাড়ির লোকেরা, বড়রা, গুরুজনরা বললো তুমি যা জানো তুমি সেটাই শেখাবে, তুমি শেখাতে পারো। তো এই একটা ভরসা যখন পেলাম, তখন আমি প্রথম শেখানো শুরু করলাম। এবং যখন আমি প্রথম শিখালাম, আমি কিন্তু সত্যি কিছু, আমার প্রফেশনালসরা কীভাবে শেখায় আমার কাছে সেটার কোনো আইডিয়া নেই, আমি একেবারে ঘরের মেয়ে, যেভাবে আমি নিজেকে তৈরি করেছি আমি পুরোটা ঢেলে সুরেন্দ্রকে শিখিয়েছি। ইভেন এখনও আমি পুরোটা ঢেলেই শেখাই, কিন্তু এখন হয়তো প্রসেসটা কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন আগের থেকে প্রফেশনালস হয়েছি। এগুলো মানুষের অভিজ্ঞতা, অভিজ্ঞতা থেকে মানুষ শেখে। এবার যখন প্রথম ব্যাচের কথা বলছি, 13 জন দিয়ে আমি ব্যাচ শুরু করেছিলাম, প্রত্যেকটি মেয়ে আজকে নিজের নিজের একাডেমি রান করছে, শুধু প্রথম ব্যাচ আমি বললাম এটা, এরকম আমার হয়তো 50-70-80 মানে আমি কাউন্টলেস ব্যাচেস আমার গেছে, যারা প্রতিটা ব্যাচের থেকে স্টুডেন্টরা এখন মানে এত স্প্রেড কেমন করে হয়েছে, প্রথমে তারা শিখলো, তাদের পর তারা একাডেমি খুললো, তাদের স্টুডেন্টরা, তাদের স্টুডেন্টরা, এভাবে চেন ওয়াইজে আজকে তুমি ঘুরে দেখো শিলিগুড়ি কলকাতা প্রতিটা বাড়িতে কারো তুমি একজন করে মেকআপ আর্টিস্ট। তুমি ইভেন তুমি যদি নিজে আমার সাথে কথা বলছো, তুমি একটা মেয়ে, তুমিও জানবে যে কীভাবে কী মেকআপ করতে হয়, এতটাই মেকআপের ক্রেজ কিন্তু এখন, আমরা ফোনে দেখছি, আমরা আমাদের চারপাশে দেখছি, তুমি জানবেই কিছু না কিছু মেকআপ করা। তো মেয়েরা যেটা আগে অতটা ভাবতো না বিষয়টা নিয়ে, কিন্তু সবাই কোথাও না কোথাও সুন্দর নিজেকে দেখতে চায়, মানে সবাই সুন্দর, কিন্তু তার মধ্যেও আমাকে সবসময় একটু দেখতে সুন্দর লাগবে, আয়নার সামনে দাঁড়িয়ে যেন আমার সবসময় নিজেকে একটু হ্যাপি দেখতে, মানে যখনই তুমি নিজেকে আয়নার সামনে সুন্দর দেখতে পাবে না, তোমার মন ভিতর থেকে এমনি হ্যাপি হয়ে যাবে।
0: মানে স্পেশাল কিছু দিন থাকে জীবনে, অবশ্যই বিয়ে ছাড়াও এরকম আরও অনেক মুহূর্ত রয়েছে, যখন একটি নারী কিন্তু চায় আমি আর যে 5টা দিনে যেমন দেখাচ্ছি একটু ভিন্ন আমি দেখব, এবং আমি যখন নিজেকে দেখব সেই যে নিজের প্রতি ভালোবাসা আবার নতুন করে জেগে ওঠা, সেটা তৈরি হবে। আর সেই পথটা সত্যিই তুমি দেখিয়েছ সমগ্র উত্তরবঙ্গবাসীকে।
1: আর এখন প্রচুর মেয়েরা, এটা মেয়ে বলে না ছেলেরা, আমি মেয়ে বললে ভুল বলবো, প্রচুর ছেলেদেরকে অনেকে আগে সাপোর্ট করতো না, এখন অনেক সব বাবা মারা দেখি সাপোর্ট করছে, তার মানে এই প্রফেশনটাকে সবাই খুব একটা হয় না একটা প্রায়োরিটির জায়গায় নিয়ে গেছে, দেখছে ছেলে মেয়ে নির্বিশেষে এই কাজ শিখতে আসছে, তারা খুব ভালোভাবে শিখে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে একাডেমি চালাচ্ছে, মানে ব্রাইড সাজাচ্ছে। তো একটা ভালো জায়গা আমি বলবো, এখন এই প্রফেশনটা পৌঁছে গেছে, এবং যার ট্যালেন্ট আছে, যার মনে ইচ্ছা আছে, সেই প্রফেশনকে ঘিরে নিজের পায়ে দাঁড়িয়ে সব স্বপ্ন পূরণ করতে পারে, এটা আমার মনে হয়।
0: তবে একটু শিল্প জ্ঞান থাকা দরকার,
1: অবশ্যই শিল্প জ্ঞান
0: থেকে না আসলে আমি কাউকে যে সাজাবো এটা সেই বিষয়,
1: এটা এই বিষয়ে আমি একটা বলছি, অনেকে দেখা দেখি শিখতে আসে যে আমি পে করতে পারবো, আমার মানে একটা হয় না পিছনে আর্থিকের কোনো অসুবিধা নেই, আমি সমস্ত কিছু খরচা করতে পারবো, কিন্তু আমি দেখে আমার ভালো লাগলো শিখতে আসলাম, এরকম অনেককেই আমি দেখেছি প্র্যাকটিক্যাল ফিল্ডে, তার হয়তো শেখা হয়ে গেল, ইন্টারেস্টই নেই, কাউকে দেখে হয়তো এসছে বা কোথাও ভালো লাগলো এসছে, কিন্তু আলটিমেটলি যখন তার ভিতর থেকে সেটা নাড়া দেয় না, না সেটা ছেড়ে দেয়, ভুলে যায়, সেই হয়তো অনেক টাকার প্রোডাক্ট কিনেছে, অনেক কিছু খরচা করেছে, বাট

0: দ্বারা হয়তো হলো না। আর এরকম উল্টোটা দেখেছি, যার হয়তো কিছু কেনার ক্ষমতা ছিল না, শুধু ভালোবেসেই এসছে, কোথাও গিয়ে তার ওই যে কলা, তার ভেতরে যে সরস্বতীটা ছিল, মানে তার যে ট্যালেন্টটা ছিল, তাকে আজকে কোথায় পৌঁছে দিয়েছে সে হয়তো ভাবতেও পারেনি। মানে এরকম স্টুডেন্টও আমি দেখেছি। তো দুরকমই দেখা যায়। এবার এটা ডিপেন্ড করছে হচ্ছে তার উপরে যে নিজে কাজটা কতটা ভালোবেসে করছে। তার মধ্যে ভালোবাসা থাকতে হবে, কাজের প্রতি অনেস্টি থাকতে হবে, আর ভেতরে অবশ্যই ট্যালেন্ট থাকতে হবে, আর সর্বোপরি থাকতে হবে হচ্ছে ভগবানের আশীর্বাদ আর ডেস্টিনি। সত্যি আমি এটা মনে করি যে অনেকে হয়তো লাকে বিশ্বাসী না, বাট আমি লাক অ্যান্ড হার্ডওয়ার্ক দুটোতেই বিশ্বাসী। কারণ যদি তুমি এরকমও দেখেছি খুব হার্ডওয়ার্ক করছে, কেউ লাক সাথ দেয়নি, অনেক জায়গায় ভালো ভালো আমি মেকআপ আর্টিস্ট দেখেছি, আমার স্টুডেন্ট বলো বা কলিগস বলো বা অন্য কোনো খানকার বলো, আমি দেখে আমি বলি এত সুন্দর হাতে আর্ট, এত সুন্দর কাজ করছে, হয়তো সেই জায়গাটা হয়তো অ্যাচিভ করতে পারছে না। আবার অনেকে আছে যে সহজেই হয়তো হার্ডওয়ার্কও করছে আবার জায়গাটা অ্যাচিভও করে নিচ্ছে। তো সবটাই ডিপেন্ড করছে একসাথে।
1: শিলিগুড়ি শহরের বুকে এত সুন্দর একটি পুরো ইন্ডাস্ট্রি, মেকআপ ইন্ডাস্ট্রি তোমার তৈরি করে দেওয়া। তুমি একটা বিষয় নিয়ে শুরু করলে, তারপর তার পথিকৃত হয়ে গেলে, এরপর প্রচুর ছেলেমেয়েরা ক্রমাগত আসতে শুরু করলো এবং একটা বিশেষ একটা আলাদা করে এটার বাজার তৈরি হয়ে গেল। এখন এই বাজার রমরমিয়ে চলছে, সবাই ভীষণভাবে উপভোগ করছে, গ্রহণ করছে, শিখতে চাইছে, মানুষে এসে সাজতে চাইছে। আজকে এই সকল কিছু নিয়ে তোমার যে জার্নি, সেটা তাও কত বছর হলো?
0: ১৬ বছর।
1: আর তার মধ্যে তুমি প্রথাগতভাবে শিক্ষা কোথা থেকেও নাওনি?
0: হ্যাঁ, স্টার্টিংয়ে আমার কোনোখান থেকেই সেভাবে, আমি পুরোটাই সেলফ টট, কোনোখান থেকে শিক্ষা মানে সেভাবে আমার নেওয়া হয়নি। পরবর্তীতে বিভিন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্টরা আমাদের দেশে এসেছে, সেখানে ইনভিটেশন পেয়েছি, কোথাও প্রথম প্রথম ক্লাসেও গেছি বোঝার জন্য, শেখার জন্য যে আরও কী হতে পারে, নতুনত্ব কী আনা যেতে পারে। আর আমার সবসময় মনে হয় একজন আর্টিস্টকে নতুনত্বের সাথে খেলতে হবে, মানে নতুন জিনিস আনতে হবে যা মানুষের চোখে একটু অন্যরকম বলে মনে হবে। কিন্তু একটা জায়গায় কী হয়, ব্রাইডাল মেকআপ এই জিনিসটা আমরা পুরোপুরি চেঞ্জ করে ফেলতে পারবো না, কারণ কোথাও কি ট্রেডিশনের সঙ্গে যুক্ত থাকে। তো সেই জায়গাটাকে, ট্রেডিশনটাকে মেনটেন করেই আমরা নতুনত্ব কিছু করার সবসময় চেষ্টা করি, এবং আমি না, সকল মেকআপ আর্টিস্টরাই এখন এইভাবেই করছে। এবং মানুষ যারা সার্ভিস নিতে আসে, যারা ধরো ব্রাইড সাজতে আসে, তাদের কাছেও একটা এখন পোর্ট্রেট দাঁড়িয়ে যায় যে তারা কি চাইছে, তাদের টেস্টকে মাথায় রেখে একজন আর্টিস্ট, মানে আমার যা মন চাইলো চাপিয়ে দিলাম না, সে কি চাইছে সেটা মাথায় রেখে কাজ করতে হবে। আর তারা এখন সবসময় খুব ন্যাচারাল জিনিসে পছন্দ, ঠিক আছে। আর এটার সাথে আমি সবসময় ব্রাইডদেরকেও বলি, এর মাধ্যমে যদি যারা শুনবে তারাও জানবে, যে স্কিন নিয়েও আমি খুব কথা বলি, কারণ আজকাল মেকআপটা এমন জায়গায় চলে গেছে, কেউ কেকি মেকআপ পছন্দ করে না, কেউ লেয়ার মেকআপ পছন্দ করে না, সবার পছন্দ ন্যাচারাল আর খুব সফট একটা মেকআপ। তার জন্য স্কিন ভীষণ ইম্পর্টেন্ট, স্কিন কেয়ার করা ভীষণ ইম্পর্টেন্ট।
1: আর এই যে তুমি যখন কাজটা করতে থাকো, তখন তোমার কাছে প্রচুর, আমি বলবো যে আমাদের শিলিগুড়ি যেহেতু সব ভাষাভাষীদের, যেমন বাঙালি রয়েছে, মারোয়ারি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, জৈন রয়েছে, বিভিন্ন কমিউনিটি মিলে মিশে, নেপালি সমাজ রয়েছে, সবাই তোমার প্রচুর কাস্টমার হয়তো আছে, তারা সবাই যখন তোমার কাছ থেকে করতে চায়, তারা কি ম্যাক্সিমাম ট্র্যাডিশনটা যখন ফলো করতে চায়, তুমি তাদেরকে ট্র্যাডিশন ওয়াইজ করিয়েই তার মধ্যে নিজের একটা নতুনত্বের ছোঁয়া দিয়ে দাও, নাকি আর যেরকম গতানুগতিক তারা চাইছে সেটা?
0: হ্যাঁ, এবার প্রত্যেকটা আর্টিস্টের নিজের একটা সিগনেচার সাইন থাকবে, যেটা তার মেকআপ দেখলেই তার ভক্তরা বা যারা তাকে সবসময় দেখছে সবসময় তার মেকআপ দেখেই বলে দেবে এটা কার মেকআপ, তা সেটা তার সিগনেচার, তার সাইন, এটা কোনোদিনও পাল্টানো যাবে না। এবার ট্রেডিশন ওয়াইজ প্রত্যেকে আলাদা জুয়েলারি হয়, কস্টিউম হয়, তো সেগুলো যখনই আমরা আলাদা আলাদা কালচারের মানুষকে পরাই, আলাদা আলাদা রকম একটা ট্রেডিশনের লুক চলে আসে, কিন্তু মেকআপ দেখলে বোঝাই যাবে ওটা আমার সিগনেচারের একটা কাজ, এটা দেখলেই বোঝা যাবে, এটা সবাই বলে।
1: সেটা যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তুমি যাকেই সাজাও না কেন, তোমার নিজের একটা বিশেষত্ব তুমি তার মধ্যে দিয়ে দাও, বাহ চমৎকার। এরপর বলো যে এই মেকআপের কাজটি নিয়ে যেভাবে তুমি এগোচ্ছ, এর মধ্যে ভবিষ্যতে, যেহেতু আমাদের ঘড়ির কাঁটা বলছে আমরা খুব একেবারেই শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, তাহলে একটু ছোট্ট করে বলে দাও যে আরো ভবিষ্যতে ঠিক এর মধ্যে নতুন কি কি তুমি আরো নিজের রং ছড়িয়ে আরো একে সুন্দর সাতরঙা করে তুলবে।
0: মেকআপের জায়গাটা এখন যেই জায়গা থেকে যেই, একটা না পুরো রেভলিউশন দেখেছি আমি, মানে শূন্য থেকে নিয়ে এখন একদম 100 প্রায় পৌঁছে গেছে,
1: এটা আমরা সকলে দেখেছি তোমার সাথে মিলে।
0: এবার যেখানে পৌঁছে গেছে সেখান থেকে আরো বেটার কিছু, মানে আরো নতুন কিছু হবে কিনা আমার, মানে ড্রাস্টিক চেঞ্জ কিছু হবে কিনা আমার ধারণা নেই, কিন্তু হ্যাঁ প্রতিনিয়ত কিছু না কিছু মানুষের টেস্ট চেঞ্জ হতেই থাকবে, কারণ একটা কথা আছে ওল্ড ইজ গোল্ড, এটা আমাদের সর্বক্ষেত্রে প্রযোজ্য, সবকিছুই না পুরোনোটাই নতুনভাবে আসে, ওটার মধ্যে একটু মডিফিকেশন এক্সপেকটেশন থাকে, সেটা তুমি সিনেমাতে বলো, আমাদের মেকআপের ক্ষেত্রে বলো, জামা কাপড়ের স্টাইলিংয়ে বলো, ডিজাইনিং, সব কিছুর ক্ষেত্রে। তো মেকআপ আজকে আমাদের শূন্য থেকে নিয়ে, বিশেষ করে নর্থ বেঙ্গল সাইড আমি বলবো, একটা চূড়ান্ত জায়গায় রেভলিউশনারি পৌঁছে গেছে, বা সেখান থেকে সেটা আরও ভালো জায়গায় পৌঁছাবে এটাই আমি আশা রাখবো, কাম্য রাখবো। অনেক ছেলেমেয়েরা নতুন নতুন আসবে, তারা জুনিয়র, আরও ছোটো ছোটো, আরও ট্যালেন্টেড মাইন্ড নিয়ে আসবে, তারা আরও কিছু নতুন আমাদেরকে দেখাবে, এবং আমিও যতদিন চেষ্টা করব নতুন নতুন কিছু করে দেখানোর মানুষকে, তবে মানে খুব যে একদম আলাদা রকমই কিছু চেঞ্জ হয়ে যাবে সেটা আর হবে না, যা হবে সেটাকে ওই বললাম ওল্ড ইজ গোল্ড, পুরনো জিনিসকে আবার রিফাইন করে করে আর নতুনত্বর মাঝখান দিয়ে আসবে।
1: আর এমনকি মেকআপ বা আমাদের স্টাইলিং বলো, সবটা সবসময় কিন্তু সবকিছু একটু ঘুরে ফিরে আসে,
0: একদমই তাই।
1: আমরা পুরনোর দিকেও আবার যাচ্ছি, আবার নতুনের দিকেও আসছি, সেটা জামা কাপড় হোক, সাজগোজ হোক, সবকিছু হোক, আলটিমেটলি কোথাও ঘুরে ফিরে একটা
0: বৃত্তই তৈরি হয়।
1: তাহলে আজকে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, মেকআপ নিয়ে তোমার থেকে বিস্তর আলোচনা শুনলাম, এ জানলাম, এবং আমরাও নিজেরা ঋদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম। তাহলে তানিয়া, এখানে আসবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই যে পরবর্তী প্রজন্ম আসতে চলেছে, তার জন্য ছোট্ট করে একটা বার্তা।
0: পরবর্তী প্রজন্ম যারা, এখন থেকে আমি অনেক বাচ্চাদের দেখি মেকআপ সংক্রান্ত জিনিস নিয়ে খুব আগ্রহ তাদের, অনেকে আসতে চায় প্রফেশন, অনেকে মায়েরা এসে আমাকে গল্প করে। রিসেন্ট আমার ছেলের স্কুলে গেছিলাম, সেখানে একটি বাচ্চা মেয়ে এসে আমাকে বললো আমি তোমার মতন আন্টি মেকআপ আর্টিস্ট হব, আমার কিন্তু খুব ভালো লেগেছে শুনে। তো এই যে তারা চাইছে হতে, এবং বাবা মাও তাদেরকে সাপোর্ট করছে যে হ্যাঁ মেকআপ আর্টিস্ট হতে পারো তুমি, এটাও একটা ব্রাইট ফিউচার তোমার জন্য, তো এটা আমার খুব ভালো লাগার জায়গা। এবং আমি সেই সমস্ত বাচ্চাদেরকে বলবো, ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে, তোমার যদি ট্যালেন্ট থাকে তুমি সেই ট্যালেন্টকে এই কাজে অবশ্যই তোমার মতন করে তুমি তুলে ধরো, তোমার প্রতিভাকে তুমি সবার সামনে নিয়ে আসো, তোমার কাজ ভালো হলে, কাজের মধ্যে গুণ থাকলে মানুষ সেই কাজে ভালোবাসা দিতে বাধ্য হবে, তুমি সামনের দিকে অবশ্যই এগিয়ে যাবে। আর কোনো দিনও ভিতরের যে একটা আস্থা নিষ্ঠা ওটা ছাড়া যাবে না, আর অনেস্টি দিয়ে কাজ করতে হবে, কোনোদিন অসৎ হয়ে কাজ করা যাবে না, ব্যাস।
1: বাহ, তার মানে আমরা শেষ পর্যন্ত তানিয়ার থেকে এই বার্তাও পেলাম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই ভাবনাটা যদি থাকে আমাদের মধ্যে, আমরা সবাইকে সুন্দরভাবে নিজের শিল্প এবং কৃতি দিয়ে সুন্দর করে সাজাতে পারি। আজ আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের এই যে মুখোমুখি অনুষ্ঠানে এত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা হলো, এখানেই আমরা আজকে শেষ করব। তবে অবশ্যই অনুষ্ঠানের এই পর্বের শেষ হচ্ছে, কিন্তু ফিরে আসব আবারও এমন কোনো স্বনামধন্য মানুষকে নিয়ে, যারা ঠিক আমাদের শহর কিংবা আমাদের সমাজে ভীষণ রকমভাবে এক পরিবর্তন এনে দিয়েছেন। নমস্কার আন্তে, এবং উপস্থাপনায় আমি অনামিকা দেব।
2: মুখোমুখি অনুষ্ঠানে শুনলেন রূপসজ্জা শিল্পী তানিয়া সরকার পালের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন অনামিকা দেব। এখন শুনবেন লোকগীতি। প্রথম গানটি শুনবেন গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে।

শত শত গুণেও শেষ হয় না, প্রেম পিড়ি কত শত গুণেও শেষ হয় না। গুন্ডা বদমাশ তো

এই গানের সঙ্গেই শেষ হলো লোকগীতির অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন কবিতা রায়ের কণ্ঠে লোকগীতি।

এতক্ষণ শুনলেন কবিতা রায়ের কণ্ঠে লোকগীতি, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে নেপালি সংবাদ।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। পরের গানটি শুনবেন লাকি আলীর কণ্ঠে, ছায়াছবি কাহো না প্যার হে।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে শিল্পী উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক, ছায়াছবি ফিজা।

এই গানের সঙ্গেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে নেপালি সংবাদ, এবং তারপরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: यो आकाशवाणी हो। समाचार मेनुका राईबाट सुन्नुहोस्। शुरू गरौं यस बुलेटिनका प्रमुख समाचारहरूबाट। प्रधानमन्त्री मोदी र म्यानमारका राष्ट्रपतिबीच द्विपक्षीय वार्ता सम्पन्न। भारत ओमन सीईपीए आजदेखि लागू। आर्थिक तथा रणनीतिक सम्बन्ध थप सुदृढ हुने अपेक्षा। पश्चिम बंगाल मन्त्री परिषद विस्तार। लोकभवनमा आयोजन भयो शपथ ग्रहण समारोह। देशभरि पेट्रोलियम पदार्थको पर्याप्त भण्डार रहेको संयुक्त सचिव शर्माले दिइन् जानकारी। अब समाचार विस्तारमा। प्रधानमन्त्री नरेन्द्र मोदी र म्यानमारका राष्ट्रपति ऊ मिन आङ लाइनबीच आज नयाँ दिल्लीमा द्विपक्षीय बैठक सम्पन्न भएको छ। दुवै नेताबीच ऐतिहासिक तथा सभ्यतागत सम्बन्धलाई अझ सुदृढ़ बनाउने विषयमा विस्तृत छलफल भएको थियो। वार्ताका क्रममा सुरक्षा, सम्पर्क सञ्जाल तथा द्विपक्षीय सम्बन्धका अन्य सबै पक्षबारे विचार विमर्श गरिएको थियो। दुवै पक्षले भारत म्यानमार सम्बन्धलाई अझ सशक्त बनाउने प्रतिबद्धता व्यक्त गरेका छन्। राष्ट्रपति ऊ मिन आङ लाइङले राष्ट्रिय राजधानीस्थित राई पिथोरा सांस्कृतिक परिसरमा आयोजना गरिएको प्रकाश र कमल जागृत व्यक्तिका अवशेष प्रदर्शनीको अवलोकन गर्नुहुनेछ। साथै व्यापार तथा उद्योग क्षेत्रका प्रतिनिधिहरूसँग अन्तर्क्रिया गर्न भोलि मुम्बईको भ्रमण पनि गर्नुहुनेछ। भारत ओमन व्यापक आर्थिक साझेदारी सम्झौता अर्थात सीईपीए आजदेखि लागू भएको छ। वाणिज्य तथा उद्योग मन्त्री पीयूष गोयलले यस सम्झौताले दुवै देशबीचको आर्थिक तथा रणनीतिक सम्बन्धलाई अझ सुदृढ हुने बताउनु भएको छ।
1: हमें विश्वास है कि व्यापक समझौता ओमान के साथ हमारे संबंधों को नई गति प्रदान करेगा। पहले दिन से ही भारत को ओमान की 98% उत्पाद श्रेणियों में शुल्क मुक्त पहुंच प्राप्त होगी और इससे भारत के ओमान को होने वाले 99% से अधिक निर्यात को लाभ मिलेगा। व्यापक आर्थिक साझेदारी समझौता सीईपीए हमारे साझा भविष्य की रूपरेखा है।
0: मन्त्री गोयलले सम्झौताबाट रोजगारीका अवसरहरू विस्तार हुने तथा विद्यार्थी, श्रमिक, महिला, किसान, माछापालक तथा सूक्ष्म साना र मझौला उद्यमी क्षेत्रले उल्लेखनीय लाभ प्राप्त गर्ने बताउनु भएको छ। प्रधानमन्त्री श्री नरेन्द्र मोदीले केन्द्रीय वाणिज्य तथा उद्योग मन्त्री पीयूष गोयलद्वारा भारत ओमन व्यापक आर्थिक साझेदारी सम्झौता सम्बन्धमा लेखिएको एक लेख साझा गर्नुहुँदै उक्त लेखले भारत ओमन सीईपीएले भारतीय निर्यातकर्ताहरू नयाँ बजारमा पहुँच विस्तार गर्न, रोजगारी सृजना बढ़ाउन, किसानहरूको हित संरक्षण गर्न तथा दुवै देशबीच साझा समृद्धिलाई प्रवर्धन गर्न अवसर प्रदान गर्ने विषयलाई उजागर गरेको बताउनु भएको छ। पश्चिम बंगाल मन्त्री परिषद आज विस्तार गरिएको छ। कोलकाता स्थित लोकभवनमा आयोजित शपथ ग्रहण समारोहमा 35 नयाँ मन्त्रीहरूलाई मन्त्री परिषदमा समावेश गरिएको हो। राज्यपाल आरएन रविले नयाँ मन्त्रीहरूलाई पद तथा गोपनीयताको शपथ गराएका थिए। यससँगै मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीको नेतृत्वमा मन्त्री परिषदको कुल सदस्य संख्या 41 पुगेको छ। आजको विस्तारमा 13 क्याबिनेट मन्त्रीलाई पनि समावेश गरिएको छ। नयाँ सरकार गठनपछि राज्य सरकारको प्रशासनिक संरचनालाई थप सुदृढ़ बनाउने महत्वपूर्ण कदममा यस मन्त्री परिषद विस्तारलाई हेरिएको छ। नयाँ मन्त्रीहरू राज्यका विभिन्न क्षेत्रको प्रतिनिधित्व गर्ने अनुभवी विधायकहरू रहेका छन्। भारत र अस्ट्रेलियाका रक्षा मन्त्रीहरूबीच दोस्रो रक्षा मन्त्री स्तरीय संवाद आज नयाँ दिल्लीमा सम्पन्न भएको छ। भारतका रक्षा मन्त्री श्री राजनाथ सिंह र अस्ट्रेलियाका उप प्रधानमन्त्री तथा रक्षा मन्त्री श्री रिचर्ड माल्सले बैठकको संयुक्त अध्यक्षता गर्नुभएको थियो। सामाजिक सञ्जालमा गरिएको पोस्टमा रक्षा मन्त्री सिंहले द्विपक्षीय रक्षा सहयोगका सबै पक्षहरूको समीक्षा गरिएको र यसलाई अझ सुदृढ़ बनाउने उपायहरूबारे छलफल भएको जानकारी दिनुभएको छ। उहाँले भारत अस्ट्रेलिया रक्षा साझेदारी आगामी वर्षहरूमा निरन्तर प्रगति गर्न तयार रहेको बताउनुभयो। आफ्नो प्रारम्भिक सम्बोधनमा मन्त्री सिंहले भारत र अस्ट्रेलिया बीचको रक्षा सम्बन्ध हालका वर्षहरूमा उल्लेखनीय रूपमा सुदृढ़ भएको बताउनु भएको छ। अस्ट्रेलियाका रक्षा मन्त्री रिचर्ड माल्सले दुवै देशले आफ्नो रक्षा साझेदारीलाई थप बलियो बनाएको उल्लेख गर्नुहुँदै समुद्री क्षेत्रमा संयुक्त रूपमा काम गरिरहेको बताउनुभयो। माल्सले यस भ्रमणले गर्दा भारत अस्ट्रेलिया व्यापक रणनीतिक साझेदारीमा भइरहेको प्रगतिलाई प्रतिविम्बित गरेको छ। भारतका कृषि मन्त्री श्री शिवराज सिंह चौहानले आज मध्य प्रदेशको रायसेन जिल्लास्थित रामसिया गाउँबाट राष्ट्रव्यापी खेत बचाओ अभियानको शुभारम्भ गर्नुभएको छ। एक महिनासम्म सञ्चालन हुने यस अभियानको उद्देश्य कृषियोग्य जमीनको संरक्षण गर्नु तथा किसानहरूलाई वैज्ञानिक खेतीतर्फ प्रोत्साहित गर्नु हो। कार्यक्रमलाई सम्बोधन गर्नुहुँदै मन्त्री चौहानले खेत बचाओ अभियान माटो तथा खेतीयोग्य भूमिको संरक्षणका लागि चालन गरिएको बताउनुभयो। अभियान अन्तर्गत किसानहरूलाई माटो परीक्षण, माटो स्वास्थ्य कार्ड, प्राकृतिक खेती, मलको सन्तुलित प्रयोग तथा जल संरक्षण प्रविधिबारे जानकारी प्रदान गरिनेछ। साथै नक्कली मल, बिउ तथा विषादी पहिचान गर्ने तरिकाबारे पनि प्रशिक्षण दिइनेछ। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। सरकारले देशभरि पेट्रोल र डिजलको पर्याप्त भण्डार रहेको जनाएको छ। पश्चिम एशियामा हालै विकसित घटनाक्रमबारे नयाँ दिल्लीमा आयोजित अन्तर मन्त्रालयको ब्रिफिङलाई सम्बोधन गर्नुहुँदै पेट्रोलियम तथा प्राकृतिक ग्यास मन्त्रालयकी संयुक्त सचिव सुजाता शर्माले सबै तेल विपणन कम्पनीहरूले पेट्रोल र डिजलको सहज आपूर्ति सुनिश्चित गर्न देशभरका खुद्रा बिक्री केन्द्रहरूमा नियमित रूपमा आपूर्ति गरिरहेको जानकारी दिइन्। एलपीजी आपूर्तिबारे जानकारी दिनुहुँदै उहाँले पछिल्ला तीन दिनमा 1,21,00,000 भन्दा बढ़ी बुकिङ प्राप्त भएको र 1,22,00,000 भन्दा बढ़ी सिलिण्डर वितरण गरिएको बताइन्।
2: डोमेस्टिक एलपीजी घरेलू कुकिंग गैस के संबंध में पिछले तीन दिनों में 1,21,00,000 बुकिंग्स रिसीव हुई हैं, उसके अगेंस्ट 1,22,00,000 डिलीवरीज की गई हैं और 95% डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई हैं।
0: सचिव शर्माले राज्यहरू र केन्द्र शासित प्रदेशहरूलाई एलपीजी पेट्रोल तथा डिजलको बिक्री र वितरणमा हुने जमाखोरी र कालो बजार विरूद्ध पनि सतर्कता बढ़ाउन आग्रह गरिएको जानकारी दिइन्। यस अवधिमा देशभरिका 1,300 स्थानमा अनुगमन तथा छापा मारिएको छ भने 7 जनालाई पक्राउ गरेको पनि उहाँले जानकारी दिनुभयो। भारतको सर्वोच्च न्यायालयले नीट यूजी 2026 पुनर्परीक्षा हालको कलम कागज अर्थात पेन एण्ड पेपर प्रणालीको सट्टा कम्प्यूटर आधारित माध्यमबाट सञ्चालन गर्न माग गरिएको याचिका खारेज गरेको छ। न्यायाधीश पीएस नरसिम्हा र अरविन्द कुमारको संयुक्त न्यायपीठले परीक्षा रद्द भएपछि राष्ट्रिय परीक्षा एजेन्सी पहिला नै विभिन्न चुनौतीहरूको सामना गरिरहेको अवस्थामा कम्प्यूटर आधारित पुनर्परीक्षा सञ्चालन गर्ने प्रश्न नै नउठ्ने टिप्पणी गरेको छ। न्यायालयले यस मुद्दाको अर्को सुनवाई आगामी जुलाई 27 लागि तय गरेको छ। सरकारले एलपीजी डिलरशिप तथा वितरक नियुक्ति प्रदान गर्ने दावी गर्दै नागरिकहरूबीच फैलिएको नक्कली ईमेलको खण्डन गरेको छ। प्रेस सूचना ब्यूरोको तथ्य जाँच इकाईले info@lpgvitarakchayan.in ठेगानाबाट पठाइएका ईमेलहरू नक्कली भएको र तिनको आधिकारिक एलपीजी वितरक छनौट प्रक्रियासँग कुनै सम्बन्ध नभएको जनाएको छ। पीआईबीको जाँच इकाईले एलपीजी वितरक छनौट सम्बन्धी प्रामाणिक जानकारी केवल आधिकारिक एलपीजी वितरक चयन पोर्टल मार्फत मात्र उपलब्ध हुने स्पष्ट पारेको छ। नागरिकहरूलाई यस्ता ठगीपूर्ण सन्देशहरूमा आफ्नो व्यक्तिगत जानकारी साझा नगर्न, कुनै पनि भुक्तानी नगर्न तथा त्यस्ता सन्देशमा समावेश लिंकहरूमा क्लिक नगर्न आग्रह गरिएको छ। प्रधानमन्त्री श्री नरेन्द्र मोदीले एसियाली अण्डर 20 एथलेटिक्स च्याम्पियनशीपमा उत्कृष्ट प्रदर्शन गर्ने भारतीय टोलीलाई बधाई दिनुभएको छ। श्री मोदीले 22 एसियाली अण्डर 20 एथलेटिक्स च्याम्पियनशीपमा 10 स्वर्ण सहित कुल 19 पदक जित्न सफल भारतीय टोलीलाई बधाई दिनुभएको छ। अन्त्यमा यस बुलेटिनका प्रमुख समाचार पुनः एकपटक। प्रधानमन्त्री मोदी र म्यानमारका राष्ट्रपतिबीच द्विपक्षीय वार्ता सम्पन्न। भारत ओमान सीईपीए आजदेखि लागू, आर्थिक तथा रणनीतिक सम्बन्ध।
3: आकाशवाणी खबर पढ्छि नमामी बसु रुद्र। प्रथमे विशेष खबर। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কলাধান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। 35 জন নতুন মন্ত্রী শপথ নেওয়ার সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 41। 22তম অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাধান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। তিনি বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তার স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সে দেশের প্রেসিডেন্টও আশ্বস্ত করেছেন।
4: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the president has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
3: তিনি জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত বর্তমান। ভারতের প্রতিবেশী প্রথম অ্যাক্ট ইস্ট মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $200 কোটি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আউন লাইনকে স্বাগত জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, দুদেশের মধ্যে অভিন্ন বৌদ্ধ ঐতিহ্য এবং শতাব্দী প্রাচীন মানুষে মানুষে যোগাযোগ ভারত মায়ানমার সম্পর্কে উষ্ণতা এনেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে মায়ানমারকে ভারতের গেটওয়ে বলেও উল্লেখ করে রাষ্ট্রপতি মুর্মু মায়ানমারের প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। 6 মাস আগে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
5: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার ওপর কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুদেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এটিতে প্রতিটি ভারতীয় নাগরিকের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে উন্নত দেশগুলির সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সরকারের প্রচেষ্টার উপর আলোকপাত করা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলে সমুদ্র ও আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেছেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি এবং গত বছর অক্টোবরে হওয়া প্রথম আলোচনা অনুযায়ী সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ক্ষেত্রে যৌথ ঘোষণাপত্র আরও জোরদার করতে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার প্রশংসা করেছেন দুই নেতা। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসন এবং তিন রাজ্যের বিধান পরিষদের 16টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আজ থেকেই মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আগামী 18 জুন ভোটগ্রহণ হওয়ার কথা। মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলবে 8 জুন বিকেল 3টে পর্যন্ত। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখবেন সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিকরা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন। রাজ্যসভার 24টি আসনে নিয়মিত দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, যোগান অব্যাহত রাখতে তেল বিপণন কোম্পানিগুলি অত্যন্ত কার্যকরভাবে খুচরো আউটলেটগুলিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে চলেছে। এলপিজি সরবরাহের বিষয়ে তিনি বলেন, গত 3 দিনে অথেন্টিকেশন কোডের মাধ্যমে 1,22,00,000 সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে।
2: डोमेस्टिक एलपीजी घरेलू कुकिंग गैस के संबंध में पिछले 3 दिनों में 1,21,00,000 बुकिंग्स रिसीव हुई हैं, उसके अगेंस्ट 1,22,00,000 डिलीवरीज की गई हैं और 95% डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई हैं।
3: এদিকে এলপিজি ডিলারশিপ ও ডিস্ট্রিবিউটারশিপ দেওয়া নিয়ে জনসাধারণের কাছে পাঠানো একটি ইমেইল সরকার আজ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, info@lpgbitarakchayan.in এই অ্যাড্রেস থেকে পাঠানো ইমেইলের সঙ্গে আদপে এলপিজি ডিস্ট্রিবিউটারশিপের কোনো সম্পর্ক নেই। এ ধরনের বিভ্রান্তিকর কোনো মেইলের জবাবে ব্যক্তিগত তথ্য, অর্থ প্রদান এবং কোনো রকম লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আজ নবগঠিত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী ও 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল 41। উল্লেখ্য, চৌঠামে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নেন আরও 5 মন্ত্রী। তারপর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে জল্পনা চলছিল। গত সপ্তাহে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া চূড়ান্ত হয়। ডাক্তারি স্নাতক স্তরে ভর্তির জন্য অবিভিন্ন প্রবেশিকা নিট পরীক্ষার পদ্ধতি নিয়ে দায়ের হওয়া একটি আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বর্তমানে চালু থাকা কাগজ কলম পদ্ধতির বদলে কম্পিউটারের মাধ্যমে ওই পরীক্ষা নেওয়ার আবেদন জানানো হয়েছিল। 2 বিচারপতি পিএস নরসিমহা এবং অরবিন্দ কুমারের বেঞ্চ জানিয়েছেন, আগামী 21 জুন নির্ধারিত নিট ইউজি পরীক্ষা কম্পিউটারে নেওয়ার কোনো প্রশ্নই নেই। এনটিএ আগের পরীক্ষা বাতিল হওয়ায় ইতিমধ্যেই একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আগামী 27 জুলাই মামলার পরবর্তী শুনানি। নির্মাণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ফলে ভারতের শিল্পোৎপাদন হার গত বছর এপ্রিলের তুলনায় চলতি বছরে 4.9% বৃদ্ধি পেয়েছে। কর্মসূচি রূপায়ণ মন্ত্রক জানিয়েছে, সংশোধিত শিল্পোৎপাদন সূচকের উপর ভিত্তি করে তৈরি করা এই সংখ্যানে দেখা গেছে, চলতি এপ্রিলের নির্মাণ ক্ষেত্রে রেকর্ড 6.2% বৃদ্ধি হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে বিকাশ ঘটেছে প্রায় 5%। এই প্রথমবার গ্যাস সরবরাহকে শিল্পোৎপাদন সূচকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুরের শেষকৃত্য আজ মুম্বাইতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গত রাতে তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 89 বছর। মারাঠি ভাবগীত এবং হিন্দি চলচ্চিত্র জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব সুমন কল্যাণপুরের মৃত্যুতে সংস্কৃতি জগতে শোকের ছায়া। 22তম অনূর্ধ্ব কুড়ি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 10টি সোনাসহ 19টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, এই অসাধারণ সাফল্যে ভারতের তরুণ খেলোয়াড়দের দক্ষতা এবং দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন আং লাইং আজ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সেপা চুক্তি আজ কার্যকর হয়েছে। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার আশ্বস্ত করেছে। খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
6: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবার আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। আজ রাত 8টায় শুনবেন বিশেষ অনুষ্ঠান, শুনবেন উচ্চমাধ্যমিকের তৃতীয় স্থান অধিকারী বীরভূমের সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভায়ন মণ্ডলের সাক্ষাৎকার। রাত 8:30 শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান। 9:15 শুনবেন গজল শিল্পী সোমেশ কুমার। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে রাত 9:30। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম। এবং 10:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা।

এবার আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানের সূচি। রাত 8টায় শুনবেন হাওয়া মহল, 8:15 চিত্রলোক আপকে লিয়ে রাত 9টায়, 9:30 আজকে ফানকার, 10টায় শুনবেন ছায়া গীত এবং 10:30 ঢলতি যায় রাত।

শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টস এবং বিবিধ ভারতী 101.4 মেগাহার্টস এফএম প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্য মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। 35 জন নতুন সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে 13 জন পূর্ণ মন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা এ মাসের 3 তারিখ অর্থাৎ বুধবার থেকে টাকা পেতে শুরু করবেন। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে সই জালিয়াতির অভিযোগ সম্পর্কে সিআইডি 5 সদস্যের সিট গঠন করেছে। পরিষদীয় দলের প্রস্তাবে বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানানোয় বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্যে আজ থেকে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। মোহনবাগানকে হারিয়ে ইস্টবেঙ্গল পি সেন ট্রফি ক্রিকেটের ফাইনালে। আরছি বিস্তারিত খবরে, রাজ্য মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনেদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 41। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, তাপস রায়, ডাক্তার শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়, দুধ কুমার মণ্ডল এবং অরূপ কুমার দাস। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ডাক্তার ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, কলিতা মাঝি প্রমুখ। নতুন মন্ত্রীদের দপ্তর পরে বণ্টন করা হবে। শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ এবং মাটিগাড়া নকশালকাবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় উত্তরবঙ্গের মানুষ আজ উৎসবে মেতে ওঠেন। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শঙ্কর ঘোষ জানান, রাজ্যের জনগণকে সঙ্গে নিয়েই তাঁদের কল্যাণে সরকার কাজ করবে।
1: পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা নিশ্চিতভাবে পালন করব। মানুষের যে প্রত্যাশা ডাবল ইঞ্জিন সরকারের কাছে, পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলা, যে পশ্চিমবঙ্গ শিক্ষা সংস্কৃতি শিল্পে রুচিতে ভারতবর্ষের এক অনন্য জায়গায় ছিল, পশ্চিমবঙ্গে এই 15 বছরের যে পতন হয়েছে সেই জায়গার থেকে পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড় করানোর জন্য অনেকটা লড়াই আমাদেরকে করতে হবে।
0: দলের প্রবীণ বিধায়ক তাপস রায় তাকে মন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য বিজেপি শীর্ষ নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
2: কাজ করতে হবে, নিশ্চয়ই আমি কৃতজ্ঞ দলের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে। কাজ করতে ভালোবাসি, সারা জীবনই তো পরিশ্রম কাজ করে এসেছি, আরো বেশি পরিশ্রম করব, আরো বেশি কাজ করব, নিশ্চয়ই ভালো লাগছে, ভালো লাগারই কথা।
0: বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, 4 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নিয়েছিলেন আরও 5 মন্ত্রী। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা এ মাসের 3 তারিখ অর্থাৎ বুধবার থেকে টাকা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের জানান, প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। প্রতিদিন কয়েক লক্ষ আবেদন যাচাই করা হচ্ছে। যারা নিজের আবেদনপত্র পূরণ করতে পারছেন না, তাদের বাড়িতে গিয়ে সরকারি কর্মীরাই ফর্ম পূরণে সাহায্য করবেন বলেও তিনি জানান। এদিকে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, 12 পাতার আবেদনপত্র পূরণ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন, তবে যে কোনো অসুবিধায় তিনি স্থানীয় পঞ্চায়েত, বিডিও অফিস অথবা পুরসভায় যোগাযোগের পরামর্শ দেন। যোগ্য আবেদনকারীরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন বলে মন্ত্রী আশ্বস্ত করেছেন।
3: ফর্ম অলরেডি দিতে শুরু করে দিয়েছে, আজ থেকে অনলাইনে শুরু হচ্ছে এবং 3 তারিখ থেকে ব্যাংকে ঢুকতে শুরু করবে। বলছি এতগুলো 12 পাতার ফর্ম, এগুলো ডেটার জন্য, এমন না যেটা ফর্ম ফিল আপ না করতে পারলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা যতটা সম্ভব আপনারা ফিল আপ করুন, অসুবিধা হলে লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল বলে বাকিটা আমরা দেখে নেব।
0: তৃণমূল কংগ্রেসের আমলে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নের সাংবাদিক বৈঠকে বলেন, প্রাথমিক যাচাইয়ে এমন বহু উপভোক্তার এক খোঁজ মিলেছে যারা নিয়ম বহির্ভূতভাবে সরকারি ভাতা পাচ্ছিলেন। কোথাও পুরুষদের অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে, আবার কোথাও ভুয়ো পরিচয়ে সামাজিক ভাতা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
4: অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি।
0: সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। নবান্নে আজ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মুখ্য সচিব ও অর্থ সচিবকে নির্দেশ দিয়েছেন। ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারেও তাদের মধ্যে কথা হয়েছে। এ মাসের 7 তারিখের মধ্যে নিয়োগ নীতি ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন। ভাস্করবাবু আরও জানান, কাটমানি সিন্ডিকেট এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে তারা সরকারকে সবরকম সহায়তা করবে। শ্রী ঘোষ জানান, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন 22 তারিখ রাজ্য সরকার যে বাজেট পেশ করবে তাতে সরকারি কর্মচারীদের জন্য সুখবর থাকবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে

0: সময় চান। এরপরেই সন্ধ্যায় সিআইডির একটি দল অভিষেকের বাড়িতে যায়। 11 সদস্যের দলটি অভিষেককে হাজিরার জন্য 7 দিন সময় দিয়ে একটি নোটিশ তার হাতে তুলে দিয়েছে। দলবিরোধী কাজের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ইন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের প্রস্তাবে বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানিয়ে অধ্যক্ষকে চিঠি লিখেছিলেন এই দুই বিধায়ক। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। এরপরেই ঋতব্রত এবং সন্দীপনকে ইমেল ও হোয়াটসঅ্যাপ মারফত দল থেকে বহিষ্কারের কথা জানানো হয়। তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের প্রলোভন ও ভয় দেখিয়ে দল ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে দলনেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, রাজ্যে নতুন সরকার দুর্বল গরিব মানুষদের ওপর অত্যাচার করছে, দরিদ্র হকারদের রুটি রুচির ওপর আঘাত আনছে। বিকল্পনা করে তৃণমূল কংগ্রেসের আগামীকালের ধর্ণা কর্মসূচিতে অনুমতি দেওয়া হয়নি বলেও তাঁর দাবি। বিজেপি কর্মীর বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর চালানো এবং পরিবারের লোকজনকে মারধরের পুরনো ঘটনায় পূর্ব বর্ধমানের 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মানুষ কুমার ভট্টাচার্য ও নেতা শেখ জামালকে গ্রেপ্তার করা হয়েছে। এদের আজ বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। বিজেপির নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজ থেকে সারা রাজ্যে মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন। আধার, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট সহ 11টি প্রমাণপত্র দেখালেই ইস্যু করা হচ্ছে জিরো ভ্যালু টিকিট। পরে মহিলা যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালু করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পাহাড় থেকে সমতল রাজ্যে সর্বত্র মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুবিধে পাচ্ছেন। মোহনবাগানকে হারিয়ে ইস্টবেঙ্গল পি সেন ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে। কলকাতায় দুদলের মধ্যে সেমিফাইনাল ম্যাচটি টাই হওয়ায় সুপার ওভারে নিষ্পত্তি হয়। ইস্টবেঙ্গল প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে 291 রান করে। জবাবে মোহনবাগান সুপার ওভারে 1 ওভারে বিনা উইকেটে 14 রান করে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত, 35 জন নতুন সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা এমাসের 3 তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন। সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানে শুনবেন উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকারী বীরভূমের সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভায়ন মণ্ডলের সাক্ষাৎকার।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন, উচ্চ মাধ্যমিকে সত্য প্রকাশিত হয়েছে ফলাফল, আর সেই ফলাফলের সাফল্যের শিরোপায় যারা রয়েছে তাদের মধ্যে যে তৃতীয় স্থান অধিকার করেছে, তৃতীয় স্থান অনেকেই অধিকার করেছে, কিন্তু এর মধ্যে বীরভূম জেলার সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল থেকে শুভায়ন মণ্ডল উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে। এবং আমি সৌমিতা আঠ আবারও একবার হাজির হয়ে গেছি ওর সাফল্যের কথা শোনার জন্য। ঠিক কি কি পদ্ধতি ও অবলম্বন করেছিল এই সাফল্য অর্জনের জন্য? নমস্কার শুভায়ন, কেমন আছো? অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমাকে।
3: হ্যাঁ ধন্যবাদ, নমস্কার, আমি খুবই ভালো আছি।
2: আচ্ছা, ফল তো প্রকাশিত হয়েছে, এরপরে তোমাদের আরো মানে কি কি করতে চাইছো আগে বলো। যে এই যে সাফল্য, এই সাফল্যে তুমি কি কতটা খুশি, কতটা আশা করেছিলে?
3: এই সাফল্যে তো আমি খুবই খুশি, এবং তার থেকে বড় ব্যাপার আমার বাবা মা আরো আমার থেকেও বেশি হয়তো খুশি। আর আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে আমাদের স্কুলের প্রধান শিক্ষক খুবই খুশি, এবং আমাদের যেভাবে সাহায্য করেছেন তার ফল পেয়েছেন, এই হিসাবে খুবই খুশি।
2: আচ্ছা, তো তুমি এবার বলো, তাহলে তুমি কি এটা আশা করেছিলে না আরো বেশি কিছু আশা করেছিলে?
3: হ্যাঁ, একটা পরীক্ষা দিয়ে যেটুকু আন্দাজ হয়েছিল যে একটা ভালো ফল হবে, 1 থেকে 10 এর মধ্যে আমি একটা এমনি একটা আশা

0: যাচ্ছিল, তবে তৃতীয় হওয়াতে আরো ভালো লাগছে।
1: আচ্ছা, উচ্চ মাধ্যমিকে তো তৃতীয় স্থান পেয়েছো, মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল তোমার?
0: মাধ্যমিকে আমার 1 নম্বরের জন্য আমি দশম স্থানে আসতে পারিনি, আমি 683 পেয়েছিলাম 700-র মধ্যে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, 2024 সালে
1: 2024 সাল
0: ইলেভেন্থ পজিশনটা আমি 11th হয়েছিলাম আমার ওই জন্য।
1: নম্বরের বিচারে হয়তো পিছিয়ে পড়েছিলে, কিন্তু মেধা ভিত্তিতে তোমার সাফল্য ছিল সে অর্থে। তো যাই হোক, এবারে তোমার প্রাপ্ত নম্বর এবং প্রত্যেকটা বিষয়ের নম্বর একটু যদি সকলকে বলে দাও।
0: আমার প্রাপ্ত নম্বর হচ্ছে 494,
1: আচ্ছা,
0: বাংলাতে আছে 96, ইংলিশে 98,
1: আচ্ছা,
0: আর ম্যাথে হচ্ছে 96,
1: হ্যাঁ হ্যাঁ,
0: আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই 3টে সাবজেক্টে হচ্ছে আমার ফুল মার্কস আছে, মানে 100 আছে।
1: 100-এ-100, ওইগুলোই
0: হ্যাঁ
1: একটু কাটা পড়ে গেছে, ওই জন্য একটু কমে গেছে। যাই হোক, তোমার ভবিষ্যতে তুমি কি হতে চাও?
0: ভবিষ্যতে আমি চিকিৎসক হতে চাই।
1: তো এটা কার দ্বারা অনুপ্রাণিত হয়েছো, না নিজে নিজে?
0: না, অনুপ্রাণিত বলতে ছোটবেলা থেকে কোথাও হসপিটালে বা কোথাও ডাক্তারখানাতে গেলে ডাক্তারদেরকে দেখে ভালো লাগতো, ওখান থেকে ওরা যেভাবে হেল্প করতে পারছে, ওই ওইখান থেকে একটু আমার অনুপ্রেরণা ছোটবেলা থেকে, যেরকম বড় হয় আমি একদিন করবো এরকম।
1: আচ্ছা, পছন্দের বিষয় কি, বায়োলজি? না,
0: পছন্দের বিষয় অবশ্যই বায়োলজি তো ভালো লাগেই, তবে ফিজিক্সটা আমার একটু বেশি পছন্দ।
1: বেশি পছন্দের আর কোনটা ভালো লাগে না?
0: ভালো লাগে না এখানে তো এমন কিছু নেই,
1: হুম হুম,
0: তবে মাধ্যমিকে আমি ইতিহাসটাকে খুবই ভয় পেতাম, মানে আমি এখনো বুঝতে পারি না।
1: একটু ভয় না?
0: হ্যাঁ
1: সাল তারিখগুলো মনে রাখতে বড্ড কষ্ট, তাই নয় কি?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আমিও ভয় পেতাম, মাধ্যমিকের পর আর ইতিহাস পড়িনি। যাই হোক, তো
0: হ্যাঁ
1: সে যাই হোক, সে গেল। তো তুমি চিকিৎসক হতে চাইছো, তো সেই জায়গা থেকে তুমি কি ধরনের চিকিৎসক হতে চাইছো?
0: আমি এখন তো এই এই একটা ধাপ এখন চেষ্টা করছি আমি পাওয়ার, কলেজ একটা ভালো কলেজ পাওয়ার ইচ্ছা রয়েছে। তারপরে যদি আমার একটা নিউরো সার্জারি এরকম একটা স্বপ্ন রয়েছে ভবিষ্যতে।
1: আচ্ছা আচ্ছা, নিউরো
0: হ্যাঁ
1: সার্জন হতে চাইছো, তো কোন
0: হ্যাঁ
1: কলেজে, কলেজ পছন্দ সেরকম কিছু আছে নাকি?
0: কলেজ বলতে এইমস একটা ইচ্ছা আছে।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ
1: আর সেরকম কিছু নেই? আর তুমি মানে ইঞ্জিনিয়ারে হতে চাও না, বা অন্য কোনো বিষয়ে, মানে কোনো গবেষণা, মানে কোনো বিষয় নিয়ে এগিয়ে যাওয়া? নিউরো সার্জন তো অবশ্যই হবে, তো
0: হ্যাঁ
1: সেই জায়গা থেকে তোমার চিকিৎসক হওয়ারই ইচ্ছে, তাই তো?
0: হ্যাঁ এখন ইঞ্জিনিয়ারিং এ আপাতত ইচ্ছা নেই, তবে পরীক্ষা দিয়েছি আমি ইঞ্জিনিয়ারিং এ।
1: হুম হুম,
0: হ্যাঁ ওখানেও আমার একটা ভালো এসেছিল যেই মেনে।
1: যেই,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা, কিরকম রেজাল্ট হয়েছে ওখানে?
0: যেই মেনে আমার 99.13% হয়েছিল।
1: আচ্ছা, তারপরে আর অ্যাডভান্স চাওনি?
0: হ্যাঁ অ্যাডভান্স দিয়েছি, ওটার এখন রেজাল্ট এখনো পেন্ডিং আছে।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তো সেই জায়গা থেকে তোমার চিকিৎসক হওয়ারই ইচ্ছে, এবং তুমি সেই লক্ষ্যে পৌঁছে যাও, এটাই আমাদের সবার ইচ্ছে এবং
0: একদম।
1: শুভকামনা তোমার সাথে সব সময় থাকছে। তো এখন
0: হ্যাঁ
1: বলো যে, পড়াশুনোর পাশাপাশি তোমার আর কি করতে ভালো লাগে? ছোটবেলায় এই, মানে এই বিদ্যালয়ে কি তুমি 5 থেকে পড়ছো?
0: এই বিদ্যালয়ে আমি 11 থেকে পড়ছি,
1: আচ্ছা, তার আগে কোথায় পড়তে?
0: তার আগে আমি এখানে সিউড়িতে সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির স্কুলে পড়তাম।
1: আচ্ছা আচ্ছা, তো ওখানে কি ছোটবেলা থেকে পড়তে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তো এখানে এই বিদ্যালয়ে কাটানোর সময়, ওই বিদ্যালয়ের কাটানোর সময় কিছুটা বলো, তোমার ছোটবেলা থেকে কি কি করতে, কি কি করতে ভালো লাগে পড়াশোনার পাশাপাশি?
0: পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা দেখতে, ক্রিকেট খেলতে মাঠে খুব ভালো লাগে, আর তার পাশাপাশি একটু গান শুনতে বা একটু গান করতে ভালো লাগে,
1: গান শুনতে, গান
0: গিটার বাজাতে।
1: করতে, গিটার
0: হ্যাঁ
1: বাজাতে? হ্যাঁ, গান তো তুমি করবে, গিটারও বাজাবে, আর আমরা গানটা কিন্তু শুনবো। তার আগে বলো, ক্রিকেট যে খেলতে ভালো লাগে, কোন ক্রিকেটারকে ভালো লাগে?
0: হ্যাঁ আমার বিরাট কোহলি।
1: আচ্ছা, তো নিজে কতবার 6 মেরেছো?
0: আমি
1: হ্যাঁ,
0: হ্যাঁ আমি তো খেলতে তো 6 মারতে তো মানে ব্যাট পেলে 6 মারাটাই বেশি প্রথমে পছন্দ করতাম ডিফেন্সের চাইতে।
1: আচ্ছা, তারপরে
0: হ্যাঁ
1: মেরেছো 6?
0: হ্যাঁ মেরেছি।
1: খুব ভালো। তো কি খেতে ভালোবাসো বলো?
0: খেতে তো মাছ ভাত, ইলিশ পাতুরি ভাত, তারপর বিরিয়ানি, এসব যেমন
1: সেটা
0: বাড়িতে
1: সেটা
0: বেশিরভাগ যেগুলো করে ওগুলোই বেশি ভালো
1: ও
0: লাগে, বাড়ির
1: মানে মায়ের
0: বিরিয়ানি,
1: হাতেরটাই
0: বাড়ির,
1: ভালো লাগে, বাইরের গুলোর অতটা
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: পছন্দের না, সে বাইরের খাবার
0: হ্যাঁ
1: খেলে শরীরও খারাপ করে। যাই হোক, আর কোনটা খেতে ভালো লাগে না?
0: ভালো লাগে না বলতে ওই টুকটাক শাকটাকে একটু কম,
1: আর
0: শাক
1: ওইগুলোই মা
0: সবজি,
1: বেশি বেশি করে খাওয়াতে চায়, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ
1: বড্ড
0: হ্যাঁ
1: বাজে।
0: ওগুলোই বেশি বেশি দেয়।
1: কি কি করতে ভালো লাগে না, কি কি কম একদম অপছন্দের, আর ছোটবেলা থেকে কি কি দুষ্টুমি করেছো একটু একটু শুনি, যেগুলো কেউ জানে না, আজ আমরা একটু শুনবো।
0: আচ্ছা ঠিক আছে, ছোটবেলাতে বলতে আমি তো কি হতো মানে বাড়িতে ডাইনিং এ আমি একটু ওই ক্রিকেট খেলতে লাগতাম, মানে এক হাতে করে বাঁ হাতে করে বল ছুটতাম দেওয়ালে,
1: হ্যাঁ হ্যাঁ
0: বলটা আবার ঘুরে আসতো, আমি ব্যাটটা ব্যাটে করে মারতাম ছোটবেলা থেকে, অনেক ছোটবেলা থেকে,
1: আচ্ছা আচ্ছা
0: ঠিক আছে। দিয়ে ওখান থেকে আমি অনেক কাঁচ মানে শোকেসের কাঁচ, তারপরে লাইট, টিউবলাইট সব ভাঙা হয়েছে আমি দেখেছি,
1: তারপরে পিঠটা মানে পিঠে কটা লাঠি ভাঙলো তারপরে?
0: লাঠি না কিন্তু মা মা একটু একটু করে দিত,
1: একটু একটু করে পিঠে পড়তো? আচ্ছা,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: মানে শোকেশের কাঁচ ভেঙেছে, মানে পিঠ ভাঙা যাচ্ছে না, কিন্তু একটু একটু করে পড়তো আর কি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: খুব ভালো।
0: হ্যাঁ
1: তো আর কিছু করতে ভালো লাগে না? গল্পের বই পড়া, আঁকা বা লেখালেখি?
0: হ্যাঁ গল্পের বই আমি পড়ি যখন সময় পাই, একটু একটু করে গল্পের বইও পড়ি আমি।
1: আচ্ছা, কি ধরনের গল্পের বই পড়ো?
0: আমি একটু ওই গোয়েন্দা গুলো, ডিটেকটিভ বইটাই বেশি ভালো লাগতো।
1: কার কোন গোয়েন্দা?
0: আমি ছোটবেলায় তো পাণ্ডব গোয়েন্দাটা তখন পড়েছি,
1: হ্যাঁ
0: তো এখন যখন একটু এ হলো তখন ব্যোমকেশ, তারপর ফেলুদা ওগুলো,
1: হ্যাঁ, আমরা সবাই
0: হ্যাঁ
1: ফেলুদা বলো, আমরা ছোটরা মোটামুটি কম বেশি সকলেই ফেলুদা হয়ে উঠেছি কখনো না কখনো।
0: হ্যাঁ
1: তো সেরকম ফেলুদার কোনো গল্প আছে নাকি তোমার, যে সময় তুমি ফেলুদা হয়ে উঠেছিলে, দিয়ে রহস্য ভেদ করেছো?
0: হ্যাঁ যেমন ওই সোনার কেল্লা বলে যে গল্পটা আমার তো খুবই প্রিয়,
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ তো ওখানে যখন যাচ্ছে সোনার কেল্লাতে দেখতে, ও কিভাবে আগের জন্মের কথাগুলো মনে পড়ছে, যখন গল্পটা পড়ছি তখন আমিও ওইভাবে নিজেকে ওই ছোট চরিত্রে দেখছি নিজেকে,
1: ও তুমি আগের জন্মের কথা মনে করার চেষ্টা করছিলে নাকি, কিন্তু
0: হ্যাঁ
1: মনে কি
0: হ্যাঁ হ্যাঁ
1: পড়লো
0: হ্যাঁ
1: আদৌ আগের জন্মের
0: না
1: কথা?
0: সেইভাবে মনে হচ্ছিল না।
1: আর আঁকা, আঁকা বললে যে কি ধরনের আঁকতে পছন্দ করো তুমি?
0: তা হচ্ছে বেশিরভাগটা প্যাস্টেলে, তারপরে জল রং, ঠিক আছে এমনি গ্লাস পেন্টিং ওগুলো
1: মানে
0: করতে,
1: কি সিনারি না মূর্তি?
0: সিনারি বেশি,
1: আচ্ছা
0: ঠিক আছে
1: আচ্ছা
0: কোনো একটা থিমের উপরে হয় এঁকেছি কোনো সময় ওরকম একটা কিছু কিছু
1: আচ্ছা
0: ছবি।
1: আচ্ছা বেশ বেশ, তাহলে একটু আমরা গান শুনবো তো নাকি, একটু গিটার বাজিয়ে গান শুনবো? কি ধরনের গান করতে পছন্দ তোমার?
0: আমার একটু ওই রক, এইদিকে এরকম গানটাই বেশি এখন শোনা হয় তো, ওই জন্য ওই গানগুলো করতে
1: বেশি
0: ভালো
1: পছন্দের
0: লাগে
1: কোন শিল্পী পছন্দের?
0: আমার। এমনিতে তো আরো অনেক শিল্পী পছন্দের, রবীন্দ্রসঙ্গীত তো আমি শুনি, ঠিক আছে একটু একটু করি, আর এমনিতে এখনকার বলতে রূপম ইসলামের গান আমি শুনতে ভালো লাগে।
1: তো এখন আমাদের কি শোনাবে?
0: এখন যদি শোনাতে হয় তাহলে ওই বেঁচে থাকার গান, একটা গান আছে রূপম ইসলামেরই,
1: আচ্ছা
0: হ্যাঁ
1: শুনে নিই তাহলে গানটা,
0: চেষ্টা করছি, ভুলও হতে পারে, আমার অনেকদিন
1: ওটা কোনো
0: প্র্যাকটিস কম
1: ব্যাপার
0: আছে।
1: না, ওটা কোনো ব্যাপার না, আমরা তো নিচ্ছ কি নিজেদের মধ্যে।

যদি ছেড়ে যেতে বলে দূরে কত কথা, যেন আমি ছাড়তে দেবো।

0: বাহ, খুব সুন্দর,
1: হ্যাঁ এইটুকুই চেষ্টা করলাম এখন আপাতত।
0: খুব সুন্দর, অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আবারও তোমাকে জানাচ্ছি। এখন একটু তোমার বাবার সাথে কথা বলে নেব, আমরা এখন
1: আচ্ছা
0: একটু শুভায়নের বাবার সাথে কথা বলে নিচ্ছি। নমস্কার,
1: ভাই, নমস্কার নমস্কার।
0: আপনার নাম?
1: রঞ্জিত মন্ডল?
0: নমস্কার রঞ্জিত বাবু, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে।
1: হ্যাঁ ধন্যবাদ
0: শুভায়ন,
1: ধন্যবাদ আপনাদেরকে।
0: শুভায়নের এত ভালো একটা সাফল্য পেয়েছে, এত সুন্দর একটা ফল ও অর্জন করেছে। এই যে আপনি কি করেন?
1: আমি একটা স্কুলে শিক্ষকতা করি।
0: আচ্ছা, কোন
1: হ্যাঁ
0: বিষয়?
1: আমার বিষয় হচ্ছে সংস্কৃত।
0: বাহ, খুব
1: হ্যাঁ
0: ভালো। আপনি এবার বলুন, শুভায়নের ফল বেরোলো, তখন ও কি করছিল সেই সময়টা? ওর অনুভূতিটা কিরকম ছিল সেই
1: হ্যাঁ
0: সময়? ও
1: অনুভূতিটা আমি তো বাড়ি ঢোকার পরপরই বুঝতে পারতাম যখনই যেখান থেকে আসি।
0: হুম
1: পড়ার ফাঁকে ফাঁকে, মানে 2 দিন আগে থেকেই
0: হুম
1: বুঝতে পারছিলাম যে একটা রয়েছে, মানে উৎসাহ বা মানে কি বল উৎকণ্ঠা রয়েছে। হ্যাঁ তো যখন সেই দিনটা এলো তখনই সকাল থেকে তো মানে কি বলবো অনেকটাই চুপচাপ, তার মধ্যে কিছু উৎসাহ রয়েছে এটা বুঝতে পারছিলাম। কখনো কখনো মায়ের কাছে গিয়ে রান্নাঘরে গিয়ে হ্যাঁ এই এই বিষয়টা বারবার নিয়ে আসছিল, কটায় বেরোবে কি হবে। হ্যাঁ মাকেও জিজ্ঞেস করছিল এবারে কে সেই হবে কিনা
0: হুম হুম
1: এইসব, যেহেতু মাধ্যমিকে যেহেতু 1 নম্বরের জন্য দশম স্থানে আসতে পারেনি সেটাও ওর মাথায় ঘুরছিল। হ্যাঁ
0: হুম
1: তো
0: হুম
1: সব মিলিয়ে ও সেই দিনটাতে যখন শেষমেশ টিভির পর্দায় যখন ওর নাম ভেসে আসে তখন হ্যাঁ তার আশা পূর্ণ হয় এবং সে অত্যন্ত খুশি হয়। হ্যাঁ সাথে সাথে আমাদের পরিবারের সবাই আমরাও খুশি খুব।
0: আচ্ছা, বেশ।
1: হ্যাঁ
0: মানে আপনি এটা আশা করেছিলেন না আরো বেশি কিছু?
1: না মানে আশা তো অবশ্যই মানে মাধ্যমিকেও করেছিলাম বুঝলেন,
0: হুম হুম
1: কারণ ওর যে পড়াশুনো এবং পড়াশুনোর পাশাপাশি যে নিজের যে পরিশ্রম, হ্যাঁ কোথাও সে মানে জ্ঞান তা কোনো ত্রুটি রাখেনি। ঠিক একই ভাবে এবারে যেহেতু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, যেটা 2টো সেমিস্টার মানে পদ্ধতি যেটা নূতন, হ্যাঁ উচ্চ মাধ্যমিক কাউন্সিলের এখানে 3র্ড সেমিস্টারে যেহেতু উচ্চ মাধ্যমিক কাউন্সিল একটা র্যাঙ্ক লিস্ট বের করেছিল, সেখানে যেহেতু নবম হয়েছিল এবং তারপরে যখন 4র্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল যে রেজাল্টটা, এই দুটো রেজাল্ট মিলিয়েই যে ফাইনাল রেজাল্ট হয়েছে 3র্ড এবং 4র্ড সেমিস্টার মিলিয়ে,
0: হুম হুম
1: তো তখন ও যেটুকু মনে হয়েছিল যে হ্যাঁ পরীক্ষা 3র্ডের থেকেও ভালো হয়েছে, এরকম একটা ওর মানে কথাবার্তার মধ্যে আমি শুনতে পেয়েছি।
0: আচ্ছা,
1: ঠিক আছে
0: হুম হুম
1: হ্যাঁ তাছাড়া প্রস্তুতিটাও ভালো ছিল এ বিষয়ে। হ্যাঁ যারা গৃহ শিক্ষক ছিলেন
0: হ্যাঁ,
1: এবং
0: কতজন
1: তাদের
0: গৃহ শিক্ষক ছিলেন?
1: হ্যাঁ
0: ওকে তো ওটা জিজ্ঞেস করাই হলো না, কতজন গৃহ
1: হ্যাঁ
0: শিক্ষক ছিলেন ওর?
1: ওই যেহেতু 6টা বিষয়, 6টা বিষয়ে 1 জন করে ছিলেন। হ্যাঁ
0: আচ্ছা,
1: আর সব থেকে যে বেশি উৎসাহ দিয়েছিলেন আমার মানে ও যে বিদ্যালয়ে পড়াশোনা করে সেই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক। হ্যাঁ
0: আমরা
1: সব
0: ওনার
1: সময় যেন
0: কাছেও কথা
1: হ্যাঁ হ্যাঁ
0: বলবো।
1: হ্যাঁ
0: এবার আপনি
1: হ্যাঁ
0: আপনি বলুন, কতক্ষণ
1: হ্যাঁ
0: ও পড়াশোনা করতো?
1: পড়াশুনোটা খুব মানে বাঁধা ধরা বা এরকম কোনো ইয়ে ছিল না, যদি ধরুন সকাল 6টা থেকে টিউশন থাকতো তারপর হয়তো 8টার পরে এই 9টার মধ্যে বাড়ি ফিরতো, বাড়ি ফেরার পরে যথারীতি টিফিন করতো, টিফিন করে হ্যাঁ হয়তো 1 ঘন্টা পড়তো, ঠিক
0: হুম
1: আবার স্নান করে খাওয়া দাওয়া, আবার দুপুরে স্নান করার পরে যদি কোনো বিষয় মনে হলো দেখতো, কিংবা ঘুমিয়ে বা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে আবার সেই বিকালের দিকে, মানে বাঁধা ধরা এমনি 6-7 ঘন্টা একটু পড়াশোনা হতো,
0: আচ্ছা
1: তবে
0: আচ্ছা,
1: বেশিরভাগটাই ও পড়তো দেখতাম ওই রাতের দিকটাতে।
0: রাতের দিকটা তো তখন কি
1: হ্যাঁ
0: আপনাদেরকে পাশে বসে থাকতে হতো নাকি? না,
1: হ্যাঁ অবশ্যই এটা তো মানে আমার এটা অভ্যাস হয়ে গেছিল, এবার আমার কিছু স্কুলের কাজ থাকতো বা খবরের কাগজ পড়তাম বা নিজে
0: কত
1: কিছু
0: রাত
1: পড়াশোনা
0: পর্যন্ত পড়াশোনা করতো?
1: কত রাত পর্যন্ত, হয়তো 12:30 হয়ে যেত, 1টাও হয়ে যেত কখনো কখনো দেখেছি।
0: আচ্ছা আচ্ছা, ও ওর মতন করে পড়াশোনা করতো।
1: হ্যাঁ হ্যাঁ মানে যদি পরীক্ষা থাকতো বা কোনো কিছু থাকতো তাহলে একটুখানি রাত জেগেই পড়তো।
0: তো আপনি কোন
1: হ্যাঁ
0: স্কুলের শিক্ষক?
1: আর যেটা আমার গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ির পাশে একটা এ বিদ্যালয়, যে বিদ্যালয় থেকে আমি 5-10 পড়াশোনা করেছি, সেই বিদ্যালয়ে এখন আমি শিক্ষকতা করছি, বেরিয়াপুর অঞ্চল উচ্চ বিদ্যালয়।
0: আচ্ছা আচ্ছা, তো সেই জায়গা থেকে আপনি একজন শিক্ষক এবং একজন সফল ছাত্রের বাবা, তো সেই জায়গা থেকে আপনি ভবিষ্যতে যারা পরীক্ষা দিচ্ছে বা দেবে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কি বার্তা দেবেন যে কিরকম করে তারা পড়াশোনা করবে?
1: হ্যাঁ, আমি যদি বলি, ধরুন মাধ্যমিক থেকে যদি বলি,
0: হুম হুম
1: মাধ্যমিকটা পুরোপুরি টেক্সট বইয়ের উপর একটা পড়লেই হয়, খুঁটিয়ে টেক্সট বই পড়া,
0: হুম হুম
1: ঠিক আছে? আর যেটা উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে, ওইখানেও কিন্তু ওই স্যারদের কিছু ভালো ক্লাস বা মানে কিছু টপিক যেগুলো আছে স্যারদের কাছে একটু সেগুলো বুঝে নিতে হয়,
0: হুম হুম
1: তারপর কিছু কিছুটা নিজে পড়তে হয়।
0: হুম হুম
1: হ্যাঁ, তাছাড়া কিছু নোটস এর ব্যাপার আছে, সেই নোটস গুলো বিভিন্ন বই থেকে সেগুলো অ্যাসেম্বল করে সেগুলোকে তৈরি করতে হবে।
0: গৃহ শিক্ষক,
1: হ্যাঁ
0: স্কুলের শিক্ষকরা যা যা করবে এবং বিভিন্ন,
1: হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই।
0: এবার যা যা করিয়ে দেবেন আর কি, সেটাকে নিজে আবার বারবার করে অভ্যাস করা, এটাই বলতে চাইছেন
1: অভ্যাস
0: তো?
1: করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তো
1: অভ্যাস
0: ও
1: করা।
0: ছোটবেলা থেকে কেমন ছিল, কি কি করেছে?
1: এই যে পড়াশুনো বলুন, মানে যে কাজটা ও করতো খুব ভালোভাবেই করতো,
0: হুম হুম
1: মানে ও যেটা ও বলতে ভুলে গেছে হয়তো, ও
0: হুম হুম
1: প্রথমে খুব ছোট থেকে ক্যারেটে শেখার নিয়ে এসেছিল,
0: আচ্ছা
1: সে একটা একটা অব্দি মানে বেশ কয়েক বছর ক্যারেটে থেকে ও কোচিং নিয়ে ক্যারেটে বিদ্যালয়ে গিয়েও শিখেছে,
0: হুম হুম
1: সেখানে ওর ভালো পারফরমেন্স ছিল।
0: হুম হুম
1: তারপর ও চাইলো যে ক্রিকেটে কোচিং নেবো, সেইখানে ও ক্রিকেট কোচিং এ গিয়েও সে একটা ভালো পারফরমেন্স ছিল, এবং সেখানে বিভিন্ন জায়গায় সে খেলাধুলা করতে যেত,
0: হুম
1: হ্যাঁ
0: হুম
1: বিভিন্ন ম্যাচ খেলতে যেত। তো
0: হুম হুম
1: ওই সময় তো একটু খেলাধুলা নেশাটা একটু চেপে বসেছিল।
0: হুম হুম
1: হ্যাঁ, তো আমার আমাদের বাড়ির পছন্দ যেটু যেহেতু একদম পড়াশুনোতেই থাকা, তাই আমরা ওই
0: তাই বাড়ির
1: ওই
0: পছন্দ যেহেতু পড়াশোনাতেই থাকা, তো সেই
1: আর তাছাড়া
0: পছন্দটা
1: ও
0: ও
1: তো
0: রেখেছে, তাদের যে বাড়ির পছন্দটা, সেই পছন্দটা কিন্তু ও ফুলফিল করেছে, ও
1: হ্যাঁ
0: রেখেছে।
1: হ্যাঁ রেখেছে, মানে এইটুকু আমি বলতে পারি যে ওর মানে যে যায় যে কাজটা যখনই করতো খুব মন দিয়ে করতো,
0: মন দিয়ে
1: এনথুসিয়াস্টিক
0: করতো,
1: করতো,
0: হ্যাঁ
1: মানে বিদ্যালয়ের শিক্ষক মানে সে আকার স্কুল হোক বা তার হাই স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুলে হোক, স্যাররা যেটা বলবে সেটা ও ফুলফিল করবে, এটা ওর সবসময়ই ইচ্ছা
0: মানে
1: ছিল।
0: একবারে
1: হ্যাঁ
0: একদম গুরু বাক্য একদম মাথায় যে
1: হ্যাঁ
0: ঢুকে গেল, মাথায় ঢুকে গেল আর কি,
1: হ্যাঁ
0: সেটাই
1: ঢুকে
0: সঠিক
1: গেল, এবং
0: গুরু, সঠিক গুরু পাওয়াটাও তো একটা বিরাট ব্যাপার না
1: হ্যাঁ
0: সেটাও?
1: অবশ্যই অবশ্যই অবশ্যই হ্যাঁ। তবে আজ পর্যন্ত ও যে যে জায়গায় গেছে বা যে যে স্যারদের কাছে ও চেয়েছে, হ্যাঁ, এবং খুব পছন্দের জায়গা থেকে ও নিজেকে তৈরি করেছে।
0: কিরকম রেফারেন্স বুক টুক ফলো করা উচিত, মানে উচ্চ মাধ্যমিক এবং কম্পিটিটিভ এর জন্য?
1: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে যে পাঠ্য বইয়ের যেগুলো আছে, সহায়িকা বা যেমন ছায়া বা সাঁতরা যে বইগুলো, সেগুলো খুব কাজে লেগেছে, ঠিক
0: ওইগুলো
1: আছে?
0: আচ্ছা কাজে লেগেছে
1: হ্যাঁ,
0: বেশ।
1: যেহেতু ও যেহেতু বাংলা মিডিয়াম থেকে পড়াশুনো, তো একটা ভয় ছিল আমাদের সেই সব জায়গায় গিয়ে ও ইংরাজি মাধ্যমে বিদ্যালয়ে মানে ছাত্রছাত্রীদের সঙ্গে ওই জিনিসগুলো পারবে কিনা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমাদের বাংলা মিডিয়ামের ছেলে মেয়েরাই সেখানে এগিয়ে রয়েছে।
0: একদমই, এটা
1: হুম
0: একটা
1: হুম
0: ভ্রান্ত ধারণা যে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা ঠিক
1: হুম হুম হুম
0: ইংরেজি মিডিয়ামের
1: হুম
0: ছাত্রছাত্রীদের সঙ্গে পেরে ওঠে না, কিন্তু সেই
1: হ্যাঁ
0: জায়গায়
1: হ্যাঁ
0: দেখা যায় যে এরাই এগিয়ে থাকে, মানে
1: এরাই এগিয়ে রয়েছে
0: হ্যাঁ
1: এগুলো।
0: মেধা
1: হ্যাঁ
0: বলুন এবং
1: হুম হুম
0: ধৈর্য বলুন সব
1: ধৈর্য
0: দিক,
1: বলুন। হ্যাঁ
0: হ্যাঁ।
1: হ্যাঁ হ্যাঁ
0: তো সেই জায়গা থেকে
1: অবশ্যই।
0: আর কি কি করতে ও পছন্দ করে না করে, মানে আপনার কাছে, মানে ছোটবেলা থেকে তো আপনি ওকে বড় করেছেন,
1: হ্যাঁ
0: সেই
1: হ্যাঁ
0: জায়গা থেকে একটু জিজ্ঞেস করছি।
1: মানে পছন্দ বলতে গেলে ওর যেটা মানে পছন্দ মানে ওর কিছু পছন্দের বন্ধুদের সঙ্গে কখনো ফাঁকা টাইমে গিয়ে হয়তো পরীক্ষা হলো, পরীক্ষার শেষে হয়তো সে বন্ধুদেরকে ও নিজেই ফোন করে হয়তো বিকালের দিকে খেলার মাঠে যাওয়া,
0: হুম হুম
1: বা কখনো হয়তো মন হলো যে একদিন একটু বাইরে খাবো, হ্যাঁ
0: হুম
1: তাদের সঙ্গে গিয়ে সেই সব জায়গায় যাওয়া।
0: হুম
1: আর পছন্দ বলতে ও মা বাবা যেখানে যেত সেখানে যাওয়াটাই পছন্দ করতো। হ্যাঁ
0: হুম হুম
1: এইরকম মানে সেইরকম, তাছাড়া গ্রামে যাওয়া, গ্রামের বাড়িতে যাওয়া থাকা এইসবগুলো পছন্দ করতো।
0: আচ্ছা আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ আপনাকে রঞ্জিত বাবু,
1: হ্যাঁ
0: অনেক
1: হ্যাঁ
0: অনেক
1: আমরা
0: অভিনন্দন এবং শুভেচ্ছা
1: হ্যাঁ
0: আবারও একবার জানাচ্ছি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আর
1: আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের পক্ষ থেকে।
0: হ্যাঁ
1: এবং
0: হ্যাঁ, এবারে আমি একটু
1: আমার
0: শুভায়নের মায়ের সাথে কথা বলে নেব।
1: হ্যাঁ অবশ্যই অবশ্যই সবাই,
2: নমস্কার।
0: নমস্কার, আপনার নাম?
2: আমার নাম মিনতি মণ্ডল।
0: হ্যাঁ, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই মিনতি দেবী
2: হ্যাঁ
0: আপনাকে। আমরা
2: হ্যাঁ
0: এখন কথা বলে নিচ্ছি শুভায়নের মা মিনতি মণ্ডলের সঙ্গে। তো আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করি যে এই যে সাফল্য, এই সাফল্যের রহস্যটা কি? আপনি তো মা এবং আপনি তো সর্বক্ষণ ওর সাথে ছিলেন, তো সেটা কি?
2: সাফল্যের রহস্য বলতে পড়াশোনাটা কিন্তু ওই টেস্ট বইটা পড়তে হবে খুবই ভালো করে সবাইকেই, আর পড়াশোনার প্রতি মনোযোগটা থাকলে, যদি কেউ ভাবে যে পড়াশোনাটা ধরুন করছে, এবার তার যদি পড়াশোনাটা প্রতি আগ্রহ থাকে যে না আমি খুব ধরুন মন দিয়ে কোনো একটা জিনিস করলো, তাহলে সেইটাতে কিন্তু সাফল্য আসবে। এটা আমি ওকেও যখন পড়াশুনো করতো আমি ওকেও বলেছি আমার ছেলেকে যে দেখ তুমি যেভাবে পড়াশুনো করছিস, তো যদি ওটাতে যদি তুই খুবই মন দিয়ে যদি কোনো কিছু করিস তো সফলতা কিন্তু একটা আসবে। এবার মাধ্যমিকে ধরুন ওর 1 নম্বরের জন্য হয়নি, সেই জন্য আমাদের একটু মন খারাপ হয়েছিল। তবে আমি তখনই ওকে বলেছিলাম, বললাম তুই যদি ওইটা না ভেবে, তুই যদি সামনের দিকে যেভাবে তুই পড়াশুনো মাধ্যমিক পর্যন্ত করে এসেছিস সেইটাই যদি তুই এই উচ্চ মাধ্যমিকেও যদি ওইভাবে ভালোভাবে পড়াশোনা করিস, দেখবি তুই কিন্তু একদিন একটা সফলতা তোর আসবেই, এরকম আমি বলেছিলাম, বুঝলি?
0: এই যে আসবেই, এই যে
2: হ্যাঁ
0: আসবেই, সেই যে হর্ষই, ওই হর্ষইটাই ওকে কিন্তু তৃতীয় স্থানে পৌঁছে দিল।
2: একটা জিনিস আমি ওকে বেশি বলেছিলাম যাতে ওর মনটা পজিটিভ থাকে, বুঝলাম তো, যাতে নেগেটিভ যেন ওর মনে যেন কোনোদিন নেগেটিভ না আসে, পজিটিভ সবসময় থাকতে হবে, বুঝলাম তো। আমি একবার সফলতা পেলাম না, তার মানে যে আমি না আমি আর পারবো না, আমি আর পরে পরীক্ষাতেও আমার এরকম হবে, এরকম কিন্তু আমি ওর মনের মধ্যে আসতে দিইনি। পরের বারে দেখবি তোর কিন্তু একদম তুই সফলতার জায়গাতেই তুই থাকবি। আর আমি তোকে বলে রাখলাম যে তুই যদি এইভাবেই পড়াশোনা করিস তো 1 থেকে 10-এর মধ্যেই তুই থাকবি, এটা আমি ওকে বলেছিলাম। এবার ও কিন্তু সেইভাবেই পড়াশোনা করে গিয়েছে, একদিনের জন্য ও কিন্তু ফাঁকি দেয়নি। এই যে 2 বছর 11-12 ও কিন্তু প্রত্যেক দিন রেগুলার পড়াশোনাটা করেছে ভালোভাবে।
0: কেমন কি কিরকম পদ্ধতি অবলম্বন করেছে বলুন? আপনি তো সফল একজন ছাত্রের মা, তো সেই যারা পরবর্তীকালে সফল, এই সাফল্যে পৌঁছে যেতে চাইছে তাদের উদ্দেশ্যে বলুন যে মায়েদের কিরকম সাপোর্ট দেওয়া উচিত বলুন, বা কি কি হেল্প করা উচিত, সাহায্য করবে ছেলেদের মেয়েদের, বা ছেলে মেয়েরাই বা কেমন করে পড়াশোনাটা করবে সেটা একটু যদি বলে।
2: ছেলে মেয়েরা ধরুন পড়তে আমি বলবো যে শরীরটাকে ঠিক রেখে প্রথমে পড়াশোনাটা ওকে মন দিয়ে ঠিকভাবে, যেটুকুই পড়বে সেটা যেন ওর মন মনোযোগ সহকারে সেই জিনিসটা করে। আর বাবা মাকেও সবসময় ওকে যেন একটা পজিটিভিটির জায়গায় ওকে কিন্তু রাখতে হবে, ছেলেকে বা মেয়েকে, যে না তুই পারবি, তুই নিশ্চয়ই, তুই কেন পারবি না, সব সবসময় তুই যদি চেষ্টা করিস অবশ্যই এটা হবে, পরিশ্রম সব কোনো সময় বৃথা যায় না, সবসময় এটা হবে, তোকে সফলতা আসতে বাধ্য, এরকম পজিটিভ একটা দিক ছেলে মেয়েকে বাবা মায়ের দিক থেকে দিতে হবে, বুঝলাম তো। সেই ক্ষেত্রে আর ছেলে মেয়ে যদি টিউশনি বা স্কুল বলুন যেটুকু সাহায্য যদি কিছু ডাউট থাকে, কোশ্চেন ধরুন কোনো কিছু কনসেপ্টটা যে ক্লিয়ার সেটা ধরুন স্যারদের কাছে ভালোভাবে পাওয়া যায়।
0: আর আপনি কি কি করতেন?
2: আমি ওকে শুধু ওর যদি কোনো একটা ধরুন ডাউট থাকতো যে মা আমার এই কোশ্চেনটা আমি বুঝতে পারছি না, তখন ধরুন আমি যেমন ফিজিক্সের বা ম্যাথে ফিজিক্স এগুলোতেই একটু বেশি ওর ডাউটটা থাকতো, এবার আমি তখনই ওকে বলতাম তো স্যারদের সাথে তো যোগাযোগ করবি, এবার স্যারকে পুরো ক্লিয়ারলি কথাটা বলবি। আর স্যাররাও কিন্তু সত্যি কথা বলতে কি প্রচুর হেল্প করেছে, প্রত্যেকটা যে চন্দ্রবতী স্কুলে আমার ছেলে পড়তো, তো স্যারদের প্রচুর ভূমিকা এখানে, বুঝলেন।
0: তোমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে তুমি পৌঁছে যাও, এই কামনা করেই আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি।
2: নমস্কার,
1: ধন্যবাদ সবাইকে।
0: হ্যাঁ ধন্যবাদ, আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও কোনো দিন আবারও কোনো উচ্চ মাধ্যমিকে সাফল্যের শীর্ষে যারা পৌঁছেছে তাদের সাফল্যের কথা নিয়ে আমি সৌমিতা আট্টো হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিকের সাফল্যের শীর্ষে যারা পৌঁছেছে তাদের সাফল্যের কথা। নমস্কার।
3: এতক্ষণ শুনলেন উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকারী বীরভূমের সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভায়ন মণ্ডলের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিলেন সৌমিতা আড্ডো। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী লতা মঙ্গেশকর।
4: কি লিখি তোমায়?

এতক্ষণ শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

এতক্ষণ শুনলেন সোমেশ কুমারের কণ্ঠে গজল। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। আজকের গানে গানে অনুষ্ঠানের আমাদের বিষয় ভাবনা আপনার প্রিয় সিনেমা। শ্রোতা বন্ধুরা, আমরা যখন কোনো ভালো সিনেমা দেখি, তখন আসলে আমরা অন্য একজনের চোখ দিয়ে সিনেমার ঘটনাগুলোকে দেখি। এমন কিছু সত্য জীবনে যা হয়তো আমাদের চেনা গণ্ডির বাইরে ছিল, সিনেমা হুট করে সেটা আমাদের সামনে এনে দাঁড় করায়। আমরা অবাক হয়ে ভাবি, তাই তো জীবনটা এভাবে ভাবা যায়, যে সিনেমা আমাদের চেনা ভাবনার দেয়ালটা ভেঙে দেয়, আমাদের নতুন করে ভাবতে শেখায়, সেটাই তো আসল সিনেমা। আজকের অনুষ্ঠানে আমরা শুনব আপনার প্রিয় সিনেমা কোনটি, কোন সিনেমাটি আপনাকে নাড়া দিয়েছিল, বা কোন ছবিটা আপনাকে এখনও ভাবায়। আপনার প্রিয় সিনেমার কথাগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথম গানটি শুনব শ্যামল মিত্র কণ্ঠে, ছায়াছবি দেয়া নেয়া।

0: শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে কানে। আজকের আমাদের বিষয় ভাবনা আপনার প্রিয় সিনেমা। একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন, দেখে নিই লাইনে কে আছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমার আছে বলছি,
0: বলুন।
1: ভালো ভালো গান চালান,
0: আপনি শুনতে থাকুন অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় ভাবনা প্রিয়
1: নামটা
0: সিনেমা। হ্যাঁ,
1: নামটা জানেন তো?
0: অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি শুনতে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান।
1: আচ্ছা,
0: হুম হুম, শ্রোতা বন্ধুরা, আজকের আমাদের বিষয় ভাবনা আপনার প্রিয় সিনেমা। সিনেমা আমাদের শেখায় ভালোবাসতে, কোনোটা শেখায় অন্যায়ের বিরুদ্ধে লড়তে, আবার কোনোটা হয়তো খুব সহজ করে বুঝিয়ে দেয় মানুষের বেঁচে থাকার মানে। একটা ভালো সিনেমা শুধু আড়াই ঘন্টার কোনো বিনোদন দিয়ে ফুরিয়ে যায় না। সিনেমা শেষ হওয়ার পর আমাদের ভেতরে সিনেমার ঘটনাগুলি চলতে থাকে, সিনেমাটির অভিঘাত রয়ে যায় আমাদের মনের ভেতরে। হয়তো চলচ্চিত্রের কোনো একটা দৃশ্যের আবেদন এত জোরালো যেটা আপনার মনে বহু বছর ধরে রয়ে গেছে, এরকম সিনেমা নিশ্চয়ই আছে। সেটা আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। এবারে চলে যাই পরের গানটিতে। পরের গানটি মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছায়াছবি শঙ্খবেলা।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান গানে কানে। আমাদের বিষয়ভাবনা হলো আজ আপনার প্রিয় সিনেমা। একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখে নি লাইনে কে আছেন। হ্যালো,
1: হ্যাঁ দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার,
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল। দাদা
0: বলুন
1: ভাই
0: প্রবীর বাবু, কেমন আছেন?
1: খুব ভালো আছি দাদা ভাই। আর খুব গরম, এত গরম মানে মনে হচ্ছে আবার কেউ গরম করে ঢেলে দিয়েছে ভাই।
0: সর্বত্রই একই অবস্থা।
1: হ্যাঁ, দুদিন দুদিন দার্জিলিং হয়ে গেছিল,
0: আচ্ছা,
1: আবার দেখছি আবার দেখছি যে পশ্চিমবাংলা হয়ে গেছে।
0: তো বলুন, আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে প্রিয়
1: হ্যাঁ হ্যাঁ
0: সিনেমা।
1: হ্যাঁ
0: আপনার
1: দাদা
0: প্রিয়
1: ভাই,
0: সিনেমা
1: আমার
0: কোনটি?
1: আমার প্রিয় সিনেমা হচ্ছে আনন্দ আশ্রম দাদা ভাই।
0: আচ্ছা,
1: এই হ্যাঁ, উত্তম কুমার আর শর্মিলা ঠাকুর, যখন শর্মিলা ঠাকুর ডাক্তার, মানে উত্তম কুমার ডাক্তার ছিলেন আর শর্মিলা ঠাকুর হচ্ছে নার্স, তো সেই সময় সেই শর্মিলা ঠাকুর যখন মারা যাচ্ছেন,
0: হুম হুম
1: তো সেই সময় যে উত্তম কুমার সেই ইকলে সমাধির উপরে যে গানটা করেছিলেন
0: হুম হুম
1: দাদা ভাই, আমাকে খুব দাগ কেটেছে।
0: হুম
1: এবং আমি সারা জীবন ওই গানটা যতবার শুনি
0: হুম
1: মনে হয় যে আমার কোনো কিছু হারিয়ে গেছে দাদা ভাই। তো
0: আচ্ছা,
1: ওই জায়গাটা, হ্যাঁ ওই গানটা যদি আপনার সংগ্রহে থাকে শোনাবেন, নাহলে আপনি যে গানগুলো শোনাচ্ছেন দাদা ভাই আমি তো মানে মনোমুগ্ধ হয়ে যাচ্ছি। তো সেই
0: আচ্ছা,
1: জায়গায় আপনাদেরকে বলা মানে আপনি হয়তো টপিকটা রেখেছেন, কিন্তু সেই জায়গায় থেকে আমি আর কি বলবো যে আপনি যেগুলো শোনাচ্ছেন সবই আমরা শুনছি এবং খুব ভালো লাগছে, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে।
0: আচ্ছা
1: হ্যাঁ, এটা
0: আচ্ছা,
1: এইটার জন্য আপনাকে শতকোটি প্রণাম দাদা ভাই।
0: না না এমনটা বলবেন না।
1: না না,
0: হ্যাঁ ঠিক আছে,
1: এভাবে দেখুন অনুষ্ঠানটা আপনারা চালান, সেই অনুষ্ঠানটায় আমরা শুনি তো, এবং এত ভালো লাগে, মনে হয় যে দাদা ভাইরা আমাদের মনের টানটা বার করে নিয়ে যাচ্ছে।
0: হুম হুম হুম
1: হ্যাঁ
0: ঠিক আছে, শুনতে থাকুন অনুষ্ঠান, খুব ভালো লাগলো, ফোন করলেন,
1: ঠিক আছে ঠিক
0: শুনতে
1: আছে
0: থাকুন।
1: দাদা ভাই।
0: হুম, শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান গানে গানে। আমাদের আজকে বিষয় আপনার প্রিয় সিনেমা। আরেকজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখে নি।
2: হ্যালো,
0: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন কেমন আছেন?
2: হ্যাঁ আমি ভালো আছি, ভালো আছি। হ্যাঁ আমি আপনাদের অনুষ্ঠানের নতুন শ্রোতা।
0: হুম হুম আপনার সাথে কথা
2: হ্যাঁ
0: হয়েছে আজকে, আপনি ফোন করেছিলেন।
2: হ্যাঁ
0: হ্যাঁ, আমাদের সন্ধের
2: হ্যাঁ
0: সময় যে অনুষ্ঠানটা ছিল আপনি সেখানে ফোন করেছেন। বলুন, আমাদের অনুষ্ঠানের বিষয় আজকে হচ্ছে আপনার প্রিয় সিনেমা।
2: প্রিয় সিনেমা।
0: হুম
2: তো দেখুন, আমার প্রিয় সিনেমা বলতে আমি কিন্তু কমেডি সিনেমা দেখতেই বেশি ভালোবাসি।
0: আচ্ছা,
2: হ্যাঁ, ও হাসি যে ছিল সিনেমাগুলোতে খুব মজার
0: হুম হুম
2: হাসির, কারণ কান্না দুঃখ সিনেমা দেখতে গেলে
0: হুম
2: আমি নিজে মানে এত কেঁদে ফেলি, সবাই আমার মুখের দিকে তাকিয়ে থাকে, ওই জন্য আমি ওইটা থেকে কিছুটা দূরে থাকি।
0: আচ্ছা,
2: এবং হাসির সিনেমাগুলোর মধ্যে পুরোনো দিনের সিনেমা যেগুলো ভান্নু জহর
0: হুম হুম হুম
2: অভিনীত যে সিনেমাগুলো,
0: হুম
2: ওগুলো ছোটবেলায় দেখতাম তখন অত বুঝতাম না, হাতটা এমনি,
0: হুম
2: কিন্তু এখন যখন সিনেমাগুলো বুঝে দেখি
0: হুম
2: তখন সত্যি মনে হয় ওনাদের মতো অভিনেতা হ্যাঁ বোধহয় আর দ্বিতীয়বার কেউ আসবে না, বা দ্বিতীয় ভানু জহর বোধহয় আর হবে না।
0: একেবারেই
2: তো এত
0: একেবারেই
2: মজা লাগবে দেখতে।
0: হুম
2: হ্যাঁ, যেমন জমালয়ের জীবন্ত মানুষ,
0: হুম
2: পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট,
0: হুম
2: তারপরে ধ্যানটি বিলাস, এরকম
0: ঠিকই
2: অনেক
0: ঠিকই, মানে
2: যে
0: কমেডির
2: সিনেমাগুলো।
0: একটা টাইমিং থাকে, সে টাইমিংটা ওনাদের মতন পরবর্তীতে সেটা
2: হ্যাঁ
0: ছুঁতে খুব কম লোকই পেরেছে, বা সেটাই আর
2: হ্যাঁ
0: কি। হুম ঠিক আছে, খুব ভালো লাগলো আপনি
2: হ্যাঁ,
0: ফোন
2: ভালো
0: করলেন।
2: থাকবেন।
0: হ্যাঁ,
2: হ্যাঁ ভালো থাকবেন,
0: ভালো থাকবেন। হ্যাঁ,
2: হ্যাঁ শুভ রাত্রি।
0: হুম, শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান গানে গানে। এবারে চলে যাই পরের গানটিতে, শুনে নি আনন্দ আশ্রম থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, কথা হচ্ছিল সিনেমা নিয়ে। আজকে আমাদের বিষয় ভাবনা আপনার প্রিয় সিনেমা। সিনেমার সাথে আমাদের একটা অদ্ভুত বিবর্তন জড়িয়ে আছে। একটা সিনেমা দেখার আগে আমরা যা ছিলাম, সিনেমাটা দেখার পর কি আমরা ঠিক একই মানুষ থাকি? বোধ হয় না। একটা দারুণ সিনেমা আমাদের ভেতরের অনুভূতিগুলোকে আরেকটু সংবেদনশীল করে তোলে, আমাদের আরেকটু পরিণত করে তোলে। ছোটবেলায় যে সিনেমাটা দেখে শুধু মজা লেগেছিল, বড় হয়ে সেই একই সিনেমা যখন অন্য একটা গভীর অর্থ নিয়ে আমাদের সামনে ধরা দেয়, তখন বোঝা যায় সিনেমার আসল ক্ষমতা। শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে, আমাদের বিষয় ভাবনা আপনার প্রিয় সিনেমা। আপনার প্রিয় সিনেমা কোনটি, সেটি আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। চলে যাই পরের গানে। পরের গানটি শুনে নিই কিশোর কুমারের কণ্ঠে, ছায়াছবি অনামিকা।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আজ আমাদের বিষয় ভাবনা আপনার প্রিয় সিনেমা। একজন শ্রোতা বন্ধু ফোন করছেন, দেখে নিই লাইনে কি আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পিন্টু ঘোষ বলছি।
0: হুম, আপনি কোথার থেকে বলছেন?
1: এনজিবি ভক্তনগর থেকে।
0: বলুন, কেমন লাগছে অনুষ্ঠান?
1: কি বললেন,
0: অনুষ্ঠান কেমন লাগছে আপনার?
1: হ্যাঁ, খুব সুন্দর অনুষ্ঠান, ওই জন্য আমি আপনাকে ফোন করলাম। ওই যে এখন যে দুটো গান শুনে এলেন, একটা হিন্দি গান, বাংলা গান,
0: হুম
1: অমর গান,
0: হুম
1: ভালো লাগলো আমার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আমাদের বিষয় ভাবনা হচ্ছে প্রিয় সিনেমা। আপনার প্রিয় সিনেমা কোনটি? আচ্ছা আচ্ছা, আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই চেষ্টা করবো আমরা শোনানোর। হুম হুম হুম আচ্ছা, সংগ্রহে থাকলে অবশ্যই চেষ্টা করব শোনানোর। আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। হুম, শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আজ আমাদের বিষয় ভাবনা আপনার প্রিয় সিনেমা। শ্রোতা বন্ধুরা, আমরা যখন বই পড়ি তখন শব্দের মাধ্যমে গল্পটা কল্পনা করি, কিন্তু সিনেমার তো একটা নিজস্ব ভাষা আছে। একটা ভালো সিনেমার সার্থকতা তার গল্পে যতটা থাকে তার চেয়ে কিন্তু অনেক বেশি থাকে তার চলনে। পরিচালক কীভাবে গল্পটা বলছেন, সে সঙ্গে ক্যামেরার মুভমেন্ট, একটা ফ্রেমের আলো ছায়া, দুটো দৃশ্যের মাঝখানে নীরবতা এবং অভিনয় তো অবশ্যই, তার সাথে আরও কত কি, এগুলোই কিন্তু সিনেমার আসল ভাষা। একটা ভালো সিনেমা শুধুমাত্র তো গল্প নয়, তা গল্প বলার একটা নিজস্ব ভাষা। সে ভাষা যখন আমাদের চেনা চিন্তাকে ধাক্কা দেয়, আমাদের অবাক করে এবং একটা নতুন রূপান্তর ঘটায় আমাদের মনে, তখনই তা আমাদের কাছে প্রিয় সিনেমা হয়ে ওঠে। আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, শুনে নিই আজকের অনুষ্ঠানের শেষ গানটি, কিশোর কুমারের কণ্ঠে ছায়াছবি পরিচয়।

0: করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌম অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সে দেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন।
1: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the president has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
0: তিনি জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত বর্তমান। ভারতের প্রতিবেশী প্রথম পূর্বে তাকাও মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরের নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $200 কোটি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম পূর্বে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী পুরনো গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় শ্রী লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সে দেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওষুধ, যন্ত্রপাতি এবং কৃষিজাত পণ্যের মতো ক্ষেত্রে ভারত মায়ানমার বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা আজ কার্যকর হয়েছে। ছ মাস আগে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। নতুন দিল্লিতে আজ শ্রী গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার এক বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
2: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98%

0: of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
1: এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার উপর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ওমান সেপা কিভাবে ভারতীয় রপ্তানিকারকদের কাছে বাণিজ্যের বৈচিত্র্যপূর্ণ বাজার তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের স্বার্থ সুরক্ষিত এবং দুই দেশের মধ্যে অভিন্ন অগ্রগতি সুনিশ্চিত করবে তার বিস্তারিত এই নিবন্ধে তুলে ধরা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়া আজ মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলে সমুদ্র ও আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি এবং গত বছর অক্টোবরে হওয়া প্রথম আলোচনা অনুযায়ী সহযোগিতা বৃদ্ধিকে স্বাগত জানান। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে আজ আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। খাদ্যশস্যের উৎপাদন হয়েছে রেকর্ড 3,766 লক্ষ মেট্রিক টন। এদিকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। যোগান অব্যাহত রাখতে তেল বিপণন কোম্পানিগুলি অত্যন্ত কার্যকরভাবে খুচরো আউটলেটগুলিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করে চলেছে। এলপিজি সরবরাহের বিষয়ে তিনি বলেন, গত তিন দিনে অথেন্টিকেশন কোডের মাধ্যমে 1,22,00,000 সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে গেছে।
2: ঘরেলু কুকিং গ্যাস কে সম্বন্ধ মে পিছলে তিন দিনো মে 1,21,00,000 বুকিংস রিসিভ হুই হ্যায়, উসকে আগেনস্ট 1,22,00,000 ডিলিভারিজ কি গই হ্যায় অর 95% ডিলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গই হ্যায়।
1: ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে। বেইরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে তারা নতুন করে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস যৌথভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। বেনিয়ামিন নেতানিয়াহু একে সংঘাতের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। হিজবুল্লাহ গোষ্ঠীর বারংবার অস্ত্রবিরতি লঙ্ঘন এবং ইসরায়েলি শহর ও নাগরিকদের উপর হামলার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে দুই ইসরায়েলি নেতা জানিয়েছেন। বেইরুটের দক্ষিণাঞ্চলীয় জেলা দাহি এতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার জন্যও সামরিক বাহিনীকে তারা নির্দেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে দাহি এর অধিকাংশ বাসিন্দা শহর ছেড়ে পালিয়েছেন। হিজবুল্লাহর শক্ত এই ঘাঁটিতে প্রচণ্ড যানজট ও বিশৃঙ্খলায় জনজীবন বিপর্যস্ত। উল্লেখ্য, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের শতাব্দী প্রাচীন ডিউ ফোর্ট দুর্গ দখল করার একদিন পর দাহি এর উপর এই হামলা চলে। এদিকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্ত পরোক্ষ আদান প্রদান বন্ধ রাখার কথা জানিয়েছে। তেহরানের মধ্যস্থতাকারী দল ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধিকেই এর কারণ বলে জানিয়েছে। কূটনৈতিক যোগাযোগের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে সামরিক সংঘাতে লিপ্ত হয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জলসীমায় তাদের একটি ড্রোন গুলি করে নামানোর প্রেক্ষিতে একে আত্মরক্ষার্থে আক্রমণ বলে দাবি করেছে। মালয়েশিয়ায় শিশুদের মধ্যে সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপ করেছে। আজ থেকে কার্যকর হওয়া নতুন আইনে 16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাইবার বুলিং, ক্ষতিকারক কন্টেন্ট এবং অনলাইনের প্রতি আসক্তি রুখতে এই উদ্যোগ। নিষেধাজ্ঞা অমান্য করলে কোম্পানিগুলিকে 1,00,000 রিংগিট জরিমানা ধার্য করা হবে। উল্লেখ্য, এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় শিশুদের সামাজিক মাধ্যমে ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করল। আজকের প্রসঙ্গে অনুষ্ঠান আগামীকাল শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে 35 জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী, 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। এর ফলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য দাঁড়ালো 41 নতুন মন্ত্রীদের দপ্তর পরে বন্টন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ প্রত্যয় ব্যক্ত করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও দায়বদ্ধতা নিয়ে জনস্বার্থে কাজ করবে। সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মচারীদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। নবান্নে আজ বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্দেশ দিয়েছেন। ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারেও তাঁদের মধ্যে কথা হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত আজ 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। জাপানের কাকা মিঘারায় ভারতের পক্ষে অধিনায়ক কেতন কুশওয়াহা দুটি।
3: নমস্কার, আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পূর্বা দাম।

এতক্ষণ শুনলেন পূর্বা দামের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শ্রোতা বন্ধুরা, আজ পয়লা জুন, আজ বিশ্ব অভিভাবক দিবস বা বিশ্ব বাবা মা দিবস। এটি হল সন্তানদের জীবনে বাবা মায়ের নিঃস্বার্থ অবদান, ত্যাগ এবং ভালোবাসাকে সম্মান জানাতে প্রতিবছর পয়লা জুন বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। দিবসের মূল লক্ষ্য হল বা ভাবনা, একটি শিশুকে সুস্থ, সৎ এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বাবা মা বা অভিভাবকেরা সারা জীবন যে অক্লান্ত পরিশ্রম ও নিজের ইচ্ছেগুলোর বিসর্জন দেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। জাতিসংঘ মনে করে একটি শিশুর মানসিক ও শারীরিক বিকাশের জন্য একটি সুন্দর, আনন্দময় এবং ভালোবাসাপূর্ণ পারিবারিক পরিবেশ সবচেয়ে বেশি জরুরি, আর সেই পরিবেশ তৈরির মূল কারিগর হলেন বাবা মা। আজ পয়লা জুন বিশ্ব অভিভাবক দিবস। শ্রোতা বন্ধুরা, আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি, যে মানুষটা হয়ে উঠছি, তার প্রতিটি ভিত্তি কিন্তু আমাদের মা বাবার দেওয়া। আমাদের বড় হয়ে ওঠার পেছনে বাবা মায়ের যে নিঃস্বার্থ অবদান, তার কোনো হিসেব হয় না। আসলে আমরা বড় হতে হতে অনেক সময় ভুলেই যাই যে আমাদের এই পথ চলায় মা আর বাবা কতটা পরিশ্রম করেছেন, তারা আমাদের ঠিক কতটা যত্ন দিয়ে বড় করেছেন। সেটা হয়তো আমরা নিজেরা যখন বাবা মা হই তখন বুঝতে পারি। আজ সেই আগলে রাখার গল্প, সেই ভালোবাসার গল্পগুলি আপনাদের থেকে শুনব আজকের মনের জানালা অনুষ্ঠানের। আমাদের বিষয় ভাবনা, বুকের ভেতর মা বাবা। শুনে নিই অনুষ্ঠানের প্রথম গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজ পয়লা জুন, আজ বিশ্ব অভিভাবক দিবস। আজকের অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা, বুকের ভেতর মা বাবা। শ্রোতা বন্ধুরা, এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখে নি কে আছেন লাইনে। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন।
1: হ্যাঁ, দেখুন, খুব সুন্দর বিষয়, বুকের ভিতর মা বাবা। তো প্রত্যেক সন্তানের ছত্র ছায়া হচ্ছে তার পিতা এবং মাতা। কারণ একটা ছাতা যেমন ঝড় বৃষ্টি থেকে রক্ষা করে, ঠিক সেই রকমই একজন মা এবং বাবাও কিন্তু সন্তানদের প্রত্যেক বিপদ আপদ সব কিছু থেকে রক্ষা করে। এবং ছত্র ছায়ায় আমরা যেভাবে থাকি, ঠিক মা বাবাও সেইভাবে বটগাছ হয়ে সন্তানের কাছে বটগাছের মতন আর কি আগলে রাখে। তো আমাদেরও কিন্তু উচিত, সেই মা বাবা যখন বয়স হয়ে যাবে, তখন প্রত্যেক সন্তানের কিন্তু উচিত সেই ছত্র ছায়াটা সেই মা বাবাকে দেওয়া। আমরা যেভাবে যেভাবে তারা নিঃস্বার্থে আমাদেরকে বড় করে তোলেন, খাওয়া নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়ান। হ্যাঁ, এমনকি শুধু যে খাওয়া দাওয়া তাই নয়, নিজেদের অনেক শখ সাধ কিন্তু তারা বিসর্জন দেন সন্তানের জন্য। নিজেদের অনেক ইচ্ছা থাকার সত্ত্বেও সেই ইচ্ছাটা কিন্তু তারা পূরণ করেন না। আমাদেরও উচিত কিন্তু সেই মা বাবাকে, বয়স হয়ে গেলে কিন্তু তাদেরকে সেই জায়গাটা যেভাবে আমাদেরকে ছোটবেলায় জায়গাটা দিয়েছেন, সেই জায়গাটা কিন্তু দেওয়া আমাদেরও উচিত।
0: একদমই তাই, একদমই তাই।
1: হ্যাঁ হ্যাঁ, তুমি বললাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন, শুভরাত্রি।
0: আপনিও খুব ভালো থাকবেন, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। শুনতে থাকুন অনুষ্ঠান।
1: একদম।
0: শ্রোতা বন্ধুরা, সন্তানের শৈশবকে নিরাপদ করতে একজন বাবা কতটা লড়াই করেন বা একজন মা কতটা নিঃশব্দে নিজের সুখ বিসর্জন দেন, তার কোনো লিখিত দলিল থাকে না।

0: আমরা যখন নিজেদের ক্যারিয়ার বা জগৎ নিয়ে ব্যস্ত থাকি, তখন হয়তো সেই মানুষ দুটো আড়ালে দাঁড়িয়ে আমাদের মঙ্গলের জন্য প্রার্থনা করেন। এই যে নিঃস্বার্থ যত্ন আর ভালোবাসা, এটাই তো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু লাইনে আছেন। হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার,
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: বলুন প্রবীর বাবু।
1: হ্যাঁ দাদা
0: হুম
1: ভাই, আজ যে মনের কথা, মনের জানালা তো এখন,
0: হুম
1: তো মনের কথা কিছু একটু বলি দাদা ভাই।
0: বলুন, অবশ্যই।
1: হ্যাঁ, দেখুন দাদা ভাই, মনের জানলা, মনে এত গরম পড়েছে,
0: হুম
1: এই গরমে কিন্তু কিছু জিনিস আমি বলি দাদা ভাই, যেমনি প্রচুর পরিমাণে জল খেতে হবে, ছাতাকে ব্যবহার করতে হবে, দুপুর বেলায় বেরোলে আর কি সকালের দিকে একটা ছাতা, টুপি আর সানগ্লাস,
0: হুম
1: এটি অতি অবশ্যই। আর যদি মোটর সাইকেল নিয়ে বেরোতে হয়, অতি অবশ্যই হেলমেট, আর সঙ্গে ওয়ারেস মানে জল, নুন চিনির জল ওই ডিগ্গিতে রেখে দিতে হবে। তো এই জিনিসটা যদি আমরা করতে পারি দাদা ভাই, এই গরমে কিন্তু আমরা হাঁস ফাঁস থেকে কিছুটা রেহাই পাবো।
0: অবশ্যই
1: আর
0: অবশ্যই, সেটা
1: যদি
0: তো করণীয়ই। হুম
1: হ্যাঁ
0: হুম আমাদের
1: আর
0: অনুষ্ঠানের বিষয়ে, সে বিষয়ে কিছু আপনি বলুন।
1: হ্যাঁ
0: বুকের ভেতর মা বাবা, এই বিষয় নিয়ে।
1: আচ্ছা বুকের ব্যাপার, আচ্ছা আচ্ছা, এটা তো দারুণ জিনিস দাদা ভাই।
0: হুম
1: মা আর বাবা তো, এটা তো সকালবেলাও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তবুও এখন একটু বলি
0: হুম
1: দাদা ভাই। মা বাবা আমার হৃদয়ের মাঝে আছে, ওই যে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ,
0: হুম
1: যেরকম আর কি সবার হৃদয়ে নাই, আমার হৃদয়ে আমার মা বাবা।
0: হুম
1: সত্যি করে এই মা বাবার জন্য আজকে পৃথিবীর আলো দেখতে পেরেছি দাদা ভাই,
0: হুম
1: এবং সেই আলো আমিও চাই আমার ছেলে মেয়েরাও সেই রকম, আমার বাবা মাকে যেরকম আমি করছি, তারাও যেন আমাকে আর আপনার দিদি ভাইকে যেন তারাও ওই রকম করে করে। দেখুন, এক আমি যদি ভালো করি, আমারও কেউ না কেউ ভালো করবে দাদা ভাই।
0: ঠিকই
1: এবং
0: ঠিকই,
1: আমি যদি বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, সেই জায়গায় আমার ছেলেরাও কিন্তু সেইটা দেখে যে দাদু ঠাকুমাকে হ্যাঁ কিরকম করছে, খেতে দিচ্ছে না, তাহলে তারাও কিন্তু আমাকে সেই রকমই করবে। তো
0: ঠিকই,
1: ওপরওয়ালার এগুলো আর কি দান আর কি, যে আমি যেরকম করব, আমার কর্ম যেরকম হবে, আমি ফলও সেরকম পাবো। কেউ বলে না যে আমি মরে গেলে তার কর্ম ফল পাবো, না না না, এই জীবনে এখানেই আপনাকে ফল কর্ম সব পেতে হবে এবং
0: ঠিকই।
1: দেখতে পাবেন আপনি। তো এইটুকু দাদা ভাই বললাম, শেয়ার করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনিও খুব ভালো
1: হ্যাঁ
0: থাকবেন,
1: হ্যাঁ দাদা
0: শুনতে
1: ভাই,
0: থাকুন অনুষ্ঠান।
1: হ্যাঁ
0: ধন্যবাদ ফোন
1: দারুণ
0: করবার জন্য।
1: শুনছেন দাদা ভাই।
0: হুম
1: হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো লাগছে।
0: হ্যাঁ, শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজকের আমাদের বিষয় ভাবনা, বুকের ভেতর মা বাবা। এবারে শুনে নি পরের গানটি, লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজ আমাদের বিষয় ভাবনা বুকের ভেতর মা বাবা। আজ পয়লা জুন, আজ হচ্ছে বিশ্ব অভিভাবক দিবস বা বিশ্ব বাবা মা দিবস। একজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখে নি কে আছেন লাইনে। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি বয়সনগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: বলুন, কেমন আছেন?
1: ভালো আছি।
0: আচ্ছা, শুনছেন আমাদের অনুষ্ঠান?
1: হ্যাঁ শুনছি।
0: আমাদের বিষয় ভাবনা হচ্ছে বুকের ভেতর মা বাবা।
1: হ্যাঁ, আমাদের বুকের ভেতর যেমন আমার মা বাবার আদর্শই আদর্শ আমাদের, সেরকম আমার দুই ছেলে আছে, তারাও ভাবে যে মা বাবার আদর্শই তাদের আদর্শ।
0: ঠিকই।
1: একটা ছোট কথা বলি।
0: বলুন।
1: আমার অষ্টমীর দিন দুর্গাপূজার প্রতিমা অঞ্জলি দিতে গেছি, তো সবাই অঞ্জলি দিচ্ছে, হাতে ফুলগুলো রয়ে গেছে, পরে যাবো মায়ের পায়ে। হঠাৎ আমি নিচের দিকে তাকিয়ে দেখি আমার ছোট ছেলে সে ফুলগুলো আমার পায়েই দিচ্ছে।
0: আচ্ছা।
1: সে বলছে, দুর্গা প্রতিমাও যা, তুমি আমার মা, তুমিও তাই।
0: বাহ, আচ্ছা
1: আমাদের আদর্শ, তারা মনে করে মা বাবার আদর্শই আমাদের আদর্শ,
0: আচ্ছা,
1: তারা আমাদের আদর্শ বলে মনে করে।
0: হ্যাঁ অবশ্যই। কিন্তু এই ঘটনাটি যেটা আপনি বললেন, এটা সত্যি মানে খুবই ভালো লাগলো শুনে।
1: সবচেয়ে বড় কথা, তারা যেতে আসতে আমাকে প্রণাম করে যায়।
0: আচ্ছা আচ্ছা, খুবই ভালো। মানে ছোটোর থেকে যেই মূল্যবোধ, এই সম্মান যে রয়েছে, এটাই তো মানুষকে বড় করে তোলে, তাই না? হ্যাঁ ঠিক আছে, শুনতে থাকুন সুব্রাদি আমাদের অনুষ্ঠান। খুব ভালো লাগলো ফোন করলেন, যে ভালো থাকবেন।
1: নমস্কার।
0: নমস্কার। শ্রোতা বন্ধুরা, আজ পয়লা জুন, আজ বিশ্ব অভিভাবক দিবস। এই বিশ্ব অভিভাবক দিবসের ইতিহাসটা হচ্ছে এমন, জাতিসংঘ 1980 দশক থেকেই জাতিসংঘ পরিবারের গুরুত্ব নিয়ে কাজ শুরু করে। পরবর্তীতে 2012 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় একটি প্রস্তাব পাশের মাধ্যমে প্রতিবছর পয়লা জুন তারিখটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব অভিভাবক দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2013 সালের পয়লা জুন প্রথমবার এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়েছিল। এবছরের প্রতিপাদ্য বা থিম সেটি হল, এবছরের বিশ্ব বাবা মা দিবসের মূল থিম বা বার্তা হল টুগেদার ফর প্যারেন্টস, বা অভিভাবকদের পাশে একসাথে। এই থিমের মাধ্যমে বোঝাতে চাইছে যে অভিভাবকত্ব বা সন্তান লালন পালন করা কোনো সহজ কাজ নয়। একটি শিশুকে সঠিক সূচনা দিতে গেলে বাবা মায়েদেরও সমাজের সমর্থন, সময় এবং সঠিক সম্পদের প্রয়োজন হয়। শুনছেন অনুষ্ঠান মনের জানালা। একজন শ্রোতা বন্ধু ফোন করছেন। হ্যালো।
2: হ্যালো, আমি কলকাতা থেকে বলছি, রিধান চন্দ। আমার আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে।
0: আচ্ছা, আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? আজকের বিষয় হচ্ছে আমাদের কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে শুনতে থাকুন অনুষ্ঠান। খুব ভালো লাগলো ফোন করলেন, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাই পরের গানে। পরের গানটি শুনে নি মান্না দের কণ্ঠে, ছায়াছবি প্রথম কদম ফুল।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান মনের জানালা। আজ পয়লা জুন, আজ বিশ্ব অভিভাবক দিবস। আজ আমাদের বিষয় ভাবনা অনুষ্ঠানের বুকের ভেতর মা বাবা। একজন শ্রোতা বন্ধু ফোন করছেন, দেখিনি কি আছেন লাইনে। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, মেডিকেল থেকে।
0: হ্যাঁ, মেডিকেল থেকে কে বলছেন, নামটি বলুন।
1: বাবন, বাবন ভট্টাচার্য।
0: বলুন।
1: আপনাদের অনুষ্ঠান আমি শুনছি।
0: হুম, আচ্ছা, আজকে
1: ভালো লাগছে।
0: হ্যাঁ, আমাদের বিষয় ভাবনা হচ্ছে আজকে বুকের ভেতর মা বাবা, এ বিষয়ে কিছু বলবেন?
1: হ্যাঁ সত্যি চাই। হ্যাঁ হ্যাঁ
0: ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ফোন করবার জন্য, শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, পৃথিবীর সব সম্পর্ক হয়তো কোনো না কোনো প্রয়োজনে তৈরি হয়, কিন্তু মা বাবার ভালোবাসা হলো সেই নিঃস্বার্থ ঘরবাড়ি যেখানে ফেরার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় না। জীবনের ঝড়ে যখন সব আশ্রয় হারিয়ে যায়, তখনও ওই দুটো মানুষের কোলেই আমরা আমাদের শৈশবকে খুঁজে পাই। আমাদের আজকের অনুষ্ঠান শেষ পর্যায়ের দিকে চলে এসেছে। সব শেষে শুধু এটাই বলবো, যাদের মা বাবা আজ পাশে আছেন, তাদের আজ একটু বেশি সময় দেবেন, কারণ তাদের কাছে আপনার এই সময়টুকুই পৃথিবীর সেরা উপহার। আর যারা তাদের হারিয়ে ফেলেছেন, শুধুমাত্র স্মৃতি হয়ে রয়েছে, তাদের সাথে প্রতিটি মুহূর্তে মা বাবার আশীর্বাদ আছে। প্রতিটি বিপদে বা একাকিত্বের মুহূর্তে যে অদৃশ্য সাহস আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যায়, সেটাই হলো মা বাবার আশীর্বাদ, যা সময়ের ঊর্ধ্বে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে আজকের শেষ গানটি শুনে নিই কিশোর কুমারের কণ্ঠে, ছায়াছবি অন্তরালে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

মতো আবহাওয়ার আগামী সাত দিনের পূর্বাভাসে বলা হয়েছে। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাগুলির বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এবার আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। আগামীকাল আমাদের প্রভাতী অধিবেশন শুরু হবে সকাল 5:53, 6:05 শুনবেন অমৃতবাণী, তারপরই বন্দনা, 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, সেই সঙ্গে চাষবাসের টুকিটাকি। আগামীকাল শুনবেন ধান চাষে বাদামি শোষক পোকা ও শ্যামা পোকার আক্রমণ ও প্রতিকার, বলবেন দীপ সিনহা। 6:30 শুনবেন আরোগ্য, আরোগ্যের বিষয়ে হোমিওপ্যাথিতে হাইপার টেনশনের চিকিৎসা, বলবেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য। 6:35 শুনবেন মাধবীলতা রায়ের কণ্ঠে ভাবাইয়া। 6:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুবিনয় রায়, প্রত্যুষা শুনবেন সকাল 7:00। 7:45 নজরুল গীতি শিল্পী মনীষা মুখোপাধ্যায়। 8:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। 9:00 শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে আধুনিক গান। 9:25 জেলার চিঠি। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত ভজন সোপরি। সকাল 10:00 শুনবেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে শ্যামা সঙ্গীত। 10:20 মজদুর মণ্ডলী, মজদুর মণ্ডলীর বিষয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ ও সাবধানতা, সাক্ষাৎকার সুদীপ্ত ঘোষের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকারটি নিয়েছেন মনোময় পাল। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। 11:00 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। 11:30 শুনবেন বিদ্যার্থীদের জন্য আগামীকালের বিষয়ে দ্বাদশ শ্রেণীর ইংরেজি, পাঠদান করবেন কবি সুকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবীর কর্মকার। 12:00 কথায় সুরে, 1:00 শুনবেন মহিলা মজলিস, মহিলা মজলিসের বিষয়ে এবার গ্রীষ্মে খাওয়া দাওয়া, বক্তব্য রাখবেন রেশমি দেব। 1:50 শুনবেন ভাবাইয়া শিল্পী মাধবীলতা রায়। 3:00 শুনবেন গান পরম্পরা অনুষ্ঠান, গান পরম্পরা অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত ভজন সোপরি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13। আমাদের সান্ধ্য অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।